0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আজীব অরিশন মুখরিত। সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি, অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত পেরিয়ে গিয়েছি আমরা, 5:32। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই 107 FM রেনবোতে। বিদেশি ফুলের গুচ্ছ 5। গোলাপ হাসিয়া বলে, আগে বৃষ্টি যাক চলে, দিক দেখা তরুণ তপন, তখন ফুটাবয়ে যৌবন, গেল মেঘ এল উষা আকাশের আঁকি হতে, মুছে দিল বৃষ্টি বাড়িকণা, সে তো রহিল না, কোকিল ভাবিছে মনে। কোকিল ভাবিছে মনে শীত যাবে কতক্ষণে, গাছপালা ছাইবে মুকুলে, তখন গাহিব মন খুলে, কুয়াশা কাটিয়া যায়, বসন্ত হাসিয়া চায়, কানন কুসুমে ভরে গেল, সে যে মরে গেল। এত শীঘ্র ফুটিলি কেন রে, এত শীঘ্র ফুটিলি কেন রে, ফুটিলে পড়িতে হয় ঝরে, মুকুলের দিন আছে তবু, ফোটা ফুল ফোটে না তো আর, বড় শীঘ্র গেলি মধুমাস, দুদিনেই ফুরালো নিঃশ্বাস, বসন্ত আবার আসে বটে, গেল যে সে ফেরে না আবার। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ 5 রচনা। এবারে শিল্পী সাগর সেন এবং তারপরে শিল্পী শ্রাবণী সেন, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে পরপর দুটি গান।

শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে গান। অনুষ্ঠান আনন্দধ্বনি সকাল ছটা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবোতে। বিদেশি ফুলের গুচ্ছ 6, হাসির সময় বড় নেই, দুদণ্ডের তরে গান গাওয়া, নিমেষের মাঝে চুমো খেয়ে মুহূর্তে ফুরাবে চুমো খাওয়া, বেলা নাই শেষ করিবারে অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা, সুখ স্বপ্ন পলকে ফুরায় তারপরে জাগ্রত যন্ত্রণা, কিছুক্ষণ কথা কয়ে লাও তাড়াতাড়ি দেখে লও মুখ, দুদণ্ডের খোঁজ দেখাশোনা ফুরাইবে খুঁজিবার সুখ, বেলা নাই কথা কহিবারে যে কথা কহিতে ফাটে প্রাণ, দেবতারে দুটো কথা বলে পূজার সময় অবসান, কাঁদিতে রয়েছে দীর্ঘদিন জীবন করিতে মরুময়, ভাবিতে রয়েছে চিরকাল ঘুমাইতে অনন্ত সময়। এবারে শিল্পী সুমিত্রা সেন।

0: মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছিলেন পরপর দুই শিল্পীর একক কণ্ঠে গান, শিল্পী সুমিত্র সেন এবং তারপর এক্ষুনি যে গানটি শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আনন্দধ্বনির আর কিছু সময় বাকি রয়েছে, ছটা অবধি যদিও সঙ্গে রয়েছি, তাও আগে থেকেই বিদায় চেয়ে নিলাম। যারা সঙ্গে ছিলেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো সৌম্যকান্তি বিদায় চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই আবার পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পারব। আজকের অনুষ্ঠানের শেষ গান আজকের মতো শিল্পী চৈতী মজুমদারের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

একটি বিশেষ ঘোষণা। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সুচিন্তন। আজ শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

শৈশবে ও বাল্যকালে আমরা পিতামাতা ও অন্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মুখের কথা শুনিয়া যে জ্ঞান লাভ করি তাহা মাতৃভাষার সাহায্যেই করি। সুতরাং শৈশবে ও বাল্যে পুস্তকাদি হইতে

জ্ঞান লাভ করি তাহাও মাতৃভাষার সাহায্যে করাই যে স্বাভাবিক এবং তাহাই যে প্রকৃষ্টতম উপায়, সে বিষয়ে প্রমাণ ও যুক্তির প্রয়োগ অনাবশ্যক। কৈশোর ও যৌবনে জ্ঞান লাভও যে মাতৃভাষার মাধ্যমে ভালো হয় তাহাই কেবল আমাদিগকে বিবেচনা করিতে হইবে। ভারতবর্ষ পরাধীন দেশ বলিয়া এবং সেই কারণে আমাদিগকে অল্প বয়স হইতেই ইংরাজি শিখানো হয় বলিয়া এরূপ আলোচনা এদেশে আবশ্যক বোধ হয়। মাতৃভাষাই শিক্ষার শ্রেষ্ঠ বাহন না বিদেশি কোনো ভাষা শিক্ষার শ্রেষ্ঠ বাহন, এরূপ আলোচনা স্বাধীন ও সভ্য কোনো দেশে হয় বলিয়া অবগত নহি। ইংরাজি শিক্ষা করা যে আমাদের পক্ষে উচিত ও আবশ্যক তাহা নিশ্চয়ই স্বীকার্য। মানুষের জ্ঞান বিদ্যার সকল বিভাগই বাড়িয়া চলিয়াছে। নতুন জ্ঞানের সহিত পরিচয়ের জন্য কোনো না কোনো শ্রেষ্ঠ পাশ্চাত্য ভাষা জানা দরকার, কারণ ভারতবর্ষের কোনো ভাষায় কোনো বিদ্যার উচ্চতম ও নবীনতম জ্ঞানের পুস্তক পত্রিকা আদি প্রকাশিত হয় না। ফরাসি, জার্মান, ইংরাজি প্রভৃতি পাশ্চাত্য ভাষায় এইরূপ পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয়। আমাদিগকে অন্য কারণে ইংরাজি শিখিতে হয়, তাহাতে জ্ঞান অর্জন সম্বন্ধীয় এই উদ্দেশ্যও সিদ্ধ হয়। ইংরাজি ছাড়া অন্যান্য পাশ্চাত্য ভাষা যদি কেহ শিখিতে পারে তা আরও ভালো। সকল বিষয়ে উচ্চতর ও আধুনিক জ্ঞান যাহা হইতে পাওয়া যায় তাহার মধ্যে ইংরাজিই পৃথিবীতে সকলের চেয়ে বেশি লোকে ব্যবহার করে। অতএব ভারতবর্ষের লোকেরা ইংরাজি জানিলে তাহার সাহায্যে সভ্য জগতের যত লোকের সহিত চিন্তা ও ভাবের আদান প্রদান করিতে পারিবে, অন্য কোনো ভাষার সাহায্যে তাহা পারিবে না। এইরূপ আদান প্রদান একান্ত আবশ্যক, কেননা তাহা ব্যতিরেকে আমাদিগকে কূপমণ্ডুক হইয়া থাকিতে হইবে। ইংরাজির সাহায্যে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা চিন্তা ও ভাবের বিনিময় করে, বাণিজ্য চালায় এবং নিখিল ভারতীয় ধার্মিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি প্রচেষ্টা চালায়। তাহার দ্বারা ভারতীয় মহাজাতি গঠনের সাহায্য হইয়া আসিতেছে। ইংরাজির সাহায্যে সকল মহাদেশের সহিত ভারতীয়রা ব্যবসা বাণিজ্যও চালাইয়া থাকে। চাকরি, ওকালতি, ডাক্তারি, অধ্যাপকতা প্রভৃতির জন্য ইহা যে আবশ্যক তাহা সকলেই জানে। অতএব মাতৃভাষাকে শিক্ষার বাহন করা উচিত এরূপ বলিলে ইহা বলা হয় না যে ইংরাজি শিক্ষা করা অনাবশ্যক। বস্তুত যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃভাষা সাহায্যে শিক্ষা দেওয়া হয় তাহাদের প্রত্যেকটিতে ইংরাজিও শেখানো হইয়া থাকে। যেমন অধ্যাপক কার্ভে মহাশয়ের প্রতিষ্ঠিত ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে, স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠিত গুরুকুলে, লালা দেবরাজের প্রতিষ্ঠিত জালন্ধর কন্যা মহাবিদ্যালয়ে ইত্যাদি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে 1937 সন হইতে প্রবেশিকা পরীক্ষার জন্য মাতৃভাষাকে শিক্ষার বাহন করিতে সংকল্প করিয়াছেন, তদ্বিষয়ক ব্যবস্থাতেও ইংরাজি শিখাইবার বন্দোবস্ত আছে।

এতক্ষণ শুনলেন সুচিন্তন, শুনলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে শরদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহিরি এবং রামকেলি।

0: প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগাহিরি এবং রামকেলি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় অনুমোদন পেয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা

0: সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: ন্যায়পালিকাকে বাড়তে কার্যভার, ন্যায়িক বিষয়কে বদলতে প্রকৃতি, উভরতে কনস্টিটিউশনাল লিগাল ইন্টারপ্রিটেশনকে নয়ে সওয়ালোকে ধ্যান মে রাখকর মাননীয় সুপ্রিম কোর্ট মে ন্যায়াধীশোকে সংখ্যা বড়ানা এক সময় কি মাঙ্গ और समयानुकूल सुधार भी है, जिसमें संवैधानिक पीठों के अधिक गठन की आवश्यकता भी एक प्रमुख पहलू है।
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতি শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যে কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
2: ইন্ডিয়া ইজ প্রাউড টু বি ওয়ান অফ আফ্রিকাস লার্জেস্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনার্স। আওয়ার বাইলেটারাল ট্রেড স্ট্যান্ডস অ্যাট $93 বিলিয়ন লাস্ট ইয়ার। সিমিলারলি, ইন্ডিয়া হ্যাজ এমার্জড অ্যাজ ওয়ান অফ দি টপ ইনভেস্টর্স ইন আফ্রিকা উইথ কিউমুলেটিভ ইনভেস্টমেন্টস এক্সিডিং $80 বিলিয়ন এন্ড দিজ আর স্প্রেড অ্যাক্রস আ ভ্যারিড সেট অফ সেক্টরস ফ্রম টেলিকম, এনার্জি, ফার্মাসিউটিক্যালস, ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস।
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন, তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদা ভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষাব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠন উল্লেখযোগ্য অবদান রাখবে। ভারত ও উজবেকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার যৌথ কর্মী গোষ্ঠীর ষষ্ঠ বৈঠক গতকাল তাশখন্ডে অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব দীনেশ কুমার এবং উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা দপ্তরের প্রধান লেফটেন্যান্ট কর্নেল সুকরভজন সদিক জনোভিজ সিরোজভ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যৌথ প্রশিক্ষণ ও অনুশীলন, দক্ষতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপন সহ একাধিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শিক্ষণ এবং অনুশীলন কর্মসূচি উভয় দেশে আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল তাশখন্ডে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সাংবাদিক ও তাদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 আইন চালু করেছে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার।

0: কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির উপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রহ্মণ্যম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। দেশজুড়ে সামগ্রিক পরিচর্যা ও সেবাকেন্দ্রিক বাস্তুতন্ত্র গড়ে তোলার কথা বলা হয়েছে, যা দেশের বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করবে বলে জানান ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি। তিনি বলেন, নীতি আয়োগ এমন একটি কৌশলগত বিষয়ের উপর আলোকপাত করছে যা ভারতের দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে তুলে ধরবে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাসরা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। 55 বছর বয়সী উমাশঙ্কর সিং মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিএসপি নেত্রী মায়াবতী এবং সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব গভীর শোক প্রকাশ করেছেন। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গতকাল কোয়ার্টার ফাইনালে ম্যাচে পাঞ্জাব 5-2 ব্যবধানে কর্ণাটককে এবং ওড়িশা 5-1 ব্যবধানে হরিয়ানাকে পরাজিত করে। পাশাপাশি ঝাড়খণ্ড 3-3 ড্রয়ের পর শুট আউটে উত্তরপ্রদেশকে হারিয়ে দেয় এবং মধ্যপ্রদেশ 7-3 ব্যবধানে দাদরা নগর হাভেলি এবং দমন ও দ্বীপের দলকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় অনুমোদন পেয়েছেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন এই মহাজীবন, আজ শুনবেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: 1838 খ্রিস্টাব্দে 17ই এপ্রিল হুগলি জেলার গুলিটা গ্রামে মাতুলালয়ে জন্ম হয় 19 শতকের বাংলার অন্যতম কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলায় মামার বাড়ির গ্রামের পাঠশালাতেই পড়াশুনো করেন তিনি।

0: 9 বছর বয়সে খিদিরপুরে দাদামশায়ের কাছে চলে আসার পর এখানেই তিনি পড়াশুনো করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং তারপর 1861 খ্রিস্টাব্দে LLB পাশ করার পর কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1890 খ্রিস্টাব্দে সরকারি উকিল হিসেবে নিযুক্ত হন হেমচন্দ্র। কিন্তু তার প্রকৃত পরিচয়, তিনি অসামান্য কবি। 1864 খ্রিস্টাব্দে 26 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী প্রকাশ পায়। প্রকাশের অল্পদিনের মধ্যেই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকাভুক্ত হয়। 1872 খ্রিস্টাব্দে এডুকেশন গেজেট পত্রিকায় হেমচন্দ্রের ভারত সঙ্গীত কবিতা প্রকাশিত হয়। দেশবাসীর কাছে স্বদেশপ্রেমী কবি হিসেবে সুখ্যাতি অর্জন করলেও শাসক ইংরেজ সরকারের রোষদৃষ্টিতে পড়েন তিনি। ভারত সঙ্গীত ছাড়াও তিনি রচনা করেন ভারত বিলাপ, কালচক্র, বীরবাহু কাব্য, রিপন উৎসব, ভারতের নিদ্রাভঙ্গ, গঙ্গা, জন্মভূমি প্রভৃতি। তবে হেমচন্দ্র চিরস্মরণীয় হয়ে আছেন তার বৃত্রসংহার কাব্যের জন্য। 1875 খ্রিস্টাব্দে বৃত্রসংহার কাব্য প্রকাশিত হওয়ার পর বঙ্কিমচন্দ্র কাব্যটির সমালোচনা লেখেন বঙ্গদর্শন পত্রিকায়। সেখানে কাব্যটির প্রভূত প্রশংসা করেন তিনি। কাব্য আলোচনার এক জায়গায় তিনি হেমচন্দ্রকে জগৎবিখ্যাত কবি মিল্টনের সঙ্গে তুলনা করেন। হেমচন্দ্র ছিলেন স্বদেশপ্রেমিক এবং সত্যের পূজারী। এছাড়াও নারী মুক্তি, বিশেষ করে অসহায় বিধবা নারীর ওপর হিন্দু সমাজের হৃদয়হীন আচরণের বিরুদ্ধেও তিনি তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তার কুলীন মহিলা বিলাপ কবিতাটি বিদ্যাসাগর মহাশয়ের বহুবিবাহ রোধ আন্দোলনের সহায়ক হয়েছিল। মৌলিক কাব্য ছাড়াও হেমচন্দ্র শ্রেষ্ঠ ইংরেজ কবিদের কবিতার অনুবাদও করেন। টেনিসন, ড্রাইডেন, আলেকজান্ডার পোপ প্রমুখ কবির রচনার অনুবাদ যেগুলি তিনি করেছিলেন তা অনুবাদ হলেও মৌলিক রচনার স্বাদ গন্ধি। জীবনের শেষ পর্যায়ে পরপর আত্মীয় বিয়োগ ব্যথা, স্ত্রীর উন্মাদ অবস্থা এবং সর্বোপরি দৃষ্টিশক্তি হারিয়ে চরম দারিদ্র্যের সম্মুখীন হন তিনি। এককালে আইন ব্যবসায় প্রচুর উপার্জন করলেও তার মন ছিল উদার ও পরদুঃখ কাতর। বৈষয়িক ব্যাপারেও একেবারেই অনভিজ্ঞ ছিলেন তিনি। তার অর্জিত অর্থের বেশ বড় একটা অংশ খরচ করতেন আত্মীয় স্বজন ও আশ্রিতদের ভরণ পোষণের জন্য। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় কখনোই করেননি তিনি। এর সঙ্গে ঘটে নানা পারিবারিক বিপর্যয়। স্ত্রী কামিনী দেবী উন্মাদ রোগগ্রস্ত হয়ে পড়েন মধ্য বয়সে। একের পর এক আত্মীয় বিয়োগ ঘটতে থাকে। উপরন্তু তার সন্তানদের মধ্যেও সেরকম উপার্জনশীল কেউ ছিলেন না, ফলে হেমচন্দ্র আর্থিক অনটনের সম্মুখীন হন। শেষ বয়সে কবি অন্ধ হয়ে যান। অসহায় অবস্থায় গুণগ্রাহী হিতৈষীদের দানের উপরেই তাকে বেঁচে থাকতে হয়েছিল। শোক, তাপ এবং দুঃখ, দারিদ্র্যের মধ্যে শেষ জীবন কাটিয়ে 1903 খ্রিস্টাব্দের 28 মে অমৃতধামে যাত্রা করেন কবি হেমচন্দ্র।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu

0: bondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা ছোট ছোট রাজ্য, অন্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে, দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পঞ্চগব্য, জৈব কৃষির একটি কার্যকরী উপকরণ। এ বিষয়ে বলছেন ডক্টর রঘুনাথ মণ্ডল, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক।
2: আপনারা যারা জৈব চাষ করেন তারা সবাই জানেন যে পঞ্চগব্য জৈব কৃষির একটি কার্যকরী উপকরণ। পঞ্চগব্য এমন একটি জৈব উপকরণ যা ফসলের বৃদ্ধি সহায়ক হিসেবে এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আপনারা সবাই জানেন জেনারেলি 9টা উপকরণ আমরা ইউজ করি, সেটা হচ্ছে গোবর, গোমূত্র, দুধ, দই, ঝোলা গুড়, ঘি, কলা, কচিদেবের জল দিয়ে পঞ্চগব্য প্রস্তুত করা হয়। উপকরণগুলিকে আপনারা যথাযথ পরিমাণ ও পরিমাপে মিশ্রিত করে ব্যবহার করলে কিন্তু অভূতপূর্ব ফল পাবেন। 7 কেজি গোবরের সঙ্গে আমরা 1 কেজি গরুর দুধের ঘি মিশিয়ে সকাল ও সন্ধ্যাবেলা ভালোভাবে নাড়িয়ে 3 দিন রেখে দেবেন এবং 3 দিন পরে এর সঙ্গে 10 লিটার গোমূত্র এবং 10 লিটার জল যোগ করে 15 দিন ধরে নিয়মিত সকাল ও সন্ধ্যাবেলা ভালোভাবে এটা মেশাতে হবে। তারপরে 15 দিন পরে আপনারা এই মিশ্রণের সঙ্গে 3 লিটার গরুর দুধ এবং 2 কেজি দই আর 3 লিটার কচি ডাবের জল, 3 কেজি ঝোলা গুড় ও 12টি সুপরিপক্ক কলা মিশিয়ে 30 দিন রেখে দিলে কিন্তু পঞ্চগব্য প্রস্তুত হবে। উল্লেখিত উপকরণগুলিকে কিন্তু আপনারা মাটির পাত্র অথবা সিমেন্টের চৌবাচ্চাই করবেন।

0: কিন্তু লোহার পাত্র নেবেন না। যে পাত্র নেবেন সেটার মুখটা খোলা অবস্থায় রাখতে হবে এবং ছায়াযুক্ত স্থানে রাখবেন। আর মিশ্রণটিকে দিনে দুইবার সকাল সন্ধ্যাবেলা আপনারা ভালোভাবে ঝাঁকাতে হবে, মিশ্রিত করতে হবে। এইভাবে 30 দিন পর পঞ্চগোব্য নামক উৎকৃষ্ট তরল জৈব সার প্রস্তুত করা হয়। আরেকটা জিনিস, যখন উন্মুক্ত পাত্র যেটা ইউজ করছেন, ব্যবহার করছেন, সেখানে আপনারা তার জালি চাদর বা প্লাস্টিকের মশারি দিয়ে ঢেকে দেবেন। তার একটা কারণ আপনারা জানেন, যাতে মাছি ডিম পাড়তে না পারে, মশা ডিম পাড়তে না পারে, সুক্কিটের কোনো জন্ম না নেয়। এবং আপনারা ঝোলাগুলের পরিবর্তনে এক জায়গায় আখের রসও ব্যবহার করতে পারেন। এইগুলো দিয়ে আপনারা স্বল্প এই উপকরণ ব্যবহার করে আপনারা কিন্তু পঞ্চগোব্য তৈরি করতে পারবেন। এবারে আসি যে আপনাদেরকে আপনারা লিখে নিয়েছেন আশা করি যে আপনারা কিভাবে করবেন। তা প্রয়োগের ক্ষেত্রে আপনারা 3 লিটার পঞ্চগোব্যকে আপনারা যদি 100 লিটার জলে মিশিয়ে আপনারা ফসলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এটাকে বলি আমরা 3%, মানে 3%। এবং এটা যদি আমরা ব্যবহার করেন, স্প্রে করেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনারা উপকার পাবেন। সেগুলো আমি আসছি। একটা হচ্ছে যে আপনারা বিভিন্ন রোগের, যে আমি বললাম আগে, বিভিন্ন রোগের ক্ষেত্রে পাতায় দাগ, গোড়া পচা, বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনারা কিন্তু এর উপকার পাবেন। এবং আপনারা এটা বীজ বা চারা শোধনও করতে পারেন। তার জন্য আপনাদের 3% পঞ্চগোব্যে আপনাদেরকে ভিজিয়ে রাখলে চারাগুলোকে 20 মিনিটের জন্য, তারপরে যদি আপনারা লাগান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কাজ করবেন। এবং অনেক সময় আমরা সেচের জলের সঙ্গেও পঞ্চগোব্য যদি মিশিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু একটা হেক্টর প্রতি 50 লিটার যদি আপনারা মানে জলের সঙ্গে মিশিয়ে দেন, তাহলে কিন্তু সেখানে আপনার একটা ফার্টিলাইজেশন, যেটাকে আমরা বলি, যেটা একটা বৃদ্ধি পাবে। এবং আপনারা এটা কখন ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনারা ফুল আসার আগে, ফসলের জীবনকাল অনুযায়ী ফুল আসার আগে 15 দিনে একবার করে আপনাকে মোট 2 স্প্রে করতে হবে। এবং ছুটি আসার সময়ও আপনারা 10 দিনে একবার মোট 2 স্প্রে করবেন। এবং যখন ফুটি এবং ফল এসে গেল, ধারণ করলো, পাকার সময় ঠিক তার আগে আরেকবার আপনারা এটা স্প্রে করবেন। এই পঞ্চগোব্যের ফলে স্প্রে করার ফলে আপনারা দেখবেন পাতা এবং গাছের বৃদ্ধি ভালো হবে, পাতা সবুজ রং হবে, যার ফলে কী হবে, আপনার খাদ্য সংশ্লেষ বৃদ্ধি পায়, ফলে অটোমেটিক্যালি আপনার ফলন বৃদ্ধি পাবে। এবং অনেক রোগ পোকা, বিভিন্ন ধরনের যে রোগ পোকা দেখতে পান, পাতায় দাগ, গোড়া পচা, শোষক পোকা, এই সমস্ত কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ হবে। ধানের ক্ষেত্রে আপনারা রোপণের 10, 15, 30 এবং 50 দিন পরে আপনারা প্রয়োগ করবেন। সূর্যমুখীর ক্ষেত্রে আপনারা বপনের 30, 45, 60 দিন পরে প্রয়োগ করবেন। এবং কলায়ের ক্ষেত্রে আপনারা ফুল আসার শুরুতে 15 দিন পরে এবং সেচযুক্ত বপনের 15, 25, 40 দিন পরে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। মুগ ডাল যখন চাষ করেন, মুগের ক্ষেত্রে আপনারা বপনের 15, 25, 30, 40, 50 দিন পরে আপনারা প্রয়োগ করতে পারেন। বাদামের ক্ষেত্রে বপনের 25-30 দিন পরে আপনারা প্রয়োগ করতে পারেন। সজিনার ফুল আসার সময় বা ফল ধরার সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন। টমেটোতে আপনারা দেখবেন গাছের এই সবজিতে চারা ঢুলে পড়া রোগটা প্রচুর দেখা যায়, সেজন্য নার্সারিতে বা রোপণের 40 দিন পরে, তাছাড়া আপনারা 100% দবনে 12 ঘন্টা বীজটা শোধনও করতে পারেন, তাহলে কিন্তু অনেক রোগের পোকার থেকে আপনারা উপকৃত পাবেন।
1: এতক্ষণ শুনলেন পঞ্চগোব্য জৈব কৃষির এক কার্যকরী উপকরণ। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আজ সারাদিনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আকাশবাণী মৈত্রীতে প্রথম অধিবেশনে সকাল 7:05 ভারতীয় সময় লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে ছবি মুড়া ত্রিপুরা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শ্রেয়সী দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন দেবর্ষী ঘোষ, শুনবেন প্রথম পর্ব, 8:45 যুব বনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে, শুনবেন 233তম পর্ব, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন ভ্রমন্তী সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 10:30 রামধনু, প্রথমে ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, পরে নজরুল গীতি, পরিবেশনায় দেবচানী লাহিড়ি, 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় সিদ্ধার্থ

মজুমদার, এগারোটা বেজে পনেরো মিনিটে অতুল প্রসাদের গান, শিল্পী সমিতা মুখোপাধ্যায়, এগারোটা বেজে তিরিশ মিনিটে রম্যগীতি, বারোটায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য, বারোটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, একটায় নাটক উদাসী, রচনা কৌশিক মিত্র, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, একটা বেজে চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান, দুটো বেজে তিরিশ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে ভারতীয় সময়ে, তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে অনুরোধের আসর, চারটে বেজে পাঁচ মিনিটে মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় সোমা সাহা, চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ছায়াছবির গান, চারটে পঞ্চাশে ক্যাম্পাস আড্ডা, বেহালা কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, পাঁচটা পঞ্চাশে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, ছাদ কৃষি এক নতুন সবুজায়ন, বিষয়টি নিয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সমীরণ বন্দ্যোপাধ্যায়, ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, বিষয় স্বাস্থ্যের উপর বিকিরণের ক্ষতিকর প্রভাব, এই সম্পর্কে কথিকা, বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী, সাতটায় যুববাণীর গানের সুরে, উপস্থাপনায় সৃজনী পাল, আটটা বেজে পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা পঁয়তাল্লিশে ছায়াছবির গান, দশটা পনেরোয় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রীর আগে খেয়াল পরিবেশন করবেন ভ্রমন্তী সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে সোমনাথ বর্মন, দশটা বেজে পনেরো মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ত্রিপুরা। ত্রিপুরা জায়গাটা এত সুন্দর, এত ছবির মতো, যে সেখানে গেলেই অনেকগুলো জায়গা আছে বেড়াতে যাবার। প্রকৃতি মানুষের চিরন্তন বন্ধু। সবুজ পাহাড়, নদী, বনভূমি আর ঐতিহাসিক নিদর্শন মানুষের মন

মনকে চিরকাল আকৃষ্ট করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট অথচ অপূর্ব সুন্দর রাজ্য ত্রিপুরা তার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। এই রাজ্যের অন্যতম দর্শনীয় স্থান হল ছবিমুড়া, যা দেবতা মুড়াও নামেও পরিচিত। গোমতী নদীর তীরে পাহাড়ের খাড়া পাথরে খোদাই করা বিশাল দেবদেবীর মূর্তি, চারপাশের ঘন অরণ্য এবং শান্ত নদীর পরিবেশ ছবিমুড়াকে এক অনন্য পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। শুধু পর্যটকদের জন্যই নয়, ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং শিল্পপ্রেমীদের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ এই

ছবিমুড়া ত্রিপুরার গোমতি জেলার অমরপুর মহকুমার অন্তর্গত। আগরতলা থেকে এ দূরত্ব প্রায় 75 থেকে 80 কিলোমিটার। অমরপুর পর্যন্ত সড়ক পথে পৌঁছে সেখান থেকে গোমতি নদী দিয়ে নৌকোয় ছবিমুড়া যেতে হয়। নদীপথের এই যাত্রাই ছবিমুড়া ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। ছবিমুড়া শব্দের অর্থ হল ছবিতে ভরা পাহাড়। পাহাড়ের গায়ে খোদাই করা অসংখ্য দেবদেবীর মূর্তি দেখেই এই স্থানের নামকরণ করা হয়েছে ছবিমুড়া। আবার অনেকেই একে দেবতা মুড়া নামেই চেনেন, কারণ এখানে মূলত হিন্দু দেবদেবীর বিশাল আকার শিলা খোদাই করা রয়েছে। ছবিমুড়ার শিলা খোদাই ভাস্কর্যর যে ইতিহাস সেটা অত্যন্ত প্রাচীন, বহু শতাব্দীর প্রাচীন ইতিহাস। ইতিহাসবিদদের মতে এগুলি 16 থেকে 17 শতাব্দীর মধ্যে নির্মিত। পাহাড়ের প্রায় খাড়া পাথরের গায়ে খোদাই করা দেবী দুর্গা, শিব, বিষ্ণু, গণেশ এবং অন্যান্য দেবদেবী মূর্তি সেই সময়কার শিল্পকলার অসাধারণ নিদর্শন। বিশেষ করে প্রায় 20 ফুট উচ্চতায় মহিষাসুর মর্দিনী দুর্গার মূর্তি দর্শনার্থীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এত দুর্গম স্থানে এত নিখুঁত শিল্পকর্ম কিভাবে যে নির্মাণ করা হয়েছে তা নিয়ে আজও বিস্ময়ে বিষয়। ছবিমুড়ার প্রকৃতি অত্যন্ত মনোমুগ্ধকর। গোমতী নদীর শান্ত জল, দুপাশে সবুজ পাহাড়, ঘন বনভূমি এবং পাখির কলতানে মুখর পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। নদীর ওপর নৌকো ভেসে চলার সময় মনে হয় যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্মের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। বর্ষাকালে চারপাশ আরও সবুজ হয়ে ওঠে, নদীর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। ত্রিপুরায় ভ্রমণ করতে আসা অধিকাংশ পর্যটক ছবিমুড়া দেখতে যান। নৌবিহার, পাহাড়ের গায়ে প্রাচীন ভাস্কর্য, নিরিবিলি পরিবেশ এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ফটোগ্রাফি, প্রাকৃতিক পর্যবেক্ষণ এবং ইতিহাস জানার এক আদর্শ স্থান। ছবিমুড়া আমাদের অমূল্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাকৃতিক ক্ষয়, দূষণ এবং মানুষের অসচেতনতার কারণে এই ভাস্কর্যগুলির ক্ষতি হতে পারে, তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি। পর্যটকদের উচিত যখন তারা বেড়াতে যাবেন পরিবেশ রক্ষা করা, কোথাও ময়লা বা প্লাস্টিক জলের মধ্যে না ফেলা, প্রাচীন ভাস্কর্যে যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। ছবিমুড়া ত্রিপুরার গর্ব এবং ভারতের অনন্য ঐতিহাসিক এবং প্রাকৃতিক সম্পদ। এখানে প্রকৃতি, ইতিহাস, শিল্প এবং ধর্মীয় ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন ঘটেছে। একবার ছবিমুড়া গেলে তার সৌন্দর্য সহজে ভোলা যায় না, তাই এই অমূল্য ঐতিহাসিক সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। দেশের প্রতিটি মানুষের অন্তত একবার এই মনোমুগ্ধকর স্থানে ভ্রমণ করা উচিত। ছবিমুড়া শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটা ইতিহাস।

ত্রিপুরার ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি এবং শিল্পকলার এক উজ্জ্বল প্রতীক। কি করে যাবেন ছবিমুড়া? কলকাতা থেকে অসংখ্য ফ্লাইট রয়েছে আগরতলা যাবার। আগরতলা এখান থেকে ঘণ্টাখানেক, তার থেকেও কম সময় লাগে, 45 থেকে 50 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। সেখান থেকে ঘণ্টা দুয়েকের রাস্তা ছবিমুড়া পৌঁছনো। ত্রিপুরাতে শুধু একটা জায়গাই নয়, ত্রিপুরাতে অনেকগুলো জায়গা রয়েছে, যেমনভাবে প্রাসাদ রয়েছে, ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে, ত্রিপুরাতে আরও অনেকগুলি দেখার জায়গা রয়েছে। যদি এদিকে চলে যান উত্তরে, তাহলে আপনারা আরও অনেকগুলো জায়গাও দেখতে পাবেন। তো সেই রকমভাবে একটা প্ল্যান করে ত্রিপুরায় যদি 4-5 দিনের জন্য যাওয়া যায়, আপনারা তো বিভিন্ন দিকে ঘুরতে যান, কিন্তু ত্রিপুরা জায়গাটাতে যদি একটু ঘুরতে যান, ত্রিপুরা রাজ্যে যদি ঘুরতে যান 5 দিন বা 6 দিন হলে তো আরেকটু ভালোই হয়, অনেকগুলো জায়গা আপনারা দেখে নিতে পারেন। ত্রিপুরা রাজ্য কিন্তু ভারী চমৎকার। আর আরও একটা বিষয় খুব মনে হচ্ছিল এই কথা বলতে বলতে, যে বর্ষার সময় যদি যাওয়া যায়, এই যে এখন যেটা বর্ষা চলছে, এই সময় যদি একটু টুক করে সময় পাওয়া যায়, কয়েকটা জায়গা যদি যাওয়া যায়, রাস্তার একটু সমস্যা, যদিও এখন রাস্তার সমস্যা অনেকটাই কেটে উঠেছে, রাস্তার একটু সমস্যা হয়তো আছে, কিন্তু চতুর্দিকে এত সবুজ এবং এত মানে চোখের আরাম, প্রাণের আরাম, মনের আরাম, আপনারা একবার ঘুরে আসতেই পারেন ছবিমুড়া। আর ছবিমুড়া শুধু নয়, ত্রিপুরা রাজ্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ছবিমুড়া। আসুন বেরিয়ে যান ভারতে, এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশনের সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাঁদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনা

0: নার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর 93 বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
2: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন, তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা DPDP আইন চালু করেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে, যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং

0: সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময় একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রহ্মণ্যাম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনিসেফ, বিশ্বব্যাংক, UN ওমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বব্যাপী পরিচর্যা সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাসারগড়, কান্নুর, ইদুকি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপুজা এবং পাথানাম তিক্তা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্য 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, চামোলি, বাগেশ্বর জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারী বৃষ্টির জন্য সংশ্লিষ্ট পরিষেবা দপ্তরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি আমেরিকা চীনা ড্রোনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তারা 43টি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করে। এর জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খড়াব, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষি কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনাগর ভারতেরই সাত্বিক রেটি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। সেমিফাইনালে আজ কোয়েম্বাটোরে ওড়িশা পাঞ্জাবের মুখোমুখি হবে এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের বিপক্ষে খেলতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। এরপর খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন সকালের আটটা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

সকালবেলা যখন আসি তখন জানেন কেমন একটা, প্রথমে তো ভেবেছিলাম বোধহয় খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে

বেশ ভিজে জুপজুপে হয়ে গেলাম। তো এই যে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু এখন হচ্ছে, মানে বৃষ্টি একটা ব্যাপার রয়েছে। যারা বাড়িতে আছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন সকালের আড্ডায়, তারা এই সময়ে যেটা করতে পারেন, হচ্ছে কি না জানি না, কিন্তু যদি হয় যে একটু ওই লুচি খাওয়া যায়, একটু লুচি আলু ভাজা বা একটু ওই লুচির সঙ্গে আর একটু এরকম কিছু, সকালটা কিন্তু মন্দ হয় না। লুচি খেলেন কি খেলেন না বা খাচ্ছেন কি খাচ্ছেন না জানি না, কিন্তু লুচির গান দিয়ে একটা শুরু করা যায়। আমার হঠাৎ করে এই গানটার কথা খুব মনে হচ্ছিল আস্তে আস্তে, সে গানটাই আপনাদের জন্যে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আজকে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সকালের আড্ডায়, আজকে আলেকজান্ডার ফ্লেমিংয়ের জন্মদিন, সে গল্প আপনাদের সঙ্গে থাকবেই, থাকবে কার্তিক চন্দ্র দাশগুপ্তর কথা, থাকবে গীতাদের কথা, থাকবে বর্তমান যুগে নারীরা আর পিছিয়ে নেই সেটা নিয়ে গল্প, আর দীর্ঘ 158 বছর পরে আবার খুঁজে পাওয়া গেল বিরল হিমালয়ান ফুল, সেটা নিয়েও আপনাদের সঙ্গে থাকব আমরা সকালের আড্ডায়। আমরা থাকব গল্পে, আড্ডায় আর নানা রকমের গানে। আকাশবাণী মৈত্রীতে সকালের আড্ডা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মানব ইতিহাসে এমন কিছু বিজ্ঞানী আছেন যাদের আবিষ্কার কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন আলেকজান্ডার ফ্লেমিং। তিনি পেনিসিলিন আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করেন। এই আবিষ্কারের ফলে নিউমোনিয়া, ক্ষত সংক্রমণ, টাইফয়েড সহ নানা ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসা সহজ ও কার্যকর হয়ে ওঠে। তাই তাকে আধুনিক অ্যান্টিবায়োটিক যুগের পথিকৃৎ বলা হয়। আলেকজান্ডার ফ্লেমিং 1881 সালে আজকের দিনে

দক্ষ বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯২৮ সালে ফ্লেমিং তার গবেষণাগারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা লক্ষ্য করেন। তিনি দেখেন একটি ছত্রাক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করছে। এই ছত্রাকের নাম পেনিসিলিয়াম নোটেটাম। গভীর গবেষণার পরে তিনি বুঝতে পারেন এই ছত্রাক থেকে উৎপন্ন একটি পদার্থ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। তিনি এর নাম দিলেন পেনিসিলিন। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন আনল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসংখ্য আহত সৈনিকের প্রাণ বাঁচাতে পেনিসিলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীকালে এটি বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক হিসেবে স্বীকৃতি লাভ করেন। পেনিসিলিন আবিষ্কারের আগে ফ্লেমিং ১৯২২ সালে লাইসোজোম নামে একটি প্রাকৃতিক জীবাণুনাশক উপাদানও আবিষ্কার করেন। এটি মানুষের চোখের জল, লালা এবং শরীরের বিভিন্ন তরলে পাওয়া যায়, কিছু জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এই গবেষণাও চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পেনিসিলিনের আবিষ্কার এবং উন্নয়নের অসামান্য অবদানের জন্য ১৯৪৫ সালে আলেকজান্ডার ফ্লেমিং, হার্ডওয়ার্ড ওয়াল্টার ফ্লোরে এবং আর্নেস্ট বোরিস চেইন যৌথভাবে নোবেল প্রাইজ পান এবং এই সম্মান তাকে তার গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়। আলেকজান্ডার ফ্লেমিং শুধু একজন বিজ্ঞানী নন, তিনি মানবতার মহান সেবক। তার পেনিসিলিন আবিষ্কারে আমরা শিখি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বৈপ্লবিক অধ্যায়। তাই আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ববিজ্ঞানের ইতিহাসে চিরকাল চিরপ্রণম্য হয়ে থাকবেন।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
3: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
4: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
5: আজকে দুটো গানের কথা মনে হলো, জানেন আপনাদের শোনাবো। একটা দুটোই কবিতার গান, কবিতার গান। একটি কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এবং আরও একটি কবিতা সুকান্ত ভট্টাচার্যের। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আর সুকান্ত ভট্টাচার্যের এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে। এই কবিতা দুটি থেকে দুটি গান। প্রথম গানটি শিল্পী অজিত পাণ্ডে এবং পরের গানটি ভূপেন হাজারিকা।

যা নাকি লেগে থাকে অল্প একটু হাসির মতন, অমল কান্তে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাক।

অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন

উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে অল্প।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছাই পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন দৃষ্টিকোণ, অভিনেত্রী গীতা থেকে স্মরণ করব আমরা আজকের দৃষ্টিকোণ অনুষ্ঠানে।

0: 1938 সালে ছ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবনের শুরু। ধীরেন গঙ্গোপাধ্যায়ের ছবি আহুতিতে তিনি প্রথম অভিনয় করেন। শুধু বাংলা সিনেমাই নয়, থিয়েটার, যাত্রা সর্বত্রই তিনি তার অভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন। ঋত্বিক ঘটক, শিশির ভাদুড়ী, দেবকী বোস, সত্যজিৎ রায়ের মতো বাংলার প্রায় সব বিখ্যাত পরিচালকদের সঙ্গেই তিনি কাজ করেছেন। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাতে মাত্র 28 বছর বয়সে অনিল চ্যাটার্জি এবং সুপ্রিয়া চৌধুরীর মায়ের ভূমিকায় তার অভিনয় সকলের নজর কাড়ে। গীতা দে 1931 সালের আজকের দিনেই তার জন্ম।
1: তোরা ভাবস আমি কন্দল করি, গত 10টা বছরে মনটা আমার কোনখান থিকা কোনখানে সইলা গেছে, কেমন যেন হইয়া যাইতেছি আমি।
2: বুঝি মা, কনের দরকার নেই,
1: সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না। তোরা আমাদের মুক্তি দে, সংকটটা যদি মানুষ হইত তাহলে তো তোর ওপর এমন চক্কি পড়ত না।
2: দাদা বড় ভালো,
1: না কই তোর বাপের ফসার করিস না মা, হয়তো আবার খাড়া হইব, আবার হাঁটব। কিন্তু এখন মনে হইতাছে মাথাটাই যেন কেমন গোলমাল হইয়া যাইতাছে। হ্যাঁ, তারা আর উপার্জন হইব না।
3: মেঘে ঢাকা তারায় যে পাঠ করবার কথা ছিল সেই পাঠ আমার ভাগ্যে জুটল না, কেননা তখন ডিস্ট্রিবিউটার হলো জনতা ডিস্ট্রিবিউটার মহেন্দ্র বলে ভদ্রলোক। তিনি মানে ঋত্বিকদার মুখেই শোনা যে ওকে নিতে আমি বাধ্য হলাম। তুই পারবি মায়ের পাঠ করতে? তখন 28 বছর বয়স। আমি হ্যাঁ পারব, বাংলার কথা বলতে হবে কিন্তু পারব। 7 দিনের মধ্যে সেই শুটিং পড়ল এবং টেকনিশিয়ান স্টুডিওর মাঠটাতে পুরো সেটটা মনে হয়েছিল সত্যি সত্যি একটা কলোনি। আমি অনেক কলোনি দেখেছি কিন্তু আর ডিরেক্টর রবি চ্যাটার্জির সেই কলোনি কিন্তু আমি দেখিনি।
0: 200টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন।

0: গীতাদে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোমল গান্ধার কত অজানারে, সুবর্ণরেখা, সাত পাকে বাঁধা, ইন্দ্রাণী, মর্জিনা আবদুল্লাহ, কাঁচের স্বর্গ প্রভৃতি। দু হাজার পাঁচে হিন্দি ছবি পরিণীতাতেও তিনি অনবদ্য।
1: बड़ी माँ, ऊपर मौसम कितना खराब है,
2: पारा चढ़ा हुआ है।
3: खासनी, डालना होवे।
2: लड़की देखने जाना है और साहबजादे अभी तक पियानो बजा रहे हैं। जा जल्दी से तैयार करवाना, वरना तेरे अंकल तो। और आज इतनी देर से क्यों आई तू?
3: 15 मिनट ही तो देर हुई है बड़ी माँ।
2: अरे तो 1 मिनट भी देर से आती है ना तो इस घर का सारा काम रुक जाता है। चल अब जा भी।
4: ललिता भी इस घर में जाएगी, उजाला कर देगी।
0: ১৯৫৪ সাল থেকে তিনি অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন। বহু বেতার নাটকে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তার অভিনীত শেষ নাটকটি হল ১৯৯৬ গণেশ মুখার্জি পরিচালিত বাদশাহী চাল। উত্তর কলকাতার রঙ্গনা থিয়েটারে এটি মঞ্চস্থ হয়েছিল। বিভিন্ন রকম ছবিতে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ছিল তার বিশেষত্ব। ভালো মানুষ নয় এমন চরিত্রে এবং কৌতুকাভিনেত্রীর ভূমিকাতে তার অভিনয় দক্ষতা চিরস্মরণীয় হয়ে থাকবে।
5: পারাপাটটা করে দাও গো, ওই তো ঘাটে ডোঙা দেখছি, তারিনি মাঝিটা আবার গেল কোথায়? ও সাবি সাবি, তারিনিকে দেখেছিস কোথাও?
6: ওই তো পিসি তারিনি গাছতলায় বসিয়ে।
5: চল তবে আগে ভাগে ডোঙায় চেপে বসি গে। হাই বাপু, আর যা ভিড় নিয়ে গেছে আবার না পরে খেপে যেতে হয়।
0: জীবনের শেষ দিকে অসুস্থ অবস্থাতেও টলি লাইটস এবং চিরদিনই তুমি যে আমারে তিনি অভিনয় করেছেন। বাংলা ছবি এবং থিয়েটারে তার প্রভূত অবদানের জন্য রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম তাকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা জীবনকৃতি সম্মানে ভূষিত করেন। এছাড়াও তিনি বহু পুরস্কারে সম্মানিত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১১ সালের ১৭ জানুয়ারি ৭৯ বছর বয়সে প্রয়াত হন গীতা দে।

এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ, যে অনুষ্ঠানে শুনলেন অভিনেত্রী গীতাদের, গীতা দেখে নিয়ে আজকের দৃষ্টিকোণ অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীতে এখন আমরা চলে যাই আবার একটি খবরে। বাংলা সাহিত্য এবং সাংবাদিকতার ইতিহাসে কার্তিক চন্দ্র দাশগুপ্ত একটি উল্লেখযোগ্য নাম। তিনি একাধারে সাহিত্যিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক এবং সম্পাদক ছিলেন। তাঁর সাহিত্যকর্মে দেশপ্রেম, মানবতা, নৈতিক শিক্ষা এবং কল্পনা শক্তির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। বিশেষ করে শিশু কিশোরদের জন্য রচিত গল্প, ছড়া এবং উপন্যাস তাকে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে। সহজ সরল ভাষা, মনোগ্রাহী উপস্থাপনা এবং শিক্ষামূলক ভাবনার জন্যে তাঁর রচনা আজও সমানভাবে সমাদৃত। কার্তিক চন্দ্র দাশগুপ্ত 1884 সালের 6ই আগস্ট তৎকালীন অবিভক্ত বাংলার বরিশাল জেলার গৌরনদী থানার ফুলশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহেশচন্দ্র দাশগুপ্ত ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক এবং নাট্যকর। সাহিত্য এবং সংস্কৃতি মনস্ক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার ফলে ছোটবেলা থেকেই তার মধ্যে সাহিত্য চর্চার প্রতি গভীর আগ্রহ দেখতে পাওয়া যায়। তিনি কুচবিহার কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে আইনশাস্ত্র অধ্যয়ন শুরু করলেও সেই পড়াশোনা সম্পূর্ণ না করে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি তৎকালীন বিখ্যাত দৈনিক নবশক্তি পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেন।

করেন, পরে দেবালয় মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও শিশুদের জনপ্রিয় পত্রিকা বার্ষিক শিশু সাথীর সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাঁর সম্পাদনা এবং সাংবাদিকতা বাংলা সাহিত্য জগতে বিশেষ অবদান রেখেছে। কার্তিকচন্দ্র দাশগুপ্ত মূলত শিশু কিশোর সাহিত্য রচনার জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর রচনায় শিক্ষামূলক বিষয়, কল্পনার জগৎ, প্রকৃতি প্রেম, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চিন্তার বিকাশেও গুরুত্ব দিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে তাই তাই, ফুলঝুড়ি, চরকাবুড়ি, তেপান্তরের মাঠ, এবেলা ওবেলার গল্প, ঝলমল, অ্যাং ব্যাং, আমার দেশ, পূজা, মালঞ্চের ফুল, বিশের হাওয়া এবং হিমালয়ের হিমতীর্থে। এসব রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, বিশেষ করে শিশু সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাংলা সাহিত্য এবং সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্যকর্ম আজও শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের পাঠকের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নৈতিক শিক্ষা আর সাহিত্যপ্রেমের যে আদর্শ তিনি তার রচনার মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা সাহিত্যে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যা এক অমূল্য সম্পদ।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: বর্তমান যুগে নারীরা আর কিন্তু পিছিয়ে নেই, শিক্ষা, বিজ্ঞান, প্রশাসন, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে খেলাধুলার মঞ্চেও তারা কিন্তু নিজেদের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন। 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা

এক ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্য তারই এক উজ্জ্বল উদাহরণ। ভারতে জেতা 13টি স্বর্ণপদকের মধ্যে 8টি এসেছে নারী ক্রীড়াবিদদের হাত ধরে। এই সাফল্য শুধু পদক জয় নয়, এটি ভারতে নারী শক্তির জাগরণ, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের প্রতীক। গ্লাসগোর বক্সিং রিং থেকে শুরু করে জুডোর ম্যাট, ভারোত্তোলনের মঞ্চ কিংবা অন্যান্য প্রতিযোগিতায় ভারতীয় মহিলারা অসামান্য দক্ষতা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলন এবং অদম্য মানসিকতার শক্তির মাধ্যমে তারা একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাদের এই সাফল্য প্রমাণ করে দিয়েছে যে সুযোগ এবং সঠিক প্রশিক্ষণ পেলে ভারতীয় নারীরা বিশ্বের যে কোনো মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।

এখন একটু জানিয়ে দিই আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে মূলত মেঘাচ্ছন্ন আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি আর ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা ৯৯%, সর্বনিম্ন ৮৭%।

0: বৃষ্টি হয়েছে 66.6 মিলিমিটার গত 24 ঘন্টায়। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এখন তো একটু বৃষ্টি হচ্ছে, বিভিন্ন মানে এটা তো একটা বৃষ্টিরই সময়। আর এই একটু আগে যখন গল্প বলছিলাম মনে হচ্ছিল, মানে বৃষ্টির সময় জানেন বেশ কিছু জায়গায় বেড়াতে গেলে বেশ ভালো লাগে, মানে বৃষ্টির কিছু কিছু জায়গা, এক একটা জায়গা। যেমন আমাকে একজন বলেছিলেন যে শান্তিনিকেতনে বিভিন্ন সময় এসো, শীতকালে দেখবে একরকম, গরমকালে একরকম, বর্ষায় আর একরকম। তো প্রত্যেকটা জায়গারই তাই, একটা একটা জায়গার এক এক রকমের বৈচিত্র্য এক একটা ঋতুতে ধরা পড়ে। তো এই কথা বলতে বলতে এখন আমাদের সময় হয়ে গেছে আরও একটি অনুষ্ঠানের, সেই অনুষ্ঠানটি জানা অজানা, একটি বিজ্ঞানের কথিকা।
1: জানা অজানা,
2: আজ জানা অজানায় শুনবেন আর নয় হিরোশিমা, বলছেন মোহিত রায়।
3: হিরোশিমা আর নাগাসাকি জাপানের দুটি শহরের নাম, যাদের নাম এখন পৃথিবীর প্রায় সবাই জানে, কারণটাও জানা। এই দুটি শহরকে কেন্দ্র করেই শুরু হলো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমাটি বর্ষণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র। এর 3 দিন পর 9ই আগস্ট দ্বিতীয় পরমাণু বোমাটি বর্ষণ করা হয় নাগাসাকি শহরে। মূলত পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে 6ই আগস্ট দিনটি প্রতি বছর স্মরণ করা হয়। প্রতি বছর হিরোশিমায় ঠিক সকাল 8:15 বাজে শান্তির ঘণ্টা। শহরেই যে যেখানেই থাকুন তখন 1 মিনিটের জন্য নীরবতা পালন করে দিনটি স্মরণ করেন। সারা পৃথিবীতে সারা দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। হিরোশিমার প্রেক্ষাপটটা আরেকটু বিশদে মনে করা যাক। দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধ শুরু হয়েছিল 1939-এর মাঝামাঝি, 1945 সালে তা 6 বছরে পড়েছিল। বিভিন্ন দেশের মধ্যে এরকম এতদিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ আর হয়নি। যুদ্ধ শেষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল 6 কোটি। এই যুদ্ধের ভয়াবহতা এরকম ছিল যে 1945-এর 9ই মার্চ একদিনে টোকিও শহরে আকাশ থেকে মিত্রশক্তির ব্যাপক বোমাবর্ষণে 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। কিন্তু তাতেও জাপান হার মানেনি। এই যুদ্ধ জিততে তারপর আমেরিকা তাদের নতুন বানানো ব্রহ্মাস্ত্র পরমাণু বোমার আঘাত হানে হিরোশিমা শহরে। আকাশে বিস্ফোরণ ঘটানো মাত্র একটি বোমাই ঝলসে দেয় সকালের আকাশ, যে বিস্ফোরণের ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয় 80,000 মানুষের। ধ্বংসস্তূপে পরিণত হয় শহরটি। এরপর আহত আরও 60,000 মানুষের মৃত্যু হয়। কেবল এই একটি বোমার আঘাতে শহরের 12 বর্গ কিলোমিটার অঞ্চল ধ্বংস হয়ে যায়। আগুন ছড়িয়ে যায় আরও দূরে। শহরের 90% ডাক্তার ও নার্সের মৃত্যু হয় বা গুরুতর আহত হন। পরমাণু বোমার সঙ্গে অন্য যে কোনো বোমার বিশেষ পার্থক্য এই যে বোমার বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থকণারা, যারা দীর্ঘদিন ধরে মানুষের মৃত্যুসহ বিভিন্ন শারীরিক বিকলাঙ্গতা ঘটিয়ে থাকে। শুধু মানুষ নয়, তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয় জীবজগৎ, উদ্ভিদ জগৎ, যার পরিণতিতে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের পরিচিতি, প্রকৃতি, পরিবেশ। হিরোশিমা দিবসের মূল আবেদন তাই বিশ্বে পারমাণবিক যুদ্ধের অবসান। এর সঙ্গে অনেক শান্তিকামীরা মনে করেন শুধু পারমাণবিক অস্ত্র নয়, পারমাণবিক শক্তির ব্যবহারও নিষিদ্ধ করা দরকার। পৃথিবীতে পারমাণবিক যে কোনো ব্যবহারই ধ্বংস ডেকে আনতে পারে। দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধের শেষে বিশ্বজুড়ে শান্তি আন্দোলনে হিরোশিমা এক বিশেষ নতুন ভূমিকা গ্রহণ করল। হিরোশিমায় পরমাণু অস্ত্রের ব্যবহার পৃথিবীতে যুদ্ধের এক নতুন পরিস্থিতি তৈরি করল। এর মাসখানেক পর জাপান আত্মসমর্পণ করল, কিন্তু অন্যান্য রাষ্ট্রের কাছেও এরকম একটি অস্ত্র খুবই ভীতিপ্রদ হল। বছর কয়েকের মধ্যেই 1949 সালে সোভিয়েত ইউনিয়ন, তারপর 1952-তে ব্রিটেন, 1960-এ ফ্রান্স ও 1964-তে চীন পরমাণু বোমায় শক্তিধর হল। অর্থাৎ পৃথিবী আরও পরমাণু বোমার ভাণ্ডারে পরিণত হল। শুধু তাই নয়, হিরোশিমায় ফেলা পরমাণু বোমার শক্তি ছিল 13 TNT, আর এখন কয়েক হাজার TNT শক্তির পরমাণু অস্ত্র তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের মধ্যে পৃথিবীতে প্রভাব বিস্তারের দ্বন্দ্বে কোরিয়া, ভিয়েতনাম বা মধ্যপ্রাচ্যে বেশ কিছু রক্তক্ষয়ী যুদ্ধ গত শতাব্দীর 50-এর দশক

0: থেকে 80 দশক পর্যন্ত চললেও আর পরমাণু অস্ত্রের ব্যবহার হয়নি। সম্ভবত এর ক্ষতির ব্যাপকতা সম্পর্কে সব পক্ষই অনেক সচেতন এবং যেহেতু এখন অনেক দেশেরই এই অস্ত্র রয়েছে, সেজন্য কেউ এর প্রথম ব্যবহারের দায় নিতে রাজি নয়। পৃথিবীতে পরমাণু অস্ত্রের প্রসার বন্ধ করতে একটি আন্তর্জাতিক প্রয়াসের শুরু হয় 1968 সালে, যা 1970 সালে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নামে রাষ্ট্রসংঘে গৃহীত হয়। এই চুক্তির মূল কথা যে পৃথিবীর 5টি দেশ অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন ছাড়া আর কেউ পরমাণু অস্ত্র বানাতে পারবে না। এই 5টি দেশও ক্রমশ তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার কমিয়ে ফেলে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবে। অন্যান্য দেশদের এই 5টি দেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য প্রযুক্তিসহ অন্যান্য সাহায্য করবে। ভারত এই চুক্তি মানেনি। পৃথিবীর অনেক দেশই মনে করে যে এভাবে পরমাণু শক্তিধর 5টি দেশ তাদের একতরফা একটি চুক্তি সবার উপর চাপিয়ে দিচ্ছে। ভারত 1974 সালে প্রথম সফল পরমাণু অস্ত্রের পরীক্ষা করে। এরপর 1998 সালে পাকিস্তান ও 2006 সালে উত্তর কোরিয়া সফল পরমাণু অস্ত্রের পরীক্ষা করে। এছাড়া ইসরায়েলকেও পরমাণু অস্ত্রধর দেশ বলে মনে করা হয়। একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থার হিসেব অনুযায়ী 2014 সালে পৃথিবীতে পরমাণু অস্ত্রের সংখ্যাটা হল 10,144, সারা পৃথিবীকে যা দিয়ে কয়েকবার ধ্বংস করা যেতে পারে। অর্থাৎ হিরোশিমার পরমাণু বোমাবর্ষণের পরেও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কমেনি, বরং এখন কোনো পারমাণবিক যুদ্ধ হলে তার ক্ষয়ক্ষতি হবে অনেক অনেক গুণ বেশি।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন R9 হিরোশিমা, এই প্রসঙ্গে বললেন মোহিত রায়। এতক্ষণ শুনলেন জানা অজানা বিজ্ঞানের কথিকা। ভারতের দীর্ঘ 158 বছর পরে খুঁজে পাওয়া গেল বিরল হিমালয়ান ফুল। এই ঐতিহাসিক আবিষ্কারটি হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার চুনা ভ্যালি অঞ্চলে প্রায় 36,000 মিটার উচ্চতায় অবস্থিত দুর্গম অ্যালপাইন তৃণভূমিতে। এই ফুলটির শেষ নথিভুক্ত ভারতীয় রেকর্ড ছিল 1887 সালে, যখন ব্রিটিশ উদ্ভিদবিদ স্যার জোসেফ ডাল্টন হুকার সিকিমে এটি সংগ্রহ করেছিলেন। এরপর প্রায় 1.5 শতাব্দী ধরে ভারতে আর কোনো নিশ্চিত সন্ধান মেলেনি। এই পুনরাবিষ্কার করেছেন ভারতের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI এর গবেষক শুভজিৎ লাহিড়ী, মোনালিসা দাস এবং ডক্টর সুধাংশু শেখর দাস। বাঙালি বিজ্ঞানীরা উজ্জ্বল করেছেন দেশের মুখ।

সত্যি সত্যি এই ভালো লাগাটাই আমাদের দরকার জানেন, সকালের আড্ডায় আপনাদের, এই যে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শোনেন, প্রতিদিনই নানা রকমের অনুষ্ঠান, নানা স্বাদের অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকেন, ভালো লাগায় থাকেন, ভালোবাসায় থাকেন, আমাদের নানা রকমের পরামর্শও দেন, এই সব কিছু নিয়েই আমাদের সকালের আড্ডা এগিয়ে চলে আপনাদের আশীর্বাদে, আপনাদের অনুপ্রেরণায়। আজকে সকালের আড্ডা এখানেই থামতে হচ্ছে, কেননা ঘড়ির কাঁটা বলছে আর নয়। সকালের আড্ডা আজ এই পর্যন্তই, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প। ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রেয়সী দাসের সাক্ষাৎকার, তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ। আজ শুনবেন প্রথম পর্ব।

0: প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে তাকে জয় করেও অনেক মানুষ এগিয়ে চলেছেন তাদের স্বপ্ন পূরণের দিকে, তাদের নিজের জীবন গড়ে তোলার দিকে। তেমনই একজন আজ ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, শ্রেয়সী দাস।
1: নমস্কার
0: শ্রেয়সী, তোমাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। শ্রেয়সীর যদি আমরা প্রতিবন্ধকতাই বলি, সেটা হচ্ছে দৃষ্টিহীনতা। কিন্তু তৎসত্ত্বেও যে তার জীবনের গল্প, তার সাফল্যের এবং এগিয়ে যাওয়ার গল্প আমরা ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আজ শুনব। শ্রেয়সী, শুরুর থেকেই যদি শুরু করি, এই যে দৃষ্টিহীনতা, এটা কি জন্ম থেকেই?
1: এটা অ্যাকচুয়ালি আমার যে রোগটা হয়েছিল, মানে রেটিনোব্লাস্টোমা রোগটার নাম। তো এই রোগটা, মানে টিউমার তো দু ধরনের হয়, একটা এমনি

0: আর একটা হচ্ছে ক্যান্সার টিউমার, ম্যালিগন্যান্ট,
1: বিনাইন আর ম্যালিগন্যান্ট।
0: ইয়েস, তো আমার ঠিক বাজে টিউমারটাই হয়েছিল। তা সেখান থেকেই জার্নি শুরু। তখন
1: সেটা কত বছর বয়সে?
0: ছ মাস,
1: ও
0: সাত মাস। আমার সিমটম ছিল স্লাইট, আমি ট্যারা ছিলাম। তো আমারই বম্মা সেই প্রথম নোটিস করে,
1: বড় জ্যাঠাইমা,
0: বড় জ্যাঠাইমা, হ্যাঁ। তো সে মাকে বলে যে দেখো আমার না মনে হচ্ছে যেন ও যেন একটু বেশি ট্যারা হয়ে যাচ্ছে, তুমি একটু ডক্টরের সাথে কনসাল্ট করো। তো তখন থেকেই শুরু হয়। কলকাতার সব জায়গায় ঘোরা সত্ত্বেও কেউই ধরতে পারে না ব্যাপারটা। তো ইতিমধ্যেই আমার আরো ছ মাস বেড়ে যায়, রোগটাও স্প্রেড করে গেছে তখন। তো তারপরেই চেন্নাই নিয়ে যায় আমাকে। তো চেন্নাইতে বলে যে একদম অ্যাডভান্স স্টেজ, কিছু করার নেই, চোখটা তুলে বাদ দিতে হবে। এবার তখন বাবা মা তো খুব মানে ভেঙে পড়েন, স্বাভাবিক। তখন একজন ডক্টর সে বলেন যে ঠিক আছে, ও মেয়ে বলে আমরা একবার লাস্ট চান্স নিতে পারি, কিন্তু প্রচুর ব্যয় সাপেক্ষ, আর আমি যখন বলবো তখনই আসতে হবে। বাবা মা রাজি হয়ে যায়, মানে মনের জোরেই রাজি হয়, আর্থিক জোর খুব একটা ছিল না। দুজনের মধ্যে কেউই সরকারি চাকরি করে না, তো বাবা জাস্ট প্রাইভেট টিউটর আর মা তখন হাউসওয়াইফ, আমি তখন ছোট, এক বছর হয়েছে। তো তখন আমার দাদু ছিলেন মায়ের বাবা, তো তখন বলেন যে ব্যাংকে টাকা রেখে কি হবে, ও যদি দেখতেই না পায় তো ও ট্রিটমেন্ট শুরু করা হোক। তো সেই দেড় বছর থেকে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়, কেমোথেরাপি, রেডিয়েশন, ক্যান্সার যেহেতু টিউমারটা, সব ওই ধরনের ট্রিটমেন্ট, মানে 21 দিন অন্তর অন্তরও যেতে হয়েছে। তো ট্রিটমেন্টগুলো করার পর দেখা যাচ্ছে যে একটা চোখ মেডিসিনটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আরেকটা চোখ মেডিসিনটা অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি স্লাইড দেখতে পাচ্ছি, ব্লাইন্ডনেস থেকে স্লাইড ভীষণ চলে এসছে। তখন তো বাবা মা খুবই খুশি। তো ডক্টরকে বললো যে আপনারা যে ট্রিটমেন্টটা করেছেন, আপনারা যদি আবার সেই ট্রিটমেন্টটা করেন তো আমরা রাজি। বাবা মা প্রপোজাল দেয় ডক্টরকে। তো ডক্টর বলে দেখুন এটা আর হবে না, এটা আবার করলে আবারও সে একটা চোখে অ্যাকসেপ্ট করবে, সরি ওর লেফট আইটা তুলে বাদ দিতে হবে। তো 2001 7 ফেব্রুয়ারি আমার লেফট আইটা তুলে বাদ দিয়ে দেয়। তখন থেকে রাইট আইয়ের ওপর ট্রিটমেন্ট চলতে থাকে, চেক আপে থাকি, ট্রিটমেন্ট চলতে থাকে। এই করতে করতে যখন 5-6 বছর বয়স হয় তখন ডক্টর বলে ওকে স্কুলে ভর্তি করিয়ে দিন, আমি মোটামুটি দেখতে পাচ্ছি, 60-65% আমি দেখতে পাচ্ছি। কিন্তু ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছি, চলছি। তো এই করতে করতে আমার যখন 16 বছর বয়স হয়, এই রোগটার মানে আমি এই রোগটা সম্পর্কে একটু বলতে চাই, এই রোগটা রেটিনোব্লাস্টোমা, এই রোগটা কিন্তু বড়দের হয় না, জানেন তো, জন্মগত বাচ্চাদেরই হয়, ছোট বাচ্চাদের হয়, ভীষণ

0: আপনি 3 লাখ মানুষজনের মধ্যে একজনের রোগটা পাবেন,
1: বিরল
0: বিরলতম রোগ এটা। তো বাচ্চাদের আমার মনে হয় যে একটু চেক আপে রাখা উচিত এই রোগটা, কারণ
1: এটা মূলত তাদের অভিভাবকদের বাবা মাকে একটু সচেতন থাকা যে তার বাচ্চার চোখ বা দৃষ্টি।
0: হ্যাঁ একদমই, মানে কিছু প্রবলেম হলে যেন চেক আপে থাকে, কারণ রেটিনোব্লাস্টোমার রোগটা খুবই একটা খারাপ রোগ। তো যাই হোক, যখন আমার 16 বছর ক্রস করছে তখন ডক্টর বলল কি ওর আর ব্যাক করার মানে সম্ভাবনাটা নেই, তো আপনারা এবার বছরে একবার করে ওকে চেক আপে নিয়ে আসবেন। 16 বছর, তো তখন থেকে যাই চেক আপে, যাই আমি 1 বছর অন্তর অন্তর। তবে আমার পড়াশোনাটা চলতে থাকছে, আমি 5 বছর যখন তখন ডক্টর বলল ওকে নর্মাল স্কুলে ভর্তি করিয়ে দিন। তো আমি সেখান থেকে পড়াশোনা চলতে থাকে, কিন্তু প্রথম থেকে পড়াশোনা খুব একটাই যে আমি ভালো ছিলাম তা তো বলা যাবে না। তো যে নর্মাল সাইজের কোশ্চেন সেট সবার জন্য হতো সেই সাইজের কোশ্চেন সেট হতো না, মানে একটা ক্যালেন্ডারের মতো বড় পেপারে জেরক্স করে আমার জন্য কোশ্চেন তৈরি করা হতো এক্সামগুলো, তা স্কুলে এটা আমাকে করেছেন স্যার ম্যামেরা আমার জন্য।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আসব, আপনার পড়াশোনা এবং ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তো এখন আপনার দৃষ্টির অবস্থা এটাই ডান চোখে আপনি আংশিক
0: না, মানে এটাও আবার একটা ট্র্যাজেডি, প্রায় ফিরে এসে সবকিছু নিজের হাতে করে পুরো পৃথিবীটাকে দেখে ইভেন আমি একা টিউশন থেকেও ফিরেছি। 2021 সাল হঠাৎ আমি তখন এম এ তে ভর্তি হয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, এম এর ইন্টারনাল চলছে, তখন করোনা পরিস্থিতি, বাড়িতে আমি পরীক্ষা দিচ্ছি বসেই, 10 নম্বরের যে ইন্টারনাল এক্সাম হয়, হঠাৎ আমি দেখছি কেমন একটা আপছা আপছা, আপনার সামনে ফ্ল্যাশ দিয়ে যদি ছবি তোলা হয় কিছুক্ষণ তাকানোর পর দেখবেন ওই আলোটা যেন আবার দেখতে পাচ্ছেন ফ্ল্যাশটা ওরম দেখছি। তো আমি বলি মা বাবাকে, তো বলে কি বলছিস, এবার আমার এই ডিপার্টমেন্টটাই আপনি ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না, সেই চেন্নাই যেতে হবে আর হায়দ্রাবাদ। তো যাই হোক, ওরা তাড়াতাড়ি তৎকালে টিকিট কেটেই আমাকে নিয়ে গেল। তো ডক্টর সব চেক আপ করে বলছেন আমি তো কিছু ধরতে পারছি না, ওর তো আগের মতোই তো আছে, টিউমার স্টেবল আছে, কিন্তু ওটা কেন হচ্ছে, ব্লার আসছে, আবছা দেখছে কেন বুঝতে পারছি না, আপনাআপনি এসে যখন আপনাআপনিই হয়তো চলে যাবে, ওরা এটাই বলল। আমি বাড়ি চলে এলাম, কিন্তু এম এতে ঢুকেছি যেদিন থেকে আমার একটা স্বপ্নই ছিল যে আমি ডক্টরেট করব আর আমি কলেজে পড়াবো।
1: আচ্ছা,
0: কিন্তু এম এটা 60% নাম্বার না পেলে আমি নেট দিতে পারবো না, সেট দিতে পারবো না, আর ওটাই ক্র্যাক না করলে পিএইচডি করা যাবে না, কলেজের পরীক্ষায় বসা যাবে। তো আমার কি বলবো, আমার ডে বাই ডে ভীষণ লস হচ্ছে, মানে আজ যে পরিমাণ দেখছি কাল সকালে হচ্ছে সেই পরিমাণটা কমছে, কিন্তু তখন মানে পরপর 4টে সেমিস্টার আমার নেট দিতে হবে, একটা ঘোরের মধ্যে আমি আছি যে ভীষণ যাচ্ছে, যাক এক্সাম দিতে হবে, আমাকে ক্র্যাক করতে হবে ভীষণ। 2021 থেকে 2023-এর 26শে আগস্ট আমার এখনো মনে আছে, 2 বছর আমার প্রত্যেক দিন ভীষণ একটু একটু করে লস হয়েছে। ইভেন 26শে আগস্ট আমার কৃষ্ণনগরে একটা সেমিনার ছিল, ওই যে স্বপ্ন যে আমাকে তো পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, নেট সেট এম এও চলছে তার সাথে, মাস্টার্স চলছে, সেমিনার করতে গেছি, সেমিনার করতে হয় আমাদের, সেমিনার থেকে ফিরছে ট্রেনের লাইটটা হট করে যেন কারেন্ট চলে যাওয়ার মতো চলে গেল, সামনে মা বসা, মাকে বলছি মা একটুখানি তোমার ফোনের টর্চটা আমার দিকে ইয়ে করো তো, মা বলছে কেন, এই তো করছি। আমি তখন বুঝে গেলাম যে একেবারে ভিশনটা নীল চলে গেছে। আমি তখন মাকে বললাম মা 2 বছরের জার্নি শেষ হলো, কিন্তু আমার জীবনের জার্নি আমার শেষ হয়নি, আমি করব, কিন্তু আমার ভিশন চলে গেছে। আমার এখনও মনে আছে 26শে আগস্ট বিকেলবেলা ফিরছি, এটা হয়েছে ইতিমধ্যে এম এটা কমপ্লিট করার মধ্যে আমি সেট ক্র্যাক করলাম, এম এও পাশ করলাম, তার পরের বছরই আমি নেটটা ক্র্যাক করে ফেললাম। তো ভীষণ চলে গেছে, তো যেটা চলে গেছে আর তাকিয়ে লাভ নেই, তো আমি ভাবলাম যে আমি মনে হচ্ছে এই পড়াশোনার মধ্যেই আমি ভালো থাকতে পারবো, ওটাতেই ডুবে গেলাম।
1: তারপর আর চেক আপে গিয়েছি?
0: হ্যাঁ একদম গেছি, কিন্তু কোনো আশা আর নেই। ডক্টর বললেন যে বেটা তুমি যা হয়েছে বাবা অ্যাকসেপ্ট করে নাও, তোমার মাথা, তোমার চোখ, এই সাইডের সব নার্ভগুলো, জলগুলো শুকিয়ে আছে। আমি ঠিক আছে, তো সেখান থেকে বেরিয়ে এলাম, এই হচ্ছে রোগের মানে পুরো ব্লাইন্ডনেস, লো ভিশন, রেটিনোব্লাস্টোমার, ফাইট, তারপর ব্লাইন্ডনেস, 20 লাখ খরচ হয়েছে।
1: আচ্ছা,

0: এবার তো নেট সেট ক্র্যাক হয়ে গেল, তো আমার পিএইচডি করতেই হবে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকলাম, তো তারপরেই আমি 2024 আগস্টে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডিতে চান্স পেলাম। তো পিএইচডি করছি এখন, আর প্রভাত কুমার কলেজ রিসার্চ সেন্টার থেকে পিএইচডি করছি। ওই কলেজে পড়াইও, তো আমাকে পড়াতে হয়। তো এই আমার চলছে।
1: একদম খুব ছোটবেলায়, ধরুন আপনার 6 মাস, 1 বছর বা 1.5 বছরে, তখনও তো ততটা আপনি অতটা উপলব্ধি করছেন না, প্রথম আপনি কখন উপলব্ধি করলেন যে একটা চোখ আপনার?
0: এটাও একটা মজার ঘটনা। আমার মা আমাকে বলতেন, বাবা আমরা না দু চোখে দেখতে পাই না জানিস, আমরা না এক চোখে দেখতে পাই। দু চোখটা করা মানে করেছেন মুখে শো করার জন্য, তখন অনেকটা ছোট, তো আপনার
1: কিছু অন্য মনে না হয় বা আলাদা মনে না হয়।
0: একদমই তাই, একদমই তাই।
1: তো তারপর যখন আরেকটু বড় হলেন?
0: তারপর যখন আর একটু বড় হলাম, মানে আমি না তখনও ভেঙে পড়তাম না, আজ দ্বিতীয়বার ব্লাইন্ডনেস আসার পরও না ঠিক ভেঙে পড়া ব্যাপারটা আমি ঠিক পছন্দ করি না। মানে মা ভেঙেছে, বাবা ভেঙে গেছে, ফোন করে সবাই করতো, মানে যখন ব্লাইন্ডনেস এসছে কাঁদলে আমি রেগে যেতাম, মা তুমি কাঁদছো কেন, এমনি কথা বলো। আমার বন্ধুদের বারণ করা ছিল, ফোন করে বলবি না কিরে এখন কেমন লাগছে, কেমন আছিস, এমনি কথা বল, নর্মাল। তো এই জিনিসটা আমি ঠিক নিজের কাছে আসতে দিইনি, কারণ আমার বাবা মাকে তো কাজ করতে বেরোতে হবে। এবার আমি যদি ভেঙে পড়ে থাকি, তারা বেরোতে পারবে না, আর কাজের জায়গায় তারা সুস্থভাবে কাজ করতে পারবে না। বলছি তো, মানে প্রত্যেক দিন ভীষণ লস করছি আমি, সেটা আমি রিয়ালাইজ করছি এবং এগিয়ে যাচ্ছি।
1: তো ওই যে আপনার তখন ওই দিকে নজর দেওয়ারও আপনার আর
0: আমার সময় ছিল না। হ্যাঁ, মানে লক্ষ্যর দিকে এগোতে গিয়ে আমার যে ভীষণ চলে যাচ্ছে, সেটা আমি ঠিক মানে ওকে আমি ঠিক ইয়ে করতে দিইনি, মানে ওকে আমি বড় হতে দিইনি, আমার স্বপ্নের কাছে আমার অসুস্থতাটাকে আমি বড় হতে দিইনি।
1: এবারে পড়াশোনার ক্ষেত্রে আপনি কি ব্রেল শিখেছিলেন তখন, না তখন

0: তখন দিল আমাকে আতস কাজ, ওটা নিয়ে আমি বই পড়ে ফেললাম। তখন ক্লাস সিক্স থেকে গ্রাজুয়েশন অবধি আমি ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে নিজে বই পড়া, নিজে লেখা, নিজে আঁকা, মানে আমার এখনো মনে আছে আমার নিউরন আঁকতে হয়েছিল মাধ্যমিকে, বা হাতে ম্যাগনিফাইং গ্লাসটা ধরা, ডানাতে আঁকছি, তা যিনি গার্ড দিচ্ছেন তিনি বলছে এইভাবেও হয়, যে হ্যাঁ স্যার এভাবেও হয়, হতে হবে, আমাকে লেটার পেতে হবে। তো আমি লাইফ সায়েন্সে আমি 80 পেয়েছি, লেটার পেয়েছিলাম। তো এইভাবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি করে ফেলেছিলাম। কিন্তু এম এ ফার্স্ট সেমে যেই আমি উঠলাম, ভীষণ যখন আমার লস হয়ে যাচ্ছে, এম এ ফাইনাল যখন আমি দেব, মানে ফাইনাল সেম, তখন আর ভীষণ নেই, তখন আমার লাগবে হচ্ছে রাইটার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম রাইটার, তো রাইটার লিখলো আর আমি মুখে বললাম। তখন থেকে শুরু হলো আমার কানে শুনে মুখস্থ করা, এত বিস্তর বই। তো এইভাবে পড়াশুনো আর সাপোর্ট তো আছে।
2: ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠানে আজ শুনলেন শ্রেয়সী দাসের সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে। শব্দগ্রহণ ও সম্পাদনা পিয়ু দাস, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: শুরু হচ্ছে যুব মনে গানে গানে। সম্পাদনা ঋতব্রত দে, আজ শুনবেন 233তম পর্ব।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী স্বরলিপি ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন যুব মনে গানে গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আহির ভৈরব, রাগে খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার। তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন।

শিল্পী ভ্রমন্তী সরকার। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করলেন যথাক্রমে প্রশান্ত দে রায় এবং সোমনাথ বর্ধন।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

দুই বাংলার সমস্ত শ্রোতাকে স্বাগত জানাই আজকের এই মনের মতো গান অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আগামী বেশ কিছুক্ষণ আমরা কথা বলবো, আড্ডা দেব আর গান শুনব মনের মতো। তবে যদি প্রশ্ন ওঠে যে কথা হবে কি নিয়ে, তাহলে বলি আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, আর সে বিষয় হলো সাহিত্য নির্ভর ছবি, বিশেষত বাংলা ছবির ইতিহাসে। আসলে সাহিত্য নির্ভর ছবির কিন্তু একটা ইতিহাস আছে, এই ধারা হঠাৎ করে শুরু হয়নি। এর ইতিহাস আছে বলেই হয়তো এই ধারা আজও অব্যাহত আছে। কি ছিল থেকে কি আছে, কিভাবে আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আমরা আগামী এক ঘন্টায়। তবে অবশ্যই সে যাত্রা শুরু করব একটা গান দিয়ে।

এতক্ষণ যে গানটি শুনলেন সেই গান ব্যবহার হয়েছে দেবদাস ছবিতে, আর সে দেবদাস মুক্তি পেয়েছিল 1936 সালে। দেবদাস নিয়ে কথা বলা শুরু করলাম, তার একটা কারণ আছে। আসলে আমাদের বাংলা ছবি তথা ভারতীয় ছবির ইতিহাসে দেবদাস সম্ভবত একমাত্র উপন্যাস বা সাহিত্য যা প্রায় প্রতিটি রিজিয়নাল ফিল্ম ইন্ডাস্ট্রি এমনকি বলিউডেও বারবার এর রিমেক হয়েছে। আর কোনো উপন্যাস নিয়ে এতবার চলচ্চিত্রের নির্মাণ হয়েছে বলে তো মনে পড়ে না। স্বাধীনতার আগে পরে মিলিয়ে প্রায় 20 বারেরও বেশি এই উপন্যাসের নির্মাণ হয় রূপালী পর্দায়। বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে বলি, আমি এটা ছক করেছি কিন্তু ছকটা অতটা বলা যাবে না, অত সময় তো নেই, কিন্তু একটু ভেঙে বলি তাহলে বোঝা যাবে যে কতবার হয়েছিল। 1928 সালে দেবদাস হয়, সে দেবদাস কিন্তু ছিল নির্বাক এবং ইতিহাসে সর্বপ্রথম দেবদাস চলচ্চিত্র হিসেবে মুক্তি পেল এই 1928 সালে। এরপরে যেটা বললাম একটু আগে, তার আগেও একবার হয়েছে, 1935 সালে দেবদাস হয়েছে, তারপর 1936 সালে দেবদাস হয়েছে, 1937 হয়েছে, 1953 হয়েছে, 1955-65, 1974, 1979, 1989, 2002, 2002-তে হিন্দিতেও রিলিজ করে, বাংলাতেও রিলিজ করে, 2009, 2010, 2018, এরকম বহু সময়ে বহু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বারবার দেবদাসের রিমেক হয়েছে, ভাবা যায়? তাহলে বুঝতেই পারছেন যে দেবদাসের চেয়ে বেশি আর কোনো উপন্যাসের এত বেশি নির্মাণ হয়েছে বলে মনে পড়ছে কি? তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, আমাদের বাংলা ছবির ক্ষেত্রে প্রথম সাহিত্য নির্ভর ছবি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা থেকেই নির্মিত হয়েছিল, তবে সেটা দেবদাস ছিল না, তার নাম ছিল আঁধারে আলো। সেই ছবি মুক্তি পায় 1922 সালে। সে ছবির পরিচালক ছিলেন নরেশ মিত্র এবং শিশির কুমার ভাদুরে। এবং অবশ্যই 1922 সাল যখন তখন সে ছবি ছিল নির্বাক বা সাইলেন্ট এরার মুভি। আর এতগুলো দেবদাস নিয়ে যখন কথা হলো তখন অন্য আরেকটা

0: দেবদাস ছবি থেকে যদি আরও একটা গান শুনে নেওয়া যায় তাহলে কীরকম হয়?
1: মন্দ হয় না, তাই না? তাই
0: আমরা বরঞ্চ একবার দেখে নিই আর কোন দেবদাস ছবি থেকে গান শোনা যায়। বেশ, আমরা বরঞ্চ মান্না দের কণ্ঠে এই গানটা শুনি অন্য আরেক দেবদাস ছবি থেকে।

ফিরে আসি আমাদের আলোচনায়। আসলে সাহিত্য নির্ভর ছবির যে ইতিহাসের কথা শুরুতে বলছিলাম, সেই কথায় যদি ফিরে যাই তাহলে প্রথমে একবার ভেবে দেখতে হবে যে কেন

ছবির সাহিত্য নির্ভর হলো। ঠিক যে কারণে আমাদের প্রাথমিক সাহিত্য লোককথা, উপকথা, পৌরাণিক কথা এবং রূপকথার মিশেলে তৈরি হলো, ঠিক সেই কারণেই বাংলা ছবি বা ছবিও সাহিত্য নির্ভর হলো। আসলে যখন প্রথম কেউ কলম ধরেছিলেন কিছু লিখবেন বলে, তখন তাঁর জীবনে এত বহির্বিশ্বের প্রভাব বা এক্সপোজার কোনোটাই ছিল না। তাই তাঁর

আর জানাশোনা পৃথিবীর পরিধিতে প্রচলিত কাহিনীর ছত্রছায়ায়। ঠিক সেই কারণেই আমাদের প্রাথমিক সাহিত্য বা স্ক্রিপচার যা ছিল সেসব মূলত ধর্মগ্রন্থ বা ধর্মীয় লেখা। এরপর এর সঙ্গে জুড়ে গেল লোকে মুখে প্রচলিত লোককথার গল্প, এরপর তার সঙ্গে মিলে গেল রূপকথা বা বিভিন্ন পৌরাণিক গল্প। এইভাবে চলতে চলতে আজ আমরা শুধু যে মডার্ন লিটারেচার বা আধুনিক সাহিত্য পেয়েছি তাই নয়, এখন উত্তরাধুনিক সাহিত্য বা পোস্ট মডার্ন লিটারেচারও পেয়েছি। ঠিক একইভাবে যেদিন ভারতে ছবি নির্মাণ শুরু হলো, তখন স্বাভাবিকভাবেই সেটার প্রাথমিক স্টেপিং স্টোন হলো ধর্মীয় বা পৌরাণিক চলচ্চিত্র, কারণ সেক্ষেত্রে গল্পটা তৈরি ছিল, তাকে চিত্রনাট্যের রূপ দিয়ে তার শুটিং করে নেওয়া ছিল অনেক সহজ। আর তার চেয়ে বড় কথা, এই গল্পের সঙ্গে মানুষ নিজেকে রিলেট করতে পারতেন অনেক বেশি, কারণ গল্পটা সবার জানা, সবার পরিচিত। ফলত সেই গল্প যখন চলচ্চিত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হতো, তখন তা দেখার জন্য বা তা দেখার উন্মাদনা থাকতো অনেক বেশি। ঠিক এই কারণেই কিন্তু আমাদের দেশে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি বা চলচ্চিত্রের নাম ছিল দাদা সাহেব ফালকে পরিচালিত ছবি রাজা হরিশ্চন্দ্র। এবার আমরা তো এই সমস্ত ইতিহাস নিয়ে কথা বলবই, সে কথা চলতেও থাকবে, কিন্তু কথার মাঝে মাঝে যদি ছোটোখাটো গানের ব্রেক না থাকে তাহলে কি করে হয় বলুন তো? তাই আমরা বরঞ্চ চলে যাই আবার একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকে, ফিরে আসছি গানের উপরে। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আপনাদের জন্য রেখে গেলাম নিশিমৃগয়া ছবি থেকে রণু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা।

এবার একটু ভাগ করে নিয়ে আলোচনা করা যাক, কারণ আমরা যদি বাংলা ছবির ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখা যাবে এরকম অসংখ্য ছবি হয়েছে যা কোনো না কোনো সাহিত্যকে নির্ভর করে। তাই আমরা বরঞ্চ একে সাহিত্যের নানা ভাগে ভাগ করে আলোচনা করলে সুবিধে হয়। তাই আমরা বরঞ্চ মূলত তিনটে ভাগে ভাগ করে নিই। এর প্রথম ভাগে থাকুক সামাজিক বা প্রেমের ছবি বা সোশ্যাল ড্রামা, এরপরে থাকুক মজার ছবি বা কমেডি ছবি, এবং একেবারে শেষে থাকুক রহস্য রোমাঞ্চের গল্প বা মিস্ট্রি থ্রিলার। এবার সেই সূত্র ধরেই শুরু করা যাক। এবারে যদি সামাজিক গল্পের কথা বা সোশ্যাল ড্রামার কথা বলতেই হয় তাহলে প্রথমেই চলে যাই একেবারে বাংলা ছবির শুরুর দিকে, ওই 1930 থেকে 1950 অবধি। সেই সময়ে দেবদাস ছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও বেশ কিছু লেখা থেকে বা তাঁর রচনাকে নির্ভর করে নির্মিত হয় আরও কিছু চলচ্চিত্র, যেমন তৎকালীন বাঙালি সমাজের কুসংস্কার, জমিদারি প্রথা এবং নারীর সামাজিক অবস্থান নিয়ে তৈরি হওয়া ছবির মধ্যে একটি ছিল বড় দিদি, মুক্তি পায় 1939 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বিখ্যাত সামাজিক উপন্যাস অবলম্বনে অমর মল্লিকের পরিচালনায় মুক্তি পায় এই ছবি। তৎকালীন সমাজে এক বিধবা নারীর নিঃসঙ্গতা এবং সামাজিক টানাপোড়েনের এক অনবদ্য সামাজিক চিত্রায়ন। এছাড়া 1952 সালে মুক্তি পায় বিন্দুর ছেলে, একটি একান্নবর্তী পরিবার, বাঙালি পরিবার এবং সেই পরিবারের ভাঙন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এবং পরিবারে স্নেহ, পারিবারিক স্নেহের এক কালজয়ী সামাজিক মেলোড্রামা। এরপর বলতে হয় পরিণীতার কথা। শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে তৈরি অত্যন্ত সফল সামাজিক ড্রামা, যেখানে তৎকালীন ধনী দরিদ্রের সামাজিক বৈষম্য এবং এক তরুণীর আত্মসম্মানের লড়াই ফুটে উঠেছে প্রতি ছত্রে ছত্রে। এছাড়া ছিল রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, যা শরৎচন্দ্রের বিখ্যাত শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে নির্মিত। এই ছবির পরিচালক ছিলেন হরিদাস ভট্টাচার্য। শ্রীকান্ত ও বাইজি রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন সে যুগের হিট জুটি উত্তম ও সুচিত্রা। এই ছবিতে বলা আছে সামাজিক বাধা পেরিয়ে এক অপার্থিব ও নিঃশর্ত প্রেমের গল্প। আর সেই রকম প্রেমের কথা যখন উঠলই, তখন সেই প্রেমের গল্প থেকে একটা গান শুনব না তা কী করে হয় বলো? আমরা বরঞ্চ সেই গান শুনে ফিরে আসি আবার আমাদের আজকের এই আলোচনায়।

এবারে আরও একটু এগিয়ে আসি, এই ধরা যাক 1950 থেকে 1970-এর দশকে বা তারও একটু পরে। এই সময়ে সত্যজিৎ ঋত্বিক, মৃণাল সেনের সামাজিক নব্য বাস্তববাদ বা সোশ্যাল নিও রিয়েলিজম বাংলা ছবির দুনিয়াকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেয়। এই পর্বে বাংলা সিনেমা আন্তর্জাতিক স্তরে পৌঁছয় সম্পূর্ণ সমাজ ও শ্রেণী বাস্তবতার উপর ভিত্তি করে। এবং সেই সময়ের যদি কিছু ছবির উদাহরণ দিতেই হয় যা সম্পূর্ণ সাহিত্য নির্ভর, তাহলে প্রথমেই বলতে হয় 1955 সালে মুক্তিপ্রাপ্ত ছবি পথের পাঁচালী এবং 1959 সালে মুক্তিপ্রাপ্ত ছবি অপুর সংসারের কথা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের সৃষ্টি একটি গ্রামীণ বাংলার চরম দারিদ্র, সামাজিক লড়াই এবং মানুষের বেঁচে থাকার এক অবিশ্বাস্য সামাজিক দলিল বলা যেতে পারে। এরপরে বলবো জলসা ঘরের কথা। এ ছবি মুক্তি পায় 1958 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের ছবি। ক্ষয়িষ্ণু জমিদারের আভিজাত্য বনাম উদীয়মান বুর্জোয়া বা পুঁজিপতি সমাজের লড়াই এর এক নিখুঁত ড্রামা। এরপরে আসি ঋত্বিক ঘটকের ছবি মেঘে ঢাকা তারার কথায়। মেঘে ঢাকা তারা মুক্তি পায় 1960 সালে। শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটকের এক অনন্য মাস্টারপিস। দেশভাগের পর উদ্বাস্তু বাঙালি মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সংকট এবং পরিবারের জন্য এক মেয়ের আত্মত্যাগের এক চরম বাস্তব সামাজিক রূপান্তর এই ছবি। এরপরে বলব মৃণাল সেনের ছবি কলকাতা 71-এর কথা। কবি সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ বসুর একাধিক গল্প মিশিয়ে মৃণাল সেন তৈরি করলেন এক বৈপ্লবিক পলিটিক্যাল সোশ্যাল ড্রামা যা 70-এর দশকের কলকাতার রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে সারা বিশ্বের সামনে তুলে ধরে। 1984 সালে মুক্তি পায় ফের সত্যজিৎ রায় পরিচালিত ছবি ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রাজনৈতিক সামাজিক উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের এই ছবি বিংশ শতাব্দীর শুরুর দিকে স্বদেশী আন্দোলন, সামাজিক বিভিন্ন আন্দোলন, সামন্ততান্ত্রিক সমাজ এবং অন্তঃপুর থেকে নারীর সামাজিক জাগরণের এক জটিল মনস্তাত্ত্বিক রূপকে তুলে ধরে এই ছবি। এই সমস্ত ছবির গল্প তো চলছেই, চলবেও যতক্ষণ না সময় শেষের ঘণ্টা বাজছে। তবে এবার একটু ফের ছবির গানে কান পাতা যাক, তাই নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক। ফিরে আসছি কানের ওপারে, আর আপনাদের জন্য রেখে যাচ্ছি মেঘে ঢাকা তারা ছবি থেকে দেবব্রত বিশ্বাস এবং গীতা ঘটকের কণ্ঠে এই গানটি।

এই নব্য বাস্তববাদ বা নিও রিয়েলিজমের পাশাপাশি প্রেমের কাহিনীও তার প্রাণ পেয়েছে রূপলী পর্দায়। এর মধ্যে কিছু ছবির কথা যেখানে না বললেই নয়, এই যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অজয়করের এক মাস্টারপিস, ছবির নাম সপ্তপদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বাঙালি যুবক কৃষ্ণেন্দু এবং অ্যাংলো ইন্ডিয়ান তরুণী রিনা ব্রাউনের প্রেম, তাদের নানা রকম সামাজিক নানা প্রতিকূলতা, সমস্ত কিছু পেরিয়ে দুজনের এক হওয়া, তাদের লড়াই, সেই সমস্ত কিছুর গল্প ধরা আছে এই ছবিতে। এছাড়া আরও কতগুলো ছবির কথা বলতেই হয়, যেমন একটু আগে নিশিমৃগয়া ছবির গান শুনলেন। ১৯৭২ সালে মুক্তি পায় নিশিমৃগয়া, বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। শহরে জীবনের কোলাহল থেকে দূরে, অনেক দূরে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্ত এবং গভীর প্রেমের এক মনস্তাত্ত্বিক গল্প। এবং এই সূত্র ধরে যদি আমরা আরও এগোতে থাকি, তাহলে আরও বেশ কিছু ছবির কথা এখানে বলতে হয়। আমি আরও একটু এগিয়ে আসছি, ১৯৭২ সালের পর আরও বেশ কিছুটা এগিয়ে আসছি, ধরা যাক ২০০০ সাল।

2000 সালে মুক্তি পেল ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ছবি উৎসব। ঋতুপর্ণ ঘোষের অত্যন্ত প্রশংসিত ছবি, যা সুচিত্রা ভট্টাচার্যের পারিবারিক গল্পের ধাঁচে তৈরি করেছিলেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি বনেদি বাড়ির সদস্যদের পুনর্মিলন এবং আধুনিক মধ্যবিত্ত সমাজের ভেতরে যে একাকিত্ব থাকে বা যে সম্পর্কের জটিলতা থাকে, তাই তুলে ধরা হয়েছিল এ ছবিতে। 2003 ফের ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় মুক্তি পায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অবলম্বনে ছবি নৌকোডুবি, মাফ করবেন, চোখের বালি। আমরা 2003-এর কথা বলছি। 2003 সালে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় মুক্তি পায় চোখের বালি। প্রেম, পরকীয়া আকর্ষণ এবং বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা নানা রকম জটিল সম্পর্কের গল্প ধরা পড়েছিল এই ছবিতে। এর পরে বলতে হয় নৌকাডুবির কথা। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষের আরও একটি ছবি। নিয়তির পরিহাসে ভুল বোঝাবুঝি চারজন তরুণ তরুণীর ভাগ্যের খেলায় হারিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত নিজেদের প্রকৃত প্রেমকে খুঁজে পাওয়ার এক নান্দনিক প্রেমের গল্প। এরপরে আরও একটু এগিয়ে আসি, 2013 সালে। 2013 সালে অপর্ণা সেনের পরিচালনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে মুক্তি পেল গয়নার বাক্স। তিন প্রজন্মের নারীর সামাজিক অবস্থান, অবস্থানের পরিবর্তন এবং অলঙ্কারের মাধ্যমে তাদের স্বাধীনতার অধিকারকে এক জাদুকরি বাস্তবতায় ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। আর একটা ছবি এখানে, বা ছবির কথা এখানে না বললে নয়, তা হলো 2022 সালে মুক্তিপ্রাপ্ত ছবি বল্লভপুরের রূপকথা। বাদল সরকারের বিখ্যাত সামাজিক ব্যঙ্গাত্মক নাটক বা সোশ্যাল স্যাটায়ার ড্রামা অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় মুক্তি পায় বল্লভপুরের রূপকথা। ক্ষয়িষ্ণু রাজপরিবারের অর্থনৈতিক সমস্যাকে মজার ছলে আধুনিক এবং সামাজিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবিতে। ছবির কথা তো অনেক হলো, সাহিত্যের কথা হলো, সাহিত্য থেকে তৈরি ছবির কথা হলো, এবং এবারে আবারও যদি সেই সমস্ত ছবিরই গান শোনা যায় তাহলে কেমন হয়? মন্দ হয় না, তাই না? তাই আমরা বরঞ্চ সরাসরি চলে যাই সেই বল্লভপুরের রূপকথা ছবিতে, এবং বল্লভপুরের রূপকথা ছবির সাউন্ডট্র্যাক থেকে থাকলো পরের গানটা। আপনার বঞ্চ গানটা শুনে নিন, আমি ফিরে আসছি গানের ওপারে।

এবার একটু মজার ছবি নিয়ে কথা বলা যাক। আমরা যদি আবার সেই শুরুর সময় থেকে শুরু করি, একটা কথা বলতেই হয়, এই সময় কিন্তু পরশুরাম বা রাজশেখর বসু, মনোজ বসু ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রসাত্মক গল্পগুলো বড় পর্দায় একেবারে ঝড় তুলে দিয়েছিল। এর মধ্যে কিছু ছবির কথা এবার এখানে বলতে হয়। 1953 সালে মুক্তি পায় সাড়ে 74 বিজন ভট্টাচার্যের বিখ্যাত গল্প মেজবাড়ির ছায়ায় এবং জনপ্রিয় হাসির নাটক অবলম্বনে নির্মলদের পরিচালনায়। একটি কলকাতার মেজবাড়ির সদস্যদের কাণ্ড কারখানা এবং তারই মধ্যে উত্তম সুচিত্রার প্রেমের আবহ তৈরি এবং সে প্রেমের পরিণতি, সব মিলিয়ে বাংলা সিনেমার এক অন্যতম ক্লাসিক কমেডি ছিল সাড়ে 74। এরপরে বলতে হয় পরশ পাথরের কথা। পরশ পাথর মুক্তি পায় 1958 সালে। রাজশেখর বসু বা পরশুরামের লেখা অত্যন্ত জনপ্রিয় ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার ধর্মী ছোট গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের প্রথম, মোটামুটিভাবে বলা যায় সত্যজিৎ রায়ের একেবারে প্রথম কমেডি ছবি ছিল এই পরশ পাথর। একজন সাধারণ মধ্যবিত্ত কেরানি হঠাৎ একটি পরশ পাথর খুঁজে পেলেন এবং তারপর তার জীবনে শুরু হয় চরম মজা, এবং সেই মজা পেরিয়ে আসে কিছু খারাপ লাগা এবং সব শেষে তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। এই সমস্ত কিছু মিলিয়ে এক জমজমাট গল্প পরশ পাথর। এরপরে মুক্তি পায় 1966 সালে গল্প হলেও সত্যি। বিখ্যাত নাট্যকার ও গল্পকার তপন সিংহের নিজস্ব কাহিনী এবং নাট্যরূপ অবলম্বনে তৈরি হয় এই ছবি গল্প হলেও সত্যি। একটি একান্নবর্তী বাঙালি পরিবারের ভেতরের ঝগড়া ও অশান্তির মধ্যে একজন অদ্ভুত পরিচারক যার নাম ছিল ধনঞ্জয়, তার আগমন এবং ম্যাজিকের মতো পরিস্থিতি বদলে দেওয়ার এক কালজয়ী সামাজিক কমেডি। এরপরে আসে 1971 সালে। 1971 সালে মনোজ বসুর ছোট গল্পের অনুপ্রেরণায় অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় অত্যন্ত জনপ্রিয় ছবি ধন্নিমে। ফুটবল পাগল এক গ্রাম, সেই গ্রামে এক জেদি পিসিমা এবং এক তরুণ তরুণী বিয়েকে কেন্দ্র করে তৈরি হয় এক চরম হাসির গল্প ধন্নিমে। এবারে আসি মধ্যযুগে, যা শুরু হয়েছিল 1980 সালে এবং শেষ ওই মোটামুটি 2000-এর দশকে। এই পর্বে সামাজিক পরিবর্তনের সাথে সাথে কমেডির ধরনেও কিছুটা বুদ্ধিদীপ্ত ও আধুনিক ছোঁয়া আসে। যেমন 1980-এর দশকের দুটি ছবির কথা বলতেই হয়, গল্পদাদুর আসর এবং অমরগীতি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রূপকথা ও ফ্যান্টাসি সাহিত্য অবলম্বনে তৈরি বেশ কিছু শিশুতোষ এবং মজাদার ছবি এই সময় মানুষের মন জয় করে নেয়। এরপরে আসি 2003 সালে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় কল্পবিজ্ঞান ও শিশু সাহিত্য উপন্যাস

পাতাল ঘরের অবলম্বনে অভিজিৎ চৌধুরীর ছবি মুক্তি পায়। সে ছবির নামও ছিল পাতাল ঘর। 150 বছর আগে এক বিজ্ঞানীর এক অদ্ভুত আবিষ্কার, এক ভূত এবং কিছু লোভী মানুষের তারা, এই সমস্ত কিছু নিয়ে দুই কাকা ভাইপোর দারুণ অ্যাডভেঞ্চারের গল্প ছিল পাতাল ঘর। আর আজকের আধুনিক টলিউডে ক্লাসিক হাসির নাটক ও গল্পগুলো দুর্দান্ত সিনেমাটোগ্রাফি দিয়ে নতুনভাবে পরিবেশন করা হচ্ছে। তার দুটো ছবির কথা কিন্তু একটু আগেই বললাম, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অপর্ণা সেনের ছবি গয়নার বাক্স, এবং অন্যটি অবশ্যই একটু আগেই যেটা বললাম যে বিখ্যাত নাট্যকার বাদল সরকারের অত্যন্ত জনপ্রিয় হাসির নাটক অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় মুক্তি পাওয়া ছবি বল্লভপুরের রূপকথা। 400 বছরের পুরনো এক রাজবাড়ি, তার দেউলিয়া রাজকুমার এবং এক চমৎকার ভূত, এবং সেই বাড়ি বিক্রি করা নিয়ে তৈরি এক নিখুঁত বুদ্ধিদীপ্ত হাসির ছবি, নাম বল্লভপুরের রূপকথা। ছবি নিয়ে কথা হচ্ছে যখন সেই সমস্ত ছবির মধ্যে থেকে কোনো ছবির যে গান শুনবো না তা তো হতে পারে না, এতগুলো মজার ছবির কথা যখন উঠলই তখন আমরা বরঞ্চ ধন্নি মেয়ে ছবি থেকে শুনে নিই সেই বিখ্যাত গানটা, যে গানটা আজও, সেটা ফুটবল বিশ্বকাপ হোক বা মোহনবাগান ইস্ট বেঙ্গল, সমস্ত খেলার ক্ষেত্রে একেবারে অ্যান্থেমের মতো কাজ করে। কোন গান আশা করি বুঝতেই পারছেন, তবু তাও আরও একবার সবার জন্য রইল মান্না দে এবং সমবেত কণ্ঠে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

খেলার কথা যখন উঠলই, তখন আরও একটা উপন্যাসের কথা এখানে বলতেই হয়। তা হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা এক অনুপ্রেরণা সৃষ্টিকারী একটি কাল্ট স্পোর্টস ড্রামা হলো কোনি। প্রখ্যাত লেখক মতি নন্দীর বিখ্যাত উপন্যাস কোনির ওপর ভিত্তি করে 1984 সালে সরোজদের পরিচালনায় মুক্তি পায় ছবি কোনি। এই ছবিতে সাঁতার কোচ খিদ্দার ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় এবং কোনির ভূমিকায় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আজও আমাদের মনে গেঁথে আছে, ঠিক যেভাবে গেঁথে আছে খিদ্দার সেই চিৎকার, ফাইট কোনি ফাইট, তাই না? এবারে একটু কথা বলবো আমার সবথেকে প্রিয় জনরা বা ধরন নিয়ে, আর সেটা হলো মিস্ট্রি থ্রিলার। এমনিতেই বাংলা সাহিত্যের থেকে বেশি গোয়েন্দা সারা পৃথিবীতে আর কোনো সাহিত্যে আছে বলে আমার তো মনে হয় না, কারণ প্রায় প্রতিটি সাহিত্যিকের সৃষ্ট একটি করে বা একাধিক গোয়েন্দা চরিত্র আছে। স্বাভাবিকভাবেই সে সমস্ত মণিমাণিক্য ছিঁচে পর্দায় তুলে এনেছেন বিভিন্ন ছবির নির্মাতারা। বাংলা সিনেমায় মানে টলিউডের ইতিহাসে সাহিত্য নির্ভর রহস্য রোমাঞ্চ বা মিস্ট্রি থ্রিলার ঘরানার জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। বাঙালি পাঠকদের প্রিয় গোয়েন্দা চরিত্র এবং তার ডার্ক সাইকোলজি এবং সমস্ত রহস্যের গল্পগুলো যখনই পর্দায় এসেছে, সেই সমস্ত ছবি মানুষ ভিড় করে হলে দেখতে গিয়েছেন। এবারে এটাও আমরা একটু পেছন থেকে বরঞ্চ শুরু করি, চলে যাই 1965 সালে। 1965 সালে জেবি প্রিস্টলির বিখ্যাত নাটক অ্যান ইন্সপেক্টর কলসের ছায়ায় তৈরি এক কালজয়ী ক্লাসিক থ্রিলার ছিল থানা থেকে আসছি। একটি মেয়ের আত্মহত্যার তদন্ত করতে এসে এক পুলিশ অফিসার একটি সম্ভ্রান্ত পরিবারের ভেতরের সমস্ত অন্ধকার রহস্য ও অপরাধ টেনে বের করে নিয়ে আসেন সকলের সামনে। এরপরে বলতে হয় 1967 সালে মুক্তিপ্রাপ্ত ছবি চিড়িয়াখানা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ব্যোমকেশ বক্সী সিরিজের চিড়িয়াখানা উপন্যাস অবলম্বনে স্বয়ং সত্যজিৎ রায়ের পরিচালনা এবং মহানায়ক উত্তম কুমারের অভিনয়ে মুক্তি পায় চিড়িয়াখানা। এরপরে যখন সত্যজিৎ রায়ের কথা উঠলই, তখন অবশ্যই বলতে হয় 1974 সালে মুক্তিপ্রাপ্ত ছবি সোনার কেল্লা এবং 1979 সালে মুক্তিপ্রাপ্ত ছবি জয় বাবা ফেলুনাথের কথা। সত্যজিৎ রায়ের সৃষ্ট নিজস্ব চরিত্র, নিজস্ব গোয়েন্দা চরিত্র ফেলুদার উপন্যাসের সিরিজ অবলম্বনে তৈরি দুটো চিরসবুজ, মানুষের মনে একেবারে গেঁথে যাওয়া, সেটা যে বয়সেরই মানুষ হোক তাদের মনে একেবারে গেঁথে যাওয়া এক দুর্ধর্ষ গোয়েন্দা গল্প। এ গল্প পাঠকের মনেও যেভাবে দাগ কাটে, ঠিক সেভাবে দাগ কাটে দর্শকের মনেও। এবারে চলে আসি 1974 সালে মুক্তিপ্রাপ্ত ছবি সজারুর কাঁটা ফের। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বিখ্যাত রহস্য উপন্যাস অবলম্বনে মঞ্জুদের পরিচালনায় মুক্তি পায় সজারুর কাঁটা। আরও যদি একটু এগিয়ে আসি তাহলে 2003 সালে শুভ মহরত। বিশ্ববিখ্যাত রহস্য সম্রাজ্ঞী অ্যাগাথা ক্রিস্টির উপন্যাস দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড তার অনবদ্য এক বাংলা অবলম্বন তৈরি করেছিলেন বা সেই গল্প অবলম্বনে এক দুর্ধর্ষ বাংলা

বাংলা ছবি তৈরি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। এ ছবিতে রাখি গুলজার এক ঘরোয়া বাঙালি মিস মার্পেলের আদলে এক সিনেমার সেটের খুনের মিস্ট্রির সমাধান করেন। এছাড়াও পরবর্তীকালে সত্যজিৎ রায়ের সুযোগ্য পুত্র সন্দীপ রায়, তিনিও কিন্তু ফেলুদার বেশ কিছু ছবি করেছেন। শুধু তাই না, তার আগে দূরদর্শনের সঙ্গে তিনি বানিয়েছিলেন ফেলুদা ৩০, সেটি ছিল ফেলুদার ৩০টা গল্প নিয়ে একটি টেলিফিল্ম সিরিজ। তারপরে তিনি করলেন ফেলুদার বিভিন্ন ছবি, এবং সেই সমস্ত ছবিতেই কিন্তু সব্যসাচী চক্রবর্তীকে আমরা পেয়েছিলাম ফেলুদার ভূমিকা, এবং এই সমস্ত গল্প কিন্তু এখনও আমাদের মনের মণিকোঠায় একেবারে অমলিন হয়ে আছে। ২০১৫ সালে মুক্তি পায় বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঋণ উপন্যাস অবলম্বনে অরিন্দম শীলের পরিচালনায় ক্রাইম থ্রিলার এবার শবর। লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্তের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, এবং বলাই বাহুল্য গল্পের শবর যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছিল রূপলী পর্দায় শাশ্বতর অভিনয়ে। এবার এছাড়াও বারবার ফিরে এসেছে ব্যোমকেশ বিভিন্ন পরিচালকের হাত ধরে, ফিরে এসেছেন মিতিন মাসিও। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি করা বাংলার এক দুর্ধর্ষ নারী গোয়েন্দা চরিত্র মিতিন মাসি, তার উপন্যাস অবলম্বনে তৈরি ছবিগুলো আজকের সময় দাঁড়িয়ে বলা যেতেই পারে অন্যতম সেরা থ্রিলার। আর তাছাড়া এই সমস্ত সিনেমা পেরিয়ে যখন ওটিটি লঞ্চ করেছে, তখন সেই ওটিটির দুনিয়ায় আস্তে আস্তে বহু জিনিসপত্র, বহু ছবি ছড়িয়ে পড়েছে, যার বহু ক্ষেত্রে নির্মাণ হয়েছে সাহিত্যকে নির্ভর করেই। সেটা ফেলুদা হতে পারে, ফিল্ম ব্যোমকেশ হতে পারে, এমনকি হালফিলের সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কাকাবাবুর গল্প হতে পারে। তাই সাহিত্য নির্ভর ছবির তালিকা যদি আমরা ঘেঁটে দেখি তার শেষ নেই। অন্তত এই এক ঘন্টা সেই ইতিহাস ধরতে পারা খুব খুব কঠিন। জানি কিছু নাম বাদ গেল, কিছু নাম বলা হলো, কিন্তু যে নামগুলো বলা হলো না সেগুলো কিন্তু আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। আমরা কিন্তু তাদের বারবার দেখব যখনই কোনো না কোনো মাধ্যমে তা প্রচারিত হবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হবে। এবার সময় প্রায় শেষ, তবে যেতে যেতে তোমাদের জন্য রেখে যাচ্ছি মিশর রহস্য ছবি থেকে রূপম ইসলামের কণ্ঠে কাকাবাবুর গান। আপনারা কিন্তু শুনতে ভুলবেন না আমাদের আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, টাটা।

মনের মতো গান এখানেই শেষ হলো। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ রামধনুতে প্রথমে শুনবেন শিল্পী মন্দিরা লাহিড়ীর পরিবেশনায় ভজন।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনলেন মন্দিরা লাহিড়ির পরিবেশনায় ভজন, এবার শুনবেন দীপজানি লাহিড়ির পরিবেশনায় নজরুল গীতি।

নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহানায়কের গল্প। সঙ্গে আছি আমি সিদ্ধার্থ। তখন 1940 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে তখন লাল লাখো লাখো সৈনিক লড়াই করছেন। কিন্তু জানেন কি, সেই যুদ্ধে বুলেট বা বোমার আঘাতে যত মানুষ মারা যাচ্ছিলেন তার চেয়ে অনেক বেশি সৈনিক আহত এবং হত হচ্ছিলেন ক্ষতস্থানের সামান্য ইনফেকশন বা সংক্রমণে। সামান্য একটা স্ক্র্যাচ বা একটুখানি কেটে যাওয়া অংশ পচে গিয়ে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছিল, আর চিকিৎসকদের কাছে অঙ্গ কেটে বাদ দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। মানবজাতি তখন ব্যাকটেরিয়ার কাছে অসহায়। কিন্তু ঠিক সেই সময় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এমন এক ম্যাজিক ড্রাগ বা সঞ্জীবনী সুধা মানুষের হাতে এলো যা এক ঝটকায় বদলে দিল পৃথিবীর ইতিহাস, রক্ষা পেল কোটি কোটি মানুষের প্রাণ। আর তার সূত্রপাত হয়েছিল এরকমই এক 6ই আগস্ট। গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের একটু পিছিয়ে যাওয়া ভালো, একটু গল্পটা ভালো করে শুরু করা ভালো। আজ 6ই আগস্ট, আজকের এই বিশেষ দিনে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন সেই ইতিহাসের জাদুকর স্যার আলেকজান্ডার ফ্লেমিং, যার একটি ছোট্ট ভুল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কারের জন্ম দিয়েছিল। ফ্লেমিং কি সত্যি ভুল করে পেনিসিলিন ওষুধ তৈরি করেছিলেন, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো ধামাচাপা পড়া ইতিহাস? আজ আমরা জানব পেনিসিলিন আবিষ্কারের সেই রোমাঞ্চকর এবং সম্পূর্ণ গল্প। তবে তার আগে নেব ছোট্ট একটা মিউজিক্যাল ব্রেক। সেই ব্রেকে থাকলো সাগরিকা ছবি থেকে এই গানটা।

0: ধরে
1: ওয়ান ওয়ান টু
0: কারো দেহ পুড়ি কাটি আর জুড়ি কারো পেট ছিঁড়ে কাটি নাড়ি ঘুড়ি আমাদের চির সাথী কাঠি আর ছুরি আমাদের চির সাথী কাঠি আর ছুরি জমের দম্ভ ভেঙে
2: বুঝে বড়াই করি
0: আমরা আমরা মেডিকেল কলেজে পড়ি আমরা মেডিকেল কলেজে পড়ি
3: এবারে একটু পিছিয়ে যাওয়া যাক 1881 সালের 6 আগস্টে স্কটল্যান্ডের এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নেন আলেকজান্ডার ফ্লেমিং আর্থিক অবস্থা খুব ভালো যে ছিল তা নয় কিন্তু নিজের মেধার জোরে তিনি লন্ডনের সেন্ট মেরিস হসপিটাল মেডিকেল স্কুল থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি রয়্যাল আর্মি মেডিকেল কলেজ মেডিকেল কর্পসে কাজ করেছিলেন যুদ্ধক্ষেত্রে ব্যাকটেরিয়ার কামড়ে বা ব্যাকটেরিয়ার প্রকোপে সৈনিকদের অসহায় মৃত্যু তিনি খুব কাছ থেকে দেখেছিলেন আর সেই কারণেই যুদ্ধের পর তিনি সেন্ট মেরিস হসপিটালে ফিরে এসে ব্যাকটেরিওলজিস্ট হিসেবে দিন রাত গবেষণা শুরু করেন তিনি উত্তর খুঁজছিলেন যে কীভাবে এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের জন্য মানুষের মৃত্যু হয় কয়েকদিন পর ফ্লেমিং একটা জিনিস লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে এবারে মানে এটা গল্পটা শুরু হয়েছিল 1881 সালে এবারে কিন্তু আমি চলে আসি ফ্লেমিংয়ের গবেষণার সময় তখন 1928 সালের পেনিসিলিন আবিষ্কারের আগে 1922 সালে ফ্লেমিং মানবদেহের এক অদ্ভুত তরল আবিষ্কার করেছিলেন একদিন ল্যাবে কাজ করার সময় ফ্লেমিংয়ের প্রচণ্ড সর্দি হয়েছিল ঘটনাক্রমে তার নাক থেকে 1 ফোঁটা শ্লেষ বা সর্দি পড়ে যায় ব্যাকটেরিয়া ভর্তি একটি কালচার ডিশে কয়েকদিন পরে ফ্লেমিং লক্ষ্য করেন যে তার নাকে সর্দি পড়েছিল সেই অংশের ব্যাকটেরিয়াগুলো মরে গেছে তিনি সেই উপাদানের নাম দেন লাইসোজাইম এটি ছিল মানুষের লাল বা লালা চোখের জল এবং সর্দিতে থাকা এক প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যদিও লাইসোজোম খুব শক্তিশালী ব্যাকটেরিয়া মারতে পারত না কিন্তু এই ঘটনাই ফ্লেমিংকে শিখিয়েছিল প্রকৃতির বুকে লুকিয়ে রয়েছে তার শত্রুকে দমন করার অস্ত্র এবারে আসে যাক ইতিহাসের সেই বিখ্যাত রোমাঞ্চকর অধ্যায় সালটা 1928 ছুটি কাটিয়ে ল্যাবে ফিরছেন ফ্লেমিং তিনি যখন ল্যাব গোছাতে শুরু করেন তখন নষ্ট হয়ে যাওয়া ডিশগুলো একটা লাইজল ভর্তি পাত্রে ডুবিয়ে দিয়েছিলেন পরিষ্কার করার জন্য ঠিক তখনই ওপরের দিকে থাকা একটা ডিশ তার নজর কাড়ে তিনি লক্ষ্য করেন সেই নির্দিষ্ট পাত্রটিতে ল্যাবের জানলা দিয়ে আসা বাতাস থেকে উড়ে আসা এক ধরনের ছত্রাক বা মোল্ড জন্ম নিয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই ছত্রাকের চারপাশে একটা নির্দিষ্ট বৃত্তাকার অংশে সমস্ত স্টাফিলোকক্কাস ব্যাকটেরিয়া ভ্যানিশ হয়ে গেছে যেন কেউ ম্যাজিক দিয়ে সেই জায়গার ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলেছে ফ্লেমিং সেই পাত্রটি ফেলে না দিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখলেন তিনি বুঝতে পারলেন এই ছত্রাক থেকে এমন এক ধরনের অদ্ভুত রস নিঃসৃত হচ্ছে যা ব্যাকটেরিয়াকে পুরোপুরিভাবে গলিয়ে দিচ্ছে ফ্লেমিং সেই ছত্রাকটিকে আইডেন্টিফাই করলেন সেটি ছিল পেনিসিলিয়াম নটেটাম আর এই ছত্রাকের নামানুসারেই 1929 সালে তিনি এই নিঃসৃত তরলের নাম রাখলেন পেনিসিলিন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে জন্ম নিল প্রথম অ্যান্টিবায়োটিক

পেনিসিলিন ওষুধ হিসেবে বাজারে আসার পর তা ম্যাজিকের মতো কাজ করতে শুরু করল। কিন্তু এক্ষেত্রে প্রথমেই প্রশ্ন উঠল যে এইরকম একটা ছত্রাকের নাম পেনিসিলিন রাখা হলো কেন? অর্থাৎ এই ছত্রাকের নাম নিয়ে একটা প্রশ্ন উঠল। এবার যখন প্রশ্ন উঠল, তখন সেই প্রশ্নের উত্তরও এখানে দিয়ে দেওয়া যাক। ল্যাটিন ভাষার শব্দ পেনিসিলিস থেকে এই শব্দের উৎপত্তি। ল্যাটিন ভাষায় পেনিসিলিস শব্দের অর্থ হল ছোট্ট লেজ, বা শিল্পীদের

ছবি আঁকার ছোট্ট তুলি। আসলে প্রাচীনকালে পশুদের লেজের চুল দিয়ে কিন্তু ছবি আঁকার তুলি তৈরি হতো বলে এই দুটি অর্থের সংযোগ রয়েছে। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং যে ছত্রাক বা মোল্ড থেকে এই তরলটি আবিষ্কার করেছিলেন সেটির বৈজ্ঞানিক নাম ছিল পেনিসিলিয়াম নটেটাম, সেখান থেকেও পেনিসিলিন। এবং মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন তিনি এই সমস্ত ছত্রাকগুলোকে পরীক্ষা করলেন তখন তিনি দেখতে পেলেন যে এই ছত্রাকটির গঠন হুবহু ছবি আঁকার তুলি বা কিছুটা ঝেঁটা বা ঝাড়ুর মতো। ছত্রাকের মাথার দিকে স্পোর বা রেণুগুলো ছোট ছোট ব্রাশের মতো ছড়িয়ে থাকে। যেহেতু ছত্রাকটিকে দেখতে ছোট তুলির মতো ছিল বা ল্যাটিনে যাকে বলা হয় পেনিসেলাস, তাই 1809 সালে জার্মান বিজ্ঞানী জন হাইনরিক ফ্রেডরিক লিঙ্ক এই পুরো ছত্রাক প্রজাতির নাম দিয়েছিলেন পেনিসিলিয়াম। আর 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং সেই ছত্রাকের রস থেকে যখন অ্যান্টিবায়োটিকটি আলাদা করে তৈরি করলেন তখন সেই ছত্রাকের নাম অনুসারেই নাম রাখলেন পেনিসিলিন। ফ্লেমিং নিজের এই আবিষ্কার নিয়ে জীবনে কোনোদিন অহংকার করেননি। তিনি নোবেলের মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত মানে নোবেল পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলেন, আমি পেনিসিলিন আবিষ্কার করিনি, প্রকৃতি তা তৈরি করেছে, আমি কেবল আকস্মিকভাবে এটিকে খুঁজে পেয়েছি। তবে 1945 সালে সেই নোবেলের মঞ্চে দাঁড়িয়ে বা নোবেল পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে ডক্টর ফ্লেমিং পৃথিবীকে একটি মারাত্মক সতর্কবার্তা দিয়েছিলেন যা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 100% সত্য প্রমাণিত হচ্ছে। তিনি বলেছিলেন, যদি মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন কম পরিমাণে বা ভুল নিয়মে বা ভুল পরিমাণে পেনিসিলিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তবে শরীরের ব্যাকটেরিয়াগুলো এই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, জন্ম নেবে এমন ব্যাকটেরিয়া যাকে তখন কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যাবে না, যাকে আজকের দিনে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আজ স্যার আলেকজান্ডার ফ্লেমিংয়ের জন্মদিনে দাঁড়িয়ে আমাদের শুধু তার আবিষ্কারকে স্যালুট জানালেই কিন্তু চলবে না, বরং তার দেওয়া সেই সতর্ক বার্তাটিকেও মনে রাখতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো রকম ওষুধ খাওয়াই আমাদের বন্ধ করতে হবে। ওভার দ্য কাউন্টার যে কোনো রকম ড্রাগ আমরা জাস্ট গিয়ে বললেই ওষুধের দোকান থেকে পেয়ে যাই, আমাদের নিজেদেরই অভ্যেসটা চেঞ্জ করতে হবে। কারণ বহুদিন আগে একটি অগোছালো ল্যাব আর একটা ছোট্ট ভুল এবং নিজের কাজ, এই তিনটে জিনিসকে আশ্রয় করে আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তখনই তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন, আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে আমাদের সমূহ বিপদ। তাই আশা করছি আজকে ওনার জন্মদিনে আমরা এইটুকু শপথ নিতেই পারি যে আমরা আর ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাব না। ঘড়ির কাঁটা বলছে সময় একেবারে শেষ, শেষ করতে হচ্ছে আজকের মহানায়কের গল্প। তবে একটু আগে আমরা যেরকম সাগরিকা ছবি থেকে গান শুনলাম, আমরা মেডিকেল কলেজে পড়ি তখনই ভাবছিলাম যে সাগরিকা ছবির গান যখন শুনলাম তখন সাগরিকা ছবির বিখ্যাত সেই প্রেমের গানটা শুনবো না, সেই গানটা দিয়েই শেষ করছি আজকের মহানায়কের গল্প। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী।

মহানায়কের গল্প এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলেন সিদ্ধার্থ মজুমদার। এখন শুনবেন শিল্পী সমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে অতুল প্রসাদের গান।

শুনছিলেন অতুল প্রসাদের গান, শিল্পী সৌমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন অনুষ্ঠান রম্যগীতে।

দুই বাংলা সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রম্যগীতি। আজকের রম্যগীতিতে প্রথমেই যে গানটি শুনব সেই গানের কথা লিখেছেন শ্যামল গুপ্ত, সেই গানে কণ্ঠ দিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং মীরা দাশগুপ্ত। গানের নাম দুর্যোগ আসে।

চলে আসি পরের গান। এর এই পরের গান, এই গানের কথা লিখেছেন সরল গুহ, এই গানে সুর দিয়েছেন নির্মল ভট্টাচার্য এবং এই গানে কণ্ঠ দিয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য। গানের নাম ঝড়ো ঝড়ো।

চলে আসি পরের গানে। এর পরের গানে এর কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সে গানে সুর দিয়েছেন নিখিল ঘোষ, গানটি গেয়েছেন শ্যামল মিত্র। গানের নাম নদী বয়ে যায়।

চলে আসি পরের গানে। পরের গান আমরা শুনবো নীতা সেনের সুরে, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং গোড়াচাঁদ মুখোপাধ্যায় এবং গীতা চক্রবর্তীর কণ্ঠে, যেমন করে পাখি।

চলে আসি পরের গানে। এর পরের গান আমরা শুনব প্রবীর মজুমদারের লেখা এবং সুরে এবং তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আকাশে এলো খ্যাপা।

চলে আসি পরের গানে। এর পরের গানে সুর দিয়েছেন ভিভাল সারা, এ গানের কথা লিখেছেন কবিতা সিনহা, আর এই গান শুনবো আমরা সমবেত কণ্ঠে। গানের নাম সুখের পাখি।

চলে আসি আজকের রম্যগীতির একেবারে শেষ গানে। এই শেষ গানের কথা ও সুর সলিল চৌধুরীর। এই গানটি গেয়েছেন সবিতা চৌধুরী। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। যেতে যেতে রেখে গেলাম এই গানটা।

চারিদিকে ধুধু নীল জলরাশি, নোনতা হাওয়া এসে মুখে ঝাপটা মারছে, আর দূর দিগন্তে যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানে জেগে রয়েছে একখণ্ড সবুজ জমি, নির্জন মায়াবী অজানা কোনো রহস্যের কেন্দ্রবিন্দু। কখনো ভেবেছ সমুদ্রের বুকে একা একা জেগে থাকা এই দ্বীপগুলোর কথা? তারা কীভাবে এলো, কীভাবে এবার শতাব্দীর পর শতাব্দী ধরে ঢেউয়ের সাথে লড়াই করে টিকে রইল? কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় বললে, ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। তা সে শৈশবের কল্পনার দ্বীপ হোক কিংবা সমুদ্রের বুকে সত্যি সত্যি জেগে থাকা নিঃসঙ্গ দ্বীপ, এরা যেন নীল সাগরের এক একজন প্রহরী। হাজার হাজার বছর ধরে এরা বুকে করে আগলে রেখেছে হারিয়ে যাওয়া মানব সভ্যতার ইতিহাস, অদ্ভুত সব জীব বৈচিত্র্যের বিবর্তন, আর এমন সব রহস্য যার উত্তর আজ আধুনিক বিজ্ঞান তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। আর রহস্য বা পৌরাণিক কাহিনীর কথা বললেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরাণের সেই মহাভারতের দ্বারকা, হ্যাঁ দ্বারকার গল্প, আর আরব সাগরে গভীরে তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের সেই স্বর্ণ দ্বারকা। এইটা তো কেবল ধর্মীয় বিশ্বাসের জায়গা নয়, মানে আধুনিক প্রত্নতত্ত্ববিদদের আবিষ্কারেও সমুদ্রের নিচে পাওয়া গেছে কিন্তু বিশাল এক দ্বীপনগরীর ধ্বংসাবশেষ। পৌরাণিক তত্ত্ব আর বাস্তব বিজ্ঞানের মেলবন্ধনে দ্বারকা আজও কোথাও যেন হারিয়ে যাওয়া দ্বীপের জন্য এক পরম বিস্ময়। কখনো কোনো দ্বীপ হয়ে উঠেছে রাজকীয় জলদস্যুদের গোপন আস্থানা, কখনো কখনো কোনো দ্বীপ আবার বৈজ্ঞানিক গবেষণার একমাত্র আশ্রয়। আবার কিছু দ্বীপের ইতিহাস এতটা বিষাদময় যে তাদের মানচিত্র থেকে মুছে যাওয়ার গল্প শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। আজকের এই অল্প অল্প গল্প কথায় আমি, মানে তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা, তোমার সঙ্গে একসঙ্গে কল্পনার জাহাজে চড়ে পাড়ি দেব সমুদ্রের বুকে, আর চলে যাব সেই সব আশ্চর্য দ্বীপেদের দেশে। আজকের এই সফরে আমরা যেমন ঘুরব পৃথিবীর সবচেয়ে সুন্দর বিখ্যাত সব দ্বীপে, তেমনই কথা বলবো এমন কিছু দ্বীপকে নিয়ে যারা আজ বিশ্ব উষ্ণায়ন বা প্রকৃতির নিষ্ঠুর ভাঙা গড়ায় ধীরে ধীরে চিরতরে হারিয়ে গেছে, কিংবা মানচিত্র থেকে বিলুপ্ত হওয়ার শেষ প্রহর গুনছে। ইতিহাস, ভৌগোলিক রূপ, প্রকৃতির এই অদ্ভুত ভাঙা গড়ার খেলায় আজ ভরে উঠবে আমাদের আড্ডাটা। তাই তো আজ অল্প অল্প গল্প কথার বিষয় দ্বীপের গপ্প। তাহলে আর দেরি কেন, শুরু করি আজকের আড্ডা। মাদাগাস্কার দ্বীপের গল্প। আফ্রিকার পূর্ব উপকূলে ভেসে থাকা এই দ্বীপটি কিন্তু যে সে জায়গা নয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ, ভৌগোলিক বিচ্ছেদের এক অনন্য আর অবিশ্বাস্য উদাহরণ।

হলো এই মাদাগাস্কার। প্রায় 15-16 কোটি বছর আগে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে একেবারে একা হয়ে পড়েছিল। আর তার ফল কি হলো জানো? শতাব্দীর পর শতাব্দী ধরে এরকম আলাদা থাকার কারণে এখানকার জীবনচক্র গড়ে উঠল একদম অন্যরকমভাবে। মাদাগাস্কারের প্রায় 90% গাছপালা, বন্যপ্রাণী এমনভাবে তৈরি যা কিন্তু পৃথিবীর আর কোনো কোণেই তুমি খুঁজে পাবে না। যেমন ধরো লেমুর, এই যে বিচিত্র প্রাণীটি, কিংবা বিশাল আকার বাওবাব গাছ যেগুলোকে দেখলে মনে হয় যেন কেউ শিকড়গুলোকে আকাশের দিকে তুলে আর ডালপালাগুলো মাটির নিচে গুজে রেখে দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে এত বিচিত্র বন্যপ্রাণ জীবজগৎ, দুর্ভাগ্যের বিষয় হলো মানুষ যে পরিমাণ জঙ্গল কাটা শিকার শুরু করেছে তাতে এই অনন্য জীববৈচিত্র্য একেবারে বিপন্ন হয়ে পড়েছে। আর এইটা তো শুধুমাত্র মাদাগাস্কার দ্বীপের গল্প নয়, এই বিপন্নতাটার মুখোমুখি আরও অনেক দ্বীপ। সেই সব কথা আমরা বলছি আজকে, সেই সমস্ত দ্বীপের যারা টিকে রয়েছে, ধিক ধিক করে জ্বলে রয়েছে, সেসব কথা বলছি। তবে তার আগে এখন সময় হয়েছে একটা গান শোনার, শুনে নি গান, ফিরে আসছি গানের পর।

শুনলে গান মৌসুমী ভৌমিকের কণ্ঠে। ফিরে এলাম আড্ডায়। আজ আমরা অল্প অল্প গল্প কথায় কথা বলছি সেই সব দ্বীপের কথা, মানে সেই সমস্ত দ্বীপগুলোকে নিয়ে যারা আজও টিকে আছে সমুদ্রের সঙ্গে লড়াই করে, আবার কিছু দ্বীপ যারা টিকে থাকতে পারেনি। তাই তো আজকের অল্প অল্প গল্প কথার বিষয় দ্বীপের গপ্প। আর তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু মেঘবালিকা। মাদাগাস্কারের জঙ্গল ছেড়ে আমরা জাহাজে করে এবার সোজা পাড়ি দিচ্ছি প্রশান্ত মহাসাগরের গভীরে, আমেরিকার ইকুয়েডর উপকূলে অবস্থিত গালাপাগোস। দ্বীপটার নাম শুনলে ইতিহাসের একটা বিশাল অধ্যায় আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে। আজ থেকে প্রায় 200 বছর আগে HMS বিগল নামের একটা জাহাজে এখানে এসে জাহাজটা নোঙর ফেলে এবং সেই জাহাজে করে পা রেখেছিলেন 23-24 বছরের এক তরুণ বিজ্ঞানী। নাম তার চার্লস ডারউইন। এই দ্বীপে এসেই তিনি দেখলেন বিশাল আকার সব ডাঙার কচ্ছপ, যারা এক একটা প্রায় 100-200 বছর বাঁচে। জলের নিচে ডুব দেওয়া, সাঁতার দেওয়া সামুদ্রিক এক প্রকারই গুয়েনা। আর এক এক দ্বীপে তো একরকমের ঠোঁটলা ছোট ছোট পাখিও দেখলেন। এই যে দ্বীপের অদ্ভুত সব প্রাণীদের দেখে ডারউইনের মাথায় খেলে গিয়েছিল সেই যুগান্তকারী চিন্তা, বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন। অর্থাৎ একটা দ্বীপ গোটা মানবজাতির চিন্তা ভাবনা আর বিজ্ঞানের ইতিহাস বদলে দিয়েছিল, সেইটা কিন্তু এই গালাপাগোস দেখলেই বোঝা যায়, তাই না? কিন্তু এ তো গেল বিজ্ঞানের কথা, এবার একটু রূপকথার দেশে ঘুরে আসি। প্রশান্ত মহাসাগর ছেড়ে সোজা ভূমধ্যসাগরের নীল জলে গ্রিসের বিখ্যাত দ্বীপ স্যান্টোরিনি। খাড়া পাহাড়ের কোল ঘেঁষে একের পর এক বরফের মতো সাদা বাড়ি, আর তাদের মাথায় গাঢ় নীল রঙের গোলাকার গম্বুজ, ঠিক যেন ক্যানভাসে আঁকা এক অপরূপ ছবি। কিন্তু এই সৌন্দর্য দেখে একদম ভুলো না, কারণ এর পেছনেই লুকিয়ে রয়েছে পৃথিবীর অন্যতম ভয়াবহ ধ্বংসাত্মক ইতিহাস। অগ্নুৎপাতের প্রচণ্ড ধাক্কায় গোটা দ্বীপটার একটা বড় অংশ হুড়মুড় করে সমুদ্রের জলে তলিয়ে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন যে মহাকবি প্লেটোর লেখায় যে হারিয়ে যাওয়া সমৃদ্ধশালী রূপকথার নগরীর উল্লেখ ছিল, মানে আটলান্টিসের কথা বলা ছিল, সেই আটলান্টিস হয়তো এই স্যান্টোরিনি। তা গ্রীষের নীল সাদা পাহাড়ের গায়ে হাওয়া খেতে খেতে আবার ভুলে যেও না, কারণ আমাদের তো জাহাজে করে বেরিয়েছি, আমাদের তো এগোতে হবে। আর আপাতত সমুদ্রে যেতে যেতে সময় হয়েছে আরেকটা গান শুনে নেওয়ার, তাই চলো শুনে নিই আরেকটা গান, ফিরে আসছি গানের পর।

মোকামের এই গানটা শুনতে শুনতে ফিরে এলাম আমাদের আড্ডায়। আর গান শেষ, কিন্তু আমাদের যাত্রা তো সবে শুরু হয়েছে, তাই না? এবার আমরা এমন কিছু দ্বীপের কথা শুনব যেখানে ইতিহাস আর রহস্য একসাথে একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটে যেন। যেমন ধরো ইস্টার আইল্যান্ড বা রাপানুই, প্রশান্ত মহাসাগরের বুকে চিলির অন্তর্ভুক্ত এক অতীব নির্জন দ্বীপ। দ্বীপটা কিন্তু বিখ্যাত তার মোয়াইয়ের জন্য, পাথর কেটে তৈরি করা বিশাল বিশাল সব দৈত্যাকার মানুষের মুখমণ্ডল যা সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেলেও আধুনিক বিজ্ঞান কিন্তু আজও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি যে এই মূর্তিগুলো প্রাচীন পলিনেশিয়ারা কোন প্রযুক্তিতে তৈরি করেছিল এবং সারা দ্বীপ জুড়ে বসিয়েছিল। ভাবতো সেই সময়ে দাঁড়িয়ে কোন প্রযুক্তি কাজে লাগিয়ে এতখানি নিখুঁত কাজকর্ম করা এবং কত বড় বিশালাকার মূর্তিগুলো তৈরি করেছিল, সেই বিষয়ে সত্যি আজও আমাদের কাছে ধোঁয়াশা এবং বিজ্ঞানের কাছেও সেই আবিষ্কারের জার্নি চলছে। কিন্তু প্রশান্ত মহাসাগর ছেড়ে একদম উত্তর সুমেরু মহাসাগরের নরওয়েজিয়ান আর্কিপোলোগো সেভেলবার্গ, বুঝতে পারছো নিশ্চয়ই কোনটার কথা বলছি, মেরু ভালুক আর বরফে ঢাকা এই যে দ্বীপের ইতিহাস মূলত কিন্তু তিমি শিকার আর কয়লা খনির জন্য। তবে আজ এই দ্বীপ কিন্তু মানব জাতির ভবিষ্যতের প্রতীক। কেন বলছি জানো? কারণ এখানেই রয়েছে গ্লোবাল সিড ভল্ট, মানে পৃথিবীর সমস্ত প্রধান শস্যের বীজ নিরাপদে রাখার এক সুরক্ষিত তুষারপরি। যদি কখনো মহামারী বা মহাজাগতিক দুর্যোগে পৃথিবীর সমস্ত খাদ্য শস্য ধ্বংস হয়ে যায়, তবে এই দ্বীপ বাঁচাবে এই মানব জাতিকে। আর বঙ্গোপসাগর, মানে আমাদের ঘরের কাছে দ্বীপের কথা কেনই বা বলবো না, বঙ্গোপসাগরের অন্তর্গত এক রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড। নর্থ সেন্টিনেলের যেখান, মানে ওখানকার যে অবস্থা, ওখানে আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানকার জনজাতির মানুষজন, এবং তারা বহিরাগতদের সঙ্গে কোনো সম্পর্কেও রাখে না, তাদের রাখার পছন্দও করে না সেটা। তারা তাদের সেই যে আদিম জীবনাভ্যাস সেটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এবং সেটা নিয়ে থাকতে তারা ভালোবাসে। সত্যি কথা, প্রাচীন মানুষের জীবনযাত্রা যে কেমন ছিল সেটা কিন্তু এই দ্বীপের অবস্থা দেখলে অনেকটা বুঝতে পারি, কারণ সেখানকার মানুষ সেইভাবে আজও বেঁচে আছে। তবে সেই সব ইতিহাসের কথা শুনবো, কিন্তু এখন সময় হয়েছে আরও একটা গান শুনে নেওয়ার। ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো কিন্তু।

ফিরে এলাম আড্ডায়, শুনছিলে গান শানের কণ্ঠে। আর আজকে আমরা আড্ডা দিচ্ছি দ্বীপের গপ্প, তোমার সঙ্গে রয়েছি আমি মেঘবালিকা। তো আমরা এতক্ষণ সেই সব বিখ্যাত দ্বীপের কথা শুনলাম যেখানে দ্বীপগুলো আজও সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু প্রকৃতির কি অদ্ভুত খেলা যে বিশ্ব উষ্ণায়ন এসবের কারণে কিছু দ্বীপ কিন্তু আজ চিরতরে হারিয়ে গেছে, যেটার কথা প্রথমে বলছিলাম, মানচিত্র থেকে মুছেই গেছে বা মুছে যাওয়ার শেষ দিন গুনছে। এবার সেই দ্বীপগুলোর কথা শুনব। আমাদের খুব কাছের একটা দ্বীপের কথা দিয়ে শুরু করি। ঘূর্ণিঝড়ের পর এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ঘটে, তারপরে হঠাৎ করে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছিল এই দ্বীপ, এক টুকরো পলিমাটির দ্বীপ। ভারত থেকে তার নাম রাখা হলো নিউমুর, অনেক সময় পূর্বাশাও বলা হয়, বাংলাদেশে নাম রাখা হলো দক্ষিণ তালপট্টি। কিন্তু মজার ব্যাপারটা হলো এই যে 2-2.5 কিলোমিটারের ছোট্ট অনাবাদী দ্বীপটা, এটা নিয়ে দুই দেশের মধ্যে কত লড়াই, কত দ্বন্দ্ব, জলসীমার তর্ক যে চলেছে। কিন্তু প্রকৃতির বিচার দেখো, কিছু বছর পরে, বেশ কিছু বছর পরে আর কি, স্যাটেলাইট ছবিতে যখন দেখা গেল, তখন দেখা গেল সমুদ্রের জলস্তর এত বেড়ে গেছে যে ওই যে বিতর্কিত দ্বীপটা মাঝ সমুদ্রে হঠাৎ একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজনীতির সব হিসেব ভেস্তে দিয়ে নিউমুর আজ শুধু ইতিহাসের পাতায় এক জলজ স্মৃতি। আর এই সব দ্বীপের মানে ক্ষেত্রে যেটা হয় যে মানুষ খুঁজতে গেছে গিয়ে পায়নি, এরকম দ্বীপের কথা বলবো, সেই সব নিয়েই তো আজকের গল্প। সেরকমই আরেকটা দ্বীপ হলো প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জ। এখানে কিন্তু অন্য ওই রকম জাদুর অলৌকিক ক্ষেত্রে এরকম গল্প ঘটছে না, এখানে আবার

একটু অন্যরকম, করুণ বাস্তবতা যাকে বলে। গত কয়েক দশকে এই দ্বীপপুঞ্জের অন্তর্গত পাঁচটি ছোট ছোট পুরো আস্ত দ্বীপ মানচিত্র থেকে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। গ্লেসিয়ার গোলে সমুদ্রের জলস্তর এত বাড়ছে, তার সাথে উত্তাল ঢেউ এসে দ্বীপগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। ভাবো তো একবার, যারা ওখানে জন্মালো, শৈশব কাটালো, তারা আজ ভিটেমাটি ছাড়িয়ে, সব কিছু ছাড়িয়ে জলবায়ু শরণার্থী হয়ে রয়েছে। আর এই রকম আরেকটি দ্বীপও হলো কিন্তু জাপানের এসানোবে হানাকিতো কোজিমা, নামটা বেশ অদ্ভুত। এইখানেও তাই, একসময় পাওয়া গিয়েছিল জাপানের এই দ্বীপটি সীমানা পাকাপাকি করতে সরকার একে নথিভুক্ত করে সরকারি খাতায়, কিন্তু বেশ কিছু বছর পর যখন এক লেখক সেখানে যান বই লিখবেন বলে এই দ্বীপটি সম্পর্কে, কিন্তু গিয়ে দেখেন কোথায় আস্ত দ্বীপ সেটাও তো নেই পুরো। পরে গবেষণায় জানা গেছে যে প্রবল সমুদ্রের বরফের ধাক্কা, অবিরত ঢেউয়ের ধাক্কা, বরফ গলে যাচ্ছে, যেটা আগেও বলছিলাম, গ্লেসিয়ার গলে সমুদ্রের জলস্তর বাড়ছে, ফলে দ্বীপটি কখন নিঃশব্দে তলিয়ে গেছে কেউ জানতেও পারেনি সত্যি। আর বেশি কোন দ্বীপের গল্প করতে পারবো না, কিন্তু দ্বীপগুলো কিন্তু আমাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলে দিয়েছে। কি বলতো, বারবার করে বলছে যে এই যে পৃথিবীর বুকে যে দ্বীপগুলো রয়েছে, যেমন তারা অদ্ভুত সৌন্দর্য স্বর্গ আর রাজ্য আর কি, ঠিক তেমনই বিশ্ব উষ্ণায়ন আর প্রকৃতির পরিবর্তনের প্রথম আঘাতটাও কিন্তু এরাই সহ্য করে। তাই জন্য প্রকৃতি হয়তো নীরব, কিন্তু সে আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছে, যদি এখনই হাত বাড়িয়ে এই নীল গ্রহটাকে না বাঁচাই, সচেতন না করি, নিজেরা না হই, তাহলে হয়তো এমন আরও অনেক রূপকথার মতো সুন্দর সুন্দর দ্বীপ চিরতরে হারিয়ে যাবে, তখন স্মৃতির খাতায় হাতড়ানো ছাড়া আমাদের কিছু থাকবে না। আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, বলছিলাম না স্টুডিওর ঘড়ি বারবার করে আমাকে সময় জানান দিচ্ছে যে আমার এবার জাহাজের নোঙর ফেলার সময় হয়ে এসছে। তাই জন্য তোমাকে বলছি, তোমার আজকে এই যে গল্প হলো, কোন দ্বীপের কথাটা সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেল, কেমন লাগলো, কোনটার কথা বেশি মনে গেঁথে গেল, সবটা জানাবে। কিভাবে জানাবে? যুববাণী কলকাতার ফেসবুক পেজ, সেখানে আজকের যে অল্প অল্প গল্পকথার পোস্টার তার কমেন্ট বক্সে জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। আর কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো আবার রূপকথার মতো গল্প নিয়ে। আজ ততক্ষণ টাটা বাই বাই বলছি, আমার নোঙর ফেলার সময় একেবারে হয়ে এসছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যেতে যেতে রইল এই গানটা তোমার জন্য।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। দুই বাংলার সমস্ত শ্রোতাকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকে প্রথম রবীন্দ্রসঙ্গীত আমরা শুনব বনানী ঘোষের কণ্ঠে।

চলে আসি পরের গানে। এর পরের গান আমরা শুনবো লোপামুদ্রা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানের নাম আমার প্রাণের মানুষ আছে প্রাণে।

চলে আসি আজকের রবীন্দ্রসঙ্গীতের আসরের একেবারে শেষ গানে। এই শেষ গান আমরা শুনব সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। গানের নাম মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো।

0: দুই বাজাই কেডা সামনে তোরাই সাইয়া দে মাইয়া কা দুই বাজাই
1: কোন দিক মানে গো
0: জিবি গায়ে
2: সুইলা হে সুইলা
3: হ্যাঁ
2: আরে সাইয়া দে লাল কাপড় একখান ভাসে না
3: কই
2: ওই তো ওই তো জলের মধ্যে খাবি খায় কেডা আরে মাইয়াই তো লাগে
3: কালো চুলের গোসা
2: আমি নাও হবো গাই তুই ঝাপা
3: জয় তুই জাল তৈর করো ঠিক সময় ভিক্ষা মারবা
2: ঠিক আছে
3: জোরে চলো জোরে চলো দানে টানা লাগাও
2: ঠাকুর ঠাকুর বাঁচাইও বাঁচাইও জীবনটা ঠাকুর এইবে এইবে ঝাপতে ঝাপা শুভ না ঝাপা
3: কোন দিকে কোন দিকে আঙুল দেখাবা
2: বাপ
3: দড়ি টান সটকর সটকর টান
2: নামের কলুই ধরবি ভাটির টান দক্ষিণীর পানে নাও ভাসাই রে
3: মাইয়ারে তোলো আমি হালটা ধরছি
2: সার হারাইছে মাইয়া আরে এই এই জাওলার পুত আজ তোর জন্ম সফল হইল একখান জীবন বাঁচাইলি বাপ

0: বাপ, আর একখান কথা কইবা?
1: ক ক
0: অমন ফুলের মতো মাইয়া, তার কষ্ট কি যে সাত কইরা মরণে ডাক দেয়?
1: কুসি মাইয়া, জীবনের কি বা জানে, কষ্ট আছে কোথাও?
0: ওই ওই ওই সার হইছে
2: আরে বাসাইলা খান, ক আরে পাতা লইতে তুইলা আনলা কেন?
1: নাম কি তোমার?
2: উদাসী।
1: একখান হুক না কাপড় দিস, খাও মাইয়া, খাও খাও।
0: ও বাপ, নাও কোন দিকে দিবা?
1: আকসি ঘাটে ভিড়া, মাছগুলান দিয়া যায়, সান্ধ্য পড়তাছে।
0: এই কটা মাছে কি হইব? আর খানিক জাল পেলালে হইত না?
1: না না না না না, পুবের পানে ঝড়ের মেঘ, চাইয়া দেখ।
0: খাইতেছে দেখো না, ভাবনা নাই, চিন্তা নাই, পরে ভাইবা মরে।
1: তুমি খাও। ঘরে এই বর্ষায় মাছের আকাল নাই মাইয়া, ঘরে চলো, ঘরে চলো।
0: বাপরে, মেঘে ছাইয়া গেছে আসমান, ঝড় উঠলো বুঝি।
1: আরে বাপরে, বাতি জ্বালন লাগে, আন্ধার ঘোর হইয়া গেল। আরে শুভিল্লা, আরে ওই তো পবনের নাওলা রে, পবন রে,
0: আকসি ঘাটে ভিড়া, বাতাসও খেপছে আইস,
3: পাইলা না সুবল্লা তরাকো।
4: বাতাসে সব উড়াইয়া লইয়া যায় না কেন? শেষ কইরা দাও, সব শেষ কইরা দাও।
1: আরে এই সুবল্লা, ঘাটের বাতি দেখা যায়। আরে তুই মাইয়ারে ঘরে লইয়া যা। হ্যাঁ,
0: আর তুমি কই যাইবা?
1: আমি আরতে মাছগুলান দিয়া যাই।
0: তুই মাইয়ারে সৈয়দ তলে যাইতে কও, ঘাটের মানুষে দেখবো।
1: সাবধানে সাবধানে নাও বাইশ বাপ। হ্যাঁ,
0: অরে জিগাইছো ঘরে যাইব কিনা পরের মাইয়া?
1: না না, জিগানের কাম নাই, বুড়া হইছি, হাওয়ায় ভাইসা নাকি? চ চ চ।

0: মাসে জালে এসে
1: কতদিন এমন সাথে খাবার মেলে না, মায়ে যখন গেছে আমি তখন ছোট।
0: আর কানিক বাদ দেই,
1: এইটা আমার মায়ের শাড়ি। আর না ঠিক আছে, ঘর নাই তোমার, পথে পথে বেড়াও কেন, বিয়া নাই,
0: যারে জলের তলে পাইলা তার ডাঙার গল্প শুনবার চাও কেন।
1: জলে কি ছিল, ডুব দিছিল কেন,
0: সুখের খোঁজে ডাঙায় তো খুঁজলাম ঢের পাইলাম না, ভাবলাম সে আছে ওই জলের তলে, তাই
1: আসল কথা কান কইলা না।
0: তুমি তো মাঝি, জলের খবর রাখো না বুঝি, মাছ দিই তোমার আর একখান।
1: থাহুক, তোমারও বুঝি মা নাই,
0: কেউ নাই, আমার কোনোদিন কেউ ডাকে নাই ঘরে, দুয়ার হইতে ফিরাইয়া দেয়।
1: মাছ মারার ঘরে দুয়ার আছে, আগুন নাই, উদাসি
0: বড় মাঝি কখন আইব, বড় মাঝি রাইত করে কেন, খাবার জুড়াইয়া যায়।
1: উদাসি, এই ঘরে লক্ষ্মীর পাড়া পড়ে নাই মেলা দিন, বোঝো না তুমি।
0: মাঝি মাঝি আমার একখান মিনতি শুনো, কাল বড়ইবার আগে আমার সাদপুর ঘাটে পৌঁছাইয়া দিবা।
1: মাছ মারার ঘরে সুখ নাই বুঝিন,
0: সুখের ঘরে পা দিতে ডরাই গো মানুষ।
1: কি ডর তোমার, মানুষ চিনতে কয় যুগ লাগে,
0: মানুষ চিনি এক নজরে, তাই তো ডরাই। তুমি সৌ গিয়া যাও যাও, রাইত হইল,
1: আমারে বুঝি তোমার বাঘসিঙ্গি লাগে।
0: কইও না, তুমি বাঘসিঙ্গি দেহ নাই, তাগো লাল সেনও নাই, আমি দেখছি
1: তাই বুঝি মরণ খোঁজো।
0: আমি অভাগ্যিত মানুষ, তাই আমার সব পথে গিয়া থামে নিশিপুরিতে, সেই আনে মোরে টানে রায় খসে জিব্বা, পার নাই গো।
1: এই ঘরে রাক্ষসের ডর নাই, থাও তুমি,
0: কিন্তু সে যে ওইবার নয়
1: কেন,
0: মাঝি পথ হারাইলে একদিন ফিরা পায় পথ, আর আমার সাথে লইলে ভরা ডুবি হয় গো মাঝি, নাও ডুবাইও না।
1: তাই বুঝি নিজেরে ডুবাও, এত বড় অপরাধ আর নাই উদাসী।
0: আমার অপরাধের দল নাই গো মানুষ, যাইতে দেও আমারে, যাইতে দেও।
2: সুবলরে বাতিকা নাও গায় ধর দেই বাপ,
0: আহেন আমি আলো দেখাই।
2: এই দেখো, এই তুমি বর্ষার মধ্যে আলো আনছো, পোলাই কই সুবলরে,
0: আপনার দেরি দেখা খাইতে বসে।
2: তাহো তুমি আমারে আলো দেখাইলা,

0: আমি এই তোমার মুখখানা দেই, আহা কি সুন্দর যে দেখায়, মনে হয় এই মায়েই পারে আলো দেখাইতে, আর কেউ পারে না, কেউ না। কেন কও দেহি, এই দাও, এই যে এত বড় হাতি, কত তাগত, আলো জ্বালাইবার বুদ্ধি আছে তার? নাই নাই নাই, এই আলো নিবাইবার মালিক ও মানুষ লয় মা, কথা কান মনে রাখো। হ্যাঁ
1: খাইতে আহেন
2: মাইয়া সব রাইনছে আস, তুমি বল আমি হাত ধুইয়া আসি।
0: কি রাঁধছো?
1: পিসা জল আর আমরা টক,
0: এত বড় ভোজের আয়োজন করছো?
1: ইলশা জজুরাই গেছে, আমি গরম করে আন।
0: থাক থাক মা থাক, কাম না ইয়ার, এই খাই, রাত হইছে অনেক।
2: ও বাপ, তোমার কি রাত বিরাইতে হুশ নাই, শিলা কই এতক্ষণ?
0: হ্যাঁ সে মেলা কথা, সবুর কর রে বাপ। হ্যাঁ কই কই। হ্যাঁ গো মা, তোমার তোরে রাখছো তো না, হগলি হগলি বাইরা দিলাম গো।
1: আমার আছে।
0: আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো মা, তুমি চাষার ঘরের মাইয়া?
1: আমি আমি উদাসি।
0: দারোগায় তোমারে খুঁজে কেন?
2: কি কো দারোগায় খুঁজে মাইয়া রে?
0: হ দারোগায় ছিল আকসি ঘাটে মাইয়ার খুঁজে।
1: কি কইলেন?
0: হ হ্যাঁ জানে মাইয়া ডুবছে, আমারে জিগায় কোন যুবতী মাইয়ারে ডুবতে দেখছি কিনা দরিয়ায়।
2: কি কইলা তুমি?
0: কইলাম হ দেখছি।
2: বিপদ বাধাইলা, অহন কি করবা?
0: তাই তো ভাবি। জানো মা, এইহান হইতে 8 কোষ দূর হইল সুবর্ণপুর গ্রাম।
1: কি নাম কইলেন?
0: আমি জানি তুমি সুবর্ণপুরের মাইয়া, দারোগা আমারে কইছে।
1: সেই আনি কেউ নাই আমার।
0: আচ্ছা আমার একখান কথা কইবা, 20 দিছো কারে?
1: কি
0: দারোগায় খুঁজে তোমারে 20 দিছো কারে? উঠো না উঠো না উঠো না, সাচা কথা কও আমারে।
1: আমার অঞ্চলে অহন বান্দা আছে।
2: কি কও তোমরা, কেডা 20 দিছে? উদাসি।
0: হ হ উদাসি উদাসি।
2: কি কথা কও বাপ, আমার মাথায় যে কিছুই ঢোয় না।
0: কারে দিছো মা কও?
1: রাক্ষস রে।
2: উদাসি? তুমি মানুষ মারছো?
0: দরিয়াগঞ্জের বড় আড়তদার সুজন পাল।
2: বড় বাবুরে, কি সর্বনাশ, অত বড় দাপটের মানুষ দারোগাওয়ের বস।
0: হ তারে 20 দিছে মাইয়া, সে তোমারে পাইলো কেমনে মা? সুবর্ণপুর তো মেলা দূর, দরিয়াগঞ্জ হইতে 10 কোষ জলের পথ।
1: রাক্ষসে 10 দোজন পাড়ি দিবার পারে, কত মাইয়ারে সেই পাপি নাশ করছে, কত ভালো মানুষের কেউ তারে সাজা দেয় না। আমি আমি দিছি, পাপ লাগলে আমারে লাগুক, আমি দোষী। আমারে বাজাইলা কেন মাঝি, আমারে বাজাইলা কেন?
0: হুনো হুনো হুনো মাইয়া, তোমারে দোষী মানলে ঘরে লুকাইয়া রাখতাম না, হ্যাঁ দারোগার হাতেই দিতাম। দারোগা কইল মাইয়া ডরসতি, জোয়ান মধ্যরে 20 দিছে। আমি যা বোঝার বুঝলাম।
1: দারোগাই শুধু এই কথাই কইছে, কয় নাই মাইয়াটার মা নাই, বাপ নাই, তিন কুলে কেউ নাই, দরে দরে অন্ন চাইয়া পিড়ে, বসন চাইয়া পিড়ে, রাইতে আশ্রয় চাইয়া পিড়ে। দারোগায় কইছে মানুষের চরণে দয়া ভিক্ষা কইরা অনাথ মাইয়াটা সাত গায়ে পিড়ছে কতদিন, কইছে কয় নাই, কেউ তারে শুনে নাই, একবার পিড়াও দেয় নাই। হ্যাঁ মানুষ, তারও বাপ তাই, মা তাই, ঘর বাড়ি তাই।
0: শুনো শুনো, কোন গায়ের মাইয়া তুমি, আমার হগল কথা কইবা না মা।
1: সকল গায়ে উদাসী আছে গো বড় মাঝি, সয়ের সামনেই আছে। জন্মের কালে উদাসীর কপালে তার মায়ে সোয়াইয়া দিছে সর্বনাশী আগুন, জনে যুবতী হয়েছে এই আগুনে বাইক হয়েছে সাই, রূপ হয়েছে হরিণের মাস, এই শরীরের ভাগ লইবার তরে সাইর পাশে রাক্ষসে বাসা বলছে গো, রাক্ষসে বাসা বলছে।
2: কান্দো কেন উদাসী, উদাসী কান্দো না, কান্দো না।

0: মানুষেরে সোজা হইয়া খাড়ান লাগে।
1: তুমি
0: মাইয়ারে খাইতে দাও, যাও যাও যাও, এইদিকে আমি আসি।
2: কই আহেন ছোট কর্তা, আহেন আহেন আহেন।
3: ঘর দর আন্ধার কইরা রাখছস কেন বেটা? মাইয়া মানুষটারে কই রাখছস? বাইর কর বদ মাইয়া।
0: মাইয়া কি কি কোন ছোট কথা, আমাগো ঘরে মাইয়া কই?
3: আসিল না তাই অহন গাঙ্গের থন একখান খুনি মাইয়া ধরে আনছস নি? তার বাপ পর্যন্ত দারোগা বাবুরে মিশা কথা কই আইল। আয় হায় হায় হায় হায়।
0: বাপে কি কইছে আপনাগো?
3: কইছে মাইয়াটা ডুবছে, হ্যায় নিজে সয়ে হ্যায় দেখছে, বোঝো দেহি। খুনের মামলা, হকলের কোমরে দড়ি পড়ব, লুকাইয়া পার পাইবি না। এই কাইল একবার থানায় আসিস, এতলা দিয়া গেলাম, মেলা লোকই দেখছে, তারাও থাকবো থানায়, তাগো সামনে যা কবার কইস, মনে থাহে।
0: বেহায়া মনে হয় চড়াই।
1: মাইয়ারে কেউ দেহে নাই তো?
0: আন্ধারে দেহে কেডা, দেখলেই বা কি?
4: আমারে বাঁচাইলা কেন? আমার তরে বিপদ জড়াইলা।
1: আরে বিপদ হয় তো হইবো, ডরাইলার মানুষ কেন? মাইয়াডারে বাঁচান লাগে সুবৈল্লা।
0: কিন্তু কি করবা?
1: যা যাও মাইয়া, ঘরে গিয়া হইয়া পড়ো গিয়া, আমরা পাহারা দিই তোমারে, শেষ রাইতে সুবৈল্লা লইয়া যাইব তোমারে। চইল্লা যাও মা, চইল্লা যাও, যেই দিকে পারো চইল্লা যাও, চইল্লা যাও।
5: সুবৈল্লা, সুবৈল্লা,
0: খেটা রে
5: সুবৈল্লা, হুন
0: পবন,
5: এত রাইতে পাড়ি দিস কোন পানে?
0: সেই খোঁজে তোর কাম কিসে, কি চাইস তুই?
5: রাগ করিস না সুবৈল্লা, ওই মাইয়াটারে লইয়া বিপদে পড়বি, হকগুলে তারে হুজে।
0: ও চৌকিদারে তোরে লাগাইছে বুঝি, মাল হইয়া মালোর লগে বেইমানি করবি?
5: সুবৈল্লা, সুবৈল্লা, বেইমান হইলে তোর তোরে রাত ভর খাড়াইয়া রইনা রে, ভারী বিপদ হয়েছে এদিকে।
0: কি কি কি কি হয়েছে?
5: পুলিশে তোর লাউ লইয়া গেছে।
0: লাউ লইয়া গেছে? লাউ তো আমি ঘাটে রাখি নাই, এই আঘাটে বানছিলাম।
5: সে তারা ঠাউর পাইছে গাঙে পুলিশের লাউ চক্কর পারে, দুই দণ্ড আগেও আকসি ঘাটে ছিল।
0: কিন্তু অহন কি করি, আমার যে লাউ কানাই নাই।
5: শোন শোন, তুই এক কাম কর, আমার লাউ আছে, এটা লইয়া যা। হ আঘাটায় বান্দা আছে, তুই তুই খাড়া
0: যা যা, দেরি করিস না ভাই, লাউটা কল কল কল কল।
1: সুবৈল্লা, সুবৈল্লা,
0: বাপ
1: আমগো আমগো, ঘরের সামনে সদরে চৌকিদারের লোক ছিল, তুই খিড়কি পথে বাইর হইয়া গেলে তারা তারা ঘরে আইছিল, তোর কথা জিগাইলো, আর দেরি করিস না তোর সর্বনাশ হয়। আমি দেখছি চৌকিদার ঘাটের পানি আইতাছে, লোকজন আছে, তোরা কর বাপ, তোরা কর, চল চল চল চল চল, যাও মা যাও যাও, এই বুড়াটারে মনে রাখ।
4: আমার তরে এত বিপদ, অনাথ মাইয়ারে মাফ করেন বড় মাঝি।
1: অনাথেরও আশ্রয় আছে গো মা, সে ভারি অবাক জায়গা, এক মায়ের ঠাই, তার দিশা আমি জানি, তার আশ্রয়ে সকলেই সমান, ছোট বড় নাই, সেই মা কারেও ফিরায় না, তোমার যত জ্বালা তার পায়ে দিও। সুবলের আমি কইয়া দিছি, চলো নাও নাও নাও, ওঠো ওঠো ওঠো ওঠো, আরে নাও স্যার বাপ, নাও স্যার, বদর বদর বদর বদর বদর।
3: ডালডালে সাবধান, হুঁশিয়ার, গাঙ্গে লাউ ভাসায় কেডা।

0: কুমার, ডর কি কাটে নাই অহনো?
1: ডর আমার নাই। আমি ভাবি আমার তরে তুমি এত ডরাও কেন?
0: কি কও তুমি, তোমার যে
1: লইতে পারবে আমারে তোমার ঘরে, এরপরও
0: পারি যদি আমারে হগল কথা কও।
1: আমার যে কোনো কথা নাই।
0: ও কোন পথে যাইবা? বাপে যা কইছে সেইখানে?
1: ডরাও কেন মানুষ, এত বড় দুনিয়া, কোথাও কি একা মাইয়া বাসে না, মাথা উঁচা কইরা পথ চলে না। মাঝি হ্যাঁ দেশ কি কোথাও নাই?
0: আসে হয়তো, তারে খুঁজতে হয়, সারা জীবনও লাগতে পারে।
1: খুঁজুম তয়, এ জীবন তুমি আমার দিছো, তারে আমি নষ্ট করুম না, আগলাইয়া রাখুম। কি গো মানুষ, খুশি হইল না? তুমি বিয়া করো মানুষ, আর মাইয়াটারে মাথা উঁচাইয়া বাঁচবার দিও।
0: সে আর হয় না উদাসী।
1: কেন গো মানুষ?
0: আমি তো জোর কইরা তোমারে বাঁধি নাই, আমারে বিশ্বাস বাসো নাই তুমি, তাই বুঝি এমন কইরা সইলা যাও।
1: কইও না মানুষ, আমার তো মরণ নয়।
0: আইস তয় আমারে একখান কথা দাও, যদি কোনো দিন সেবনে আবার তোমার আমার দেয়া হয়, খালি হাতে ফিরাইও না এমন কইরা।
1: সানপুরের ঘাট বুঝি আইয়া পড়ল।
0: কিছুই তো কইল না উদাসী,
1: শুভে স্বপন দেহি এমন অবসর জীবনে পাইনি গো মাঝি, আইস তাই পড়ল বয়। সুসুর দাসে সারা আকাশ লাল হইয়া গেছে।
0: তোমার জল হইতে তুলছিলাম যখন, তখনও আকাশ লাল ছিল। এইবারে পার হয়েছে, দেখো সাবধান, এই দিক দিয়ে আস আস, আমার হাতটা ধর।
1: তুমি যাও মাঝি, বলে আমি যাইতে পারি না, যে পাও বান্ধা পড়ে বালি সরায়।
0: কাইন্দ না,
1: কান্দি না, গঙ্গের জোয়ার জল জয় লাগছে, বড় সালা করে মাঝি।
0: আমার এখান কথা রাখবা, টেহা আনছি কিছু, আমার নিজের টেহা নাও, ফিরাইয়া দিবা।
1: আমার দেবতারে ফিরাই কেমনে, হাত বাড়াইয়া দিছি, দেও কি আছে?
0: এই নাও, এইবার আমি যাই গো। ওই পাম দিক দিয়া সোজা পথ গেছে স্টেশনে, হ্যাঁ ঢাকা মেল ছাড়বো ভোর ৬টায়।
1: সাবধানে নাও ভাইও মাঝি, বড় মাঝি রে কুইও।
0: ফিরা আসো উদাসী, তাড়াতাড়ি ফিরা আসলো কিন্তু।
1: তুমি যাও মাঝি, যাও, আমার পথে আর শেষ হয় না। তুমি যাও মাঝি, যাও।

উদাসী নাটকটি শেষ হল। রচনা কৌশিক মিত্র, অভিনয় করেছেন বড়মাঝি, দেবেশ রায়চৌধুরী, পবন, শঙ্কর রায়চৌধুরী, চৌকিদার নিমাই লাহিড়ি, সুবল দেবদূত ঘোষ এবং উদাসী মহুয়া সরকার। প্রস্তুতি সহায়তা রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। উদাসী নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
1: এখন শুনবেন আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের হৈহট্ট

0: হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা দুটো পর্যন্ত এবং রাজ্যসভা দুটো পনেরো মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত আসামের শিবসাগর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওড়িশার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধরণীধরন। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। বেলা এগারোটায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, একাশি বছর আগে আজকের দিনে হিরোশিমায় এবং ন তারিখে নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে লক্ষ লক্ষ নিরাপরাধ সাধারণ মানুষের মৃত্যু হয়। অধ্যক্ষ বলেন, বিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে এই সংসদ অঙ্গীকারবদ্ধ। পৃথিবীজুড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং পারমাণবিক অস্ত্র নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
1: আজ সে 81 বর্ষ পূর্ব জাপান কে হিরোশিমা ও নাগাসাকি শহর পর ক্রমশ 6 ও 9 আগস্ট 1945 কো পরমাণু বম গিরায়ে গিয়ে থে। ইস অভূতপূর্ব ত্রাসদি মে লাখো নির্দোষ লোগো নে আপনে প্রাণ গবায়ে তথা অসংখ্য লোক গম্ভীর রূপ সে প্রভাবিত হুয়ে। ইয়ে সভা বিশ্ব কো সামূহিক বিনাশ কে হাতিয়ারো সে মুক্ত করনে কে লিয়ে আপনি প্রতিবদ্ধতা পুনঃ দোহরাতি হ্যায়।
0: এরপর অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের আচরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতিতে অনড় থাকেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব উল্লেখ করে বলেন, সংসদীয় কাজে প্রতিটি সদস্যের বিভিন্ন বিষয় উত্থাপন করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বিরোধী সদস্যরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি অপরিবর্তিত থাকে। অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর ১২টা পর্যন্ত, পরে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত মুলতুবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে মন্ত্রীরা উচ্চকক্ষে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। বাণিজ্য, শিল্প এবং রাসায়নিক ও সার বিষয়ক বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনগুলিও সদনে পেশ করা হয়। এরপর বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজকর্ম শুরু করেন। কয়েকজন সদস্য জরুরি কিছু বিষয় উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, প্রতিটি সাংসদের কাছ থেকে শালীনতা বজায় রাখা এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবেন সেটি আশা করা হয়। বক্তৃতার সময় কোনো সদস্য স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন, তবে তা হবে সুশৃঙ্খল এবং অর্থবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান আরও মজবুত হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয়ই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ এর শুরু করার কথাও ঘোষণা করা হয়েছে। সৃজনশীল অর্থনীতির আন্তর্জাতিক স্তরের অন্যতম বাজার দুদিনের ব্রিক্স ওয়েভস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির 500 জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী আশিস সেলার, তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির প্রসঙ্গে একাধিক আলোচনা, ক্রিয়েটার্স হাব, বিটুবি জোন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ অতিক্রম করেছে। নতুন দিল্লিতে সিআইআই আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে মন্ত্রী বলেন, বর্তমানে 19 লক্ষ পরিবার বিদ্যুতের বিলকে শূন্য রাখার সুবিধে পাচ্ছে। শ্রী যোশী বলেন, এই প্রকল্পের মাধ্যমে 12 লক্ষেরও বেশি পরিবার বাড়তি বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পরিবেশ বান্ধব জ্বালানির তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ এগিয়ে চলেছে।
2: We have crossed 50 lakh beneficiary household. Today 1 lakh households are added under the scheme every 6 days. The pace of the installation has increased more than 3.2 times in just 9 months. From 5,000 installation per day in October 2025 to over 16,328 per day in July 2026. And 19 lakh households are receiving zero electricity bill. More than 12 lakh households have earned 421 crore by selling the surplus electricity.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, তার সুসংহত বাগ্মিতা, সংবেদনশীল নেতৃত্ব এবং জাতীয় স্বার্থে দৃঢ় নিষ্ঠার মাধ্যমে সুষমা স্বরাজ ভারতীয় রাজনীতিতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানিয়ে ভদ্রতা ও সরলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাসরা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। 55 বছর বয়সী উমাশঙ্কর সিং মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তে শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 পৌঁছেছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অন্যদিকে ওড়িশার মহানদী সহ সমস্ত প্রধান নদনদী জলস্তর হ্রাস পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আবহাওয়া দফতর উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আজ 2021 সালের লাখিমপুর খেরি হিংসা মামলার মূল অভিযুক্ত আশিস মিশ্রর জামিনের শর্তাবলী শিথিল করার আর্জি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সুরিয়া কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনিয়ার বেঞ্চ জামিন শিথিলের এই আবেদন খারিজ করে দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মধ্য ইউরোপে আবারও দাবদাহ শুরু হয়েছে। স্লোভাকিয়া এবং অস্ট্রিয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্লোভাকিয়ায় এই গ্রীষ্মে এ নিয়ে তৃতীয়বার তাপমাত্রা নতুন উচ্চতায় পৌঁছাল। কামোডিয়া নাকড এ ঘাড়মে শহরে সর্বোচ্চ 41.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অস্ট্রিয়া স্লোভাকিয়ার সীমান্তের কাছাকাছি বাড ডয়েজ আল্টেনবুগে সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সার্বিয়ার জরুরি পরিষেবা কর্মীরা সেদেশে ছড়িয়ে থাকা একাধিক দামানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, উত্তর লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তারা এডেন উপসাগরে সৌদি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে হুতির সামরিক মুখপাত্র এ তথ্য জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধারণীধরন। ডিসকাস থ্রোয়ার এয়ামান কম্বোজও ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা 2 এবং রাজ্যসভা 2:15 পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন বাংলা পপ বা ব্যান্ডের গানের অনুষ্ঠান।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। শুরু করছে আজকের বাংলা পপ ব্যান্ডের গানের অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে খুব স্বল্প পরিসরে আমরা চেষ্টা করি এই পপ গান বা ব্যান্ডের যে সমস্ত গানগুলো আমরা শুনে থাকি সেই গানগুলো আবার সমস্ত শ্রোতাদের শোনানোর, তারই মাঝে মাঝে নানা বিষয় নিয়ে কথা বলারও চেষ্টা করি। এই যেমন আজকে, আজকে আমি ভেবেছিলাম যে আমরা আজকে কথা বলতে পারি একটা দারুণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা যখন ব্যান্ডের গান শুনছি তখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি, কিন্তু তাও এই সমস্ত ব্যান্ডের অনেকেই গান বেঁধেছিলেন এমন যে সমস্ত গানে বলা আছে ছেলেবেলার গল্প, যে সমস্ত গানে সেলিব্রেট করা আছে আমাদের ফেলে আসার দিনগুলো, সেই রকমই কিছু গান দিয়ে সাজানো আমাদের আজকের এই বাংলা ব্যান্ড বা পপ গানের অনুষ্ঠান। আর সেই সূত্র ধরেই আমি সরাসরি চলে যেতে চাই মোহিনের ঘোড়াগুলির কাছে, যাদের কাছ থেকে শুনবো আমরা সেই গানটা, যে গানটা বা যে গানে বলা সেই কথাগুলো, যে কথাগুলো আমরা ছোটোবেলা থেকে আমাদের বাবা মায়ের কাছে শুনে আসছি। কোন গান, কী গান, আমরা মনে হচ্ছে দেরি না করে সরাসরি চলে যাই মোহিনের ঘোড়াগুলির কাছে।

আমাদের ছোটবেলায় এই সমস্ত কথাগুলো শুনতে শুনতেই আমাদের বড় হয়ে ওঠা, আমাদের এই সেই বড় হওয়ার সাথে জড়িয়ে যায় এরকম অনেক অনেক অনেক বকা, অনেক রকমের শাসন, অনেক রকমের ভয়, অনেক রকমের দুষ্টুমি। এবং এই সূত্র ধরেই আমার মনে পড়ছে এই যে পড়াশোনার জলাঞ্জলি, একদম এই সূত্রটা ধরেই মনে পড়ছে আমার নিজের ছোটবেলার কথা। আমার একটা খুব খারাপ স্বভাব ছিল, সেটা হচ্ছে যে পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়ার অভিনয় করা, মানে পড়ার অভিনয় করছেন আমি পড়ছি, তবে জাস্ট সিলেবাসের বইটা নয়, আমি পড়ছি একটা গল্পের বই। এবং এটা সবথেকে বেশি যে গল্পের সঙ্গে করেছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা। এবং আজকে যখন এখানে বসে বাকিদের সাথে আমি নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নিচ্ছি এবং গানে গানে সেই সমস্ত স্মৃতিকে যখন সেলিব্রেট করছি, তখন এই স্মৃতিকে সেলিব্রেট করার জন্য একদম পারফেক্ট একটা গান আমার কাছে আছে। গানটি গিয়েছেন অঞ্জন দত্ত। কী গান আমরা বরঞ্চ সেটা গানে গানেই একবার শুনে নিই।

অঞ্জন দত্ত, সুমন চট্টোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনলাম ফেলুদার গান। সাথে ফিরে এলো এক রাস জমে থাকা স্মৃতি। এই সমস্ত কিছু করতে গিয়ে, মানে এই পড়াশোনায় ফাঁকি দিতে গিয়ে যে জিনিসটা ঘটতো আমার সাথে, সেই জিনিসটা

এই গানটার সব থেকে রিলেটেবল পোর্শনটা আমার কাছে কোনটা জানেন? ওই যে বাম্বু ভর্তি তৈল স্লিপ স্লিপারই হইল প্রমোশন, আমি অঙ্কে প্রত্যেকবারই প্রায় কান ঘেঁষে পাশ করে প্রমোশন নিয়েছি, কখনো কখনো প্রায় ফেল করেও প্রমোশন নিয়েছি। তো বলাই যায় এই সমস্ত গানগুলোর সাথে আমাদের ছোটোবেলায় একেবারে জড়িয়ে গেছে। আর আজকের এই গানের আসর শেষ করব যে গানটি দিয়ে, সেই গানটি ক্যাকটাসের, গানের নাম হলুদ পাখি। এই গানে তারা সেলিব্রেট করেছে আমাদের ফেলে আসা নস্টালজিয়া, আমাদের ফেলে আসা ছেলেবেলা, আমাদের শৈশবকে। তখন হয়তো এত পড়াশোনার চাপ ছিল না, কিন্তু কখনো কি ভেবেছিলাম যে একদিন বড় হওয়ার তাড়ায় যেমন যেদিন বড় হয়ে যাব সেই দিন সব থেকে বেশি মিস করব এই দিনগুলো? কি মনে হয় না? যাক, আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর যেতে যেতে রেখে গেলাম ক্যাকটাসের হলুদ পাখি।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:56 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি এফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: প্রথমেই জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা

তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 87%। সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ 0.1 মিলিমিটার। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর, আপনাদের অনুরোধের গান নিয়ে স্টুডিওতে আমি তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় সোমা সাহা। বিকেল 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা। বেহালা কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে উপস্থাপনায় আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, ছাদ কৃষি এক নতুন সবুজায়ন, বিষয়টি নিয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সমীরণ বন্দ্যোপাধ্যায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় স্বাস্থ্যের উপর বিকিরণের ক্ষতিকর প্রভাব, এই বিষয়ে কথিকা, বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় সৃজনী পাল। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন ভ্রমন্তী সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। স্বাগতম আপনাদেরই অনুরোধের আসরে। আর আপনাদের সঙ্গে স্টুডিওর এ প্রান্তে আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? এই মুহূর্তে তো এক মুঠো রোদেলা শুভেচ্ছা জানাতে পারছি না, তবে এই মেঘ বৃষ্টির খেলায় মন ভেজানো আপনাদের অনুরোধের আসরের গানগুলি আপনাদেরই কাছে পৌঁছে দেব নিশ্চিত। দেখা যাক কতগুলি গান আপনাদের শুনিয়ে যেতে পারি আজ। প্রথম গানের অনুরোধ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী, হুটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। রইল আপনাদের পছন্দের গানটি আমার সমস্ত মৈত্রী বন্ধুর জন্য।

পরের গানের অনুরোধ ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই ছিরছির বাতাসে। শুনতে চেয়েছেন আলাউল মল্লিক, দেওড়া আমতা, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে।

এই ছিরছির ছির বাতাসে আপনাদের অনুরোধের গান ভেসে আসে। চলে যাই পরের গানে, শিল্পী তালাত মাহমুদ, রূপের ওই প্রদীপ ছেলে। শুনতে চেয়েছেন মোহাম্মদ মোস্তাক মেহেদি, মোহাম্মদ ইশতিয়াক মেহেদি এবং মেহনাজ জেরিন সাফা। হাউজিং স্টেট, কুষ্টিয়া শহর, বাংলাদেশ থেকে।

নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। সত্যিই তো, আকাশ বড় বলেই তো আপনারা আর আমরা মিলে আমাদের প্রতিদিনের এই পথ চলা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ইন্দ্রাণী ছবি থেকে গানটি শুনলাম। অনুরোধ রেখেছিলেন শিবির কুমার বেতাল ও মিতালী বেতাল, শিবির কুমার বেতাল এবং মিতালী বেতাল, তেলিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। পরের গান বন্ধু বলেছেন যে কোনো শিল্পীর কণ্ঠে, আমি শোনালাম মান্নাদের কণ্ঠে। অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত গোলাহাট বর্ধমান থেকে। গান

আপনাদের অনুরোধের গান শোনাতে শোনাতে মাঝে মাঝে ইচ্ছে করে যে একটিও কথা না বলে শুধু গানের পরে গানে চলে যাই। কিন্তু একটা কর্তব্য তো থাকেই, কার অনুরোধে বাজলো এই গানটি সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে চেয়েছিলেন শ্রীনিবাস গুপ্তিপাড়া হুগলি থেকে, অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি। পরের গান লুকোচুরি ছবি থেকে শুনতে চেয়েছেন রবীন্দ্র মান্না, জুজুর সাহা, পাঁচলা, হাওড়া থেকে।

এই প্রহর শেষ করতে ইচ্ছে করে না কোনো তরফেই বলুন, তবু শেষ টানতে হয়। গীতা দত্তের কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন নিতাই সরকার, অমিত সরকার, তরুণ সরকার ও শর্মী সরকার, কুকুরা আমিলা পূর্ব বর্ধমান থেকে। বন্ধুরা, অনুরোধের আসর এবারে শেষ করার পালা। ভালো থাকবেন সকলে, কথা হবে আবারও। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আর এই মুহূর্তে আপনাদের জন্য মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছেন

বন্ধুরা, এপার বাংলা, ওপার বাংলা, আমার দুই বাংলার বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আর আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি, সোমা সাহা। আশা করি বন্ধুরা সকলে ভালোই আছেন, কে তাই তো। আজকের অনুষ্ঠানের শুরু করার শুভ কাজটির আগে চলুন শুনে নিই একটি গান, শুভ কর্মপথে ধরো নির্ভরতা।

তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের দিগন্ত অনুষ্ঠানে আমরা পরিচিত হব ত্রিপুরার এক অনন্য কুটির শিল্পের সঙ্গে,

0: যেটি হলো বাঁশ থেকে হাতে তৈরি হওয়া শিল্প সামগ্রী, বলা যেতে পারে বাঁশ দিয়ে তৈরি হস্তশিল্প। বাঁশ আমাদের খুব চেনা একটি প্রাকৃতিক সম্পদ, তাই না? পশ্চিমবঙ্গের প্রাচুর্য যথেষ্ট, দক্ষ শিল্পীদের হাতে সেই সাধারণ উপাদানই হয়ে ওঠে অপূর্ব সব ফুলদানি, শোপিস, পাহাড়ি ফটোফ্রেম, গৃহসজ্জার নানা সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। এই শিল্পের প্রতিটি ধাপে রয়েছে ধৈর্য, নিষ্ঠা, পরিশ্রম এবং সৃজনশীলতার ছোঁয়া। আর এই শিল্পের কলাকৌশল ভালোবেসে আয়ত্ত করতে পারলে কে বলতে পারে, তা হয়ে উঠতে পারে একটি স্থিতিশীল সম্মানজনক জীবিকা। শুনব সেই সব কাজের কথাই আজকের অনুষ্ঠান জুড়ে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই কয়েকজন পরিশ্রমী সৃজনশীল মহিলা হস্তশিল্পী। সীমিত শিক্ষা থাকা সত্ত্বেও তারা নিজেদের অধ্যাবসায়, হাতের কাজের দক্ষতা এবং আত্মবিশ্বাসকে সম্বল করে এই শিল্পকে তাদের জীবিকার পথ হিসেবে গড়ে তুলেছেন। তাদের জীবনের অভিজ্ঞতা নিঃসন্দেহে বহু মানুষকে, বিশেষ করে নতুন প্রজন্মকে স্বনির্ভর হওয়ার প্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলে নেব সংস্থার অন্যতম পরিচালক শ্রী শুভজিৎ চৌধুরীর সঙ্গে।
1: আমার নাম শুভজিৎ চৌধুরী, আমি স্কুল অফ স্টাডিজের ট্রেজারার এখানে। তাছাড়া আমাদের প্রোডিউসার কোম্পানি আছে নর্থ ইস্টার্ন বেম্বেন কেন হ্যান্ডিক্রাফ্ট প্রোডিউসার কোম্পানি, এখানে ডাইরেক্টর। আমরা এখানে মোটামুটি 10 জন মহিলাদের নিয়ে কাজ করছি রেগুলার বেসিসে। বাঁশ বেতের কাজও এখানে, এখানে মেইনলি ইন্টেরিয়ার ডেকোরেশন, কর্পোরেট গিফট আইটেম এগুলি আমরা এখানে প্রোডিউস করি।
2: তো এটা আপনাদের কত বছরের ব্যবসা?
1: প্রায় 4 বছর পা দিচ্ছি আমরা রেগুলারলি এখানে বাঁশ বেতের উপরেই আমরা কাজ করছি। তাছাড়া এখানে ছোটোখাটো উডেনেও কিছু কাজ হয়,
2: সবটাই আপনার ওই ডেকোরেটিভ আইটেম।
1: আমাদের এখানে গভর্নমেন্টেরও কিছু সাপোর্ট আছে, কেন্দ্র সরকারের স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্ট আমরা দিয়ে শুরু করেছিলাম। এটা হওয়াতে সুবিধা হয়েছে এই যে আমরা ডিফারেন্ট ওয়ার্কার্সদের আরও স্কিল ডেভেলপ করতে পেরেছি।
2: আপনারা তার মানে বিভিন্ন মহিলাদের স্কিল ডেভেলপ করানোর কাজটাও করেন, তাই তো?
1: হ্যাঁ। তো তারপর আমরা ডিসি হ্যান্ডিক্রাফ্টের থেকে টুল কিট পেয়েছি, তাছাড়া কিছুদিন আগে এক্সিবিশন করালাম। তো এগুলি করে আমরা দেখছি মার্কেটটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, নতুন নতুন আইটেম কীভাবে ডেভেলপ করা যায়। তো এতে আমরা কিছুটা সাকসেসও হয়েছে।
2: আপনি বললেন এখানে আপনাদের মোটামুটি 10 জন মহিলা কাজ করছেন।
1: হ্যাঁ।
2: এনারা কত বছর ধরে কাজ করছেন? আপনারা প্রথম থেকে কি 10 জন মহিলা কাজ করছেন নাকি আস্তে আস্তে বেড়েছে?
1: আস্তে আস্তে বেড়েছে। প্রথম ধরুন আমাদের এখানে 3 জন ছিল, তারপরের বছর থেকে আস্তে আস্তে এরকম করে সংখ্যাটা বেড়েছে। আরও মহিলারা আসছেন, বলছেন কাজ করবে, আরও এক্সপানশন দরকার, আমাদের জায়গা দরকার। তো এটা নিয়ে আমরা প্ল্যানিং করছি কীভাবে এটা অ্যাকোমোডেট করা যায়।
2: কীভাবে আপনারা ঠিক করেন যে কোন মহিলারা কী ধরনের কাজ করবেন, কাদের কোন পোর্শনটা কাদের দিয়ে করাবেন, সেটা কীভাবে আপনারা ভাবছেন?
1: আমাদের এখানে যখন ওরা ট্রেনিং প্রোগ্রামে থাকে তখনই আমরা বুঝে যাই ওদের কোন দিকে ওদের স্কিলটা যাচ্ছে। হ্যাঁ। তো অনেকে হয়তো বা বেশি মেশিনারিজ কাজ না করে একদম খুঁটিনাটি কাজ করে, তো ওনারা বসে বসে খুঁটিনাটি কাজগুলি করে, কেউ মেশিনের দিকে বেশি ঝুঁক তো ওরা মেশিনের কাজ করে, এরকমভাবে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি করে নিয়ে ওদের কাজ দিই।
2: আর আপনাদের এই কাঁচামাল মূলত আপনি বললেন আপনাদের বাঁশ, যেটা ত্রিপুরাতে খুব একটা সহজলভ্য বিষয় আর কি, তো তবু ওই কাঁচামালগুলো আপনারা কোথা থেকে আনেন?
1: আমাদের এখানে এই লোকেশন থেকে আমাদের 3টা জায়গা আমাদের নিয়ার বাই কাঁচামালের জন্য, একটা হচ্ছে খয়েরপুর, আর একটা ইন্দ্রনগর, আর একটা হচ্ছে আমাদের লেক চমুনি। তো ওইখান থেকে আমরা যখন যেখানে অ্যাভেলেবেল থাকে সিলেকশন করে নিয়ে আসি।
0: কথা হয় সুমিত্রা মালাকার রায়ের সাথে, তিনি এই সংস্থায় গত 4 বছর ধরে কাজ করে চলেছেন, ভালোবেসে কাজ করছেন। তিনি জানান,
3: আমার নাম সুমিত্রা মালাকার রায়, আমার বাড়ি জীবনগর বনকুমারী মালাকার পাড়া।
2: বেশ, দিদি আপনি এখানে যে কাজটা করছেন বাঁশের মধ্যে একটা কিছু কাজ করছেন, দেখছি বেশ সুন্দর কাজ, সূক্ষ্ম কাজ, কীভাবে কী করছেন? এটা কী তৈরি হচ্ছে?
3: এটা একটা ফ্লাওয়ার স্টেল, ফুলদানি খুব সুন্দরভাবে সাজানো হয়।
2: আচ্ছা, তো এটা কীভাবে করছেন, এই কাজ কীভাবে হয় আপনাদের?
3: তো আস্তা বাঁশ কাটানো হয় মাপ অনুযায়ী,

0: হ্যাঁ,
1: এটা বা কি সাইজ?
0: এটা মনে 26 ইঞ্চি। 26 ইঞ্চি তো এইভাবে দাও দিয়ে মাপ দিয়ে কাটিয়া কাটিং করা হয়, সিরিশ করা হয়, তারপর পোড়ানো হয়, তো লাস্টে সিলা করা হয়, তারপর আঠা দেওয়া হয়, তারপর বার্নি দেওয়া হয়, তারপর এদিকে হোল করে চক্রার মতো লাগানো। ওই যে ওইগুলি
1: মানে ওই যে নিচে যে স্ট্যান্ড যেটা হবে সেটা এই উপরে চারটে পোর্শন দিয়ে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, আর এই যে কালো কালো ভাসের মধ্যে কালো কালো পোর্শন, এটা পোড়ানো পুড়িয়ে তৈরি?
0: হ্যাঁ হ্যাঁ, গ্যাস সিলিন্ডার দিয়ে কালো করা হয়।
1: আচ্ছা,
0: তারপর সিলা করা হয়, লাস্ট আঠা দিয়ে তারপর বার্নিশ করা হয়, লাস্ট কাজ।
1: এই যে পুরোটাই আপনি প্রথমে কালো করা হচ্ছে, তারপরে আপনি ছিলে করে করে বাদ করছেন ডিজাইন?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আপনাদের একটু বলে দিয়ে, বাঁশের যে অংশটা একটা পোর্শন, পুরো পোর্শনটা কি ওরা গ্যাসের মাধ্যমে পুড়িয়ে কালো করে নিয়েছে, কালো রং যেটা সেটা কিন্তু ওইভাবে আসছে, তারপর সেটা ধরে ধরে সূক্ষ্ম কাজগুলো কিন্তু ধরে ধরে করা হচ্ছে। এই একটা ফুলদানি করতে কদিন টাইম লাগে?
0: একটা না, 10-15টা একসঙ্গে করানো যায়, কাটলে একসঙ্গে 100-150 কাটা যায়, তারপর কাটিং করতে 15-20টা একলোকে, তারপরে ওই তো সিরিশ, তারপরে সিলা করে নিই, একসঙ্গে 10টা করণ যা, 15টা করণ যা।
1: আচ্ছা আচ্ছা, মানে দিনে আপনার মোটামুটি অনেকগুলো কাজই হয়ে যায়।
0: হ্যাঁ
1: বেশ। আপনি এই কাজগুলো কতদিন ধরে করছেন?
0: 4 বছর রানিং।
1: নিশ্চয়ই কোনো প্রশিক্ষণ পেয়েছেন?
0: হ্যাঁ পেয়েছি।
1: কোথা থেকে পেয়েছেন, কারা দিয়েছেন?
0: আমি এর থেকে ধরেন টুল বক্স পাইছি, ট্রেনিং পাইছি, মেলা পাইছি।
1: মেলাতেও আপনি গেছেন?
0: আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা মেলা গিয়েছি।
1: কেমন ইনকাম হচ্ছে, রোজগার কেমন হচ্ছে?
0: ভালো হয়েছে।
1: আপনি সন্তুষ্ট?
0: সন্তুষ্ট, আরও বেশি হইলে মনে হয় আরও সন্তুষ্ট হবো।
1: ঠিক ঠিক ঠিক, একদম একদম, অবশ্যই আমরা আশা করবো যে সেই দিকে আপনার এগোন। আর আপনি নিজে শিখেছেন, আপনি শিখিয়েছেন কাউকে?
0: একজন ট্রেনার মাস্টার, প্রথম যে সেন্টার চালু হয় তানের থেকে শিখছি।
1: আচ্ছা,
0: তারপর স্তরে স্তরে অনেক ট্রেনিং এসে তারাও আমরা থেকে শিখছি।
1: ভবিষ্যতে কি করার ইচ্ছে, নতুন কিছু করার ইচ্ছে আছে?
0: অবশ্যই নতুন কিছু করার ইচ্ছে আছে, সেন্টার যাতে আরও উপরে হয়, আরও প্রোটেকশন যাতে আরও বেশি হয়, এরই ইচ্ছা। আরও নতুন নতুন ডিজাইন আসুক, আরও উন্নতি হোক, এরই আমরা চাই।
2: আমরাও চাই আপনারা আরও আরও নতুন নতুন শিল্পকর্ম করুন এবং সফলতার দিকে এগিয়ে যান। আগরতলা শহরের উত্তর আড়ালিয়ার বাসিন্দা সুমন ঘোষ জানান।
3: আমার নাম সুমন ঘোষ।
1: আচ্ছা, কোথায় থাকেন?
3: আড়ালিয়া, ত্রিপুরার মধ্যে, আমরা উত্তর আড়ালিয়া ধরে আগরতলা শহরেই।
1: আচ্ছা দিদি, আপনি এখানের কারখানা দেখছি কাজ করছেন, এই মেশিনটা চালাচ্ছেন, যে মেশিনটা কি মেশিন?
3: এটা টার্নিং মেশিন।
1: আচ্ছা, টার্নিং মেশিন বলতে?
3: এটা বিভিন্ন ধরনের মাল তৈরি হয়, ফুলদানি, প্যান্ট স্ট্যান্ড, এমপ্লিফায়ার, গ্লাস, মগ, আমরা বিভিন্ন ধরনের টি টেবিলের যেন ফুলদানি স্ট্যান্ড বানা দিতে পারবো, ইডিও পারবো।
1: সবটাই আপনাদের বাঁশের কাজ?
3: বাঁশের কাজ, আমরা সবগুলো বাঁশের কাজ। বাঁশ প্রথম আমরা চাইজ করে কাটার মেশিন দিয়ে কাটি, কাটার পর ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট পরে আমরা মেশিন।
1: ট্রিটমেন্ট বলতে কি ট্রিটমেন্ট করেন?
3: ওই তো ওষুধ দিয়ে সিদ্ধ করে, তারপর রোদে শুকানো হয়, শুকানোর পরে মেশিনে ওঠানো হয়, ভবিষ্যতে যাতে ভালো হয়, যাতে পোকা না ধরে। বা অনেক সময় মানুষে বলে যে ফুলদানির মধ্যে ফুটা ফুটা পরে, এই ফুটা ফুটা ফরবে না।
1: আচ্ছা, ফুটো ফুটো হবে না, পোকা ধরবে না, এই জন্য আপনারা আগে ট্রিটমেন্ট করে নেন, তারপরে ওটা স্ট্রাকচার তৈরি করে?
3: স্ট্রাকচার তৈরি করি, তারপর মেশিনে তৈরি করে স্ট্রাকচার তৈরি করি।
1: আচ্ছা,
3: বিভিন্ন ধরনের বাটাল দিয়ে স্ট্রাকচারটা হয়, এই যে দাগগুলো দিয়েছি, এই যে এই যে বাটাল দিয়ে, আর বাঁশটা যখন ছোলানো হয় এই যে এরকম বিভিন্ন বাটাল দিয়ে।
1: আচ্ছা আচ্ছা, মানে এই মেশিনটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের একটু চেষ্টা করি বোঝাবানোর, যেহেতু আমি দেখতে পাচ্ছি মেশিনটা, এখানে একটা মেশিন রয়েছে, যে মেশিনটা চলা শুরু করলে ওটা ঘুরতে থাকে, আর যেই জিনিসটা বানানো হচ্ছে সেটা ফুলদানি হোক বা ধরুন অন্য যে কোনো কিছু, গ্লাস হোক বা যাই হোক, সেটা বসানো হয়, আর বিভিন্ন বাটালির মধ্যে একটা সেট করা জায়গা আছে যেটা দিয়ে ওই ডিজাইনটাই তৈরি হয়। আমরা যে ফুলদানির সাইডগুলোতে বিভিন্ন রকমের ডিজাইন দেখি, গোল, সমানভাবে গোল একটা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখতে পাই, সেটা কিন্তু ওই বাটালি দিয়ে দিয়ে এই মেশিনের থ্রুতেই করা হয়, আর করছেন এই দিদিরা আমাদের জন্য তৈরি করছেন। দিদি, আপনার বাড়িতে কে কে আছেন?
3: আমার বাড়িতে 2 মেয়ে আছে।
1: বেশ, আপনি এই কাজটা কতদিন ধরে করছেন?
3: আজকে তো 4 বছর হয়ে দিতেছে, ট্রেনিং করছি, প্রথম ট্রেনিং করার পর এখানে কাজ শুরু করে দিয়েছি।
1: তো আপনি হঠাৎ করে এই ট্রেনিংটা নিলেন কেন, কেন মনে হলো এই কাজটা করবেন?
3: এই কাজটা আমার তো ভালো লাগছে, যে ভাঁজ দিয়ে কী হয়, প্রথম তো ভাঁজ দিয়ে কী হয় কোনো বুঝতাম না, এখন দেখছি ভাঁজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস হয়। আগে জানতাম শুধু বাঁশ দিয়ে ঘরে পালাই হয়, এখন জানি যে বিভিন্ন ধরনের কাজ হয় বাঁশ দিয়ে, হাতের কাজ হয়, আমরা বাঁশের মধ্যে চটি বসে, যেমন আমার চেয়ারও ছাপা করতে পারবো। ওই তো দেখছেন আমরা কেন মেশিনটা, এই সবগুলো আপনি চেয়ারও ভাগফা করতে পারবো, এটিও পারি আমরা।
1: ও মানে আপনারা বাঁশের মধ্যে ছবি দিয়ে, আমরা যেরকম গ্লাসের মধ্যে ছবি তৈরি করি সেরকম আপনারা পেইন্টিং করছেন বাঁশের মধ্যে মেশিনের মাধ্যমে?
3: এইটা মেশিন দিয়ে করে, মেশিন আমরা প্রথম ছুটি বলুন ছুটিগুলি চাইজ করে করে বসাই প্লাইয়ের মাধ্যমে।
1: আচ্ছা,
3: বিভিন্ন ধরনের কাজ ভালোই লাগে আমার থেকে।
1: বেশ, মানে আপনি এই কাজটা খুব এনজয় করছেন?
3: এনজয় করছি।
1: চার বছর ধরে আপনি কাজ করছেন, তো আপনি শেখার পর আপনি অন্য কাউকে শিখিয়েছেন এখনো পর্যন্ত, মানে আপনার কাছে শিখেছে আরো কেউ?
3: ওই তো ট্রেনিং এ আইলে ট্রেনিং এর মাধ্যমে শেখাই।
1: কেউ এখন আপনিও ট্রেনিং দেন?
3: ওই তো এখন ট্রেনিং দিই, বা ট্রেনিং আরো তাইলে কেউ শেখাই।
1: বাহ, তার মানে দিদি নিজে শিখেছেন এখন শেখাচ্ছেন, এটা জেনে খুব ভালো লাগলো। মহিলাদেরই শেখান নিশ্চয় আপনারা?
3: হুম, মহিলাদের দিই।
1: আর এই যে আপনি কাজটা করছেন, বিভিন্ন রকমের হাতের কাজ তৈরি হচ্ছে, ক্রিয়েটিভ কাজ করছেন, সৃষ্টিশীল কাজ করছেন, কেমন লাগছে কাজটা করে?
3: ভালো লাগছে কাজটা করে, এই যে মেশিন এর কাজ করি খুবই ভালো লাগে আমার কাছে।
1: এবার যাই যে ভালো লাগাটা তো অনেকটা মনের তো নিশ্চয়ই, তার সঙ্গে সঙ্গে কিছুটা পকেটের বিষয় থাকে অবশ্যই কম বেশি, তো আর্থিক দিক থেকে আপনার কীরকম বুঝছেন, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন?
3: ভালো সাহায্য পাচ্ছি, ভালো বেতনও পাচ্ছি।
1: যা পাচ্ছেন তাতে আপনি সন্তুষ্ট?
3: সন্তুষ্ট।
1: আপনি কি বলবেন আমাদের যারা বন্ধুরা আজকে শুনছে আপনার কথা, তাদের মধ্যে অনেকেই হয়তো এই ধরনের হাতের কাজ শিখতে চান বা হাতের কাজ করতে চান, তো তাদেরকে কি বলবেন, তাদেরকে এগিয়ে আসতে বলবেন? তারা কি এই কাজ করে স্বনির্ভর হতে পারে?
3: হ্যাঁ, স্বনির্ভর হতে পারবে, কাজ করে প্রথম ট্রেনিং দিয়ে কাজ করবে, শিখবে, আমাদের মতন হবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে জিনিসপত্র বিক্রি করবে, এক্সামিনেশন করবে। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন এক্সামিনেশন করি, নিজের জিনিসপত্র নিজে বানানো হয়, মানুষের সঙ্গে আলোচনা হয়, মানুষের ফোন নাম্বার আনিয়ে আনার পর আমরা মাল আবার নিজেরা, তারা অর্ডার দিলে তারা মাল টাল তৈরি করে দিই, মানে যে যেটা বলে সেটাই করে দিই, আমার খুব ভালো লাগে।
2: বন্ধুরা শুনলেন তো, ওনাদের হাতে তৈরি কাজ পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের নানা প্রান্তে, এমনকি তারা নিজেরাও তাদের শিল্পকর্ম নিয়ে পৌঁছে যাচ্ছেন নানা এক্সিবিশনে। প্রতীত, নিজেদের তৈরি শিল্পকর্ম যখন মর্যাদা পায়, সম্মান পায়, তা এক অদ্ভুত আনন্দ অনুভূতির সৃষ্টি করে, তাই না? কথা হয় এখানকার আরেক শিল্পী সুপ্রিয়া ভৌমিকের সাথে, যিনি গত চার বছর ধরে এই সংস্থার সাথে যুক্ত এখানে কাজ করছেন। তিনি জানান এখনো অনেক শেখা বাকি আছে। প্রতীত, শেখার তো কোনো শেষ নেই, তাই না? আসুন শোনা যাক দিদির কথা।
1: দিদি নমস্কার।
4: নমস্কার, আমার নাম সুপ্রিয়া ভৌমিক, আমার বাড়ি যুগনগর বনকুমারী মালাকার পাড়া। আমি গত চার বছর ধরে এখানে সেন্টারে কাজ করছি, আরও শেখার বাকি আছে, আরও শিখতে চাই। এখানে ট্রেনিংও চলে, আবার বিভিন্ন জায়গাতে আমরা মেলাতে যাই, যাতে আরও প্রজেক্ট পাওয়া যায়, ট্রেনিং আমরা করতে পারি, আরও অন্য ডিজাইনের কোনো কাজ থেকে শিখতে পারি, এটাই আমরা চাই কি এখানে।
1: আচ্ছা, এই মুহূর্তে আপনার হাতে একটা কাজ দেখতে পাচ্ছি,
4: এটা ফটো ফ্রেম।
1: আচ্ছা বন্ধুরা, আপনারা বিভিন্ন রকমের ফটো ফ্রেম দেখেছেন আগে, আমার সামনে যে ফটো ফ্রেমটি রয়েছে সেটি পুরো বাঁশের তৈরি, ফ্রেমটা তো বাঁশেরই, তার সাথে সাথে যে ছবি যেটা আর কি, ধরুন আপনার ছবি বা আপনি আপনার প্রিয়জনদের যে ছবিটা আপনি ফ্রেমের মধ্যে রাখতে চাইছেন সেটিও কিন্তু বাঁশের মধ্যেই করা। কিভাবে করা সেটা আমরা আবার দিদির কাছ থেকে, আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না, তো তার জন্য আগে দিদির সাথে কথা বলিনি, বাকিটা পরে আবার বলছি। একটু দিদি বলুন কীভাবে করছেন।
4: আমরা প্রথম একটা প্লাইয়ের মধ্যে বাঁশের ছটি লই নিয়ে সেটা এটা হাঁটা দিয়ে জয়েন করি, জয়েনের পরে তারপরে এটা শুকালে আমরা গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ডার করে নিই, গ্রাইন্ডার করে সিরিজ করে তারপরে লেজার মেশিন আছে, লেজার মেশিনে প্রিন্ট করা হয় ছবিটা, যার যে ছবি চাই এই ছবি দিয়ে প্রিন্ট করা হয়। প্রিন্ট করার পরে তারপরে আমরা নিজে মানে বাটাল দিয়ে বাইয়ে দেখা মানে কাটটা, তারপরে এটা হচ্ছে কাঠের ফ্রেম, কাঠের উপরে তারপরে আবার বাঁশ দিয়ে আবার একটা ডিজাইন, তারপরে আমরা এটা রেডি করি, কইরা তারপরে এটা বসাই, তারপরে অনেকে যদি গ্লাস গ্লাসও ফিট করি, আমরা এটা গ্লাস লাগবে না, গ্লাস ছাড়া আমরা এটা ফ্রেমটা বানিয়েছি, তারপরে এটা পুইরা মানে ডিজাইন করছি, তারপরে এটা কেটে তারপর তখন আটা দিয়ে বার্নিশ করা হয়েছে, এটা একদম রেডি।
1: বাহ, এটা তার মানে একেবারে রেডি জিনিস, তাই তো? তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এটা যে কি অপূর্ব সুন্দর জিনিস আপনাদের কি বলবো। বিভিন্ন রকমের ফটো ফ্রেম আমরা দেখেছি, কিন্তু বাঁশের কাজ, বাঁশ এবং কাঠ দিয়ে, মূলত বাঁশের কাজের ওপরে ফটো ফ্রেম, আপনার ছবি, নিজের ছবি, আপনি প্রিয়জনদের ছবি দেখতে পাচ্ছেন বাঁশের কাজের ওপরে। ভাবা যায় কি সুন্দর দেখতে লাগছে, কি বলবো। এই যে কাজটা আপনি করছেন, একটা ফ্রেম তৈরি করতে কদিন লাগে? ধরুন আমি আমি আমার ছবি এরকম করতে চাইছি,
4: এটা যেমন আজকে মাঠা দিয়ে দুই দিনের মধ্যে হয়ে যাবে, এটা দুদিন লাগে।
1: দুদিন লাগে? অসংখ্য ধন্যবাদ দিদি,
4: নমস্কার।
2: এখানকার আর এক কর্মী স্বাতী ঘোষ আমাদের জানালেন,
5: নমস্কার, আমার নাম স্বাতী ঘোষ, আমার বাড়ি উত্তর আড়ালিয়াতে, যে বনকুমারী জীবনানগর, আমি এখান থেকে এসে এখানে কাজ করি। তো এখন বানাচ্ছি প্যান্টেন, প্রথম কাটার মেশিন দিয়ে বাঁশটা কাটানো হয়, তারপরে এটাকে টার্নিং মেশিনও দিয়ে এটা মুখটুক কাটানো হয়, তারপরে এটাকে পুড়িয়ে, গ্যাস দিয়ে পুড়িয়ে তারপর এটার ডিজাইন করি।
1: আচ্ছা, মানে আপনি ডিজাইনের অংশটা আপনি করছেন?
5: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, কত রকমের ডিজাইন হয়?
5: অনেক বিভিন্ন ধরনের ডিজাইন হয়, যখন যেটা মাথায় আইডিয়ায় এটাই ডিজাইন করি।
1: আচ্ছা, মানে এক একটার মধ্যে এক একটা কাজ করেন?
5: হ্যাঁ হ্যাঁ,
1: যখন যেটা ভালো লাগে।
5: হ্যাঁ।
1: ছোটবেলা থেকে কি কখনো ভেবেছিলেন যে আপনি কোনো সৃষ্টিশীল কাজ করবেন?
5: না না না, ছোটবেলা থেকে মানে মাথায় একটা আইডিয়া ছিল যে আমি টেলারি কাজ করব। তো টেলারি কাজ আমি পারি।
1: টেলারিং কত বছর কাজ করেছেন?
5: টেলারিং করেছি একটু 6-7 বছর করেছি, কিন্তু যখন ট্রেনিং আসলো এখানে, ট্রেনিং করলাম, করার পর এটা কাজটা ভালো লেগেছে, তাই ওই কাজটা করি আর কি।
1: তারপর থেকে এই কাজটাই করছেন?
5: হ্যাঁ, কাজই করছি, আজকে 4-5 বছর হবে কাজ করছি।
1: আপনার বাড়িতে কি কি আছে?
5: আমার ছেলে মেয়ে দুইজন আর আমার হাজবেন্ড, আমরা 4 জন আছি পরিবারে।
1: হাজবেন্ড কি করেন?
5: হাজবেন্ড রাজমিস্ত্রি।
1: ছেলে মেয়েরা কত বড়?
5: ছেলে তো বিএ ফাইনাল দিয়ে আসছে আর মেয়ে মাধ্যমিক দিচ্ছে। মাধ্যমিক
1: ছেলে মেয়ে তাহলে বড়ই হয়ে গেছে। বেশ, তো আপনি পড়াশোনা কত দূর করেছেন?
5: পড়াশোনা করি নাই
1: একটু, না
5: পড়াশোনা করেছি 7 অবধি।
1: কেন পড়াশোনা করেননি? কেন
5: বিয়ে দিয়ে দিয়েছে?
1: কত বছর বয়সে বিয়ে হয়েছে?
5: তো 14-15 বছর বয়সে।
1: 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। বেশ, তো বিয়ে করে শ্বশুর বাড়িতে এলেন, তো তখন আপনার হাজবেন্ড কি করতেন?
5: হাজবেন্ড রাজমিস্ত্রি ছিল।
1: বাপের বাড়িতে কি কে ছিল?
5: বাপের বাড়িতে বাবা মা দুই ভাই, আমরা 3 বোন ছিলাম। তো 3 বোনের বিয়ে হয়ে গেল, বাবু নাই।
1: সবার ছোট ছিলেন?
5: না, আমি 2 ভাইয়ের ছোট।
1: তো তারপরে
5: তো বিয়ে হয়ে গেল, এখন তো নিজের সংসার। শ্বশুর বাড়িতে শাশুড়ি ছিল আর কি, উনি তখন তো কোনো কিছু কাজ করিনি, ঘরে সংসারের কাজই করলাম। তো ছেলে একটু বড় হইলো, তারপরে টেলারিং কাজ করলাম।
1: ছেলে একটু বড় হওয়ার পর আপনি যে কাজে বেরোলেন, কেন বেরোলেন, কেন মনে হলো যে আপনারও কাজের জন্য বেরোলেন?
5: তো পয়সার দরকার, ছেলে মেয়েরে মানুষ করতে হবে, পড়াশোনা করাতে হবে, ওদের তো শিক্ষিত বানাতে হবে, নিজে পড়াশোনা করলাম না, ছেলে মেয়ের তো শিক্ষিত করতে হবে।
1: তো তাই জন্য আপনি
5: নিজে কাজে বেরোলাম।
1: তো টেলারিং এ কাজ করে কেমন লাগতো?
5: তো ভালোই লেগেছে, কিন্তু আমার মাঝে পা ব্যথা ছিল, তারপরে ছেড়ে দিলাম, 3 মাস কাজ করিনি।
1: তারপর থেকে এই কাজ?
5: তারপরে আবার এই বাঁশের কাজে জয়েন হলাম।
1: বেশ, তো এখন নিজে কাজটা করছেন, কাজটাকে এনজয় করছেন?
5: হ্যাঁ, কাজটা খুবই ভালো লাগে।
1: ভবিষ্যতে এই কাজটাই করতে চান নাকি আবার টেলারিং এ ফিরে যেতে
5: চান? না না, ভবিষ্যতে এই কাজই করব, তারপরে টেলারিং তো আছে বাড়িতে, এটা আলাদা, কিন্তু এই কাজই করতে চাই।
1: এই যে কাজটা করছেন, কতক্ষণ আপনি কাজ করেন?
5: ওই তো আমরা 10:30-11টার সময়, 11টার থেকে আমরা 4:30-5টা অবধি কাজ করি।
1: ধরুন সকালবেলা এসে আপনি কাজ শুরু করেছেন, 4:00-5টা নাগাদ আপনি বেরিয়ে যাচ্ছেন, আমি 5:30-5:30 দুই যদি ধরি ধরুন, তো সারাদিনে এইরকম আপনি যেই এখন আমি দেখছি আপনি বেশ ওই মাগের মতন করছেন, ওই পেন স্ট্যান্ড, হ্যাঁ পেন স্ট্যান্ডের মতন বানাচ্ছেন, তো কটা আপনি এরকম ডিজাইন করে উঠতে পারেন সারাদিন?
5: আমরা সারাদিনে 20-25টা করতে পারি।
1: বেশ, সারাদিনে 20-25টার মতন আপনি পেন স্ট্যান্ড করতে পারেন। তো ইনকাম কেমন হচ্ছে?
5: মোটামুটি।
1: আপনি সন্তুষ্ট?
5: সন্তুষ্ট, মানুষ কি আর সন্তুষ্ট হয়নি, মানুষ তো আরও লাগে, পয়সা তো আরও লাগে।
1: আর কি চাইছেন ভবিষ্যতের ইচ্ছে স্বপ্ন কি?
5: ভবিষ্যতে তো আরও মানে নতুন নতুন কাজ শিখতে চাই, করতে চাই।
1: আপনি কাউকে শিখিয়েছেন এই কাজ?
5: হ্যাঁ, আমরা সেন্টারে যখন ট্রেনিং আসে তখন আমরা শিখাই।
1: অসংখ্য ধন্যবাদ দিদি,
5: নমস্কার।
2: বন্ধুরা শুনলেন তো, আজকের অনুষ্ঠানে বোঝা গেল যে ইচ্ছে শক্তি, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা থাকে

থাকলে সীমিত সুযোগও একদিন সাফল্যের দরজা খুলে যেতে পারে, তাই না? ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের এই 4 জন মহিলা শিল্পী শুধু নিজেদের জীবনই বদলাননি, তারা প্রমাণ করেছেন যে গ্রামীণ কুটির শিল্প আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মনির্ভরতার এক উজ্জ্বল প্রতীক। আসুন আমরা সবাই দেশীয় শিল্পকে ভালোবাসি, শিল্পীদের উৎসাহ দিই এবং অবশ্যই আমরা নিজেরাও এই বৃত্তিমুখী শিল্পে অনুপ্রাণিত হই।

বন্ধুরা, এবার চলুন আমরা চটপট আপনাদের জানিয়ে দিই এ মাসে এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দনা ও রাধা চরিত্র, এই দুই নারী ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধী আর একজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে।

এবার জানাই এমাসের আমার কলমের বিষয়, জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, তাই না? ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মন মর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সব সাদা করে দিতে পারতাম, মনে একটু অন্যরকম হতো বিষয়টা, তাই না? জীবনের রোজ নামচাটাও পাল্টে যেত। সেই পেন্সিলে লিখতে যাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন দুটি ক্ষেত্রেই। আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। মনে রাখবেন আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। আপনারা চাইলে আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানাও আপনাদের জানা। তবু বলে দিই, যারা নতুন শুনছেন প্রথমবারের জন্য তাদের জন্য বলে দিই, আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুটি ক্ষেত্রেই বন্ধুরা মেল বা চিঠি পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 আগস্ট 2026। মনে রাখবেন বন্ধুরা, চিঠি বা মেল দুটোর ক্ষেত্রেই পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। বন্ধুরা, এবার যাওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

মহিলাদের আসর শুনলেন সোমা সাহার উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথম গানটি মান্নাদের কণ্ঠে। এই গানখানি মান্নাদের কণ্ঠে শোনা যায় শঙ্খবেলা ছবিতে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আর সুধীন দাশগুপ্তর সুরে।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবাত দিশে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। ফিশি ব্যাপার, বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম

0: থাকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এই প্রাপ্তি হোল না নাও, এই প্রাপ্তি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: শুনলেন শঙ্খবেলা ছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি। পরের গান চলে যাব নতুন জীবন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কথা পূরক বন্দ্যোপাধ্যায়, সুর রাজেন সরকার।

0: শঙ্খবেলা ছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি শুনলেন। পরের গান কিছুক্ষণ ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।
1: হাই গো।

বউ চোখ খোলো বউ চোখ মেলো চাতক চোখে চোখ মেলাতে চোখ গেল চোখ গেল কয় চোখ গেল চোখ গেল চোখ গেল।

0: ছায়াছবির গান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্যাম্পাস আড্ডা।
1: এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়। প্রথম কলেজের দিনটা হোক কিংবা কলেজের সবকটা দিন, এই দিনগুলো কিন্তু আমাদের জীবনের এক একটা সোনালী অধ্যায়। আর এই সময়টা যে শুধুমাত্র পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতির জন্যেই তা কিন্তু নয়, বরং এই সময়টা বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা, ক্যান্টিনের আড্ডা আর ক্লাস ফাঁকে দিয়ে মাঝে মধ্যে সিনেমা দেখার সময়। কি তাই তো, ক্যাম্পাস জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই পরে বড় স্মৃতি হয়ে থেকে যায় আমাদের স্মৃতির পাতায়। আর আপনারা তো জানেনই, ক্যাম্পাস আড্ডা মানেই নতুন নতুন কলেজে নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হওয়া, তাদের সঙ্গে হাসি ঠাট্টা গানে একেবারে কিছুটা সময় কাটানো। সেরকমই আরও একটা ক্যাম্পাসের গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি প্রিয়ষ্মা। কিন্তু প্রশ্নটা হলো, কোন কলেজের ক্যাম্পাস নিয়ে গল্প হবে আজ, আর কোন কলেজের ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলাম আমি সেই বন্ধুদের সঙ্গে গল্প করতে? অবশ্যই বলবো, চলে গিয়েছিলাম বেহালা কলেজে। বেহালা কলেজের বিভিন্ন বন্ধুদের সঙ্গে আলাপ তো হয়েছিলই, আর তার সঙ্গে হয়েছিল অনেকটা মজা। সেই মজার অংশীদার তো আপনারাও হবেন আমি জানি, কিন্তু সেই মজা আড্ডা হাসি গানে যাওয়ার আগে

0: বেহালা কলেজের যিনি প্রিন্সিপাল তার সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম, শুনে নেব তিনি কি বলেছিলেন তার কলেজ সম্বন্ধে।
1: বেহালা কলেজ 1963 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং 63 সাল থেকে আজ পর্যন্ত এই কলেজের উন্নয়ন খুবই উদ্দেশ্যপূর্ণ এবং সঠিক পথে শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটা মূল্যায়িত হয়েছে। এই সম্প্রতি 2023 সালে আমাদের ন্যাক সাইকেল 1, 2, 3 থার্ড সাইকেল আমরা অ্যাসেসমেন্ট হয়েছে এবং তাতে বেহালা কলেজ A++ গ্রেড পেয়েছে। বর্তমানে যেটা সব থেকে উল্লেখযোগ্য খবর সেটা হলো যে বেহালা কলেজ অটোনমাস হয়েছে, স্বশাসিত এবং সরকারি অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে বেহালা কলেজই প্রথম যারা এই স্বশাসন পেল। এই মুহূর্তে আমাদের 21টা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চলছে এবং 10টা পোস্ট গ্র্যাজুয়েট চলছে। স্বশাসিত হওয়ার পর আমরা কিন্তু আরও কিছু কোর্স খুলেছি যেগুলো ইমার্জিং টেকনোলজিস, সেগুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং এইবার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যেমন আমাদের ভর্তিটা সরকারি পোর্টালের মাধ্যমে হচ্ছে, কিন্তু কোর্স স্ট্রাকচার, কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি সমস্তটাই কিন্তু বেহালা কলেজের নিজস্ব। ছেলেমেয়েরা ডিগ্রি পাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার পদ্ধতিটা এখানেই হবে। এই পর্যায়ে বেহালা কলেজ আজকে শীর্ষে দাঁড়িয়ে আছে।
0: প্রিন্সিপাল ম্যামের কথা শুনে বুঝতেই পারছেন এই কলেজের ছাত্রছাত্রীরা কতটা বেশি আন্তরিক, আর সেই রকমই কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করে নিয়েছিলাম আমরা। এইবার জমবে আসল মজা। এইবার আমরা চলে গিয়েছিলাম আমাদের ফান সেশন, মানে আমাদের কুইজ সেশনে। তো কুইজ সেশনে কিন্তু 5 জন বন্ধু পার্টিসিপেট করেছিল। তো সেই 5 জন বন্ধুর মধ্যে কেমন হাড্ডাহাড্ডি লড়াই হলো সেটা আমরা শুনবো না, তা কি হয়। তো সেই কুইজ পর্বের কিছুটা অংশ রইল আপনাদের জন্য। আজকের ক্যাম্পাস আড্ডায় সরাসরি চলে যাব আমরা আমাদের কুইজ রাউন্ডে, আর সেই কুইজ রাউন্ডে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে 5 জন স্টুডেন্টকে। তো সেই 5 জন স্টুডেন্টের মধ্যে কারা কারা আছে সেটা জেনে নিই।
2: আত্রেয় মজুমদার, সেমিস্টার 4, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট।
3: সৌভিক ভট্টাচার্যি, 4th সেমিস্টার, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট।
4: রাজশ্রী সমাদার, 2nd সেম, ইংলিশ ডিপার্টমেন্ট।
5: সাগনিক দে, 2nd সেম, ইংলিশ ডিপার্টমেন্ট।
6: অভিরূপ দাস, 4th সেম, ইংলিশ ডিপার্টমেন্ট।
0: বেশ, তাহলে আমরা একেবারে আমাদের কুইজ রাউন্ডে চলে যাই। এবং কুইজ রাউন্ডের প্রথমেই জানিয়ে দিই যে 5 জন তোমরা কুইজ রাউন্ডে পার্টিসিপেট করেছো। কুইজের খেলার রুলটা বলে দিই, প্রত্যেকের কাছে 2টো করে প্রশ্ন যাবে, রাউন্ডে যাব। তো প্রথম প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে, নিজের প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে সে পাবে +10, আর যদি না পারে তাহলে -10। আর যদি নিজের প্রশ্ন যেটা পারছো না, হয়ে গেল মাইনাস হয়ে গেল, কিন্তু অপরের প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো একবার হাত তুলতে হবে, তার জন্য চলে যাবে তোমার কাছে +5, মানে বোনাস 5। আর যদি বোনাসেও ভুল বলো তাহলে সেক্ষেত্রে কোনো মাইনাস মার্কিং নেই। তাহলে সরাসরি প্রথমে যার কাছে যাব সে হচ্ছে সৌভিক ভট্টাচার্য। ভারতের কোন রাজ্যে প্রতি বছর আন্তর্জাতিক ঘুড়ি দিবস পালিত হয় বা ঘুড়ি উৎসব পালিত হয়?
7: গুজরাট।
0: বেশ, একেবারে মানে প্রথমেই ছক্কা হাঁকিয়েছে। সঠিক উত্তর, +10 চলে যাচ্ছে সৌভিক ভট্টাচার্যর পয়েন্ট টেবিলে। আর তারপর চলে যাব আমাদের আরেক বন্ধু আত্রেয় মজুমদারের কাছে। কেরালার বিখ্যাত ফসল কাটার যে উৎসব হয় সেই উৎসবের নাম কি? এখানে একটা হিন্ট আছে, যা রাজা মহাবলীকে স্বাগত জানানোর জন্য পালিত হয়। আরেকবার রিপিট করি কোয়েশ্চনটা, কেরালার বিখ্যাত ফসল কাটার উৎসবের নাম কি, যা রাজা মহাবলীকে স্বাগত জানানোর জন্য পালিত হয়? গেস গেস, এনি গেসেস?
2: না, পারবো না।
0: কেউ যদি পাশে সঠিক উত্তর দেয় তার কিন্তু +5 যাবে। খুব খুব পরিচিত একটি নাম, বলতে পারবে কেউ? আচ্ছা আমি বলে দিই তাহলে, উত্তরটা হচ্ছে ওনাম। এই এই মাথা চাপড়ানো শুরু হয়ে গেল, উত্তরটা হচ্ছে ওনাম। ওনাম হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নে মানে প্রশ্নটা ছিল হচ্ছে আত্রেয়র কাছে, আত্রেয় কিন্তু এই প্রশ্নে উত্তর দিতে পারলো না, কই পারবা নেই, পরের প্রশ্ন আছে। কিন্তু এরপর চলে যাব সরাসরি অভিরূপের কাছে। ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়, যা উপজাতি সংস্কৃতিকে তুলে ধরে? হর্নবিল উৎসব,
5: উত্তরপ্রদেশ।
0: অ্যানসারটা কি রাখবো? কনফার্ম কনফার্ম। আর কেউ পারবে কিছু বলতে পারবে? তোমার নাম?
5: সাগনিক দে।
0: আচ্ছা বলো দেখি।
5: নাগাল্যান্ড।
0: এক একদম সঠিক উত্তর শাগনিকের কাছে, পয়েন্ট টেবিলে চলে গেল প্লাস ৫, মানে বোনাস ৫, মানে শাগনিকের কাছে প্রশ্ন ওর যে নিজের প্রশ্ন সেটা যাওয়ার আগেই ও কিন্তু বোনাস হাঁকিয়ে নিয়েছে। অভিরূপ যেহেতু রং অ্যান্সার দিয়েছে উত্তরপ্রদেশ

0: তাহলে কিন্তু ওর হচ্ছে -10। আর এখানে পরিষ্কার করে দিই যে আত্রেও কিন্তু কোনো উত্তর দেয়নি, সেজন্য ওর কোনো মাইনাস মার্কিং হয়নি। বেশ, এরপর শাগনিকের নিজের প্রশ্ন, 5 তো হাঁকালে, এবার 10 হাঁকাতে পারো কিনা দেখি। কোন বিপ্লবীর ছদ্মনাম ফাদার মার্টিন? কোন বিপ্লবীর ছদ্মনাম ফাদার মার্টিন? এই নামটা জানার পরও কিন্তু ইশিস
1: করবে,
0: পারবে না, কেউ পারবে? যেহেতু 8 আগস্ট মাসটা ফ্রিডম মান্থ হিসেবে আমরা মানি, স্বাধীনতা দিবসের মাস হিসেবে মানি, সেহেতু এইটা নিশ্চয়ই জানা উচিত ফাদার মার্টিন কার ছদ্মনাম। নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম হলো ফাদার মার্টিন। শাগনিকের কাছে কোনো মাইনাস মার্কিং যাচ্ছে না, কারণ শাগনিক কোনো উত্তর দেয়নি, ভুল উত্তরের কোনো সম্ভাবনা নেই। সুতরাং একমাত্র প্লাসে খেলছে কিন্তু এখন শাগনিক এবং সৌভিক। সৌভিক এখন এগিয়ে আছে 10 মার্কসে। এরপর চলে যাবো সরাসরি রাজশ্রীর কাছে। রাজশ্রীর নিজের প্রশ্ন, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালিত হয়?
2: 1936।
0: কবে পালিত হয়, ডেটটা জানতে চাইছি। বলতে পারবে না?
2: না, পারবো না।
0: আচ্ছা, কে পারবে ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালিত হয়? বেশ, ওদিকে কেউ পারবে? কে পারবে? এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি থেকে একজন বলে দেবে, বলে দাও নামটা, বলবে
3: অন্তরা নস্কর। 13 ফেব্রুয়ারি হচ্ছে রেডিও ডে।
0: বেশ, অন্তরা নস্কর মানে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে স্টুডেন্ট চলে এসছে আমাদের। 13 ফেব্রুয়ারি একদম সঠিক উত্তর। তো রাজশ্রী কিন্তু একটা ইয়ার বলেছিল, তো ইয়ারটা বলার জন্য ওর কাছে মাইনাস মার্কিং যাবে। আপাতত আমাদের রাউন্ড ওয়ান প্রত্যেকের কাছে একটা করে প্রশ্ন গেছে, কারা কারা প্লাস পয়েন্টে রয়েছে তাদেরকে একটু বলে দিই। প্লাস পয়েন্টে রয়েছে সৌভিক ভট্টাচার্য +10, আচ্ছিও মজুমদারের কাছে মাইনাস মার্কিং যায়নি, ও 0-তে রান করছে, অভিরূপ দাস মাইনাস মার্কিংয়ে চলছে -10, আর শাগনিক দে +5 চলছে, রাজশ্রী চলছে -10। এবার শুরু করবো আবার রাজশ্রীর থেকে। সিধু কানু, নাম শুনেছো? তাদের নামটা মানে তারা কোন বিদ্রোহের নেতা ছিল?
2: সাঁওতাল বিদ্রোহ।
0: কনফার্ম?
2: হ্যাঁ।
0: বেশ, তাহলে একেবারে কনফার্ম যখন বলে দিয়েছে, ওর পয়েন্ট টেবিলে বসে যাবে +10। এরপর যাবো শাগনিকের কাছে। অল ইন্ডিয়া রেডিও, রেডিও কথাটা, নামকরণটা কত সালে কোন দিন হয়েছিল?
1: 1936।
0: তাহলে 1936 হলে এই বছরটা আকাশবাণী মানে অল ইন্ডিয়া রেডিওর কততম বর্ষ?
1: 90তম বর্ষ।
0: বেশ, একেবারে সঠিক উত্তর, শাগনিকের পয়েন্ট টেবিলে চলে যাবে +10।
4: এই প্রসঙ্গে বলে রাখি, 1927 সালে ভারতের রেডিও সম্প্রচার শুরু হয় মুম্বাই এবং কলকাতা শহরে দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার স্থাপনের মাধ্যমে। এই কাজটা করেছিল একটি বেসরকারি সংস্থা যার নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা IBC। 8ই জুন 1936 সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস মানে ISBS এর নতুন নামকরণ করা হয় অল ইন্ডিয়া রেডিও নামে।
0: বেশ, এরপর যাব অভিরূপের কাছে। আশা করি সবাই মানে একটা সময় রেডিও শোনো, একটা সময় বলতে মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী শোনো। তো এই যে মহিষাসুর মর্দিনীর সঙ্গে দুজনের নাম ভীষণ ওতপ্রোতভাবে জড়িত, এক বাণীকুমার, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তো এই বাণীকুমারের যে নামটা বললাম তার আসল নাম মানে পুরো নাম কি?
1: জানি না।
0: জানো না? এবার প্রথমে সারেন্ডার, এই নামগুলো তো ভীষণভাবে আমাদের কাছে পরিচিত, পারবে কেউ? আচ্ছা, আমি বলে দিই, বাণীকুমারের আসল নাম হচ্ছে বৈদ্যনাথ ভট্টাচার্য। এটা জানা রইলে এবার মহিষাসুর মর্দিনী শোনার সময় মনে পড়বে। ওর মাইনাস মার্কিং তো হবে না, অভিরূপ কোনো উত্তর দেয়নি, তো ওর 0 থাকবে। এরপর চলে যাবো আত্রেয়র কাছে। দত্তা, একটা ভীষণ পরিচিত উপন্যাস আমাদের কাছে, খুব রিসেন্টলি একটা সিনেমাও হয়েছে, তো সেই দত্তা উপন্যাসটি কার লেখা? পারবে না?
1: না।
0: আচ্ছা, অভিরূপ হাত তুলেছে, পারবে?
1: গেস করতে পারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
0: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আর কেউ মানে কনফার্ম করবে উত্তরটা? না, দত্তা উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেশ, আবার আত্রেয়র কোটায় কোনো নাম্বার গেল না, আবার শূন্য বসলো। এবার চলে যাবো সৌভিকের কাছে। সৌভিকের শেষ প্রশ্ন, একমাত্র কিন্তু সৌভিকই এখন বেশি পয়েন্টে রান করছে। আরাকান, আরাকান বাংলা সাহিত্যে কি নামে উল্লেখিত হয়েছে?
5: এটা ঠিক মানে পারবো না।
0: পারবে না, কেউ পারবে? আচ্ছা, আরাকানকে রোসাং বা রোসাঙ্গো নামে বলা হয়েছে বাংলা সাহিত্যে। ইতিমধ্যে আমাদের কুইজ রাউন্ডের শেষে আমরা রিপোর্ট কার্ড পেয়ে গেছি। কুইজ রাউন্ডের ফার্স্ট যে রাউন্ডটা ছিল, ফার্স্ট রাউন্ডের যে খেলাটা খেললাম আমরা, সেখানে ছিল সৌভিক প্লাস পয়েন্টে, এবং তারপরেই ছিল হচ্ছে শাগনিক। সৌভিক ছিল 10 মার্কস আর শাগনিক ছিল 5 মার্কস। কিন্তু কোয়েশ্চেন 2 মানে রাউন্ড 2-তে এসে আরও দুজন অ্যাড হয়েছে সেই লিস্টে, শাগনিক রাজশ্রী। তো শাগনিক কিন্তু এখন একদম এগিয়ে রয়েছে, মানে শাগনিক

0: 15 মার্কস এগিয়ে রয়েছে, আর তারপরেই রয়েছে হচ্ছে সৌভিক 10 মার্কসে, কারণ রাজশ্রীর একবার মাইনাস 10 হয়েছে, তারপর প্লাস 10 হয়েছে, সুতরাং পুরোটাই খরচার খাতায়। প্রথম একদম কুইজ রাউন্ডের উইনার কিন্তু আমাদের শাগনিক দে, এবং ওর জন্য একটা জোরে হাততালি অবশ্যই। আর আমাদের সেকেন্ড পজিশনে রয়েছে সৌভিক ভট্টাচার্য, তার জন্য একটা জোরে হাততালি হবে।
1: এই কুইজ সেশনে ঠিক কতটা মজা হলো সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না, দারুণ মজা করেছি আমরা। এবং খেলায় তো হার জিত থাকেই, সেই হার জিতকে মেনে নিয়ে আমাদের আবার এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যেতে হবে ক্যাম্পাস আড্ডার পরের পর্বের দিকে। পরের পর্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঙ্গী হবে আরেকটি গান, সেই গানটি আমাদের শুনিয়েছিল বেহালা কলেজেরই একজন ছাত্রী। তো তার কাছ থেকে গান শুনতে শুনতে বরং আমরা এগিয়ে যাব পরের পর্বের দিকে। বেহালা কলেজে ক্যাম্পাস আড্ডার প্রথম পর্ব এখানে সমাপ্ত হলো। আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়সমা, কথা হচ্ছে পরের পর্বে। সেই পর্বেও কিন্তু অনেক মজার মজার খেলা নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গী হবেন আপনারা, আর সঙ্গে থাকলো তো বেহালা কলেজের ছাত্রছাত্রীরা।
2: আমি ডলি মন্ডল, জার্নালিজমের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট।
3: আমার এই পথ যাওয়াতে আনন্দ নিয়ে যায় রৌদ্র ছায়া।

0: ক্যাম্পাস আড্ডা আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
1: শুনলেন ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

আমার দুপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম স্বাগতম আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? বেশ একটা মেঘলা ঝিরঝিরে বৃষ্টির দিন। অবশ্য দুপার বাংলা সর্বোচ্চই একই রকম কিনা সেটা বলবেন বন্ধুরা, তবে আজ আমি যেমনটি হয় আজ সন্ধ্যায় আজকের দিনটিতে যেসব নক্ষত্র জন্মদিন হবে তাদের কথা বলবো। আজ যে বিশেষ দিন অর্থাৎ আজ হিরোশিমা দিবস, অবশ্যই তা নিয়ে কথা হবে আজ সন্ধ্যায়। আর থাকবে নানান রকম খবর টুকিটাকি, কখনো ইউরোপের আবহাওয়ার এক খামখেয়ালিপনার কথা শোনাবো, তো কখনো আবার আধুনিক এক রোবট যা কিনা আমাদের ওই স্বপ্নে দেখা

এক সহকর্মী হয়ে উঠবে। চলবে টুকিটাকি কথা, আজ আবার আলেকজান্ডার ফ্লেমিংয়েরও জন্মদিন, নিশ্চয়ই শোনাব তার কথা। এই সব কিছু নিয়ে গানে আর আড্ডায় থাকবো আপনাদের সঙ্গে পুরো সময়টা স্টুডিওর এ প্রান্তে, আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য।

নদীর মতোই সময় বয়ে যায়। আর যে খেয়া নদীর এপার ওপারকে এক করে, তেমনি আমাদের ক্ষেত্রেও সময় বয়ে যায়, কিন্তু কিছু মানুষ তারা আমাদের বেঁধে রাখেন। আজ শুনব তেমনই একজনের কথা। মিশনারি স্কুলের সাধারণ পড়াশুনো ছেড়ে কিশোর বয়সেই তিনি মজেছিলেন মঞ্চের টানে। 1912 সাল থেকে শুরু হয় তার রোমাঞ্চকর নাট্যযাত্রা। 1923 থেকে 1957 সাল পর্যন্ত দীর্ঘ অভিনয় জীবনে তিনি গড়ে তুললেন এক স্বর্ণযুগ, যাকে নাট্যবোদ্ধারা বলেন অহিন্দ্রযুগ। তার প্রাণবন্ত রক্ত মাংসের অভিনয়ে তিনি নিজেই হয়ে উঠেছেন নাট্য ইতিহাসের প্রাণস্পন্দন। তিনি বাংলার নটসূর্য অহিন্দ্র চৌধুরী। দু চার কথায় তার সম্পর্কে আলোচনা করাটা সত্যি এক সীমাহীন স্পর্ধারই নামান্তর। তবু আজ সন্ধ্যায় এই স্বল্প পরিসরে তাঁর জন্মদিনে তাকে স্মরণ না করলে এ অনুষ্ঠান তো আজ অসম্পূর্ণ, তাই না? আজকের দিনেই অর্থাৎ 1895 সালের 6ই আগস্ট কলকাতায় জন্ম তাঁর। মঞ্চে তাঁর অমর কীর্তি দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, সে নাটকের নাম ভূমিকায় তাঁর অভিনয়। আজও বাংলা নাট্য ইতিহাসে তিনি চির অক্ষয় শাহজাহান। কোনটি রেখেই বা কোনটি বলি বলুন, চন্দ্রগুপ্তর সেলুকাস কিংবা কর্ণার্জুনের কর্ণ অথবা চিরকুমার সভার চন্দ্রবাবু, প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন একম অদ্বিতীয়। মঞ্চের পাশাপাশি প্রায় 90টি চলচ্চিত্র এবং 1922 সালে সোল অফ স্লেভ এ ছবির চিত্রনাট্য ও পরিচালনায় তিনি রেখেছেন তাঁর দাপুটে উপস্থিতি। রবীন্দ্রভারতীর নাট্যবিদ্যা বিভাগের কোড়াপত্তন কিংবা 1963 সালে তার পদ্মশ্রী প্রাপ্তি এবং তাঁরই আত্মজীবনী নিজেকে হারায় খুঁজি, সর্বোপরি মানুষের অগাধ শ্রদ্ধা স্বীকৃতি ভালোবাসা তাঁকে দিয়েছে অমরত্ব। আজ তার জন্মদিনে আকাশবাণী মৈত্রীর তরফে জানালাম শ্রদ্ধার্ঘ। রইল শ্যামলী ছবি থেকে এই গানটি।

আজ 6ই আগস্ট। এই তারিখটি উচ্চারণের সাথে সাথে আমাদের মনে ভেসে ওঠে এক ধ্বংসের ছবি। মানব সভ্যতার ইতিহাসের পাতায় এ দিনটি বড়ই ভয়াবহ এক স্মৃতি জুড়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আজ হিরোশিমা দিবস। এই তারিখটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চোখে ভেসে ওঠে এক দুঃস্বপ্নের দৃশ্যপট, যা বহুবার বহু রচনার বর্ণনায় পড়েছি আমরা, দেখেছি ধ্বংসের ভয়াবহ ছবি। 1945 সালের আজকের দিনে জাপানের হিরোশিমা শহরের বুকে আর 5টা দিনের মতোই সেদিনও এক উজ্জ্বল সকাল। মানুষ কাজে যাচ্ছে, শিশুরা স্কুলে যাবার প্রস্তুতি নিচ্ছে, শহরটি তার স্বাভাবিক ছন্দে আর মোড়া ভাঙছে। হঠাৎই অজান্তে কেমন যেন সব এলোমেলো হয়ে গেল সব কিছু। কেউ কিছু বোঝার আগেই আকাশ থেকে লিটল বয় নামের পারমাণবিক বোমার বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে গেল অগণিত মানুষের স্বপ্ন, আর লেখা হল মানব সভ্যতার বুকে এক চরম লজ্জার ইতিহাস। ততক্ষণে লুটিয়ে পড়ছে মানুষ, চোখের সামনে ছাড়খাড় তাদের অতীত, বর্তমান, অনাগত ভবিষ্যৎ। মানুষ, পশু, পাখি, গাছপালা সব সে ধ্বংসের দহনে কেবলই অমানবিক জ্বলনের ইতিহাস। সেখানেই থেমে যেতে পারত হিরোশিমার পরিক্রমা, কিন্তু জাপানের মানুষরা তাদের অকল্পনীয় সাহস, অধ্যবসায় আর ইচ্ছাশক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছে ধ্বংসের ভগ্নস্তূপ থেকেও নতুন করে কীভাবে গড়ে তোলা যায়। আজকের হিরোশিমা আবারও বিশ্বের অন্যতম আধুনিক, পরিচ্ছন্ন এবং প্রাণবন্ত শহর। শুধু শহরের কেন্দ্রে অবস্থিত হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে শান্তি, সহমর্মিতা আর মানবিক মূল্যবোধের বার্তা দিয়ে মনে করিয়ে দেয় ধ্বংসের সেই কালিমাময় ইতিহাস। তাই বিশ্বের বুকে এদিনটির মূল তাৎপর্য কিন্তু শুধু ধ্বংসের ইতিহাস বহন করা নয়। আজকের দিনের মূল বার্তা এটুকুই। বিভিন্ন দেশে তাই আজ শান্তি সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক আলোচনা এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মানুষ সেই শান্তির বার্তাটি ছড়িয়ে দিতে চায়। একই সঙ্গে দিনটির পালন বিশেষত নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে নানাভাবে। হিরোশিমা যেন এক ফিনিক্স পাখির উদাহরণ, তারা যেন শিখতে পারে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হওয়া উচিত মানব কল্যাণে, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন। মানবতার অগ্রগতি তখনই অর্থবহ যখন তা মানুষকে জীবনের কথা বলে, নিরাপদ ও সুন্দর জীবন গড়ে তোলার পথ দেখায়।

এবছর ইউরোপের বহু দেশে প্রখর গ্রীষ্মের দাপটে দগ্ধ হয়েছে, আমরা প্রায় সবাই সে খবর পেয়েছি। অথচ কয়েক বছর আগেও ইউরোপের বেশিরভাগ দেশের বাড়িতে বা অফিসে এয়ার কন্ডিশনার বা এসি খুব একটা দেখাই যেত না। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে, গ্রীষ্মকাল আরও উষ্ণ হচ্ছে আর সেই সঙ্গে বাড়ছে এসির চাহিদা। এই পরিবর্তনের ফলে ইউরোপের বিভিন্ন দেশে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে, মানুষকে আরামদায়ক রাখার সঙ্গে শক্তির সঠিক ব্যবহারও নিশ্চিত করা। অনেক বিশেষজ্ঞ বলছেন এসি মানুষের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এসির ব্যবহার বাড়লে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পায়, যা ইউরোপের বাজারে এই মুহূর্তে ভীষণ মূল্যবান এবং একই সাথে পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ইউরোপের দেশগুলো এখন এমন সমাধানের পথ খুঁজছে যাতে আরাম ও পরিবেশ দুটোর মধ্যেই সুন্দর ভারসাম্য বজায় থাকে। এ ভাবনা থেকেই সামনে এসেছে নানান রকম ইতিবাচক উদ্যোগ। ভবন নির্মাণে বিশেষ ধরনের তাপ নিরোধক বা ইনসুলেশন ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে যাতে ঘর স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে। শহর জুড়ে আরও বেশি গাছ লাগানো, গ্রিন রুফ বা পরিবেশ বান্ধব ছাদ তৈরি করা এবং প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা বাড়ানোর মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে। অনেক ইউরোপীয় শহরে অতি সম্প্রতি স্মার্ট কুলিং ব্যবস্থা চালু করা হয়েছে, এতে প্রযুক্তির সাহায্যে প্রয়োজন অনুযায়ী শক্তি ব্যবহার করা সম্ভব, ফলে বিদ্যুৎ অপচয় কমেছে উল্লেখযোগ্য পরিমাণে এবং পরিবেশও থাকছে সুরক্ষিত। ইউরোপের এই অভিযোজন পরিবর্তনকে গ্রহণ করার পাশাপাশি তার সঠিক ব্যবস্থাপনাও যে কতটা জরুরি তাই প্রমাণ রেখেছে। কেন শোনালাম ইউরোপের গল্প? না না, কোনো নতুন পথের সন্ধান পেলে

মনে হয় তাই তো। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশেও তো এমন করে আমরা ভাবতে পারি সবুজ হারিয়ে না যায়। বেঁচে থাকুক সবুজ, বেঁচে থাকুক ফুল পাখি বন্ধুরা, আর তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে থাকুক। শোনাই পরের গানটি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: যেন বিরল না হয়। বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: বন্ধুরা রয়েছেন আজ সন্ধ্যায়। আজকের দিনকে কেন্দ্র করে এবং আরও টুকিটাকি নানান খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু। পরপর দুটি গান শোনাবো এই মুহূর্তে আপনাদের, তারপর ফিরে আসব আবারও কিছু জরুরি বার্তা নিয়ে।
4: দুষ্টু হাসি

গানগুলো কেমন স্বপ্নালু নেশা ধরিয়ে দেয় বলুন। আমি বরং আপনার এই স্বপ্নের ঘোরটি না কেটে আর একটু স্বপ্নের দেশে নিয়ে যাই। যদিও গল্প হলেও স্বপ্ন এখন সত্যি। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়িতে এক ছোট্ট রোবট আপনাকে হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছে, দিনের কাজের কথা মনে করিয়ে দিচ্ছে, এমনকি আপনার মন খারাপ থাকলেও গল্পও করছে, সাহায্য করছে নানান অফিসিয়াল বা ঘরোয়া কাজে। বিজ্ঞানের কল্পকাহিনীর মতো শোনাচ্ছে তো, কিন্তু আজকের পৃথিবীতে কিন্তু এই ঘটনা আর কল্পকাহিনী নয়। এদেরকে বলে সোশ্যাল রোবট বা সামাজিক রোবট। মানুষের সঙ্গে আরও স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণভাবে যোগাযোগ করার উদ্দেশ্যেই এই রোবটগুলির জন্ম। প্রায় 25 বছর আগেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন, প্রযুক্তি যদি শুধু কাজই না করে বরং মানুষের অনুভূতি ও প্রয়োজনও বুঝতে পারে, তাহলে তা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলতে পারবে। মানুষ মানুষের থেকে দূরে যাচ্ছে, তাই কি প্রয়োজন পড়ছে সোশ্যাল রোবটের? কি জানি, সোশ্যাল রোবটের বিশেষত্ব হলো তারা মানুষের কথা শুনতে, উত্তর দিতে এবং মুখের অভিব্যক্তি বা আচরণের মাধ্যমেই যোগাযোগ করতে পারে, ফলে মানুষ তাদের সঙ্গে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারে। এর ব্যবহারও কিন্তু দিন দিন বাড়ছে। শিক্ষাক্ষেত্রে সোশ্যাল রোবট ছোটদের পড়াশুনোর সাহায্য করছে, স্বাস্থ্যসেবায় তারা রোগীদের সঙ্গ দিচ্ছে, কিংবা ওষুধ খাওয়ার সময় হলে মনে করিয়ে দিচ্ছে। শুধু এখানেই থেমে নেই, প্রবীণদের একাকিত্ব কমাতে অনেক দেশে এই রোবট ব্যবহার করা হচ্ছে। এমনকি হোটেল, বিমানবন্দর বা তথ্যকেন্দ্রেও তাদের অতিথিদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছে। মন মানতে চাইছে না? আচ্ছা, কয়েকটি বাস্তব উদাহরণ দেখি। জাপানের পিপার নামক রোবটটি মানুষের আবেগ শনাক্ত করতে পারে এবং কথোপকথনও করতে পারে। হাসপাতাল, স্কুল, দোকানে এগুলো ব্যবহার হচ্ছে। আবার প্যারো নামে একটি সিল মাছের আকৃতির রোবট প্রবীণদের মানসিক স্বস্তি দিতেই

বিশেষভাবে তৈরি হয়েছে। অনেক পরিচর্যা কেন্দ্রে এটি মানুষের সঙ্গী হিসেবে এই মুহূর্তে কাজ করছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শেখানোর জন্য বিশেষ সামাজিক রোবটও ব্যবহার করা হচ্ছে, যা লেখাপড়াকে তাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলছে। তাই সোশ্যাল রোবট এখন আর কেবল যন্ত্র নয়, মানুষের জীবনকে সুন্দর, সহজ আর মানবিক করে তোলার এক মাধ্যম। মানুষের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে বা তা যেতেই সোশ্যাল রোবটের কোনো ভূমিকা আছে কিনা, এসব নিয়ে অবশ্য তর্কের অবকাশ থেকে যায়। কিন্তু বিজ্ঞান ও মানবতার এই মেলবন্ধন, যা একাকিত্বর জীবনে বা অসহায়ত্বের জায়গায় কিংবা একটু সহানুভূতিশীল সংযুক্তি এনে দিতে পারে, তাহলে ক্ষতি কী?

বিজ্ঞানীর কথা তো অনেক হলো, এবারে শোনাই এক বিজ্ঞানীর গল্প, যার একটি আবিষ্কার বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। তিনি স্যার আলেকজান্ডার ফ্লেমিং, অ্যান্টিবায়োটিকের পথিকৃত।

হাসপাতালে এবং মেডিকেল স্কুলে। মেধাবী পরিশ্রমী গবেষণামুখী এক ছাত্র হলে ছাড়তে নারাজ তার কাজ, সেই জেদই তাকে নিয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানের প্রতি অধীর এবং অক্লান্ত পরিশ্রমের পথে। ব্যাকটেরিয়ার সংক্রমণ রোগ নিয়ে গবেষণার দিকে চললেন তিনি। 1928 সালের একদিন তার গবেষণাগারে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। লক্ষ্য করলেন একটি ছত্রাক বা ফাঙ্গাসের চারপাশে ব্যাকটেরিয়া জন্মাতে পারছে না। অনেকেই হয়তো বিষয়টিকে তেমন গুরুত্ব দিতেন না, কিন্তু ফ্লেমিংয়ের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা তাকে নতুন পথ দেখালো। তিনি আবিষ্কার করে ফেললেন পেনিসিলিন, বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। ফ্লেমিংয়ের এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে যে এক নতুন যুগের সূচনা করল সে কথা বলার অপেক্ষাই রাখে না। এর আগে 1922 সালে তিনি লাইসোজাইম নামের একটি প্রাকৃতিক জীবাণুনাশক এনজাইমও আবিষ্কার করেছিলেন, যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ অস্ত্রোপচারই বলুন বা সংক্রমণের চিকিৎসাই বলুন, এমনকি আধুনিক চিকিৎসা ব্যবস্থার যে অগ্রগতি, সেখানে অ্যান্টিবায়োটিক ছাড়া চিকিৎসকরা অচল। আর সেই বিপ্লবের সূচনাটি হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের হাত ধরে। সময় একেবারে শেষ বন্ধুরা, বিদায় নেব আজ সন্ধ্যায় থেকে। আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য, খুব ভালো থাকবেন। চিঠি লিখুন আমাদের, কেমন লাগছে আজ সন্ধ্যায়, কী কী বিষয় নতুন করে দেখতে চান, শুনতে চান, এবং নতুন কোনো ধারণা আপনাদের মনে থাকলে অবশ্যই তা আমাদের সঙ্গে জানাতে ভুলবেন না, আমাদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 6 আগস্ট অর্থাৎ 20শে শ্রাবণ। মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান্দে। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। ক্রিসের প্রস্তুতি শুরুর দিন ভেস্তে গেল মোহনবাগানের অনুশীলন। ফুটবলের উত্তাপের মাঝেও বৃষ্টির ভ্রুকুটি। চোটের সঙ্গে দীর্ঘ লড়াই, পদকে সন্তুষ্ট নিরাজ ধাপে ধাপে আরও সাফল্যের দিকে এগোনোই লক্ষ্য বলে জানালেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্থগিত মোহামেডানের ম্যাচ, ম্যাচ হওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে। শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার পূর্বাভাস বলছে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকলে সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আশা করি সকলে ভালো আছেন। খেলার দুনিয়ার খবর, আড্ডা, আলোচনা।

আলোচনায় রয়েছে আপনাদের সঙ্গে। ভারত এবং বাংলাদেশের শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে সুস্থ রয়েছেন। চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর, অর্থাৎ আতশ কাচের তলায়। মঙ্গলবার রাতে এক ডার্বির অন্য রকম সাক্ষী থাকলো কলকাতা। কেন বলছি এমন শ্রোতা বন্ধুরা, কারণ ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ক্রিস ইকোনোমিডিস রাত 12:30 পরে সমর্থকদের জয়ধ্বনির মধ্যে দিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতেই বুঝতে পারলেন বাঙালির চিরকালীন মর্যাদার উত্তাপ কেমনটা হতে পারে। মিগুয়েল ফিগুয়েরাকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের সমর্থকরা, ফলত দুই প্রধান সমর্থকদের হুঙ্কার এবং উত্তপ্ত বাদানুবাদ বিদ্রুপ চলতে থাকে কিছুক্ষণ। ভোর রাতে মিগুয়েল যখন কলকাতায় পৌঁছলেন বিমানবন্দরে, তখন অবশ্য কেবলই মোহনবাগানের সমর্থকরাই ছিলেন। 31 বছরের ক্রিস মূলত রাইট ফিঙ্গার, তবে প্রয়োজনে দলে দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকা পালন করেন। ইতালির আটলান্টা এবং লাজিও ক্লাবের যুব দলে ফুটবল জীবন শুরু করেছিলেন, পরে অস্ট্রেলিয়ার পার্থ গ্লোরি, মেলবোর্ন ভিক্টরি এবং ম্যাকার্থার এফসিতেও খেলেছেন। 2015 অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পান, খেলেছেন 2021 পর্যন্ত। 2019 এএফসি এশিয়ান কাপে জেমি ম্যাকলারেন এবং ক্রিস তারা একসঙ্গে খেলেছিলেন। প্যালেস্তানের বিরুদ্ধে তার ক্রস থেকেই গোল করেছিলেন মোহনবাগান তারকা। তবে যেদিন মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন ক্রিস, সেই দিন বিকেলে নিউটাউন দলের অনুশীলনেও যোগ দিলেন, কারণ ডুরান কাপে ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ শুক্রবার সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। কিন্তু কোচ আন্তোনিও লোপেস হাবাসের পাখির চোখ আগামী 12 আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর প্রাথমিক পর্বে কুয়েতের আল আরবির বিরুদ্ধে ম্যাচটি নিয়েই। তাই বুধবার বিকেলে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু অনুশীলন করল তাঁর দল। 24 ঘন্টা আগেই সাউথ ইউনাইটেডকে 8-0 বিপুল ব্যবধানে চূর্ণ করে এক ম্যাচ বাকি থাকতে ডুরান কাপের শেষ 8 চূড়ান্ত করেছে মোহনবাগান। তাই মোহনবাগান কোচ পানায়োটিস দিমপেরিস বৃষ্টির মধ্যে মাঠে নেমে আর অনুশীলন করানোর ঝুঁকি নিলেন না, বরং টিম হোটেলের জিমে প্রস্তুতি সারলেন ফুটবলাররা। চোটের সঙ্গে লড়াই দীর্ঘদিনের, অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার কাছে কমনওয়েলথ গেমসের রূপও কেবল পদক নয়, কেবল সাফল্য নয়, বরং দীর্ঘ লড়াইয়ের একটি পুরস্কারও বলা যায়। শ্রোতাবন্ধুরা, অনেকে হয়তো হতাশ হয়েছিলেন, অনেকে ভেবেছিলেন নীরজের ফর্ম হয়তো পড়ে গেছে, কিন্তু একাধিক চোট, দীর্ঘ রিহ্যাব এবং অনিশ্চয়তার মধ্যে কাটানো 10 মাসের পথ পেরিয়ে এই পদক জেততা মোটেও সহজ ছিল না। এই কঠিন সময় তিনি পাশে পেয়েছেন ফিজিও, কোচ, পরিবার সহ অসংখ্য সমর্থকদের। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ইতিহাস করেছে ভারত। নীরজ জিতেছেন রূপো, আর অভিষেকে ব্রোঞ্জ পেয়েছেন জসবীর সিং, ফলত এক ইভেন্টে ভারতের ঝুলিতে এসেছে 2টি পদক। নীরজের সেরা ত্রুটি ছিল 85.83 মিটার। নীরজ কেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গার কাছে হেরে গেলেন, এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ নীরজের ফিটনেস নিয়েও কথা বলেছেন, কিন্তু নীরজ জানতেন যে কিছু থ্রো এমন আছে যা হয়তো অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারে না, কিন্তু গোটা যাত্রাপথের কিছু মুহূর্তকে বহন করে আনে, আর সেই থ্রোতে আসা পদক তার মূল্য অনেক কিছুর থেকে বেশি। তাই রূপো তার কাছে কোনো অংশের সমান সোনার থেকে কম নয়। চোট থেকে সেরে ওঠা, শরীরকে নতুনভাবে তৈরি করা, আবার ছন্দে আসা এবং কেবলই প্রতিযোগিতায় নামার অদম্য ধৈর্য, সব মিলিয়ে একটি কঠিন সময়ে কাটিয়েছেন নীরজ। অনুশীলন যখন করছিলেন তখনও জানতেন না যে আদৌ এই বছর কোনো প্রতিযোগিতায় তিনি নামতে পারবেন কি না। আর এই সমস্ত কিছুর প্রতি থাকা প্রত্যেকটি মানুষ, তার ফিজিও ইশানজি, তার রিহাবের প্রত্যেকটি দিন, তার কোচ জয়, প্রত্যেককে এবং অসংখ্য অগুন্তি সমর্থকদের ভালোবাসা জানিয়েছেন নীরজ, সমর্থন করার জন্য, আশীর্বাদ করার জন্য। সোমবার লুসান ডায়মন্ড লিগের আয়োজকরা নিশ্চিত করেছেন 21 আগস্ট প্রতিযোগিতায় অংশ নেবেন নীরজ। অ্যাথলেটিসিমা নামে পরিচিত এই মিটে তার চতুর্থ উপস্থিতি। কমনওয়েলথ গেমসে রূপোর পদক এবং 85.83 মিটারের সেরা থ্রো নিয়ে লুসানে নামছেন ভারতীয় জ্যাভলিন তারকা। পাশাপাশি 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের লক্ষ্যেও কিন্তু থাকছেন নীরজ। আর নীরজের ফিটনেসের প্রসঙ্গে আপনাদের এও জানাবো যে আলকারাজ এবং সিনার তাদের ফিটনেস নিয়েও কিন্তু জোর চর্চা চলছে, কারণ কার্লোস আলকারাজের প্রতিযোগিতামূলক টেনিসে প্রত্যাবর্তন আপাতত আরও পিছিয়ে গেল। সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন স্পেনের এই তারকা, ফলত চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি নিয়ে

নতুন করে প্রশ্ন উঠতে শুরু করল। মঙ্গলবার প্রতিযোগিতার কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এটিপি মাস্টার্স 1000 প্রতিযোগিতায় খেলছেন না বিশ্বের দুই নম্বর আলকারাজ। আপনারা হয়তো অনেকেই জানেন শ্রোতা বন্ধুরা, এপ্রিল মাসে বার্সেলোনা ওপেনে ডান কোভ জিতে চোট পাওয়ার পর থেকেই কোর্টের বাইরে রয়েছেন আলকারাজ। সেই চোটের কারণে মাদ্রিদ ওপেন, ইতালি ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন একের পর এক বড় প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য খবরে আসবো, তবে এই মুহূর্তে আজ বৃহস্পতিবার অর্থাৎ অ্যাডভেঞ্চার স্পোর্টস, আর এই নিয়ে শুনে নেব একটি বিশেষ বেতার প্রতিবেদন। এরপর আবারও আসবো খেলার দুনিয়ার নানান খবর নিয়ে।

0: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো থাকে ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে নানান ধরনের দুঃসাহসিক খেলায় পারদর্শী অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলার পর্বতারোহণের অতি পরিচিত একজন পর্বতারোহী, সৌরেন বন্দ্যোপাধ্যায়। সৌরেনবাবু, প্রথমেই আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: ঠিক এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে পর্বতারোহণের ক্ষেত্রে একটা দুর্ঘটনাময় বা দুর্ভাগ্যজনক সময় আমরা বলতে পারি। আমরা এই প্রজন্মের একজন কৃতী পর্বতারোহীকে হারালাম গত 30শে জুলাই। নির্মল পূর্জা, যিনি ইতিমধ্যেই বিশ্বের সর্বোচ্চ 14টি 8,000 মিটারের শৃঙ্গ মাত্র 6 মাসের মধ্যে, অর্থাৎ কিনা সবচেয়ে দ্রুততম সময়ে সফলতার সাথে আরোহণ করেছেন এবং গড়েছেন বিশ্ব রেকর্ড। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্ট্রিম বা K2 শীতকালীন অভিযানে সফলতার সাথে আরোহণ করেছেন, এর পাশাপাশি গড়েছেন নানান রেকর্ড। সেই নির্মল পূর্জাকে গত 30শে জুলাই আমরা বিশ্বের 12তম উচ্চতম শৃঙ্গ কারাকোরাম রেঞ্জের মাউন্ট ব্রড পিকে হারালাম এক তুষার ধসে। নির্মল পূর্জা সহ আরও যে 9 জন দক্ষ পর্বতারোহী ছিলেন, শেরপারা ছিলেন, এবং আরও সহ অভিযাত্রী যারা ছিলেন, সেই 10 জন পর্বতারোহীকে আমরা হারালাম। এই প্রসঙ্গে সমগ্র পর্বতারোহী কুল সারা বিশ্বজুড়ে শোকস্তব্ধ, কি বলবেন?
1: হ্যাঁ, শুধু নির্মল পূর্জাকে নিয়েই কথা হচ্ছে, তার সাথে আরও যারা শেরপা ছিলেন এবং অন্যান্য আরোহীরা ছিলেন, তারা সকলেই কিন্তু ভালো পর্বতারোহী, দক্ষ পর্বতারোহী। হ্যাঁ, নির্মল পূর্জার নামটা এই কারণেই আসছেন যে উনি একটা রেকর্ড ক্লাইম করেছেন, যে পৃথিবীর যে 14টা 8,000 মিটারের শৃঙ্গ আছেন, খুব দ্রুত সময়ের মধ্যে তিনি ক্লাইম করেছেন। আমার এ ব্যাপারে বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, এই ব্যাপারে তিনি খুবই স্বনামধন্য হয়েছেন, আমি এই ব্যাপারটা খুব একটা ক্রেডিট দিই না। যে পর্বতারোহণ আমরা যেভাবে দেখেছি, আমার দেখার মধ্যে ভুলও থাকতে পারে, যে এইভাবে রেকর্ড করার জন্য পর্বতারোহণ আমরা করিনি। অবশ্যই লক্ষ্য থাকে, আমি একটা শৃঙ্গ ক্লাইম করলাম, তারপরে আরও একটা উচ্চতম শৃঙ্গ ক্লাইম করবো পরবর্তীকালে, সেটা একটা লক্ষ্য থাকা দরকার বা লক্ষ্য থাকতেই পারে একজন পর্বতারোহীর কাছে। তা বলে এই নয় যে আমি একটা রেকর্ড করার জন্য 3 দিনে 2টো পিক ক্লাইম করলাম। এরকম অনেক দেখা যাচ্ছে যে এই সব ধরনের রেকর্ড করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। যদিও নির্মল পূর্জা এবং তার যে সহ পর্বত অভিযাত্রীদের সম্মান জানিয়েই আমি বলছি, ওরা খুবই দক্ষ পর্বতারোহী ছিলেন এবং ওদের এই পিক ক্লাইম করার মতন ক্ষমতা ভালোই ছিল। এটা একটা দুর্ঘটনা, একটা তুষার ধসে পড়ে ওনারা মারা গেছেন, খুবই দুঃখের। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখনকার যারা পর্বতারোহী তাদের এই থেকে শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে এই সময় এই ধরনের পর্বত আরোহণ করতে গেলে আলোকে কি বিষয়ে সচেতন থাকা দরকার।
0: যে দুর্ঘটনার সম্মুখীন তারা হয়েছিল, অর্থাৎ কিনা অ্যাভালাঞ্চ বা তুষার ধস, এটা পর্বতারোহীদের ক্ষেত্রে যে কোনো অভিযানে চরম মূল্য দিতে হতে পারে অ্যাভালাঞ্চ বা তুষার ধসের সম্মুখীন হলে। এটা ঠিক কী রকম জিনিস যদি আমাদের সাধারণ শ্রোতাদের একটু বলেন বিষয়টা?
1: অনেক বেশি উচ্চতায় কোনো পর্বত গাত্রে এক্সেসিভ স্নোফল হওয়ার কারণে যে বরফগুলো মাইনাস টেম্পারেচারে গিয়ে ওগুলো বরফের দেয়াল তৈরি করে, সেটা 90 ডিগ্রি থেকে ওভারহ্যাং হয়ে যায় বা রোদের তাপ পায় বা একটু টেম্পারেচার একটু বেড়ে গেল, তখন সেগুলোতে ফাটল ধরে, সেই ফাটলটা ভেঙে সেই দেয়াল গড়িয়ে পড়ে, এবং সে যখন গড়িয়ে পড়ে

0: সে আরও অনেক এরকম যে আইস ওয়ালগুলো সেগুলো ভাঙতে ভাঙতে নামে এবং সেটা একটা বিশাল আকার ধারণ করে এবং তার যে গতি হয় সেই এলাকায় যদি পর্বতারোহীরা থাকে তাহলে তাদের সর্বশুদ্ধ টেন্ট সব শুদ্ধ তাদের নিয়ে যেতে পারে। সেই জন্য একটা জিনিস বিবেচনা করতাম আমরা যেটা দেখতাম যে আমরা যেখানে তাঁবু লাগাচ্ছি সেটা তুষারধস প্রবণ জায়গা কিনা, মানে তুষারধস আসতে পারে কিনা সেই জায়গায়, সেইটা আমরা আগে দেখে নিয়ে সেখানে আমরা তাঁবু লাগাতাম না, সেটা একটুখানি দেখে নেওয়া। এলাকা হয়তো নিশ্চয়ই অনেক দক্ষ এবং অভিজ্ঞ পর্বতারোহী, এটা কী কারণে হয়েছে আমি ঠিক জানি না, আমার এখনও জানা নেই, কিন্তু খুব ভোরের দিকে যদি বা রাত্রের দিকে যদি মুভ করলে অ্যাভালেঞ্জ হওয়ার চান্স কম। তার কারণ হচ্ছে তখন টেম্পারেচার অনেক কম থাকে এবং ওই বরফের দেয়ালগুলো এঁটে থাকে, ওটাতে তখন কোনো ক্র্যাক বা ফাটল হয় না এবং ওগুলো ভেঙে পড়ে না।
1: একইভাবে ধরুন তাঁবুতে তারা নেই বা সেখানে তাদের রাত্রিকালীন শিবির করেনি, কিন্তু অভিযান চলছে, অভিযান চলাকালীনও তো এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে অভিযাত্রীদের মানে রুটটা দেখে যাওয়া উচিত, বা এখন অনেক কিছু মডার্ন ইকুইপমেন্ট বেরিয়েছে যে যেটা দেখে ওটা অ্যাভালেঞ্জ প্রোন জায়গা কিনা সেটা যদি দেখে যাওয়া যায়, হয়তো অ্যাভয়েড করা যায় না সব ক্ষেত্রে, কিন্তু যদি সেইভাবে স্টাডি করে যাওয়া যায় আমার মনে হয় যে এটা অ্যাভয়েড করা যেতে পারে।
1: যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, আর সেক্ষেত্রে যদি একজন খেলার যে মানুষ তার প্রিয় খেলার সঙ্গে নিজেকে নিমগ্ন রেখেছেন সেই স্পোর্টসে গিয়ে তার যদি জীবনহানি বা প্রাণহানি ঘটে সেটা আরও দুঃখের। এবার আমরা এই শোকস্তব্ধতা কাটিয়ে কিছুটা ফিরে আসি আবার সেই রোমাঞ্চকর খেলায়। 1986 সালে ইন্দো ব্রিটিশ এক্সপিডিশনে আপনারা প্রথম মাউন্ট থারকোট অভিযান করেছিলেন এবং সফলতার সাথে সেই অভিযান উত্তীর্ণ হয়েছিলেন, যদিও তার অনেক আগে থেকেই আপনার অভিযান শুরু হয় হিমালয়ের কোলে। সেই অভিযান নিয়ে যদি আমাদের কিছুটা বলেন।
0: আমি 1984 সালে ব্রিটিশ এক্সপিডিশন সিবলিং করেছিল, তার লিয়াজো অফিসার হয়ে গেছিলাম। তার যে লিডার ছিল জেফ ম্যাথু হর্নবি, জেফের সাথে আমার তখন খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আমাদের ক্লাইম্বিং নিয়ে অনেক কিছু আলোচনা হয়। তখন জেফই প্রপোজালটা দিয়েছিল, শোনেন আমরা যদি ইন্ডিয়ান হিমালয়ে কোনো জয়েন্ট এক্সপিডিশন করি। আর হ্যাঁ, খুব ভালো। তা আমি একটা জিনিস সবসময় ভাবি, আমি আমার যে ক্যাপাসিটি বা আমার ইন্ডিয়ান সাইডের যে ক্লাইম্বার আমার যারা বন্ধুরা যাবে তাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী আমি পিক বাছাই করব। তো সেই সব কথাবার্তা হওয়ার পর কুমায়ুন হিমালয়ে থারকোট শৃঙ্গ, যেটা তখনও পর্যন্ত ক্লাইম হয়নি, অনেকবার অ্যাটেম্পট হওয়া সত্ত্বেও যখনও পর্যন্ত অবিজিত ছিল, সেটা আমরা ঠিক করেছিলাম। সেটাতে কিছুটা টেকনিক্যাল ক্লাইম ছিল, সেটা আমরা 6 ভারতীয় এবং 6 ব্রিটিশ একটা টিম হয়েছিল, 12 জনের দল, আমি তার দলনেতা ছিলাম এবং ব্রিটিশ ক্লাইম্বার জেফ ম্যাথিউ হর্নবি ছিল ডেপুটি লিডার। তা আমরা খুব সফলভাবেই এই অভিযানটা করি, আমাদের শৃঙ্গ জয় হয় এবং ভারতের একটা রেকর্ডও তৈরি হয় এই থারকোট শৃঙ্গ বিজয়ের ফলে।
1: যদি স্মৃতির পাতা উল্টে দেখেন এখনও পর্যন্ত আপনার যে অভিযানের অভিজ্ঞতা আপনার ঝুলিতে রয়েছে, তার মধ্যে থেকে কোন অভিযানকে এগিয়ে রাখবেন এবং সেই অভিযান সম্পর্কে যদি আমাদের কিছুটা বলেন?
0: না, সব অভিযানই খুবই মনে রাখার মতন, প্রত্যেকটা অভিযানে বিভিন্ন বিভিন্ন ধরনের ঘটনা থাকে, বিভিন্ন বিভিন্ন ঘটনা বলি থাকে, সেই ক্ষেত্রে আমার কাছে সব অভিযানগুলোই খুবই লাগে। যেমন আমরা 1982 সালে একটা অভিযান করেছিলাম, খুব ছোটো পিক, কুমায়ুন হিমালয়ে বালজৌরি বলে একটা পিক, কিন্তু আমরা যে রুটে ক্লাইম করেছিলাম আমরা চেষ্টা করেছিলাম যে নতুন কিছু করব। আমরা সুন্দরডুকা উপত্যকা দিয়ে মাইকতলি উপত্যকায় ঢুকে ওখান থেকে আমরা দুখানা গ্লেশিয়ার ক্রস করেছি, প্রথমে বার গ্লেশিয়ার তারপরে বুড়িয়া গ্লেশিয়ার, আমরা বালজুড়ি পিক ক্লাইম করে বালজুড়ি ক্রস করে মানে উল্টো দিকে পিন্নারি হিমবাহের দিকে নেমে গেছিলাম। তবে আমরা টোটাল 3 হিমবাহ ক্রস করেছিলাম, একটা হচ্ছে বার হিমবাহ, একটা হচ্ছে বুড়িয়া হিমবাহ এবং তারপরে পিন্নারি হিমবাহ ক্রস করে আমরা পিন্নারিতে নেমে গেছিলাম। তা এইটাও একটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। একটা রাত আমরা পুরো সারা রাত তাঁবুতে বসে কাটিয়েছিলাম, সারা রাত ধরে তুষার ঝড় চলেছিল। ছোট্ট একটা তাঁবুতে 5 শুতে পারিনি, বসে বসেই কাটিয়েছিলাম, এটাও একটা আমার কাছে খুব বড় অভিজ্ঞতা।
1: একজন প্রবীণ অভিযাত্রী হিসেবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পর্বতারোহণ নবীন প্রজন্মের জন্য কতটা সুবিধাজনক অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আপনারা যখন পর্বতারোহণ শুরু করেছিলেন তখন ছিল না এত আধুনিক যন্ত্রপাতি, ছিল না এত আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন।
0: দেখুন, আমি আরেকটু পেছনের দিকে যাই, আমি পর্বতারোহণকে যেভাবে দেখি, যে চোখে দেখি, সেটা হলো

0: আগে পর্বতারোহণকে ভালোবাসো, এই ভালোবাসার জন্যই ঠিক তুমি ক্লাইম্বটা, ঠিক তুমি প্ল্যানিংটা ঠিক মতন যাওয়াটা করতে পারবে। তো প্রথমে পর্বতারোহণকে ভালোবেসে যেতে হবে, যে আমি এই নয় এটা একটা বিশাল চ্যালেঞ্জিং খেলা বা চ্যালেঞ্জিং একটা ইভেন্ট, আমি গিয়ে দেখি একটু পর্বতারোহণ করি। তার আগে যে বেসিক মানে ধাপে ধাপে যেটা, ওটা আমি আমার যারা পরের প্রজন্ম তাদেরকে আমি খুব বলি যে দেখ ভাই, পাহাড়ে যেতে গেলে ধাপে ধাপে উঠতে হবে। তুমি আজকে একটা কোর্স করলে তারপরেই তুমি পর্বতারোহণে অভিযানে চলে গেলে সেটা কিন্তু করলে ভুল হবে। মানে আমি এখনো পর্যন্ত আমাদের, আমি যে পর্বতারোহী সংস্থার সাথে যুক্ত আছি, আমরা এখনো বাচ্চা থেকে পর্বতারোহণ শেখাই তাদেরকে। আগে আমরা যেটা বলি, আগে ওদের আমাদের ভালোবাসতে শেখাই যে পাহাড়ে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে গিয়ে তুমি পাহাড়কে ভালোবাসো। এই যে ভালোবাসাটা কীভাবে ভালোবাসবে সেটা শেখাই, খুব হার্ড ট্রেনিং প্রথমে আমরা দিই না, হার্ড ট্রেনিং দিই না, আগে ভালোবাসতে শেখাই। যদি তার ওই ভালোবাসাটা যদি দশজনের মধ্যে যদি একজনের সেই ভালোবাসাটা এসে যায়, যখন ও পাহাড়কে ভালোবাসতে পারবে বা পর্বতারোহণকে ভালোবাসতে পারবে, তখন কিন্তু ও ঠিক নিজের রাস্তা নিজে তৈরি করে ও এগোতে পারবে। এটা আমি এখনও বিশ্বাস করি। আমি একটাই কথাই বলি, আমি তাদের পাহাড়ে ওটা খুব হয়তো শেখাতে পারিনি, আমি কিন্তু পাহাড়কে ভালোবাসতে শিখিয়েছি, পর্বতারোহণকে ভালোবাসতে শিখিয়েছি। এখন এই মডার্ন যুগে অনেক সুবিধা হয়ে গেছে, যেটা আমাদের সময় ছিল, আমাদের সময় ভালো রুকস্যাক পাওয়া যেত না, ভালো জ্যাকেট পাওয়া যেত না, ভালো স্লিপিং ব্যাগ পাওয়া যেত না, কিন্তু এখন সেগুলো সবই অ্যাভেলেবল, খুবই সহজে পাওয়া যায় এবং প্রচুর ইনফরমেশান সহজে পাওয়া যায় এই সামাজিক মাধ্যমে দিয়ে। এখন প্রচুর ইনফরমেশান পাওয়া যায়। এখন যেমন মানে আপনার কোনো সংস্থার দরকার নেই, যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি যদি যেতে পারেন, আপনি এভারেস্ট, লোৎসে যে কোনো পিক ক্লাইম করতে পারেন এখন ওই থ্রু এজেন্সি দিয়ে আপনি চলে গেলেন, কিন্তু এতে বিপদ মানে হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার ব্যক্তিগত মতামত।
1: সুরেনবাবু, খুব সুন্দরভাবে আমাদের সামনে একটা স্বচ্ছ ধারণা আপনি উপস্থাপন করলেন, কিন্তু ঘড়ির সময় জানান দিচ্ছে আজ আর সময় নেই, তাই আজ এ পর্যন্তই বন্ধুরা। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে ছিলেন বাংলা তথা ভারতের প্রখ্যাত পর্বতারোহী সৌরেন বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: অত্যন্ত দুঃখজনক খবর শ্রোতা বন্ধুরা, নির্মল পূর্জার কথা আপনারা অনেকেই জানেন। নির্মল পূর্জার মতন পর্বতারোহীরা তারা তো দুর্যোগকে উপেক্ষা করেই একের পর এক কাজ করে চলেন, তাই এই খবর অত্যন্ত দুঃখের। তার পাশাপাশি আরও পর্বতারোহণ নিয়ে নানান অভিজ্ঞতার কথা শুনলাম। চলে আসবো আমরা খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর এই মুহূর্তে যে খবরে আপনাদের সকলকে জানাবো শ্রোতা বন্ধুরা, শ্রীলঙ্কা সফরে স্পিনের বিরুদ্ধে বড় পরীক্ষায় পড়তে হবে ভারতীয় দলকে, সেই নিয়ে কোনো সন্দেহ থাকছে না। এবং সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিলেন শুভমান গিলরা। ভারতে আসার আগে স্পিনের বিরুদ্ধে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এলেন ঋষভ পন্ত এবং কেএল রাহুল। তাছাড়া শুভমান গিলদের সঙ্গে যুক্ত করা হলো চার ভারতীয় নেট বোলারকে, যারা সকলেই স্পিনার। হর্ষ দুবে, শিবম কুমার, তনুষ কোটিয়ান এবং বিপ্রজ নিগম। শ্রীলঙ্কায় 2015 এবং 2017 আগে যে দুটি সফরে গিয়েছিল ভারত, দুটিতেই ছিলেন রাহুল, তাই তাঁর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দলের জন্য। মুম্বাইতে বর্ষাকালে বিভিন্ন মাঠের পিচ হেঁতসেঁতে থাকে, যেখানে বল পড়লে থমকে যায়, পিছলে আসে বা হঠাৎ ঘুরে যায়, ফলে কোন বল কীভাবে খেলতে হবে তা অনেক সময়ের আগে থেকেই বুঝতে পারা যায় না। সেখানে মুম্বাইতে স্থানীয় স্পিনারদের নিয়ে সেই পিচেই অনুশীলন করেছেন রাহুল, ব্যাটের গ্রিপ আলগা করে খেলার চেষ্টা করেছেন। শ্রীলঙ্কা সফরে অবশ্যই ভারতের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা। সৌরাষ্ট্র থেকে ভারতীয় দলে খেলছেন দুজনে, একজন ছিলেন টেস্টের আদর্শ ব্যাটসম্যান, দ্বিতীয়জন অলরাউন্ডার, দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলে খেলেছেন চেতেশ্বর পূজারা এবং জাদেজা। পূজারা অবসর নিল, জাদেজা এখনও টেস্টে খেলছেন। জাতীয় দলের জার্সিতে জাদেজা শেষবার খেলেছিলেন জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তারপর আইপিএলে খেলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ভারতকে এই সিরিজ যেভাবেই হোক জিততে হবে। সেন্ট লুই দাবায় আবারও শীর্ষে প্রজ্ঞানন্দ। র্যাপিড অ্যান্ড ব্লিটজ প্রতিযোগিতার র্যাপিড বিভাগে দুরন্ত ছন্দে ভারতের দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। নবম রাউন্ড শেষে তার পয়েন্ট 12, ফলে বছরের শেষ দিকে গ্র্যান্ড চেস ট্যুর জিসিটির ফাইনালে ওঠার আশা আরও জোরালো করেছেন প্রজ্ঞানন্দ। র্যাপিডের নবম রাউন্ডে অবশ্য হেরে যান ডাচ গ্র্যান্ডমাস্টার জর্ডেন ফান ফরেস্টের বিরুদ্ধে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা। মেয়েদের সিঙ্গেল

ফ্রান্সে নবম বাছাই পিভি সিন্ধু আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের বিরুদ্ধে অভিযান শুরু করবেন। রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালে উঠলে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ হবেন যথাক্রমে চীনের ওয়াং জি ই এবং ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ভারদানি। চতুর্দশ বাছাই লক্ষ্য সেন শেষ আটে মুখোমুখি হতে পারেন দ্বিতীয় বাছাই কুনলাউথ উইথ সার্নের বিরুদ্ধে। আর কোনো প্রস্তুতি ম্যাচ নয় ভারতের জন্য, অন্যরকম ছক তৈরি করছে অস্ট্রেলিয়া। ভারতের টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ তারা। বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে এখনও পাঁচ মাসেরও বেশি বাকি, কিন্তু তার আগেই ভারত সফরের জন্য প্রস্তুতির বিশেষ নকশা তৈরি করে ফেলেছে টিম অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচ না খেলে ভারতের মতো পরিবেশ এবং আবহাওয়ার বিশেষ অনুশীলন প্রয়োজন বলে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোনোরকম প্রস্তুতি ম্যাচ খেলবে না তাঁর দল। পরিবর্তে এমন একটি জায়গায় অনুশীলন শিবির হবে যেখানে ভারতের মতো পিচ, আবহাওয়া এবং জলবায়ুর পরিবেশ তৈরি করা সম্ভব। যদিও সেই জায়গা এখনও চূড়ান্ত হয়নি, তবু অস্ট্রেলিয়ার বিশ্বাস নিয়ন্ত্রিত পরিবেশে অনুশীলন করলে প্রস্তুতি ম্যাচের থেকে অনেক বেশি কার্যকরী হবে এই শিবির। ক্রেগ ফুলটন এবং তাঁর দলের কাছে এই বছর পথ চলা যেন একের পর এক লড়াইয়ের গল্প, যেমন মাঠের ভেতরে তেমন মাঠের বাইরেও। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারকা খেলোয়াড়দের দল থেকে বাদ পড়া, সিনিয়রদের বাধ্যতামূলক অবসর, টানা পরাজয়ের পর দুর্দান্ত প্রত্যাবর্তন, কিংবা আগামী 15 আগস্ট থেকে শুরু হতে চলা হকি বিশ্বকাপের আগে জার্সি রং বদল, সব মিলিয়ে নানা ঘটনাই কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিকে ছাপিয়ে গেছে। ভারতের গেরুয়া জার্সি উন্মোচনের আগে দায়ী তার সাক্ষাৎকারে বিভিন্ন মোকাবিলার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন আগামী বছরের প্রো লিগের প্রথম পর্বে তার দলের পরিস্থিতি কী হতে পারে, তার ভাবনাচিন্তা, বিশেষ স্ট্র্যাটেজির কথা জানিয়েছেন তিনি। বিশ্বকাপের জন্য দল নির্বাচনের ভাবনা থেকে টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশার কথাও কিন্তু উঠে এসেছে তার কথায়। তাই 15 আগস্ট থেকে শুরু হতে চলে হকি বিশ্বকাপ, ভালো কেমন ফলাফল করে ভারতের ফলাফলের দিকে নজর থাকবে অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকদের। আর অন্যদিকে টেবিল টেনিসে একেবারে অদ্ভুত ঘটনাই ঘটালেন সিন্ড্রেলা। স্কোর 9-10, প্রথম গেমে টিকে থাকাতে সার্ভ করছেন সিন্ড্রেলা দাস। প্রতিপক্ষ ইয়াং জিলিউয়ের পরপর দুটি টপ স্পিন ড্রাইভ দক্ষতার সঙ্গে রুখে দিয়ে একেবারে বজ্র গতির ক্রসকোর্ট ফোরহ্যান্ড স্ম্যাশ মারলেন, গেম পয়েন্ট বাঁচিয়ে দিলেন। তারপর দ্বিতীয় গেম স্কোর হলো 10-9, ইয়াংজি সার্ভের মুখোমুখি সিন্ড্রেলা আবারও একই কৌশল প্রয়োগ করলেন, ব্যাকহ্যান্ড কাউন্টার, আবার জোরালো ফোরহ্যান্ড স্ম্যাশ এবং গেম পয়েন্ট জিতে নিলেন। আর এতেই যেন অসাধ্য সাধন হলো বলা চলে। মাত্র 16 বছর বয়সী সিন্ড্রেলা ম্যাচের চাপ কিংবা বিশ্বের 31 নম্বর এবং প্রতিযোগিতার শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের র্যাঙ্কিংকে একেবারেই গুরুত্ব না দিয়ে আক্রমণাত্মক মানসিকতায় খেললেন এবং সেই দুর্দান্ত পারফরমেন্সে তিনি কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জয়ও তুলে নিলেন। সিন্ড্রেলা, আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, কিছুদিন আগে তার সাক্ষাৎকার আমরা আপনাদের শুনিয়েছিলাম আকাশবাণীর ক্রীড়াঙ্গন থেকেই। তিনি বলেছিলেন তার যাত্রার কথা, তার টেবিল টেনিসে তার কতটা নিষ্ঠা এবং একাগ্রতা রয়েছে তার কথা তিনি বলেছিলেন। আর এই নির্ভীক এবং সাহসী মানসিকতায় তাকে ভারতীয় টেবিল টেনিসের অন্যতম সম্ভাবনাময় প্রতিভায় পরিণত করছে। 2026 এশিয়ান গেমসের ভারতীয় টেবিল টেনিস দলে তিনি সর্বকনিষ্ঠ সদস্য বটে। তার সবথেকে স্মরণীয় মুহূর্ত এসেছে গোয়ায় অনুষ্ঠিত আলটিমেট টেবিল টেনিসে। অভিষেক আসরে তিনি নিজের শৈশবের আদর্শ মনিকা বাট্রাকে 3-0 গেমে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। তাই সিন্ড্রেলা জানিয়েছেন যে তিনি মনিকা দিকে ভীষণ শ্রদ্ধা করেন এবং মনে করেন যে ভারতীয় টেবিল টেনিস তার হাতে নিরাপদ রয়েছে এবং তাকেই আদর্শ হিসেবে মানতে চান। আশা করব ভবিষ্যতে তিনি আরও অনেক নজির তৈরি করবেন এবং অবশ্যই সিন্ড্রেলার দিকে তো নজর থাকবেই। আরও যে খবরে আসব, কিশোরী ব্যাডমিন্টন তারকা তন্বী শর্মা BWF ওয়ার্ল্ড ট্যুরে নিজের দুর্দান্ত ছন্দ বজায় রেখে বৃহস্পতিবার আসানে অনুষ্ঠিত 2026 কোরিয়া মাস্টার্সের মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। সর্বভারতীয় লড়াইয়ে তিনি শ্রিয়াংশি ভালিসেট্টিকে 21-16, 17-21, 21-13 গেমে পরাজিত করেছেন। শেষ আটে তন্বীর প্রতিপক্ষ হবেন ভারতেরই রক্ষিতা রামরাজ, যিনি জাপানের মানামি

সুইজুকে 22-20, 21-10 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। শেষ গেমেই পুরোপুরি ছাপ রেখেছিলেন তন্নি। সাম্প্রতিক শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে শুরু থেকেই তিনি ম্যাচের গতি বাড়িয়ে দিয়েছিলেন এবং দ্রুত লিড নিয়ে চেষ্টা করেছিলেন প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ না দিতে। শ্রোতাবন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গন মানে আজকের দিনে, আর আজকের দিনে আপনাদের জানাবো বার্লিন অলিম্পিক্সের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ঘটনা। 1936 আজকের দিন, 110 মিটার পুরুষদের হার্ডলসের সেমিফাইনালে মার্কিন অ্যাথলিট ফরেস্ট টাউন্স 14.1 সেকেন্ড সময় নিয়ে তৈরি করলেন বিশ্ব রেকর্ড। ফাইনালে সেই সময়ের পুনরাবৃত্তি করতে পারলেন না বটে, কিন্তু স্বর্ণপদকটি নিশ্চিত করলেন। আবার সেই 1936-এর অলিম্পিক পুরুষদের 1500 মিটার দৌড়, নিউজিল্যান্ডের জ্যাক লাভলক 3 মিনিট 47.8 সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করলেন এবং অবশ্যই পেলেন স্বর্ণপদক। 1936-এর বার্লিন অলিম্পিক আরও একটি কারণে স্মরণীয় হয়ে রইল। কি কারণ শ্রোতা বন্ধুরা? কারণ পুরুষদের ট্রিপল জাম্প জাপানি অ্যাথলিটরা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করলেন। নাওতো তাজিমা, অনেকের হয়তো মনে থাকবে, যারা বহু পুরনো দিনের শ্রোতা বন্ধু তারা হয়তো শুনে থাকবেন এই খবর। নাওতো তাজিমা তিনি স্বর্ণপদক পেলেন এবং মাসাও হারাদা পেলেন রৌপ্য পদক, একসঙ্গে দুটি পদক এলো জাপানের। শ্রোতা বন্ধুরা, সময় বলছে ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নাম্বার 2213134, ইমেল আইডি ar@kolkatasportspage@gmail.com, ফেসবুক পেজ @kolkatasportspage। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন, ঠিকানা প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: শুনলেন বিতানদের সঙ্গে ক্রীড়াঙ্গন। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তো খেয়াল করছি যে শিল্পায়ন এবং উন্নয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে আমরা ক্রমশ ধ্বংস করে চলেছি সবুজ। এমন চলতে থাকলে খুব শীঘ্রই আমরা বিপন্ন করে তুলব মানব সভ্যতা। অস্তিত্বের সংকটে ভুগবে আমাদের পরবর্তী প্রজন্ম। এমন সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার উপায় কী? জরুরি ভিত্তিতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে পরিবেশ হয়ে উঠবে সহনীয়? এক কথায় এর উত্তর হলো সবুজায়ন। যত বেশি সম্ভব গাছ আমরা রোপণ করতে পারব, যত বেশি বনাঞ্চল আমরা সৃষ্টি করতে পারব, ততই দূরে সরে যাবে উষ্ণায়নের ভ্রুকুটি। কিন্তু গাছ লাগাবো বললেই তো আর লাগানো যায় না। পর্যাপ্ত জায়গা কোথায়? উন্নয়নের দাবি মানতে যেখানে নিয়মিত ধ্বংস হয়ে চলেছে বনাঞ্চল, সেখানে ইতিহাসের চাকা রাতারাতি উল্টো দিকে ঘোরানো কি সম্ভব? কিন্তু সবুজায়ন ছাড়া আমাদের সুন্দর গ্রহটিকে রক্ষা করার আর কোনো পথ যে নেই। তাহলে উপায়? উপায় হলো কিছু অভিনব চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটিয়ে পরিবেশকে সবুজ করে তোলা। আর সেই অভিনব চিন্তাভাবনার অন্যতম রূপ ছাদ কৃষি, এক নতুন সবুজায়ন। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর শুভ্রজ্যোতি রায়। বর্তমানে উনি প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। ডক্টর রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার।
1: আচ্ছা, আমরা প্রথমেই জানতে চাইব এই ছাদ কৃষি ব্যাপারটা কি?
2: আসলে ছাদ কৃষি কথাটাতে আমি একটু মত পার্থক্য রাখছি। আমার দিক থেকে এর মূল প্রতিশব্দটা হওয়া উচিত ছাদ বাগান, কারণ কৃষি যেহেতু কৃষি জিনিসটা সাধারণত কোনো বাউন্ডারি বা সীমানা ছাড়িয়ে যেটা হয়, খোলা মাঠে যেটা হয়, সেক্ষেত্রে কৃষি কথাটা বেশি প্রযোজ্য। কিন্তু ছাদে কিন্তু আমাদের ছাদের সীমানা ছাড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এবং সেক্ষেত্রে

0: আমাদের ওই সীমানার মধ্যে থেকেই পরিকল্পনা করে আমাদের এগোতে হয়,
1: হুম হুম
0: সেজন্য এটা ছাদ বাগান কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এটাই খুব সহজ এবং সঠিক প্রতিশব্দ। তো সবুজায়ন তো বটেই, আপনি খুব সুন্দর একটা প্রসঙ্গ বলেছেন। যদি দেখি যে শহরাঞ্চলের নিজস্ব নিয়মে তার যে প্রসার ঘটছে,
1: হুম হুম
0: সেই প্রসার ঘটার নিয়মেই কিন্তু আস্তে আস্তে সবুজায়ন ধ্বংস হয়ে যাচ্ছে,
1: হারিয়ে যাচ্ছে,
0: একদম হারিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা কলকাতার চিত্রটাই দেখি, কলকাতাতে একটা 2011 সালের স্যাটেলাইট পিকচারে বা মহাকাশ চিত্র যেটা বলা হয়, সেখান থেকে আমরা যা দেখেছি মোটামুটি প্রায় 15% সবুজায়ন ছিল। কিন্তু সেইটা 2011 সালের চিত্রটা যখন 2015 সালে এসে দেখেছি, ততদিনে কিন্তু সেটা প্রায় কমে 5% কাছাকাছি,
1: মানে অনেকটাই ধ্বংস হয়ে গেছে সবুজ।
0: এই যে সবুজায়ন ধ্বংস হয়ে যাওয়া, এটা কিন্তু উন্নয়নের দাবি মেনেই, কারণ শহরাঞ্চলকে তার নিজস্বভাবে তার উন্নয়ন তো করতেই হবে। লোকজন যখন আসছে তাকে সেটার বাসযোগ্য করতে হবে, কিন্তু সেই বাসযোগ্য করতে গিয়ে আমরা সবুজায়ন যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটার দিকেও কিন্তু আমাদের চিন্তা করার দরকার। দেখা যায় যে যদি আমরা সারা ভারতবর্ষের চিত্রটা দেখি, সেখানে কিন্তু মোটামুটি দিল্লিও প্রায় 19%, মুম্বাইও প্রায় 18%, এরকম তাদের শহরাঞ্চলের সবুজায়ন রয়েছে। তো সেই জায়গাটার দিকে দেখলে আমাদের কিন্তু এই ছাদ বাগানটা কিন্তু একটা অত্যন্ত ভালো বিকল্প হয়ে উঠতে পারে,
1: সবুজায়নের জন্য।
0: হ্যাঁ, এবার কারণ কি, ধরুন একটা গাছ কাটা হলে আমাদের যা নিয়ম, সেখানে আরো হয়তো 5টা গাছ লাগানোর উচিত এবং সেটাই হয়তো নিয়ম, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে সেই 5টা গাছকেও একটা পূর্ণবয়স্ক বড় গাছের সমান পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে ফিরিয়ে দিতে গেলে প্রায় 10-15 বছর তো লাগেই,
1: সময় লাগে।
0: হ্যাঁ, তো সেই সময়টা তো আমরা ক্রমশ আস্তে আস্তে নিজেদের ক্ষয় করে ফেলছি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটা চিন্তা করার দরকার, ছাদ বাগানের কথাটা। এবং সুখের কথা যে আস্তে আস্তে কিন্তু সরকারও চাইছেন ছাদ বাগান হোক, এবং আমি বলতে পারি এরকম বেশ কিছু উদাহরণ আছে যেখানে সরকারি উদ্যোগে কিছু কিছু এরকম কাজকর্ম হচ্ছে
1: এবং উৎসাহ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
0: একদম একদম একদম একদম। তো এই ছাদ বাগানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে খালি আমি যদি শহরাঞ্চলের উষ্ণতা বৃদ্ধির কথাটা বলি বা দূষণের কথাটা বলি, সেটাও একটু যেমন তার থেকে আমরা মুক্তি পেতে পারি কিছুক্ষণের জন্য নিজের বাড়ির ছাদে এসে বা ব্যালকনিতে একদণ্ড
1: সবুজের ছোঁয়া
0: একদণ্ড দাঁড়িয়ে। সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখতে হবে যে ছাদের উপরে যদি আমরা একটা আচ্ছাদন সবুজ তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু ছাদের ভেতরে বসবাসটাও অনেক স্বাচ্ছন্দ্যের হয়। তো সেই জায়গাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার
1: সেই দৃষ্টিকোণ থেকেও, মানে ছাদ বাগানের গুরুত্বটা।
0: হ্যাঁ হ্যাঁ, তবে এটা সম্পূর্ণটাই নির্ভর করে যে করছে বাগানটা সে বাগান করতে কতটা ভালোবাসে, কারণ এটার জন্য কিন্তু উদ্যোগটাও খুব মানে বিশেষ উদ্যোগ নিতে হবে। কারণ এটা ঠিক জাস্ট সাধারণভাবে যেমন মাটিতে আমরা বীজ ফেলে দিই, প্রকৃতির নিয়মে গাছ হয়, তারপর সেটাকে পরিচর্যা করা আলাদা ব্যাপার, কিন্তু ছাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক পরিকল্পনা করে।
1: মানে আপনি বলতে চাইছেন একটু বিশেষ পরিকল্পনা নিয়ে এই ছাদ বাগানটা তৈরি করতে।
0: একদম একদম একদম।
1: তাই পরিকল্পনার পর্যায়গুলো কিরকম হবে, মানে আমরা প্রথম থেকে
0: পরিকল্পনার আগে যদি ভাবি যে আমি কেন ছাদ বাগানটা করব, তার কিছু কিছু মানে উপকারিতা তো আছেই। যেমন ছাদের সবুজ আচ্ছাদন যেটা আমি বললাম, ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে, সহনশীলভাবে থাকতে পারবো, রোজকার শাকসবজি ফলমূলের কিছুটা আমি পেতে পারছি, কিছুটা দূষণমুক্ত আমার চারপাশটা করতে পারছি, যেটা সন্ধ্যাবেলা এসে যদি ওই ছাদ বাগানে একটা চেয়ার নিয়ে কিছুক্ষণ
1: বসি,
0: আমি একটু সুন্দর দূষণমুক্ত পরিবেশে কিছুক্ষণ থাকতে পারবো। অবশ্যই এটা স্বাস্থ্যকর অবসর বিনোদন, আমরা হবি বলতে অনেক কিছু ভাবি অবসর বিনোদনের জায়গায়, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বাগানে হাতে একটু খুরপি নিয়ে দুদণ্ড মাটি ঘাসকে স্পর্শ করি, সেটা একটা ভালো তো বটে,
1: অন্যরকম একটা তৃপ্তির ব্যাপার।
0: একদম একদম। আর নিজের বাড়ির ছাদে যখন কিছু শাকসবজি করি বা যাই করি, সেখানে যেহেতু ওটার মূল উপভোক্তা বা খাবারটা আমরাই খাবো, সেক্ষেত্রে আমরা সেখানে ওষুধ এবং রাসায়নিকের ব্যবহারটাও যথাসম্ভব কম করবো,
1: নিয়ন্ত্রণ করে,
0: অর্থাৎ আমরা নিজেদের সচেতন বা অচেতনভাবেই অর্গানিক জিনিসের দিকে আস্তে আস্তে ভালো খেতে যাব এবং ভালো খাবার, অর্গানিক খাবার বা জৈব খাবারের দিকে আস্তে আস্তে চলে যাব। এটা একটা বড় ব্যাপার। সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখা গেছে, এটা বিজ্ঞান, যে যদি একটা সবুজের আস্তরণ থাকে, তাহলে কিন্তু আশেপাশের শব্দ দূষণটাও কম পৌঁছয়।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং ঘর অনেক নিস্তব্ধ থাকে,
1: এটা বেশ একটা নতুন বিষয়।
0: হ্যাঁ, একটু শান্তি থাকায় এটাও একটু চিন্তা ভাবনা করার বিষয় অবশ্যই।
1: আচ্ছা, তাছাড়া নিজের বাগানে যদি কোনো ফল হয় সেগুলোর একটা স্বাদ কিন্তু অন্যরকম হয়, এটা মানতেই হবে, তাই না?
0: একদম একদম একদম একদম একদম অবশ্যই।
1: আচ্ছা, এবার আমরা দেখি যে ছাদ বাগান

0: যে তৈরি করব আমরা ছাদ কৃষির ব্যাপারে কি কি পরিকল্পনা করে এগোবো, মানে যে কোনো ছাদেই কি এটা করা সম্ভব হয়?
1: দেখুন, সেই হিসাব করতে গেলে যে কোনো ছাদের উন্মুক্ত জায়গাটা যেখানে সূর্যালোকের কোনো অভাব নেই, বৃষ্টিপাত হলে সেখানে সে পুরোটা পেতে পারে, সেই জায়গাগুলো তো আমরা ব্যবহার করতেই পারি। কিন্তু পরিকল্পনার গুরুত্ব অবশ্যই আছে, কারণ আমাদের দেখতে হবে যে এটা একটা তৈরি করা জিনিস এবং এর একটা বহন ক্ষমতা রয়েছে প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা
0: ওজন।
1: হ্যাঁ, এবং সেই জন্যে ছাদের ভারসাম্যটাও রক্ষা করতে হবে, মানে আমি বলতে চাইছি আর্কিটেকচারাল ব্যাপারটা। এবার দেখতে হবে যাতে ওজন বা ভার, যেটাকে বলে লোড, সেটা যতটা সম্ভব কম রাখা যায়। এবার মাটির ওজন কিন্তু কম নয়, কাজে সেখানে আমাদের কিছু পরিকল্পনা করতে হবে যে আমরা কী কী জিনিস ইউজ করব, ব্যবহার করব, মাটির ভাগ কতটা কমিয়ে, অথচ মাটি লাগবে, আমরা মাটির কাছাকাছি হালকা জিনিস ব্যবহার করতে পারব,
0: অন্যান্য উপাদান ব্যবহার করে একদম হালকা করতে পারব।
1: তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার, ছাদে আমার বাগান করলে চড়া রোদে সে থাকবে, আমাকে কিন্তু জলের ব্যবস্থা রাখতে হবে। সেটা যদি আমার সঙ্গতি থাকে বা আমি যদি সেভাবে ব্যবস্থাপনা করতে পারি, সব থেকে ভালো যদি ওই বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন, কিন্তু সেটা ছাড়াও যদি সেটা সম্ভব নাও হয়, আমাদের ন্যূনতম ব্যবস্থা রাখতে হবে যাতে আমি দিনে একবার অন্তত জল দিতে পারি। গ্রীষ্মকালে তো মাঝে মাঝে দুবারও জল দেওয়ার দরকার হয়। তো এমনি সারা বছরের যদি হিসাব করি, আমার জলের ব্যবস্থাটা, যোগানটা কিন্তু পরিকল্পনার মধ্যে রাখতে হবে। এইবার ছাদ বাগান করতে গেলে কিন্তু খালি তো আমি ছাদের উপরটাতে ব্যবহার করবো না, সেখানে আমার কিছু পরিকাঠামো করতে হবে, মানে ছোটোখাটো যেটা বলা যায় যে স্ট্রাকচার, সেটা অনেক সময় আমরা বলি একস্তরীয়, দুই স্তরীয় বা সিঙ্গেল টায়ার, ডাবল টায়ার, ট্রিপল টায়ার, এরকম স্ট্রাকচার কিছু পাওয়া যায় যেটা আমরা নিজের মতো করে নিতে পারি। কখনো কখনো স্রেফ যেটাকে বলে চারি বা পট বা মাটির পাত্র, সেখানেও আমরা করতে পারি। অনেকে আবার ছোট করে করে প্লাস্টিকের জিনিসও তৈরি করে বা প্লাস্টিকের ড্রাম কেটে সেখানে করে। যেটাই হোক, আমাকে দেখতে হবে যে পাত্রটা যেন খুব ভারী না হয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত ছাদ আর পাত্রের মাঝখানে যেন হালকা একটু গ্যাপ থাকলে ভালো, যদি আমি পাত্রতেই করি,
0: যাতে পাত্রটা
1: কিছু না হলো, আমি যদি এরকম যদি বড় বড় স্ট্রাকচারও করি হালকা পলিথিনের, অথবা যদি আমি বানিয়ে নিই স্ট্রাকচার মাটির বা কিছুর, এরকম যে পরিকাঠামো বানিয়ে দুদিকে দুটো ইট রাখলাম বা দুটো কাঠের ব্লক রাখলাম, তার উপরে বিছিয়ে দিলাম এবং এমনভাবে করলাম যাতে আমার ছাদের ওর নিচে হাওয়া চলাচলটাও করে, ড্রেনেজটা ভালো হয়, অর্থাৎ আমার আমি অতিরিক্ত জল বা নোংরা টোংরা যেন না জমে, তাতে সেটা ছাদটাতে ড্যাম্প পড়বে, সেটা যেন হয়, আবার আমি যেন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওটা রাখতে পারি আর কি। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার আছে। এছাড়া পরিকল্পনার মধ্যে যদি আমরা একটা জিনিস দেখতে হবে, ছাদের বাগানটা তো আমরা সারা বছরের জন্যই চিন্তা করি, আমার যেটা এখন ফসল দিচ্ছে কালকে সে গাছটা থাকবে না, তখন পরবর্তীকালে যে গাছটাকে আমি রাখবো সেটাকে অলরেডি গোকুলে বাড়ার ব্যবস্থা করতে হবে, ছোটো চারা টারা যাতে তৈরি করা যায় একটা ছোট জায়গায়, সেখানে সেটা থেকে তুলে নিয়ে আমি তখন আবার সেখানে যেতে, মানে পরবর্তী পরিকল্পনাটাও আমাকে খুব তাড়াতাড়ি
0: রাখতে হবে,
1: একদম একদম একদম। এবং সেই সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে আমি ওখানে গাছের খাদ্য হিসেবে কি দেবো, শস্য রক্ষাটা কি করে করব, আর সব থেকে বড় ব্যাপার আমি পরিচর্যার ব্যাপারটাও যাতে আমার ছকে থাকে, সেই ব্যাপারটা আমি, এইগুলো নিয়েই আমার ছাদ বাগানের পরিকল্পনা। এবং দেখতে হবে যে পূব দিক কোনটা, হাওয়া কোন দিক দিয়ে বয়, সেইভাবে আমি রাখবো, মানে বিন্যাসটা করবো আর কি। হ্যাঁ, সেগুলো একটু পরিকল্পনার ব্যাপার আছে অবশ্যই।
0: বেশ, আর পরিকল্পনা করার প্রাথমিক পর্যায়ে আমায় তো উপকরণগুলো জোগাড় করে নিতে হবে, তো এই ছাদ বাগান তৈরির আগে মানে যিনি করতে চাইছেন, শুরু করতে চাইছেন, কোনো পরিকাঠামো তার নেই, শুধুই একটা ছাদ রয়েছে তার, তাকে কি কি উপাদান জোগাড় করতে হবে প্রথমেই?
1: দেখুন, আমার প্রথমেই লাগবে গাছপালাগুলো, আমি নির্দিষ্ট যেভাবে গাছপালাগুলো করব সেই গাছপালাগুলো চারার যোগানটা থাকতে হবে, বীজের যোগানটা, আর যেটা দরকার আমার ছাদের সঙ্গে, ছাদ বাগানের সঙ্গে যে কাঠামোগুলো জড়িত রয়েছে, সেটা যদি আমি টবেই করি বা পটেই করি, বা আমি চারদিকে চারটে বাঁশ দিয়ে যদি মাঝখানটা একটা নেট মতো করে মাচান
0: তৈরি করি,
1: তাতে আমার অলরেডি একটা ইয়ে থাকবেই, মানে ধরুন একটা আমার ডাবল লেয়ার হয়েই গেল এবং উপরে সে মাচায় আমি লাউ তুলতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে যারা একটু শুরু থেকে করে, বাড়ি তৈরির সময় থেকে যারা পরিকল্পনাটা করে ফেলে, তারা অনেকে করে কি, ছাদের যে প্যারাপেটের জায়গাটা আছে ওই জায়গাটাকে এরকম একটা নৌকার ডোঙার মতো করে চারদিকটা আমি অনেকটা জায়গা পেয়ে গেলাম, যেটাতে আমি ছাদের মানে যেখানে আমি হাত দিয়ে দাঁড়িয়ে থাকি রেলিং এর জায়গাটা, সেখানে যদি একটা ডোঙার মতো করে রাখি বাউন্ডারিটা, প্যারাপেটের জায়গাটা, ওইটা কিন্তু আমার একটা সুন্দর বাগানের জায়গা হয়ে গেল। তো সেটাও আমি, সেটা কিন্তু একদম বাড়ি তৈরির
0: একদম প্রাথমিক পর্যায়ে, সেটা বাড়ি তৈরি, আর না হলে আমরা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না হলে আমরা চারদিকে ধরুন বাঁশের কাঠামো করে নিতে পারি,

0: একটু মাচা মতো করে নিতে পারি, চারি যেটা গরুর জাবনা দেওয়ার
1: হুম
0: মাটির
1: হুম
0: চারি বড় বড়, বা যেটাই করি আমাকে দেখতে হবে যেন সেগুলো খুব বেশি ভার না হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আর আমি যদি অনেক সময় আমরা মাটিতেও করতে হবে, যেটাই করি না কেন আমাকে হালকা রাখার জন্যে ধরুন সুরকি, বালি, কাঠকয়লা, মানে ইটের খোড়া টাইপের, কোকো ডাস্ট, কেঁচো সার, অল্প একটু মাটিতে অবশ্যই খোল বা সারের, মানে যেটা গাছের খাবারের বিকল্প হিসেবে খোল জৈব। হ্যাঁ,
1: এই
0: এছাড়া
1: সবগুলো আমাদের রাখতে
0: হ্যাঁ
1: হবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মাচা বা দড়ির উপকরণ, এগুলো নিয়ে আমাদের নামতে হবে আর কি।
1: হুম, আচ্ছা, আপনি প্রথমেই বলেছিলেন যে মাটি যখন তৈরি করব পুরো মাটির ভাগ তো আমরা দিতে পারবো না, সেটা ভারী হয়ে যাবে, কিছুটা যেন হালকা হয় গাছের জন্য, যে আমরা যে চাষ করব, গাছ লাগাবো, সেই যে মাটিটা তৈরি করব সেটা একটু হালকা হওয়া বাঞ্ছনীয়। তা মাটির সঙ্গে আমরা কি কি মেশাবো, মানে তার অনুপাতগুলো কেমন হবে?
0: এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটা ছাদ কৃষির একদম প্রাথমিক, মানে আমাদের নলেজ বা জ্ঞান থাকার দরকার।
1: মানে
0: আমরা
1: মাটিটাও
0: ওটাকে যদি
1: হালকা হবে আবার গাছের পক্ষে বেশ ভালো হবে।
0: দেখা গেছে, যদি আমরা টোটাল যে মাটির যে গভীরতা, ডেপথ, যেটা
1: হুম
0: যদি ভাবি, এটা পটি বলুন বা যেটাই বলুন,
1: হুম হুম
0: সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিই। একদম গোড়ার দিকে সুরকি, বালি বা খোয়াইট, তার উপরে কাঠকয়লার টুকরো, এরকম জিনিসগুলো যদি আমরা দিতে পারি ভালো। এখন অনেক সময় হয় যারা একদম ডাইরেক্ট ছাদে বেড করে ফেলেন, চারদিকে একটু ইটের বেড়া দিয়ে একটা ইট খাড়া করে রেখে ওখানে করে ডাইরেক্ট ছাদে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুরকি বালি বা কাঠকলা দিয়ে একটু উঁচু, মানে ড্রেনেজেরও ব্যবস্থা হয়ে রইলো, হালকা ওই জায়গাটা ড্রেনেজেরও ব্যবস্থা থাকলো। অনেকে ঘেস ব্যবহার করে, হ্যাঁ, একটা দিতে পারেন। আর এমনিও যদি আপনি চারিতে বা পটে করেন, তাহলেও নিচে আপনি সুরকি, বালি, কাঠকলা এই তিনটে দিয়ে নিচের 3 ইঞ্চি ভরে দিলেন,
1: ভরে দিলাম,
0: তার মানে এটা এক ভাগ।
1: আচ্ছা,
0: তার উপরের ভাগে কোকো ডাস্ট দেবেন, বা কোকোপিট, কোকোপিট, কোকোপিট কিছুই না, আপনার নারকেলের যে ছোবড়া, সেই ছোবড়াকে, ছোবড়ার বাই প্রোডাক্ট বলতে পারেন। আমরা যদি ছোবড়াটাকে ভালো করে একটু হালকা আধা পচা করি, তাকে একটু ভালো করে পিষে বা পিটিয়ে নেই, তাতে ওর থেকে ফাইবার অংশটা বেরিয়ে আসে, যেটা আমরা ছোবড়াগুলো আমাদের বিভিন্ন গদি টদি বর্ণনাতে লাগে। আর একটা গুঁড়ো অংশ বেরোয়,
1: ঠিক
0: সেই গুঁড়ো অংশটাকে চেলে সুন্দর রিফাইন করে সেটাই কিন্তু আমাদের কোকোপিট হিসেবে কাজ হয়।
1: আচ্ছা, তো বালি সুরকির উপরে আমরা এই স্তরটা,
0: ওই স্তরটা দিতে পারি। এছাড়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে একটা ভাগ, যেটা পাবো আর কি, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হলে সব থেকে ভালো, না হলে গোবর সার, তারপরে উপরের এক ভাগ অংশ মাটি। তার মানে যদি আমার দেখা যায় যে যদি আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি, মানে 12 ইঞ্চি,
1: 12 ইঞ্চি,
0: এই 12 ইঞ্চির মধ্যে উপরে 3 ইঞ্চি আমি মাটি রাখবো।
1: আচ্ছা,
0: আর বাকিটা আমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকবে, কিন্তু এগুলো কিন্তু সবই এমন জিনিস, নিচের স্তরটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু, সে কোকোডাস্টি বলুন, কেঁচো সার বলুন, এগুলো তো ক্রমশ মাটিকেই আমরা সমৃদ্ধ করবো। এবার কেন আমি এটা করছি, এগুলো দিলে কি হালকা হচ্ছে? হ্যাঁ, হালকা হচ্ছে। আমরা যদি একটা বড় 20 লিটারের ড্রামকে কেটে একটা বানাই, সেটা যদি নর্মালি পুরো মাটি ভর্তি করি,
1: ভীষণ ভারী হয়ে যাবে,
0: মোটামুটি 30 কেজি ওজন হবে। সেটা যদি আমরা এই পদ্ধতিতে করি, সেটা 7-8 কেজিতে নেমে আসে।
1: বাহ, অনেকটাই হালকা হলো।
0: একদম একদম, সেই জন্য আমাদের এই জায়গাটা কিন্তু খুব ঠিকঠাক রাখা আর কি।
1: এরকমভাবে মাটি তৈরি করলে আমরা অবশ্যই, মানে চাপটা সহনীয় হয় ছাদের পক্ষে, আবার গাছের পক্ষে সেটা ভালো হয়।
0: একদম একদম।
1: আর এই যে আমরা ছাদ কৃষি করব, সমস্ত ফসল কি সেখানে করা যাবে? নিশ্চয়ই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
0: বিধিনিষেধের ব্যাপারটা নয়, কারণ সমস্ত ফসল করা সম্ভবই নয়,
1: সম্ভবই নয়।
0: কারণ ধরুন যেগুলো মাটির তলার ফসল,
1: আলু,
0: তারপর ধরুন গাজর, এগুলো কিন্তু এখানে আমি অতটা তো তাকে শুরু থেকে অতটা মাটি তাকে দিতে পারছি না, এবং খুব একটা ভালো ফসল আমরা তুলতেও পারবো না এটা করে, সেই জন্য ওই ধরনের জিনিসগুলো বাদ দিতে হবে। এবং আরও, মানে যদি চিন্তা করা যায় যে আমরা খুব ভারী গাছও দিতে পারবো
1: না,
0: সেই জন্য ধরুন আমজাম গাছ কি হয় না, বা সবেদা গাছ কি কেউ করে না? নিশ্চয়ই প্রচুর লোক করে,
1: বনসাই করে করতে হবে।
0: হ্যাঁ, না, কিন্তু তার সেরকম জাত বাঁচতে হবে যেগুলো রেগুলার বিয়ারিং জাত, অর্থাৎ প্রত্যেক বছর যে আমগুলো আম দেয়। যেমন ধরুন আমি আম্রপালি, মল্লিকা, সেই ধরনের ছোট ছোট বা আরো যেগুলো হয়, কিন্তু আমি কখনোই সেটা আমি হিমসাগরের দিকে যাব না,
1: যাব না,
0: এবং
1: পারবো না,
0: পারবো না, এবং সেগুলোকেও আমাকে ঠিকঠাক করেই রাখতে হবে। আমি যেতে পারবো না বলাটাও ভুল, কেউ কেউ বলবো আমি তো করেছি, কিন্তু সেইটার পরিকল্পনার মধ্যে আমার মনে হয় ওগুলোকে না রাখাই ভালো। আর আমরা কি কি করতে পারি, সাধারণভাবে ধরুন পুঁই শাক, লাল শাক, ধরুন শাক সবজিগুলো খুব সুন্দরভাবে একটুখানি জায়গা পেলাম, আমি ধনে পাতা লাগিয়ে দিলাম, পটল, উচ্ছে, লাউ, করলা, এগুলো আমরা একটা ছোট একটা কোনায় বলু বা অন্যান্য জায়গায় মাচা করে করে দিই,
1: মাচা করে করতেই পারি।
0: ছাদের চারটে কোনায় চারটে বাঁশকে যদি আমি ক্ল্যাম্প দিয়ে লাগিয়ে দিই, আমার একটা মাচার জায়গা হয়ে গেল, 3 কোনাও হতে পারে, 4 কোনাও হতে পারে। হ্যাঁ, তো সেরকম মাচা করে করতে পারি। এছাড়া

0: আমি শাকসবজি বলতে পারেন বেগুন, টমেটো, লঙ্কা এগুলো সবই করতে পারি।
1: সাধারণ সবজি সবই করা,
0: সাধারণ সবজি উচ্ছে, লাউ, করলা এগুলো সবই করা যেতে পারে। আর ফলের মধ্যে আমরা অবশ্যই ছোট করে সবেদা করতে পারি, ছোট করে লেবুর গাছ করতে পারি, ছোট করে আমি আমটামও বাদ দিতে বলছি না, সম্ভব, অসম্ভব নয়, সম্ভব, তবে আমাদের খুব সতর্ক থেকে করতে হবে।
1: হ্যাঁ, কারণ ভারটা তো বেশি হয়ে যাচ্ছে।
0: একদম একদম একদম,
1: আমরা প্রাথমিক যেটা বলেছিলাম যে কম ভারে রাখতে হবে, সহনীয় হতে হবে ছাদের পক্ষে।
0: একদম একদম একদম একদম।
1: আচ্ছা, আর ছাদ কৃষিতে জলসেচের গুরুত্বটা তো আসছেই এবার, কারণ ঠিকঠাক যদি জল না পায়, মাটি থেকে তো জল পাওয়ার তাদের কোনো সম্ভাবনাই নেই, কৃত্রিমভাবেই তাদের জলসিঞ্চন করতে হবে।
0: ঠিক
1: তো, সেই ব্যাপারটা একটু বলুন, এটা কেমনভাবে সম্ভব?
0: এখানে আমি যেটা বলতে চাইছি যে বিন্দু সেচটা খুব উপযোগী ব্যাপার, কিন্তু বিন্দু সেচ এটার একটা স্ট্রাকচার রয়েছে, সেটা কিন্তু কিনতে হয় এবং খরচ সাপেক্ষ বটে, এবং সেই সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস, পাম্প, মোটর, টাইমার ফিট করা, তার একটা একটা ব্যবস্থা রাখা, এটা একটু সমস্যার সবসময় হয় না।
1: যারা তৈরি করে নিতে হবে,
0: হ্যাঁ, যারা করতে পারবেন খুব ভালো, না হলে আমার ছাদের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের সঙ্গে যদি পাইপ আমি একটু টেনে দিতে পারি দূরতম কোণে, তাহলে আমাকে একটু বইতে কম হয়, আর কাছেরগুলো আমি ছাদের ট্যাঙ্কের সঙ্গে যে কলটা থাকবে সেটা থেকেই নিয়ে নেবো, বই বই নিতে হবে, কিন্তু আমাকে কিন্তু জল দিতে হবে গাছগুলোকে, যেন জল ছাড়া ফেলে রাখার ব্যবস্থাতে আমি ছাদ বাগান করার পরিকল্পনা না করাই
1: সম্ভবই নয়,
0: একদমই নয়,
1: মাটি থেকে জল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
0: ঠিক ঠিক, একদম ঠিক। তো এরকম বেশ কিছু স্ট্রাকচারও পাওয়া যায়, যেমন কিছু ড্রেনেজ সেল আছে প্লাস্টিকের বা ফাইবারের পাওয়া যায়, তার উপরে আমরা অনেকে আমি দেখেছি যারা খুব আধুনিক ফ্ল্যাট বা কোনো খুব দারুণ হোটেল টোটেলে বেশ কিছু দেশে বিদেশে তারা তার উপর জিও টেক্সটাইল ইউজ করে, পাটের তন্তু দিয়ে জিও টেক্সটাইল, সেগুলো মানে এগুলো জল ধরে রাখে অথচ ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে হালকা মাটি দিয়ে ঝামাইট, তারপর একটা হালকা মাটির ঝামাইট না পেলে খোড়া যেটাকে বলে, তারপর হালকা মাটি দিয়ে অনেক সময় খোড়ার মাঝখানে কেউ একটা পাতলা নেট ফেলে দেয় যাতে মাটিটা ড্রেনেজ বেশি না হয়ে যায়, যাতে মাটিটা
1: জল বেরিয়ে না যায়।
0: হ্যাঁ, তো এরকম আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু দিয়ে জলটাকেও ধরে রাখতে হবে, অল্প জল থাকলে সেই জলটা ধরে না রাখলে তো আমি জলটা ড্রেনেজ হয়ে গেলে তো মুশকিল,
1: মুশকিল আছে।
0: আবার দেখতে হবে যে আমার গাছ যেন জলটা পায়, রুট জোনে যেন জলটা পায়। তো আমাদের এই, তবে আমি বলবো যে ছাদ বাগানে বিন্দু সেচের বা ড্রিপ ইরিগেশনের কোনো বিকল্প
1: জলসেচের
0: সময় থেকে নয়, তার অনেক আগে থেকেই পরিচর্যার ব্যাপার চিন্তা করতে হবে, এবং নিয়মিত ভাবে এটাকে আমরা যদি নজরে রাখি তবেই পরিচর্যাটা ভালোভাবে হবে। গাছের গোড়াটা ঠিকঠাক করে খুঁচিয়ে দেওয়া, যখন আমাদের প্রচণ্ড রোদ হবে তখন যদি উপরে একটা মালচিং মতো করে দেওয়া,
1: একটা আস্তরণ,
0: আস্তরণ মতো রাখা, এবং দেখতে হবে যে আমরা ছাদের যে সারটারগুলো দেবো, ধরুন খোল দেবো, খোলটাকে আমাদের যেন পচানোর জায়গাটা ঠিকঠাক থাকে। খোলের নিয়মটা আমি একটু বলে দিই, যেটা হয়তো সকল আমার বন্ধুরা জানতে চাইবেন, সেটা হলো আমরা যখন খোলটা দেব, মোটামুটি 1 কেজি মতো খোল, খোলের গুঁড়ো যদি 20 লিটার জলের মতো ভিজিয়ে রাখি, বেশ কয়েকদিন ভিজিয়ে রাখলে পচা টচা গন্ধ টন্ধ বেরিয়ে মোটামুটি ওটা পচে যাবে, সেই খোল পচাটার পরে এর উপরের থেকে জলটা নেব, খালি আমরা
1: শুধু
0: জলটা নেব, এবং তারপর আবার জল ঢেলে দিলে আবার ওটা আরও একটু পচবে। হ্যাঁ, তো এরকম করে করে মোটামুটি 1 মগ সেই খোলের জলটা নিয়ে তাতে আরও 10 মগ জল দিয়ে সেইটা আমরা দেবো।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তাহলে কিন্তু একদম পুরো পচানো সারিষ হয়ে যাবে, এবং আমরা ছাদের কৃষিটা করছি, অনেকটা ছাদ বাগানটা করছি নিজেদের জন্যই অলমোস্ট, অথবা আমাদের মানে প্রিয়জনদের জন্য, সেখানে কিন্তু আমাদের দেখা যাবে যে ওই এই যে খোল দিচ্ছি বা কেঁচো সার দিচ্ছি, আমরা কিন্তু একটা জৈব দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছি,
1: এবং
0: রাসায়নিক মুক্ত, এবং সব থেকে বড় কথা এর যে স্বাদ গন্ধ, এটার অভ্যেস আমাদের একবার হয়ে গেলে জৈব কৃষির যে আন্দোলন সেটা আরো জোরদার এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলোর ব্যবস্থা রাখা কিন্তু দরকার, নিয়মিত মরা ডালগুলো, শুকনো পাতাগুলো যেন
1: ছেটে দিতে হবে,
0: ছেটে দিয়ে এবং সেগুলো এলাকা থেকে সরিয়ে ফেলা আর কি। হ্যাঁ, কারণ ওগুলো তো মোটামুটি বলা হয় যে রোগ জীবাণু রিপোজিটারি, অর্থাৎ ওদের বাসস্থান। আগাছাকে আমাদের খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমরা এক বিন্দু খাবারও সে আমাদের নির্দিষ্ট ফসল ছাড়া অন্য কাউকে দিতে চাই না, দেব না। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু নজরে রাখা চলে যাবে, এতেই আমার মনে হয় আমরা এগোতে থাকবো।
1: তারপরে এইভাবে পরিচর্যা করলে আমরা ঠিকঠাক পেতে পারি।

0: অবশ্যই পেতে পারি, অবশ্যই পেতে পারি।
1: আর ছাদ কৃষির ব্যাপারে কিছু সতর্কতাও নিশ্চয়ই নিতে হবে।
0: অবশ্যই, আমাদের দেখতে হবে যেন ছাদের ভারটা কম থাকে, যেটা আমি বারবার বলে আসছি।
1: হ্যাঁ, প্রথম থেকেই এই পরিকল্পনাটা করে নিতেই হবে।
0: নিয়মিত জলটার যোগান, নিয়মিত খাবারের যোগান, কারণ গাছ কিন্তু ওইটুকু খাবার নিয়েই তার চলছে। হ্যাঁ, এবং শস্য রক্ষা,
1: কোনো পোকা লাগলে,
0: পোকা টোকা লাগলে, এবং সেখানেও যাতে আমরা যতদূর সম্ভব রাসায়নিকের ব্যবহারটা কম করি। নিম জাতীয় যে ওষুধগুলো রয়েছে, বা ধরুন আমাদের ছত্রাকজনিত রোগগুলোর জন্য বর্ধ মিক্সচার জাতীয়, যেটা তুতে আর কলিচুন দিয়ে তৈরি হয়, তো সেই ধরনের জিনিসগুলোর ব্যবহার আমরা যদি বাড়াতে পারি, সেই শস্য রক্ষার জিনিসটাও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ আমাদের তো একটা দুটো গাছ নিয়ে সংসার, তাদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, এবং এখানে একটা সুবিধা আছে, আমরা যেমন ধরুন যেটাকে বলে মিলিবাগ, এক ধরনের যেটা পোকা ধরুন ফলের গাছে খুব হয়, জবা গাছে খুব হয়, কিন্তু ধরুন একটা গাছে অনেক সবেদা হলো, বা একটা ছোট গাছ দুবছরের গাছ প্রচুর আম হলো, আমরা কিন্তু একটা ডালে একটা আম নেবো, বাকিগুলো ফেলে দেবো, তাহলে সে আমটার কোয়ালিটি ভালো হবে, পরের বছর ভালো আম হবে। কিন্তু আমাদের দেখতে হবে একটা গাছ যেন তার দেখা যায় যে আম গাছে 18টা পাতার জন্য একটা আম সে লোড নিতে পারে। আমাদের ছোট টিংটিঙে গাছ, তাতে 4টে আম ঝুলছে, আমি কিন্তু সবকটা আম নিলে গাছেরও ক্ষতি, এটা বোধ হয় সঠিক নয়। আর এছাড়া পরবর্তী ফসলের ব্যবস্থাপনাটা রাখতে হবে, আর নিয়মিত নজরদারি, এটা খুব খুব দরকার,
1: মানে কোথাও পোকা লাগলো কিনা।
0: হ্যাঁ, আমি না লাগলে আমি ব্যবস্থা নেব কি করে। একদম একদম একদম, খুব
1: সবসময় নজর রাখতেই হবে। আচ্ছা, এবার ছাদ কৃষি এই যে আমরা বললাম, এটা কতটা জনপ্রিয় হয়েছে, মানে আমি দুটো বাংলার ক্ষেত্রেই বলছি।
0: আমি একটু বলি, এই ছাদ কৃষির জনপ্রিয়তার ব্যাপারে আমরা পশ্চিমবাংলায় থেকে আমাদের ওই বাংলার সঙ্গে পরিচিতি হয় ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে। হ্যাঁ, তো আমি যতটুকু বুঝেছি পূর্ব বাংলা বোধহয় অনেকটা এগিয়ে আছে আমাদের থেকে।
1: হ্যাঁ,
0: তাদের মোটামুটি একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছে, তবে আমি বলবো না যে আমরাও খুব পিছিয়ে আছি। আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, আমি পশ্চিমবঙ্গে কিন্তু আমি নিজে কয়েকটা জায়গায় গেছি, আমি উদাহরণ দিতে পারি। আমাদের এখানে বলতে পারেন আমি বেশ কিছু যেটাকে বলে প্রাইভেট স্কুল, তারা তাদের ছাদে করছে, এবং কিছু প্রাইভেট আমি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদেরও একটা দুটো ছাদে আমি দেখছি হয়েছে, তারা করছে, মানে তারা সচেতন। এবং আমি বলবো যে কিছু এনজিও টাইপের, তারা কিন্তু আমাদের কৃষি দপ্তরের সহায়তা নিয়েই তারা কিন্তু বেশ কিছু স্কুলের সঙ্গেও এই তাদের স্কুল বাড়ির ছাদে তারা করার চেষ্টা করছে, যাতে বাচ্চাদের ভেতর একটা সচেতনতা আসে। আর এছাড়াও ছোটখাটো খুচরোভাবে তো আমরা দেখছি যে অনেকেই যারা বাগান ভালোবাসেন তারা চেষ্টা করছেন, কিন্তু এটা আমি যদি বাংলাদেশের চিত্রটা দেখি সেখানে কিন্তু এটা আরও অনেক বড় আকার ধারণ করেছে। এবং এমনকি আমি এটাও দেখেছি যে কোনো এক জেলা প্রশাসনের যে অফিস, মানে
1: বাংলাদেশ,
0: হ্যাঁ, সেখানকার যারা জেলা আধিকারিক তাদের যে অফিস, সেই অফিসেও প্রায় চুয়াডাঙাতেই আমি দেখেছি, চুয়াডাঙাতে এরকম প্রায় বিশাল প্রায় 12-13-14,000 স্কোয়ার ফিটে তারা এরকম করেছেন। এই সরকারি উদ্যোগটা কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ এখানে কিন্তু তাতে হয় কি, তাতে জনমানসেও কিন্তু একটা
1: প্রভাব পড়ে
0: এবং পজিটিভ প্রভাব পড়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
1: যাতে তারা নিজেরাও তারা মানে
0: আমাদের একটা জিনিস দেখতে হবে যে, কারণ আমাদের কিন্তু প্রত্যেক মিনিটে প্রায় 0.4 লিটার অক্সিজেন লাগে একটা মানুষের, এবং সেই অক্সিজেনের যদি যোগানের জায়গাটা দেখি, একটা যদি সাধারণ যুবক গাছ হয়, সে 0.16 লিটার অক্সিজেন প্রতি মিনিটে দিতে পারে, অথচ আমাদের লাগছে 0.4 লিটার অক্সিজেন। অর্থাৎ প্রত্যেক লোকের জন্য 2.5খানা করে গাছ লাগবে। এবার সেই গাছের জায়গাটা যদি আমাদের আর কলকাতার মতো জায়গা, আবার যদি আমরা বাংলাদেশের ঢাকার কথাও ভাবি, এত ওখানের মানে জনবিস্ফোরণ বলতে পারেন, হ্যাঁ, জনবিস্ফোরণের জায়গাতে দাঁড়িয়ে সেখানে কিন্তু আমাদের এই সবুজায়নের ব্যবস্থাটা যেন এখনকার যুগের দাবিই হয়ে গেছে বলতে পারেন,
1: যে না হলে ঠিকঠাক না হলে অসুবিধে হয়।
0: ঠিক, একদম একদম একদম।
1: কথাটি আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা যদি আন্তরিকভাবে আমাদের পরিবেশকে সবুজ করে তুলতে চাই, তবে ছাদ কৃষি হতে পারে সেই ইচ্ছে পূরণের হাতিয়ার। আর কেমনভাবে সেই সবুজায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে মূল্যবান মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর শুভ্রজ্যোতি রায়। ডক্টর রায়, আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশগ্রহণের জন্য আপনাকে জানাই অজস্র ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আমাদের যারা বন্ধু আছেন তারাও নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে সচেতন হয়েছেন, এবং অনেকেই আগ্রহী হয়েছেন এই ছাত্র

0: কৃষির ব্যাপারে। আজ আর একদম সময় নেই, দুই বাংলার কৃষক বন্ধুদের আরও একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।
1: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: অগ্নিযুগের অচেনা, ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, স্বাস্থ্যের ওপর বিকিরণের ক্ষতিকর প্রভাব। এই বিষয়ে একটি কথিকা বলছেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
3: আজ 6 আগস্ট, পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে অন্ধকারতম একটি দিন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আজকের দিনেই হিরোশিমা শহরের উপর আমেরিকা নিক্ষেপ করেছিল অ্যাটম বোমা। সারা বিশ্ব চমকে উঠেছিল সেই বোমার ধ্বংসলীলা দেখে। সমস্ত শহরটিকে ধূলিসাৎ করে সেই বিস্ফোরণ কেড়ে নিয়েছিল প্রায় 2,00,000 মানুষের প্রাণ। শুধু তাই নয়, সেই পারমাণবিক বিস্ফোরণের প্রভাবে আজও সেখানে মানুষের শরীরে বিশেষ ধরনের কিছু ক্যান্সার, যা কিনা পারমাণবিক বিস্ফোরণের সাথে সম্পর্কযুক্ত, তা দেখতে পাওয়া যায়। তবে এই ধরনের পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতি ছাড়াও মানব সমাজ প্রতিদিন বিভিন্ন রকম বিকিরণজনিত কুপ্রভাবের সম্মুখীন হয়। আজ আমাদের আলোচ্য বিষয় মূলত সেটাই। প্রাকৃতিক যেসব উৎস থেকে বিকিরণ আমাদের শরীরে ঢুকতে পারে, তা মহাজাগতিক রশ্মি, পৃথিবীর জল, স্থল বা বায়ুমণ্ডল থেকে বিকিরিত রশ্মি, বা মানবদেহের ভিতর থেকে বিকিরিত রশ্মি হতে পারে, সৌরমণ্ডল, অন্যান্য নক্ষত্রমণ্ডলী বা কৃষ্ণগহ্বর থেকে ধেয়ে আসা মহাজাগতিক রশ্মিসমূহ আমাদের পৃথিবীর চারপাশে বর্মের মতো বায়ুমণ্ডলে এসে বাধা পায়, ফলে তারা গতি হারায় এবং এর একটি সামান্য অংশ পৃথিবীতে পৌঁছতে পারে। আমরা যদি উড়োজাহাজে অনেক উঁচুতে উঠে যাই, তখন এই বিকিরণ অনেক বেশি বেশি করে আমাদের শরীরে পৌঁছয়। স্বাভাবিক উচ্চতায় যেখানে এই বিকিরণের পরিমাণ বছরে 35 মিলি র্যাড, সেখানে একজন জেট প্লেনের পাইলট এর ক্ষেত্রে এর পরিমাণ প্রায় 300 মিলি র্যাড। এই র্যাড হল আমাদের শরীর কতটা পরিমাণ বিকিরণ আমাদের অজান্তেই শোষণ করে নিচ্ছে তার পরিমাণ। সাধারণত এক বছরে 5 র্যাডের কম বিকিরণ শরীরে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে কোনো শারীরিক ক্ষতি বা লক্ষণ ধরা পড়ে না, আর 1 র্যাডকে 1,000 দিয়ে ভাগ করলে 1 মিলি র্যাড পাওয়া যায়। এবার আসা যাক পৃথিবীতে যেসব তেজস্ক্রিয় বিকিরণকারী বস্তু আছে তাদের কথায়। ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এবং বিশেষ ধরনের পটাশিয়াম পাথর বা নির্মাণ সামগ্রীর মধ্যে থাকে। সাধারণভাবে মানুষ প্রতি বছর 50 মিলি র্যাড করে সেই বিকিরণ নিজের অজান্তেই গ্রহণ করে। ভারতে এমন কিছু ইউরেনিয়াম সমৃদ্ধ পাহাড় আছে, যেমন কেরালাতে, সেখানে বসবাসকারীরা প্রতি বছর 2 র্যাড করে বিকিরণ শরীরে গ্রহণ করেন। বরং সেই তুলনায় বায়ুমণ্ডলে প্রবহমান তেজস্ক্রিয় গ্যাস র্যাডন এবং থোরন বছরে মাত্র 2 মিলি র্যাড বিকিরণ প্রতিটি মানুষের শরীরে প্রবেশ করাতে সক্ষম হয়। এরপর আসি মানুষের শরীরে জমে থাকা তেজস্ক্রিয় পদার্থের কথায়। সেই সব পদার্থের মধ্যে পড়ে পটাশিয়াম, স্ট্রনশিয়াম এবং কার্বন। এগুলির সবকটির একটি বিশেষ আইসোটোপ। সাধারণত প্রতিটি মানুষ নিজের শরীর

0: অ্যাসিডের এই তেজস্ক্রিয় বস্তু থেকে 25 মিলিরাড বিকিরণ পায়, তবে ক্ষেত্র বিশেষে তা 70 থেকে 80 মিলিরাড অবধি পৌঁছে যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে মানুষ প্রকৃতির থেকে প্রতিবছর প্রায় 100 মিলিরাড তেজস্ক্রিয় বিকিরণ গ্রহণ করে। এবার দেখতে হবে মনুষ্য সৃষ্ট কী কী কারণে মানুষ নিজেই নিজেকে তেজস্ক্রিয় বিকিরণের শিকার করে তোলে। প্রথমত এক্সরে। মানুষ সবথেকে বেশি বিকিরণ গ্রহণ করে এক্সরে করতে এবং করাতে গিয়ে। এক্ষেত্রে রুগী যার এক্সরে হলো তিনি পেলেন 20 থেকে 3000 মিলিরাড বিকিরণ। অবশ্যই এক্সরের প্রকার ভেদ অনুযায়ী, যেমন যার একটিমাত্র দাঁতের এক্সরে হলো তিনি কম বিকিরণ পেলেন, আর যার কোমর বা বুকের এক্সরে হলো তিনি বেশি বিকিরণ পেলেন। আর এক্সরে টেকনিশিয়ান ও ডাক্তাররা প্রতিটি এক্সরের ফলে সামান্য হলেও কিছুটা করে বিকিরণ গ্রহণ করতে থাকলেন। আর পরমাণু বোমার কথা তো আগেই বলা হয়েছে, এর থেকে নির্গত কার্বন, আয়োডিন, সিজিয়াম, স্ট্রনশিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় বিকিরণযোগ্য পদার্থগুলির অর্ধেক আয়ু 30 বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ এরা পরিবেশে একবার থেকে গেলে তাদের ক্ষতিকারক প্রভাব সারা পৃথিবীতে অনন্তকাল ধরে চলতে পারে। 1963 সালে জার্মানিতে, যে দেশে কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি, একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছিল যে তাদের দেশের প্রতিটি মানুষ ভালো রকম তেজস্ক্রিয় বিকিরণের শিকার এবং তার উৎসস্থল জাপানে পরমাণু বোমা বিস্ফোরণ। এখন দেখা যাক তেজস্ক্রিয় বিকিরণ আমাদের শরীরে কী কী ক্ষতি করে। পারমাণবিক বোমা কী করে তা তো আমরা সবাই জানি, কিন্তু ধীরে ধীরে তেজস্ক্রিয় বিকিরণ আমাদের শারীরিক ও জিনগত যেসব পরিবর্তন করে তা হল ক্যান্সার, রক্তের ক্যান্সার, ভ্রূণের গঠনগত সমস্যা এবং আয়ু কমিয়ে দেওয়া। বংশ পরম্পরায় জিনঘটিত সমস্যাও এরা তৈরি করে। এখন দেখা যাক কী কীভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিওলজিক্যাল প্রোটেকশন আর দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এবং WHO সম্মিলিতভাবে চেষ্টা করছে এই বিপদ থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য। এরা তেজস্ক্রিয় পদার্থগুলি যা মানবজাতির উপকারে লাগে, যেমন পারমাণবিক চুল্লির জ্বালানি থেকে উদ্ভূত বর্জ্য পদার্থ সঠিকভাবে নিষ্ক্রিয়করণ, যারা এসব জায়গায় কাজ করেন তাদের ব্যক্তিগত সুরক্ষা ইত্যাদি বিষয়ে লক্ষ্য রাখেন। এরা চান যেন 30 বছরে 5 রেমের বেশি মনুষ্য সৃষ্ট বিকিরণ মানুষের শরীরে প্রবেশ না করে। এভাবেই আগামী দিনে বিকিরণ নিয়ন্ত্রণ করে মনুষ্য প্রজাতির আত্মধ্বংস নিবারণ করতে পারা যাবে, এই আশা আমরা করতেই পারি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল স্বাস্থ্যের ওপর বিকিরণের ক্ষতিকর প্রভাব। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম চক্রবর্তী। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7টায় যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় সৃজনী পাল, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগিশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন ভ্রমন্তী সরকার, তাঁকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।

এবারে জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। 1919 সালের পয়লা নভেম্বর মুক্তি পেল প্রথম বাংলা চলচ্চিত্র বিশ্বমঙ্গল। সাহিত্যের সাথে হাত ধরে বাংলা সিনেমার পথ চলা শুরু হলো। সময়ের সাথে তাল মিলিয়ে চলচ্চিত্রে ফুটে উঠেছে রবীন্দ্র সাহিত্য থেকে বঙ্কিম,

শরৎ সাহিত্য, অগ্রগামী থেকে সত্যজিৎ রায়, প্রেমঙ্কুর আতর্থি, তপন সিংহের মতন পরিচালকেরা সিনেমা বানিয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো প্রমুখ সাহিত্যিকদের সাহিত্য অবলম্বনে আজ হারানো দিনের গানে, তাই গানের গল্প বুনবে সাহিত্য নির্ভর চলচ্চিত্রকে কেন্দ্র করে। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় সৃজনী পাল।

কেমন আছো বন্ধুরা? এই বৃহস্পতিবার সন্ধেবেলাগুলোতে আমরা তোমার জন্য নিয়ে আসি সুন্দর সুন্দর গানের একটা ডালি বলা যায়। সেরকমই আজও খালি হাতে আসিনি, এসেছি দুই যুববাণীর বন্ধুদের গলায় গাওয়া গান নিয়ে। আর তারই মধ্যে পরপর তোমাদের শোনাবো বেশ কয়েকটা গান। আর আজ তোমার সঙ্গে এই গানের সুরের আড্ডায় রয়েছি আমি, সৃজনী। তাহলে চলো প্রথম গানটা শুনে নেওয়া যাক। শুভঙ্কর ঘোষের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

আজকের গানের সুরের আড্ডার শুরু করলাম শুভঙ্কর ঘোষের কণ্ঠে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এরপর তোমার জন্য রইল তারই কণ্ঠে আরও একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত।

0: সামনেই আসছে যুববাণীর জন্মদিনের অনুষ্ঠান, আর সেই জন্মদিনে তুমি কিভাবে অংশগ্রহণ করতে পারো সেটা একবার বলে দিই, শুনে নাও চটপট।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56, আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
0: তাহলে এমন সুযোগ হাতছাড়া করাটা কিন্তু মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, কি তাই তো? তাহলে চটপট পোস্ট করে ফেলো। লাস্ট ডেট তো বলেই দিয়েছে 12ই আগস্ট, তার মধ্যে পোস্ট করে ফেলো তোমাদের আর্টওয়ার্ক। আর এই যে আজকের অনুষ্ঠান, তাতে কিন্তু আমরা একজন নয়, দুজন শিল্পী বন্ধুর গান নিয়ে এসেছি। প্রথমে তোমাদের শোনালাম আমাদের বন্ধু শুভঙ্কর ঘোষের রবীন্দ্রসঙ্গীত, এবার তোমার জন্য রইল সৌম্যদীপ দের কণ্ঠে আরও কিছু রবীন্দ্রসঙ্গীত।

সময় প্রায় শেষের দিকে, আর আজকে আমাদের গানের সুরের আড্ডার শেষ গান সৌম্যদীপ দের কণ্ঠে আরও একটা রবীন্দ্রসঙ্গীত।

আজকের গানের সুরে এখানেই শেষ করলাম। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম তোমার বন্ধু সৃজনী, আর আমার সঙ্গে এনেছিলাম আমাদের দুই বন্ধু শুভঙ্কর ঘোষ এবং সৌম্যদীপ দের গান রবীন্দ্রসঙ্গীত, এবং সহযোগিতায় ছিলেন উজ্জ্বল কুমার মজুমদার, গৌতম পাল, নবনীল সরকার, প্রীতম চক্রবর্তী এবং তরুণ চৌধুরী। আজ তাহলে আসি, আবার আড্ডা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ শুনতে থাকো যুববাণী। টাটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধনের অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর দুটোর পর সারা দিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন পিএম সূর্যঘর প্রকল্প সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়ন মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অবহেলিত পড়ে থাকবে সেগুলি গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে।
1: भारत की जो नेचुरल गैस का कंजम्पशन है उसमें करीब 50% इम्पोर्ट करना पड़ता है। इस 50% इम्पोर्ट को कैसे कम करें उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं। इसमें अगर भारत के गांव में खेती के बाद में जो बायोमास बच जाता है, इस तरह की कई जो वेस्ट मटेरियल्स होते हैं उनका अगर प्रॉपर यूज कर सके और उससे गैस बना सके तो देन इट कैन बी अ सिग्निफिकेंट अमाउंट ऑफ गैस टू बी जनरेटेड।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পরিশুদ্ধ শক্তি পাওয়া এবং গ্রামীণ সমৃদ্ধির লক্ষ্যে গোবর্ধন প্রকল্প একটি জরুরি পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প বিশেষ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে।
2: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just two counts. And these two counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular court order which was on the Railway Ministry and that was for 196 crore, but the larger amount is 53,871, which is on grant number 40, repayment of debt.
0: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি।

হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর ওপরে গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো অধিবেশন মুলতবি করেন এবং আগামীকাল সকাল 11টায় পুনরায় বসার ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95-এ দাঁড়িয়েছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000-এ পৌঁছেছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকা জরিমানাও করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ তেজপালকে ভারতীয় দণ্ডবিধির আওতায় বিশ্বাস বা ক্ষমতার অবস্থানে থাকা কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণ, যৌন হয়রানি এবং কোনো নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ড্রাগস রুল বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, ড্রাগস রুল 1945-এর বিভিন্ন বিধানের আওতায় দাখিল করা সকল আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে জাল বা মিথ্যা তথ্য প্রদানকারী আবেদনকারীদের বিরুদ্ধে আবেদন বাতিল ও লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে এই সংশোধনীর ফলে নির্দিষ্ট সময়ের জন্য নতুন কোনো আবেদন দাখিল করা থেকেও তাদের নিষিদ্ধ করা হবে। দেশ ও বিদেশে এখনও পর্যন্ত 1,73,00,000-এরও বেশি ই পাসপোর্ট ইস্যু হয়েছে বলে সরকার জানিয়েছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি ই পাসপোর্ট ইস্যু করছে। মন্ত্রী জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট চালু করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, জাতীয় মহাসড়কের টোল প্লাজায় টোল ট্যাক্স শুধুমাত্র জাতীয় মহাসড়ক ট্যাক্স বিধি 2008 এবং সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী আদায় করা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো বাণিজ্যিক যানবাহনের জন্য মেকানিক্যাল পাস নামে কোনো পাস ইস্যু করা হয় না এবং বেআইনি আদায়ের জন্য কোনো মহাসড়ককে চিহ্নিত করা হয়নি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI টোলিং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে একটি মানক কার্যপদ্ধতি প্রকাশ করেছে, যার মাধ্যমে নগদ ও ফাস্ট্যাগ উভয় ধরনের লেনদেন শুধুমাত্র টোল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আজ গোটা বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা আজ এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত হিরোশিমার গভর্নর মিকা ইয়োতোকা এবং মেয়র কাজুমি মাৎসুইয়ের সঙ্গেও কথাবার্তা বলেন। উল্লেখ্য, 1945 সালের 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের এনোলা গে বোমারু বিমান থেকে হিরোশিমার উপরে একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ বিস্ফোরণ ঘটানো হয়, যাতে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারায়। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। 2 বিচারপতি পিএস নরসিংহম এবং অলোক আরাধের বেঞ্চ আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এর আগে কেন্দ্র আদালতে জানায়, কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে নিট ইউজি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে।

0: মাসের 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনের সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 আগস্ট, মনোনয়নপত্র যাচাই 16 আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে, এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর 2টার পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পে সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। খবর শেষ হল, পরবর্তী খবর 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 205 মিটারে, অর্থাৎ 294 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই আধুনিক গানের শিল্পী কে? শ্রীকান্ত আচার্য।

শুনছি আধুনিক গানের অনুষ্ঠান, শুনছিলাম শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই আধুনিক গান। পরের আধুনিক গান শুনবো ব্যাক টু ব্যাক দুজনের কণ্ঠে। প্রথম গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং পরের গানে কবির সুমন।

পরপর দুটো গান শুনে নিলাম। প্রথম গানটি ছিল নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এবং পরবর্তী গানে কবির সুমন, পরের গানে উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং তারপরেও মধুমিতা। তাহলে আবারও ব্যাক টু ব্যাক দুটো গান।

শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আর বাংলা ব্যান্ডের গানে প্রথমেই কোন বাংলা ব্যান্ড, তাহলে তার গান শুনতে শুনতে বুঝে নি কোন বাংলা ব্যান্ড

শুনছি বাংলা ব্যান্ডের গান। প্রথমে যে দুটি গান শুনেছিলাম সে দুটি মাদুলের কণ্ঠে, এবারে যে দুটি গান শুনলাম মোহিনীর ঘোড়াগুলির কণ্ঠে, এবং পরবর্তী যে দুটি গান শুনব সেটি বাংলা ব্যান্ড দোহারের তরফ থেকে।

শুনবেন কথায় কানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আজকের কথায় কানেতে আলোচনা করব নদিয়ার লোকসঙ্গীত নিয়ে। হ্যাঁ, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় লোকসঙ্গীত আলাদা, দেশভিত্তিক আলাদা হয়ে যায়, রাজ্যভিত্তিক আলাদা হয়ে যায়, আবার রাজ্যের মাঝখানে বিভিন্ন জেলায় জেলায় আলাদা হয়ে যায়। কারণ আমাদের বাংলা ভাষারও আমরা পড়েছি 11-12 কত রকমের উপভাষা ছিল না, তাই আমাদের এই গ্রাম বাংলায় কিছুটা হাঁটলেই ভাষা পরিবর্তন হয়ে যায় এই বাংলারই। তাই জন্য গান, সেই গানের চর্চা, সেই গানের জীবনযাপন, সেই গানের আঙ্গিক সংস্কৃতি সবটা জেলাভিত্তিক প্রভাব ফেলে, জায়গাভিত্তিকও প্রভাব ফেলে। নদিয়া জেলার লোকসঙ্গীত মূলত শ্রী চৈতন্যদেব এবং বৈষ্ণব ধর্মের ভাবধারাকে বাউল পুকির সাধনায় গ্রামীণ সংস্কৃতির এক অপরূপ তত্ত্বের সঙ্গে জুড়েছে। নদিয়ার লোকসঙ্গীতের যদি একটু বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে দেখব এটি মূলত ভাবগীতি এবং পদাবলীর গান, বোলান গান, বাউল এবং দেহতত্ত্বের গান, পাল্লা এবং তর্জা গান এবং অন্যান্য লোকসঙ্গীতের মধ্যে যেমন কবি গান, জারি গান, ধুয়ো গান, শাঁখ বাজিয়ে বিয়ের গীত, এগুলো নদিয়ার লোকগীতির মধ্যে দেখা যায়। আর এই নদিয়ার লোকগীতির কথা বলতে গিয়ে আজকে দুটো নদিয়ার লোকগীতি শোনাবো। প্রথম গানে অর্জুন খ্যাপা এবং পরের গানে প্রফুল্ল বিশ্বাস।

আসলে আজকে নদিয়ার লোকসঙ্গীত নিয়ে অনুষ্ঠান করতে বসে কথায় গানে পরপর দুটো গান শোনালাম, কারণ প্রথমেই যেটা বলেছিলাম যে নদিয়ার লোকসঙ্গীতের ভেতর কী কী ধরনের গান দেখা যায়, তেমনই প্রথম গানটির যদি উদাহরণ দিই তাহলে সেটা কীর্তন, পদাবলী, কৃষ্ণ বৈষ্ণব এর সঙ্গে যায়, এবং শেষের গানে বাউল ফকিরের যে গান, মনের মানুষের যে সন্ধান, দেহতত্ত্বের যে চর্চা এবং গ্রামীণ যে টান সেখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা যায়। পরপর দুটো গান শুনে আমরা নদিয়ার লোকসঙ্গীতের এক ঝলক পেতে চাইলাম। আজকের কথায় গানে অনুষ্ঠান এ পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়।

0: আজকের শিরোনামে রয়েছে কৃষি ও গবাদি পশুর বর্জ্যকে পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তরিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকা ব্যয়ে গোবর্ধন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
1: রাজ্যসভায় আজ তৃতীয় ব্যয় মঞ্জুরি বিল পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে কর এবং অন্যান্য আইন সংশোধন বিল 2026।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিল্প ও বাণিজ্য মন্ত্রীদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক আজ জয়পুরে শুরু হয়েছে।
0: ঝাড়খণ্ডে সরকারি চাকরির পড়িক্ষায় কথিত অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন ত্রয়োদশ দিনেও অব্যাহত। কেরালার তিরুবনন্তপুরমে পিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিশাল প্রতিবাদ মিছিল।
1: বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন এ মাসের 20 তারিখ।
0: তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির সব প্রধান শহরে সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি।
1: দক্ষিণ লেবাননে বিস্ফোরণে 2 ইসরায়েলি সৈন্য নিহত, আহত 4।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকা ব্যয়ে গোবর্ধন ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের জানান, এর ফলে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভারতের পরিচ্ছন্ন শক্তি বা ক্লিন এনার্জির যাত্রাপথে গোবর্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও তিনি উল্লেখ করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রচুর পরিমাণে থাকা কৃষি বর্জ্য, গবাদি পশুর বর্জ্য পদার্থ, প্রেস মাঠ সহ বায়োমাস সম্পদকে পরিচ্ছন্ন জ্বালানি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করা হবে।
2: पहला फैसला बायोगैस से संबंधित है, बहुत ही कॉम्प्रिहेंसिव स्कीम एक बनी है। और दूसरा असम में एक 4-लेन हाईवे का फैसला लिया गया है। टोटल 32,000 करोड़ रुपीस के ये दोनों प्रोजेक्ट और स्कीम्स मिला के है। हम सब जानते हैं कि भारत की जो नेचुरल गैस का कंजम्पशन है उसमें करीब 50% इम्पोर्ट करना पड़ता है। इस 50% इम्पोर्ट को कैसे कम करें उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं।
0: এই প্রকল্পটি 2026-27 থেকে 2035-36 সাল পর্যন্ত বাস্তবায়িত করা হবে এবং দেশের ভবিষ্যৎ জ্বালানি কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কম্প্রেসড বায়োগ্যাসকে প্রতিষ্ঠিত করবে। প্রকল্পের লক্ষ্য হল দেশে সিবিজির উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি করা, সেই সঙ্গে ব্যাপক হারে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, দেশের সার্কুলার বায়ো ইকোনমি গড়ে তোলা।
2: कंप्रेस्ड बायोगैस सीबीजी इसका प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 MMSCMD प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीज नेशनल जीडीपी को एड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
0: অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি আসামের গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত NH-15 ধরে 135.87 কিলোমিটার দীর্ঘ একটি 4-লেনের মহাসড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 8,970 কোটি টাকারও বেশি। প্রকল্পটি বিল্ড অপারেট ট্রান্সফার টোল মডেলে নির্মাণ করা হবে। তেজপুর বাইপাসে একটি জরুরি অবতরণ সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করে ঠিক করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে গড় গতি 100% বৃদ্ধি পাবে, যাত্রার সময় অর্ধেক হয়ে যাবে, সড়ক নিরাপত্তা ও জ্বালানি দক্ষতা বাড়বে।
2: आज का दूसरा बड़ा फैसला है, असम में एक हाईवे पे बहुत इम्पोर्टेंट प्रोजेक्ट है, ये है बायता चेरियाली, यानी गुवाहाटी से जस्ट बाहर निकलने के बाद में वहां से लेके तेजपुर तक। ये 4-लेन हाईवे 135 किलोमीटर का है और करीब 8,970 करोड़ रुपीज का इसमें इन्वेस्टमेंट आएगा। आगे जाके ब्रह्मपुत्र टनल को भी ये जोड़ेगा।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে মন্ত্রিসভার গোবর্ধন প্রকল্পে অনুমোদন পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে দেশের সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই প্রকল্পটি কম্প্রেসড বায়োগ্যাস বা সিবিজির প্রসারে গতি সঞ্চার করবে এবং এর লক্ষ্য হল দেশে সিবিজির উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি করা। এছাড়া প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর করিডোর প্রকল্প ভ্রমণের সময় কমাবে, সড়ক নিরাপত্তা উন্নত করবে এবং বিভিন্ন স্থানে বড় বাইপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসনে সহায়তা করবে। এই করিডোরটি আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলেও তাঁর আশা।
1: রাজ্যসভায় আলোচনার পর আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল নম্বর 3/2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভায় বিলটি আগেই ছাড়পত্র পেয়েছিল। এর আগে নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষই বারবার অধিবেশন মুলতবি করতে হয়েছিল। দ্বিতীয়বার মুলতবির পর বেলা 2:45 রাজ্যসভার অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেন। বিলে 2022-23 অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রে সংসদের অনুমোদিত বরাদ্দের অতিরিক্ত যে অর্থ ব্যয় করা হয়েছে তা মেটাতে ভারতের কনসোলিডেটেড তহবিল থেকে অর্থ মঞ্জুরের বিধান রয়েছে। সরকার নির্দিষ্ট অতিরিক্ত ব্যয় মেটাতে 54,000 কোটি টাকারও বেশি টাকা অনুমোদনে আবেদন জানিয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেছেন, যে দুটি ক্ষেত্রে অনুমোদন চাওয়া হয়েছে তার একটি হল রেল মন্ত্রকের জন্য 196 কোটিরও বেশি মূল্যের অতিরিক্ত অনুদান, অন্যটি ঋণ পরিশোধের সঙ্গে সম্পর্কিত 53,871 কোটি টাকার অতিরিক্ত ব্যয়।
2: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just 2 counts, and these 2 counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular court order which was on the Railway Ministry, and that was for 196 crore, but the larger amount is 53,871, which is on grant number 40, repayment of debt.
1: জম্মু কাশ্মীর নিয়ে সদস্যদের উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে শ্রীমতী সীতারামন বলেছেন, 2019 সালে 370 ধারা বাতিলের পর সরকার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের বেতন এবং পেনশন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে বহন করছে, যার জন্য বার্ষিক প্রায় 13,000 কোটি টাকা ব্যয় হচ্ছে।
2: For a few years after 2019, only yesterday we celebrated 7 years of having removed Article 370. Since JNK is an integral part of India, inclusive of those which are occupied by Pakistan illegally, we will ensure that the people of JNK are supported and taken care of, because we are all part of one country.
0: Look. অর্থমন্ত্রী জানান যে সরকার কেন্দ্রশাসিত অঞ্চলটির ঋণের পুনর্গঠন করেছে এবং লাদাখ সংক্রান্ত বকেয়া দায়ও পরিশোধ করেছে। কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন যে দেশের অন্যান্য অংশের সঙ্গে তাল মিলিয়ে যাতে এই অঞ্চলটি এগিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সরকার জানিয়েছে, দেশে ও বিদেশে এ পর্যন্ত 1,73,00,000 বেশি ই পাসপোর্ট ইস্যু করা হয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান যে বর্তমানে ভারতের সমস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র ও পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত সমস্ত ভারতীয় মিশন ই পাসপোর্ট ইস্যু করছে। তিনি জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট ব্যবস্থা চালু করা হয়েছিল। শ্রী সিং বলেন, পাসপোর্ট সেবা কর্মসূচির আওতায় একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা প্রদান করা হচ্ছে। এর ফলে আবেদনকারীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে না গিয়েই প্রয়োজনীয় তথ্য জানা, আবেদনের বর্তমান অবস্থা যাচাই করা এবং সাধারণ জিজ্ঞাসার উত্তর পাওয়ার সুবিধা পাচ্ছেন।
1: লোকসভায় আজ কর এবং অন্যান্য আইন সংশোধন বিল 2026 পাশ হয়েছে। বিলটিতে 2007 পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন, 2025 আয়কর আইন এবং 2026 অর্থ আইনের কয়েকটি বিধান সংশোধনের প্রস্তাব রয়েছে। বিলটি চলতি বছরের 5 জুন জারি হওয়া আয়কর সংশোধন অধ্যাদেশ 2026 পরিবর্তে কার্যকর হবে। বহির্বিশ্বের অর্থনৈতিক অভিঘাতের প্রভাব প্রশমিত করা, দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা

0: বজায় রাখা এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে সহায়তা করার লক্ষ্যে আইনে সংশোধন করে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর ওপর গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা বাড়িয়ে এবছরের শেষ দিকে শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত করার প্রস্তাবে সম্মতি দেয় কক্ষটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতির দ্রুত উন্নতির কথা উল্লেখ করেন এআইএডিএমকে ডক্টর এম থাম্বিদুরাই, টিডিপির ভাষ্যম রামকৃষ্ণ। সরকার জানিয়েছে কৈলাস মানসরোবর যাত্রায় অংশগ্রহণকারী ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালি কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখে। রাজ্যসভায় এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সময় মতো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করা, অন্যান্য সহায়তা প্রদানের ব্যাপারে যোগাযোগ রাখা হয়। তিনি উল্লেখ করেছেন, বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে আয়োজিত যাত্রায় অংশ নেওয়া মানুষদের প্রয়োজনীয় প্রবেশ অনুমতি এবং চীনের ভিসা ছাড়া নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের কাছ থেকে মন্ত্রক সহায়তার জন্য বেশ কিছু অনুরোধ পেয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক জানিয়েছেন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ রয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে তিনি জানিয়েছেন, 2026 সালের জুন মাস পর্যন্ত দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 548.86 গিগাওয়াট এবং 2014 সালের এপ্রিল থেকে 324.7 গিগাওয়াট উৎপাদন ক্ষমতা যুক্ত হয়ে দেশে বর্তমানে বিদ্যুৎ ঘাটতির সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠেছে। এবছর এলনিনো পরিস্থিতির উদ্ভবের কারণে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেছেন। লোকসভায় এক লিখিত জবাবে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, জাতীয় মহাসড়কের টোল প্লাজাগুলিতে ব্যবহারকারী মাশুল শুধুমাত্র জাতীয় মহাসড়ক মাশুল হার নির্ধারণ সংগ্রহ বিধিমালা 2008 এবং সংশ্লিষ্ট কনসেশন চুক্তির বিধান অনুযায়ী সংগ্রহ করা হয়। জাতীয় মহাসড়কের টোল প্লাজায় বাণিজ্যিক যানবাহনের জন্য মেকানিক্যাল পাস নামে কোনো পাস ইস্যু করা হয় না। বিজেপি সাংসদ কৃতি দেবী দেবমর্মণ আজ লোকসভায় রাসায়নিক এবং সার বিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিকিৎসা সরঞ্জাম বা মেডিকেল ডিভাইসের দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে চালু করা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা উৎপাদন ভিত্তিক প্রণোদনা প্রকল্প ভারতের উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
1: লোকসভায় আজ বিশেষ উল্লেখ পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উত্থাপন করেন। বিজেপি সাংসদ বিনোদ তাওড়ে আজ গুরুতরভাবে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা ও আরোগ্যের উন্নতির লক্ষ্যে ত্বক দান বা স্কিন ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি বলেন, চূড়ান্ত চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের ক্ষেত্রে দান করা ত্বক একটি অস্থায়ী সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, যা সংক্রমণ এবং শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যাওয়া ঝুঁকি কমাতে সাহায্য করে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা সরকারের কাছে অনুরোধ জানান, যেন 1996 সালের ভারত বাংলাদেশ ফারাক্কা চুক্তিটি নবীকরণ না করা হয়। তিনি বলেন, এই চুক্তিটি বিহারের স্বার্থের পরিপন্থী। ফারাক্কায় গঙ্গার জল বন্টনের লক্ষ্যে 1996 সালে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হতে চলেছে।
0: ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদের উভয় কক্ষে পেশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনের নেতৃত্বে গঠিত এই কমিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তির দ্রুত রূপায়ণের পাশাপাশি ভারতের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত রাখারও পরামর্শ দিয়েছে।
1: কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন যে ভারতে পিএম সূর্যঘর মুফত বিজুলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ অতিক্রম করেছে। নতুন দিল্লিতে সিআইআই আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণে মন্ত্রী উল্লেখ করেন যে এই প্রকল্পের মাধ্যমে 12 লক্ষেরও বেশি পরিবার উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। জীবাশ্ম বহির্ভূত জ্বালানি সক্ষমতার বিষয়ে তিনি বলেন, 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ সঠিকভাবে এগিয়ে চলেছে। এই ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা ও নতুন সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
2: When it comes to the renewable energy, there are lot of things we have achieved in last few years. I have told it on many forums. From 2.66 gigawatt in 2014, we have reached 300 gigawatt today. That itself speaks the volume. And one more thing, what we should notice is 2.6 gigawatt to 300 gigawatt, and at that time 123 gigawatt mein grid pura explode ho jata tha. Now we are able to manage almost 280 to 290 gigawatt peak demand.
0: আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, আয়ুর্বেদ আজ এক যুগান্তকারী পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের সমৃদ্ধ ঐতিহ্যবাহী জ্ঞান ভাণ্ডারের পাশাপাশি বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক স্বীকৃতি, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী প্রসারের সমন্বয় ঘটানো অপরিহার্য বলেও তিনি মনে করেছেন। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের গভর্নিং বডির 27তম বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি একথা বলেন।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিল্প ও বাণিজ্য মন্ত্রীদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক আজ জয়পুরে শুরু হয়েছে। ভারতের পৌরোহিত্যে এই বৈঠকে বিশ্ব বাণিজ্য, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, ডিজিটাল পরিষেবা এবং সরবরাহ শৃঙ্খলের মতো বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। নতুন শিল্প বিপ্লবের লক্ষ্যে দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে এবং স্থানীয় মুদ্রার বিনিময়ে বাণিজ্যকে উৎসাহিত করতে এই বৈঠকে আলোচনা চলেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের আগে এই বৈঠকের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
3: ब्रिक्स एक अंतर्राष्ट्रीय समूह है जिसमें 9 देश मिलकर दुनिया के सामने जो चुनौतियां हैं, जो हम सब अपने अपने देशों के आर्थिक और औद्योगिक विकास के लिए और अंतर्राष्ट्रीय स्तर पर किस प्रकार से अच्छी नीतियों के साथ विश्व भर में प्रगति हो सके उसकी चिंता करते हैं।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে টেরিটোরিয়াল আর্মি সংক্রান্ত এক সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শীর্ষ আধিকারিকরা টেরিটোরিয়াল আর্মির ভূমিকা এবং সাফল্যের খতিয়ান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নাগরিক সেনা ভাবনার জীবন্ত উদাহরণ হল এই বাহিনী।
1: ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রে দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পিএস নরসিংহম এবং আলোক আরাধের বেঞ্চে আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।
0: ভারত আজ ওড়িশার চণ্ডীপুরের সুসংহত পরীক্ষা কেন্দ্র থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিচারের পরীক্ষামূলক উৎক্ষেপণ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা এবং বিভিন্ন প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা হয়। মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণ দেশের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক।
1: সংবাদ মাধ্যমে পরিবেশিত ভারতের ইথানল আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে শিল্প ও বাণিজ্য মন্ত্রক দাবি করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, জ্বালানিতে মিশ্রণের জন্য প্রয়োজনীয় ইথানল সম্পূর্ণভাবে দেশীয় উৎপাদনকারীদের থেকে সংগ্রহ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো ইথানল আমদানির পরিকল্পনা সরকারের নেই।
0: ঝাড়খণ্ডের রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন আজ ত্রয়োদশ দিনে অব্যাহত। দাবি আদায়ের লক্ষ্যে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এদিকে বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনে বিষয়টি নিয়ে সভার ভেতরে এবং বাইরে ব্যাপক তোলপাড় হয়। বিজেপি ও এনডিএ বিধায়করা এই ইস্যুতে বিধানসভা চত্বরে জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানান। মামলায় সিআইডি রাঁচি এবং লখনৌ থেকে আরও 5 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর ফলে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 19।
1: কেরালা তিরুবনন্তপুরমে আজ পিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে যুব মোর্চার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পিএসসির র্যাঙ্ক তালিকায় নাম থাকা সত্ত্বেও গত 2 বছর ধরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য ন্যায় বিচারের দাবিতে এই মিছিলের মাধ্যমে সচিবালয় অভিযানে ডাক দেওয়া হয়েছিল। এবার বিদেশের খবর।
0: বাংলাদেশের নির্বাচন কমিশন আজ ঘোষণা করেছে, চলতি মাসের 20 তারিখে সেদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট।
1: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাক বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত ক্ষমতার ব্যাপক প্রয়োগের ফলে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। গত 1 দশকে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এবং অন্যান্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ওই অঞ্চলে জোরপূর্বক অপহরণ, অতিরিক্ত বলপ্রয়োগ, মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাসেলস ভিত্তিক ইইউ রিপোর্টারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ঘটনার নিরপেক্ষ সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
0: যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে গতকাল ব্রিটিশ কাশ্মীরি প্রবাসীরা এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তারা পাক অধিকৃত জম্মু কাশ্মীরে জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং

0: জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির দাবির প্রতি সমর্থন জানান। মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা রক্ষার আহ্বানে ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা জানান, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই সমাবেশের লক্ষ্য।
1: তীব্র তাপমাত্রার কারণে ইতালির সমস্ত প্রধান শহরকে সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্য সতর্কতার আওতায় আনার এক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণের দ্বীপ সিসিলির পালেরমো থেকে শুরু করে পাহাড়ি উত্তরাঞ্চলের বোলজানো পর্যন্ত সেদেশের স্বাস্থ্যমন্ত্রক রেড অ্যালার্ট জারি করেছে। দীর্ঘ সময় ধরে চলা অত্যধিক তাপপ্রবাহ সমগ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে বলে মন্ত্রক জানিয়েছে।
0: রাশিয়ার ভূখণ্ডের গভীরে অবস্থিত তেল পরিকাঠামো লক্ষ্য করে তাদের অন্যতম বৃহত্তম দূরপাল্লার ড্রোন অভিযান চালিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বাশকর্তস্তান এবং ইউরোস্লোভাস অঞ্চলে তেল শোধনাগারগুলিতে আঘাত এনেছে। ইউরোস্লাভলে হামলাকে এই অঞ্চলে এযাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে অভিহিত করা হয়। 93টি ড্রোন ধ্বংস করা হলেও সেগুলি ধ্বংসাবশেষ তেল সংরক্ষণের ট্যাঙ্কে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন অঞ্চল জুড়ে ইউক্রেনে 605টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করেছে। এই হামলায় 3 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার সামরিক এবং জ্বালানি পরিকাঠামোর ওপর হামলা জোরদার করেছে এবং তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং গুদামগুলোকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। এরই মধ্যে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাও অব্যাহত।
1: ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে নিরাপত্তা অভিযান চালানোর সময় বিস্ফোরণে তাদের 2 জন সৈন্য নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। তদন্ত এখনও চলেছে। এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দক্ষিণ লেবাননের তিবরিন শহরে ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। যৌথ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে যখন রোমে ইসরায়েল ও লেবাননের আধিকারিকদের মধ্যে বৈঠক চলছে, ঠিক তখনই এই ঘটনা। দুদেশের সংঘাত কমানোর লক্ষ্যে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার সূত্র ধরেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টেলিফোনে দুদেশের বিশাল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত আফ্রিকার সঙ্গে এমন এক অন্তর্ভুক্তিমূলক ও চাহিদাভিত্তিক উন্নয়ন সহযোগিতার পক্ষে যাতে তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা হয়। গতকাল নতুন দিল্লিতে আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে আফ্রিকার অন্যতম বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত এবং গত বছর উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $93 বিলিয়ন ছিল বলেও তিনি উল্লেখ করেন।
0: জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করে পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় 81তম বর্ষ পালনকালে নাগমা মল্লিক হিরোশিমা সফরে গেছেন। 1945 সালে 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের এনোলা গে নামক বোমারু বিমান থেকে হিরোশিমার ওপর একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ এবং বিস্ফোরণ ঘটনা হয়। ঘটনায় আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারান।
1: ভারত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে শ্রীলঙ্কার কাছে আটক ভারতীয় জেলে ও তাদের নৌকাগুলি দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছে। কলম্বোতে সরকারি সফরকালে সেদেশের নেতৃত্বের সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির আলোচনায় বিষয়টি উঠে আসে। এবার খেলার খবর।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ নতুন দিল্লিতে সাংসদদের জন্য 4 দিনব্যাপী 6ষ্ঠ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। এই প্রতিযোগিতা কনস্টিটিউট ক্লাব অব ইন্ডিয়ার ওপি জিন্দাল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য এবং সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ গড়ে তুলতেই এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
1: কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের তানভি শর্মা, অস্মিতা চালিহা এবং রক্ষিতা রামরাজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তানভি প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশের শ্রিয়াংসি ভালিশেট্টিকে হারিয়ে দেন, অস্মিতা কিম মিন জিকে হারিয়ে দেন এবং প্রি কোয়ার্টার ফাইনালে আনমোল খারব, ইসরানী বড়ুয়া এবং মানসি সিং এর কোরিয়া মাস্টার্স অভিযানের সমাপ্তি ঘটেছে।
0: হকি ইন্ডিয়া আজ AHF জুনিয়র এশিয়া কাপ 2026-এর জন্য 18 সদস্যের ভারতীয় জুনিয়র মহিলা দলের নাম ঘোষণা করেছে। টুর্নামেন্টটি চীনের মৌকিতে 30 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
1: এবার দৃষ্টিকোণ। নটসূর্য অহিন্দ্র চৌধুরীর জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: নট্য সূর্য নাট্যজগতের এক মহিরুহ, এক ঘরানা। তার নামেই নাট্যজগতের এক যুগকে অভিহিত করা হয় অহিন্দ্রযুগ হিসেবে, অহিন্দ্র চৌধুরী। অভিনয় জীবন শুরু 1923-এ। মঞ্চের পাশাপাশি তার সমান দাপট দেখা যায় রূপলী পর্দায়।
1: আমরা যখন পাশ করেছিলাম তখন আমাদের এই সায়েন্স নিতে হয়েছিল। দেখো এই বুড়ো বয়সে কেমন কাজে লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই পজিটিভ পোলটা ধরো তো। ধরবো মানে যদি শক্ত,
2: না না, ও এখনো ব্যাটারির সঙ্গে কানেকশনই নাই।
1: ধরো তাই কি? আচ্ছা তাহলে
2: ও ধরছো না, ওটা যে ইয়ো।
1: আমি ইয়ো তো নেই, কিন্তু না না, ওটা বোধ হয় ঘ হবে তাহলে
2: আমার জানলাটা কি হলো?
1: জানলা
2: সুইচে কি লেখা আছে দেখো
1: আগে? চ না না না, ছ ছ
2: ছ আগে
1: ছ বা
2: ওটা যদি ছ হবে তাহলে আমার খ গেল কোথায়?
1: তাই তো, খ কোথায় গেল? খ আগে খ মানে খ ওই তো রয়েছে ওই কয়ের পাশে।
0: অভিনীত ছবিগুলির মধ্যে প্রিয়তমা, চিরকুমার সভা, তটিনীর বিচার, রাজনর্তকী, সোনার সংসার, শেষ উত্তর, কৃষ্ণকান্তের উইল, কঙ্কাবতীর ঘাট, ডাক্তার বিশেষ উল্লেখের দাবি রাখে।
3: কিছু বলবি? না কিছু না, পরে বলবো। হ্যাঁ শোন শোন, শিরামণিকে বলে এলুম। না না না, কোনো ওজোর আপত্তি আর না, বলি পরীক্ষাগুলো তো সব একে একে শেষ হয়ে গেল, এবার গারস্থ ধর্মের দিকে একটু মন দাও। তোমার মা বেঁচে থাকলে একদিন আমাকে উদ্ব্যস্ত করে তুলতেন।
4: বাবা, প্রস্তাবটা ভীতিপ্রদ নয়, বিবাহ আমরাও করেছি। হিন্দুর বিবাহ হিন্দু জীবনের একটা সংস্কার, অবশ্য কর্তব্য কর্ম।
0: অহিন্দ্র চৌধুরীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।
5: হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো হৃদয়।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কৃষি ও গবাদি পশুর বর্জ্যকে পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তরিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকা ব্যয়ে গোবর্ধন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
1: রাজ্যসভায় আজ তৃতীয় ব্যয় মঞ্জুরি বিল পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি শিল্প বাণিজ্য মন্ত্রীদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক আজ জয়পুরে শুরু হয়েছে।
0: ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন 3 দিনও অব্যাহত। কেরালা তিরুবনন্তপুরমে পিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিশাল প্রতিবাদ মিছিল।
1: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এমাসের 20 তারিখ।
0: তীব্র তাপপ্রবাহের কারণে ইটালির সব প্রধান শহরে সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি।
1: দক্ষিণ লেবাননে বিস্ফোরণে 2 ইসরায়েলি সৈন্য নিহত, আহত 4।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

বিরানব্বইগুলো হাঁটছে। এখন শুনবেন ছায়াছবির গান। ছায়াছবির গানে আজকে প্রথমেই যে দুটি গান শুনবেন সেই দুটি গান রসগোল্লা সিনেমা থেকে আপনার জন্য। প্রথমেই অর্ণব দত্তের কণ্ঠে রসগোল্লা সিনেমা থেকে এই গান, এবং পরের গানে অনুপম রায় এবং অর্ক মুখোপাধ্যায়।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাঁটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

ছায়াছবির গানে রসগোল্লা সিনেমা থেকে পরপর দুটো গান শুনে নিলেন, এবারে কোন সিনেমার গান শুনবেন? এবারে দুটো গান শুনবেন পরপর, তাও খাদান সিনেমা থেকে, ছায়াছবির গানে। এই খাদান সিনেমাতেই আমরা গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। তবে খাদান সিনেমার কোন কোন গান শুনবেন সেটা বলে দিই। কিশোরী, প্রচণ্ড পপুলার গান, এবং তারপরে রাধারানী। কিশোরী গানটি গেয়েছেন রথিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অন্তরা মিত্র। পরের গানে, মানে রাধারানীর গানে, অর্কদীপ মিশ্র। তাহলে শুনে নেওয়া যাক খাদান সিনেমা থেকে পরপর দুটি গান।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে আজ তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে সরকার রাজ্যসভায় জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও

0: কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল আনার জন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে আজ তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত আজ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি চারের সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের তানভি শর্মা সহ তিন খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অব্যবহৃত পড়ে থাকবে সেগুলি এবং গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও আরও মজবুত হবে। 2026-27 থেকে 2035-36 সালের মধ্যে এই প্রকল্প রূপায়িত হবে। ঘরোয়া কম্প্রেসড জৈব গ্যাস এবং কম্প্রেসড জৈব গ্যাসের উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধির পাশাপাশি দেশের জৈব অর্থনীতি আরও মজবুত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
1: कंप्रेस्ड बायोगैस सीबीजी इसका प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 MMSCMD प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीज नेशनल GDP को एड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
0: এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি CCEA অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারি আলী থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয় সড়ক নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হবে বিল্ট অপারেট ট্রান্সফার BOT টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের গড় গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেকে নেমে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর 4 লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে, সড়ক নিরাপত্তা উন্নত হবে এবং বিভিন্ন স্থানে বড় বাইপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব হবে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করেছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 75 জন আহত হয়েছেন বলে সরকার আজ রাজ্যসভায় জানিয়েছে। প্রশ্নোত্তর পর্বে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, নিহতদের দেহ দ্রুত দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর 2টায় অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর ওপর গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার ল

0: বিল 2026 উত্থাপন করেন, তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। ঝাড়খণ্ড বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার বিতর্ককে কেন্দ্র করে বিধানসভার ভেতরে ও বাইরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়ে ওঠে। এই অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য চারজন মন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার 12ই আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে বলেন, হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা 50টি থেকে 68টি এবং কলকাতা পুর নিগমের 144 থেকে বাড়িয়ে 209টি করতে এই সংক্রান্ত সংশোধন বিল আনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক্স হ্যান্ডেলে জাতীয় তাঁত শিল্প দিবস উপলক্ষে তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে তিনি আজ সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ভোকাল ফর লোকালের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তন্তুবায়দের প্রশংসা করে তিনি আরও বলেন, তাঁদের দক্ষতা, পরিশ্রম ও সৃজনশীলতা অতুলনীয়। দেশবাসীকে তিনি স্থানীয় হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
1: 7 আগস্ট হ্যান্ডলুম ডে, হামরে ইতনেই উৎসাহ আর উমঙ্গ কে সাথ হ্যান্ডলুম ডে মানানা হ্যায়। আর হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় কি হর গরিব পরিবার, বুনকর পরিবার, जो अपने हाथों से अपने छोटी छोटी घर में लूम पर कपड़े बनाते हैं, और आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं, हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির পর্যালোচনা করেছেন। পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁরা আবারও অঙ্গীকারবদ্ধ হন। আইআইটি মাদ্রাস, গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারত ও ইন্দোনেশিয়া উদ্ভাবন বিষয়ক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলি নিখোঁজ হওয়া, অতিরিক্ত বল প্রয়োগ ও মত প্রকাশে বাধা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি অভিযোগ করেছে, গত 27 জুলাই রাওয়ালকোটের নির্বাচনের প্রথম দিন পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে বহু মানুষ নিহত ও আহত হন। ভারত আজ ওড়িশা চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা, অস্মিতা ছালিহা এবং রক্সিতা রামরাজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তানভি ভারতীয় প্রতিযোগী শ্রেয়াংশী বালিশেট্টিকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন। অস্মিতা কোরিয়ার কিম মিন জিকে এবং রক্সিতা জাপানের মানামি সুইজুকে পরাজিত করেন। পুরুষদের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রয় এবং কৃষ্ণপ্রসাদ গারাগা দক্ষিণ কোরীয় জুটিকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে আজ তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল আনার জন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। আকাশবাণী মৈত্রীর কালকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলিয়ে দিই। কালকে 7/8/2026 শুক্রবার ভারতীয় সময় মৈত্রীর সূচনা হবে ভোর 5:56 মিনিটে। ভারতীয় সময়।

বাংলায় সকাল 6:05 প্রথম অধিবেশনে শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ভারতীয় সময় 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন চারুকেশী এবং বসন্ত মুখারী রাগে সন্তুর বাদন পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সকাল 6:30 এই মহাজীবন এই অনুষ্ঠানে শুনবেন প্রমথ চৌধুরীর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় নূতন সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য এই অনুষ্ঠানে শুনবেন কথিকা বিষয়ে ধান রোয়া যন্ত্রের ব্যবহার, বলবেন ডক্টর নিবেদিতা মণ্ডল। এদিন শুনবেন অনুষ্ঠানটি পুনঃসম্প্রচার। 7:05 লোকসঙ্গীতের অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকের স্থান হিমাচল প্রদেশের কল্পা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 কলকাতার ডায়েরি, এই অনুষ্ঠানে শুনবেন স্প্যানিশ ভাষার প্রবীণ শিক্ষক ডক্টর দেবজ্যোতি মুখোপাধ্যায় সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করেছে শিরোপাড়া এবং এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন জনপরি রাগে খেয়াল, পরিবেশনায় মধুমিতা চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে পিনাকী চক্রবর্তী এবং সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনুতে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় সুর পিয়াসী। এরপরে শুনবেন লোকগীতি শিল্পী পারমিতা ঘোষের কণ্ঠে। 11:00 বিকাশের পথ, প্রযোজনা দেবর্ষী ঘোষ। 11:15 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সুরঙ্গমা। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলী চৌধুরী। 12:30 সাঁওতালি গান, দুপুর 1:00 বেতার নাটক শেষের রাত্রে রচনা রবীন্দ্রনাথ ঠাকুর বেতার নাট্যরূপ, নীরূপ মিত্র প্রযোজনায় আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান, পপ গানের অনুষ্ঠান। 2:30 অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রের প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 3:00। দ্বিতীয় অধিবেশন সূচনা হবে বিকেল 5:00, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রমা ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে শুনবেন গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ এবং প্রতিক্রিয়া বিষয়ে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন স্তন্যপান এবং মায়ের শরীর, এ বিষয়ে কথিকা, বলবেন ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। 7:00 বেতার নাটক শেষের রাত্রে রচনা রবীন্দ্রনাথ ঠাকুর বেতার নাট্যরূপ, নীরব মিত্র প্রযোজনায় আশিস গিরি। 7:45 হাউসফুল, এই অনুষ্ঠানে শুনবেন চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আম্রপালি ঘোষ মিত্র, শুনবেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। 8:15 মহিলাদের আসর, এই অনুষ্ঠানে শুনবেন খেলার জগৎ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 রবি বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন জোনপুরী রাগে খেয়াল, সামগ্রিক পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পুরিয়া ধানিশ্রী রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। তবলায় সহযোগিতা করবেন জ্যোতির্ময় রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, শুনলেন মৈত্রীর কালকের অনুষ্ঠান পরিচিতি। মৈত্রীতে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়ালে বামন্তী সরকার, রাগ বাগেশ্রী, তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। খেয়ালে রাগ বাগেশ্রী।

বাগেশ্রী রাগে শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন ভ্রামন্তী সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, কৃষি ও গবাদি পশুর বর্জ্যকে পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তরিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকা ব্যয়ে গোবর্ধন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
1: রাজ্যসভায় আজ তৃতীয়

0: ব্যয় মঞ্জুরি বিল পাস হয়েছে।
1: পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনায় সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে।
0: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে, জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে আজ তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়েছেন।
0: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এ মাসের 20 তারিখে।
1: আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকা ব্যয়ে গোবর্ধন ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিমে অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের জানান, এর ফলে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভারতের পরিচ্ছন্ন শক্তি বা ক্লিন এনার্জির যাত্রাপথে গোবর্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও তিনি উল্লেখ করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে থাকা কৃষি বর্জ্য, গবাদি পশুর বর্জ্য পদার্থ, প্রেস মার্ট সহ বায়োমাস সম্পদকে পরিচ্ছন্ন জ্বালানি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
2: পহলা ফেসলা বায়োগ্যাস সে সম্বন্ধিত হ্যাঁ, বহুত হি কম্প্রিহেন্সিভ স্কিম এক বনি হ্যায়, আর দূসরা আসাম মে এক 4-লেন হাইওয়ে কা ফেসলা লিয়া গয়া হ্যায়। টোটাল 32,000 করোড় রুপিস কে ইয়ে দোনো প্রজেক্ট আর স্কিমস মিলা কে হ্যায়। হাম সব জানতে হ্যায় কি ভারত কি জো ন্যাচুরাল গ্যাস কা কনজাম্পশন হ্যায় উসমে করিব 50% ইম্পোর্ট করনা পড়তা হ্যায়। ইস 50% ইম্পোর্ট কো কেসে কম করে উসকে লিয়ে লাগাতার কই প্রয়াস চল রহে হ্যায়।
1: এই প্রকল্পটি 2026-27 থেকে 2035-36 সাল পর্যন্ত বাস্তবায়িত করা হবে এবং দেশের ভবিষ্যৎ জ্বালানি কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কম্প্রেসড বায়োগ্যাস বা সিবিজিকে প্রতিষ্ঠিত করবে। প্রকল্পের লক্ষ্য হল দেশে সিবিজির উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি করা, সেই সঙ্গে ব্যাপক হারে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশে সার্কুলার বায়ো ইকোনমি গড়ে তোলা। এছাড়াও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি অসমের গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 15 ধরে 135.87 কিলোমিটার দীর্ঘ একটি 4-লেনের মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 8,970 কোটি টাকারও বেশি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মন্ত্রিসভার গোবর্ধন প্রকল্পে অনুমোদন পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে দেশের সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী আরও বলেন, NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর করিডর আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।
1: রাজ্যসভায় আলোচনার পর আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল নম্বর 3-2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভায় বিলটি আগেই ছাড়পত্র পেয়েছিল। সরকার নির্দিষ্ট অতিরিক্ত ব্যয় মেটাতে 54,000 কোটিরও বেশি টাকা অনুমোদনের আবেদন জানিয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন যে দুটি খাতে অনুমোদন চাওয়া হয়েছে, তার একটি হল রেল মন্ত্রকের জন্য 196 কোটিরও বেশি মূল্যের অতিরিক্ত অনুদান, অন্যটি ঋণ পরিশোধের সঙ্গে সম্পর্কিত 53,871 কোটি টাকার অতিরিক্ত ব্যয়।
3: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just 2 counts, and these 2 counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular court order which was on the Railway Ministry, and that was for 196 crore, but the larger amount is 53,871, which is on grant number 40, repayment of debt.
0: লোকসভায় আজ কর এবং অন্যান্য আইন সংশোধন বিল 2026 পাশ হয়েছে। বিলটিতে 2007-এর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন, 2025-এর আয়কর আইন এবং 2026-এর অর্থ আইনের কয়েকটি বিধান সংশোধনের প্রস্তাব রয়েছে। বিলটি চলতি বছরের 5ই জুন জারি হওয়া আয়কর সংশোধন অধ্যাদেশ 2026-এর পরিবর্তে কার্যকর হবে।
1: ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদের উভয় কক্ষে পেশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা নেতৃত্বে গঠিত এই কমিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তি দ্রুত রূপায়ণের পাশাপাশি ভারতের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে।
0: কেন্দ্রীয় নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ অতিক্রম করেছে। নতুন দিল্লিতে CII আন্তর্জাতিক শক্তি সম্মেলন এবং প্রদর্শনীতে ভাষণে মন্ত্রী উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে 12 লক্ষের বেশি পরিবার উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। জীবাশ্ম বহির্ভূত জ্বালানি সক্ষমতার বিষয়ে তিনি বলেছেন, 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ সঠিকভাবেই এগিয়ে চলেছে। তিনি জানিয়েছেন, রুফটপ সোলার বা ছাদের উপর

0: 21 crore by selling the surplus electricity.
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিল্প ও বাণিজ্য মন্ত্রীদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক আজ জয়পুরে শুরু হয়েছে। ভারতের পৌরোহিত্যে এই বৈঠকে বিশ্ব বাণিজ্য, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, ডিজিটাল পরিষেবা এবং সরবরাহ শৃঙ্খলের মতো বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। নতুন শিল্প বিপ্লবের লক্ষ্যে দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে এবং স্থানীয় মুদ্রার বিনিময় বাণিজ্যকে উৎসাহিত করতে এই বৈঠকে আলোচনা চলেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের আগে এই বৈঠকের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
2: ডাক্তারিতে স্নাতক স্তরে নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রে দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেবার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নার্সিংহাম এবং অলোক আরাধের বেঞ্চে আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। শুনছেন উপমহাদেশের খবর।

0: রাজ্যে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার জানিয়েছেন। তিনি আজ পশ্চিমবঙ্গের কলকাতায় পুলিশ ট্রেনিং স্কুলে আয়োজিত মহিলা জনশুনানি কর্মসূচিতে অংশ নিয়ে একথা জানান। তিনি বলেন, জুলাই মাসে মেয়াদ ফুরিয়ে যাওয়া পশ্চিমবঙ্গ মহিলা কমিশন গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকালই তার কথা হয়েছে। মহিলাদের কাছ থেকে পুলিশের অসহযোগিতার কোনো অভিযোগ ভবিষ্যতেও পাওয়া গেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন শ্রীমতী রাহাতকার। উল্লেখ্য, আজ মহিলা কমিশনে দায়ের করা 31টি এবং 14টি অন্যান্য অভিযোগ ওই জনশুনানিতে শোনা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল গার্হস্থ্য হিংসার ঘটনা 11টি।
1: পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, নেশন ফার্স্ট এবং দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 5ই আগস্ট থেকে জাতীয় পতাকা বিতরণের কাজ শুরু হয়েছে। রাজ্যের 22টি জেলা, কলকাতা পুরসভা, 7টি পুর নিগম, 43টি মহকুমা, 342টি ব্লক এবং 121টি পুরসভায় ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন, সাধারণ মানুষকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবার আহ্বান জানান তিনি।
2: নরেন্দ্র মোদীজি যে গত কয়েক বছর ধরে হর ঘর তেরঙ্গা ক্যাম্পেইন, তাতে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হচ্ছে। কারণ পরিবর্তনের সরকার যা রাষ্ট্রবাদী চিন্তায় প্রতিদিন আমরা কাজক্রম কর্ম করি এবং নেশন ফার্স্ট, দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় মন্ত্র। এই মন্ত্র নিয়েই আমরা প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে, ভারত সরকারের এই কার্যক্রমে আমরা যুক্ত হচ্ছি প্রথমবার।
0: ঝাড়খণ্ডে রাজ্য সরকারি চাকরির পড়ুয়াদের কথিত অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন আজ ত্রয়োদশ দিনেও অব্যাহত। দাবি আদায়ের লক্ষ্যে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এদিকে বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই এই বিষয়টি নিয়ে সভার ভেতরে ও বাইরে ব্যাপক তোলপাড় হয়। বিজেপি ও এনডিএ বিধায়করা এই ইস্যুতে ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানান। এই মামলায় সিআইডি রাঁচি ও লখনৌ থেকে আরও 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এর ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19-এ।
1: কেরালার তিরুবনন্তপুরমে আজ পিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ। যুব মোর্চার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পিএসসির র্যাঙ্ক তালিকায় নাম থাকা সত্ত্বেও গত 2 বছর ধরে নিয়োগপত্র না হওয়া প্রার্থীদের জন্য ন্যায় বিচারের দাবিতে এই মিছিলের মাধ্যমে সচিবালয় অভিযানে ডাক দেওয়া হয়েছিল। সচিবালয় ভবনে প্রবেশের চেষ্টার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকে দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
0: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাক বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত ক্ষমতার ব্যাপক প্রয়োগের ফলে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। গত 1 দশকে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এবং অন্যান্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ওই অঞ্চলে জোরপূর্বক অপহরণ, অতিরিক্ত বলপ্রয়োগ, মত প্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাসেলস ভিত্তিক ইইউ রিপোর্টারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ঘটনার নিরপেক্ষ সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এদিকে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে গতকাল ব্রিটিশ কাশ্মীরি প্রবাসীরা এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তারা পাক অধিকৃত জম্মু

0: কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির দাবির প্রতি সমর্থন জানান।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক্স চ্যানেলে জাতীয় তাঁতশিল্প দিবসের প্রাক্কালে তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় স্বদেশী আন্দোলনের স্মৃতি উল্লেখ করে বলেন, ভোকাল ফর লোকালের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তন্তুবায় সম্প্রদায়ের প্রশংসা করে তিনি আরও বলেছেন, তাদের দক্ষতা, পরিশ্রম এবং সৃজনশীলতা অতুলনীয়। আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীকে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। তাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে হবে। দেশবাসীকে তিনি স্থানীয় হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টেলিফোনে দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করেছেন। উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন।
1: বাংলাদেশের নির্বাচন কমিশন আজ ঘোষণা করেছে, চলতি মাসে 20 তারিখে সেদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। 1971 সালের মুক্তিযুদ্ধের অন্যতম অংশগ্রহণকারী ও বিচার বিভাগের প্রাক্তন বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে 5 বছরের মেয়াদে শপথ নিয়েছিলেন। অসুস্থতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
0: আসন্ন 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের আগে ভারত আগামীকাল 3 দিনের এক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা একাদশের মুখোমুখি হবে। কলম্বোর NCC গ্রাউন্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। এদিকে আজ ভারতীয় দলের অনুশীলনের সময় অধিনায়ক শুভমান গিল চোট পান। ভারতীয় শিবির থেকে অবশ্য তার চোট নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, তার চোট গুরুতর নয়, তিনি প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে জানা গেছে। ভারতের অধিনায়ক হিসেবে প্রথমবার শ্রীলঙ্কা সফর করছেন শুভমান। আগামী 15 আগস্ট গলে ভারত শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট কলম্বোয় শুরু হবে 23 আগস্ট।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব এবং টি ধরণীধরন। ডিসকাস থ্রোয়ার অমরনাথ কম্বোজও ফাইনালে নিজের জায়গা পাকা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কৃষি ও গবাদি পশুর বর্জ্যকে পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তরিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকা ব্যয়ে গোবর্ধন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
0: রাজ্যসভায় আজ তৃতীয় ব্যয় মঞ্জুরি বিল পাশ হয়েছে।
1: PM সূর্যঘর মুফত বিজলি যোজনায় সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে।
0: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে আজ তন্তুবায় ও ওই শিল্পের সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়েছেন।
0: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এমাসের 20 তারিখ।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

কবি সাহিত্যিকেরা কাব্য সাহিত্য রচনা করেন, পাঠককুল সেই কাব্য সাহিত্যে নিমজ্জিত হন, নিজের কল্পনায় জাল বোনেন। এ পরম্পরা তো চিরকালীন। এই কল্পনায় পাঠকেরা নিজেদের মতো করে গল্পের নায়ক নায়িকাদের রূপদান করে, আর এমনই ধারাই চলছিল বেশ। হঠাৎ করে এই কল্পনার জগতে একটু রং মিশল, সাহিত্যের চরিত্রগুলি পর্দায় ভেসে উঠতে থাকল একে একে, বইয়ের পাতা থেকে রক্ত মাংসের নায়কে নায়িকাতে আমাদের সিনেমার দৃশ্য ভরে উঠল। পাঠককুল চাক্ষুষ করতে লাগল তাদের, সাহিত্যের হাত ধরে প্রবেশ করল চলচ্চিত্রে, চলচ্চিত্রের বাঙালি জীবন। তাই হারানো দিনের গানের এক ঘন্টা চলচ্চিত্রের গল্প বলবো সাহিত্যের হাত ধরে। সঙ্গে রয়েছে শ্রীরূপা। প্রথম যে গানটি আমরা শুনলাম আঙুরবালা দেবীর কণ্ঠে, পরের গানে কানন দেবী এবং অশোক কুমার দ্বৈত কণ্ঠে।

সালটা 1919, পয়লা নভেম্বর কর্নওয়ালিস থিয়েটারে মুক্তি পেল বাংলার প্রথম চলচ্চিত্র বিল্বমঙ্গল। সাহিত্য অবলম্বনে বাংলা চলচ্চিত্রতে তৈরি 1922 সালটিও খুব গুরুত্বপূর্ণ। দুটি নির্বাক চলচ্চিত্র মূলধারার একদম প্রকাশিত হল এবং যার নেপথ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার বেশবৃক্ষ, যেটি জ্যোতিষচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেছিলেন এবং পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলোতে পরিচালনা করেছিলেন শিশির ভাদুরী এবং নরেশ মিত্র। ততদিনে কিন্তু আমাদের কবিগুরুর নোবেল জয় হয়ে গেছে এবং দেখা যাচ্ছে নোবেলজয়ী রবীন্দ্রনাথকে চলচ্চিত্রায়নে পেছনে ফেলে এগিয়ে চলেছেন বঙ্কিম শরৎ সাহিত্য। কিন্তু সূর্যালোকের তেজোদ্দীপ্ততা আর কতদিনই বা আটকানো যায়। 1923 সালে নরেশচন্দ্র মিত্রের পরিচালনাতে মানভঞ্জন দিয়ে চলচ্চিত্রে রবি যুগের সূচনা হয়ে গেল।

কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা চলে যাব সেই ত্রিশের দশকে। 1930 সালে বীরেন্দ্রকৃষ্ণ সরকারের পরিচালনায় জন্ম নিল নিউ থিয়েটার্স। ছোট থেকে তার নেশা ছিল দেশ বিদেশের সাহিত্য চর্চা, আর তার কাছে ছবি তৈরির প্রথম প্রাধান্য পেল তাই সাহিত্য। 1932 সালে এই নিউ থিয়েটার্সের উদ্যোগে এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নটীর পূজনীত নাট্যটি চলচ্চিত্রে রূপ দিলেন। সঙ্গীত পরিচালনায় হিসেবে আমরা পেলাম দীনেন্দ্রনাথ ঠাকুরকে। আর সেই দীনু ঠাকুরের কণ্ঠে এবারের রবীন্দ্রসঙ্গীত।

সামনেই 22শে শ্রাবণ, আর সেই প্রথম দিকের যদি চলচ্চিত্রের কথা বলতে চাই এবং সাহিত্য নির্ভর চলচ্চিত্রের কথা বলতে চাই, তাহলে আমাদের বিশ্বকবিকে নিয়ে একটুখানি তো বেশি করে বলতেই হবে। ব্রিটিশ ভারতে নির্মিত আমাদের গুরুদেবের সাহিত্যধর্মী চলচ্চিত্রগুলো ছিল শিশির কুমার ভাদুড়ীর বিচারক, নরেশচন্দ্র মিত্রের পরিচালনায় মানভঞ্জন,

মধু বসুর পরিচালনায় গিরিবালা, দালিয়া, প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালনায় চিরকুমার সভা, আর পশুপতি চট্টোপাধ্যায় পরিচালনায় শেষ রক্ষার মতো আরও অনেকগুলি চলচ্চিত্র সেই সময় হয়েছিল। আর সময় যত এগিয়েছে, এসেছেন বাংলার দিকপালেরা, সমস্ত দিক থেকে আমরা সেই পরিচালকদের পরিচালনায় মুগ্ধ হয়েছি। রবীন্দ্র সাহিত্য নিয়ে কথা বলেছেন তারা, কাজ করেছেন তারা, দেবিকা বসু থেকে তপন সিংহ, অগ্রগামী থেকে অগ্রদূত, কার কথা না বলি এখানে থাকা যায় বলুন। তবে সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, বাংলা সিনেমা মানেই, হ্যাঁ যার নাম বলবো সবাই বুঝতে পারছেন তার কথা। বিশ্বকবি আর তার মেলবন্ধনে আমরা পেলাম তিন কন্যা, চারুলতা, ঘরে বাইরের মতো রবীন্দ্র সাহিত্য কেন্দ্রিক চলচ্চিত্র। তিনি আমাদের সকলের প্রাণের মানুষ, রবি ঠাকুরের মতনই সাহিত্যে তার যেমন দক্ষতা, সিনেমায় তিনি যেন অনন্য। তিনি স্বয়ং সত্যজিৎ রায়।

কিশোর কুমারের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাব আরেকটু আগের দিকে। 1955 সালে চলচ্চিত্র এবং সাহিত্যের জন্য সেই সময় এটা যেন মহেন্দ্রক্ষণ। এই বছরটিতে বাংলা চলচ্চিত্রে বিশ্বজয়ের ইতিহাস আমরা কিন্তু দেখতে পাই। সাহিত্যের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই সময়টির জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায়ের হাতে চিত্রায়িত হল পথের পাঁচালী এবং সারা বিশ্ব মুগ্ধ হল বাংলা সাহিত্যের বাংলা সিনেমায়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প নিয়ে বহু ছবি নির্মিত হয়েছে, তার মধ্যে অপুর সংসার, আদর্শ হিন্দু হোটেলের মতো সিনেমাগুলো যেমন আছে, তেমনই আছে নিশিপদ্ধ, লেখকের বিখ্যাত গল্প হিংয়ের কচুরি অবলম্বনে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বানালেন নিশিপদ্ধ। প্রখ্যাত সাহিত্যিক বনফুলের ভাই ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, নিজেও উনি পরিচালক। হিংয়ের কচুরিতে গৃহস্থের জীবনের এক চমৎকার রূপকথা ফুটিয়ে তুলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সিনেমাতেও অক্ষুণ্ণ রইল সেই ছোঁয়া।

এতটাই জনপ্রিয় হলো সেই ছবি, হিন্দিতেও আবার বানানো হলো অমর প্রেম নামে। হিন্দিতে নায়ক ছিলেন রাজেশ খান্না, আর বাংলায় আমাদের সকলের প্রিয় কে বলুন তো, ঠিকই ধরেছেন, উত্তম কুমার।

মান্না দের কণ্ঠে এই গান শুনছিলাম, এবং নিশিপদ্মের কথা যখন হচ্ছিল, আরেকটু বাংলা সাহিত্যের দিকে যদি আমরা দেখি তাহলে পরশুরামের আবির্ভাব আমাদের একেবারে চমকে দেবে। তার সাহিত্য প্রীতিতে মুগ্ধ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথও। পরশুরামের লেখনীকে অনুসরণ করলে আমরা একেবারে ভিন্ন ধারার কিছু চরিত্র বা গল্প পাই, যেমন ধরুন বিরিঞ্চি বাবা, একদম অন্যরকম চরিত্র, তাই না? তারপরে গগনচটি, বটেশ্বর অবদান, বটেশ্বরের অবদান, এই রকম হাজারো একটা। আর পরশুরামকে পরখ করার মতো অত সহজে কেউ পরখ করতে কিন্তু পরশুরামকে পারবেন না, কারণ জহুরি লাগবে। আর আমাদের বাংলা চলচ্চিত্রে সেই জহুরি, সেই পরশ পাথর, সেই পরশ পাথরই ছোঁয়া লাগলো পরশুরামে। হ্যাঁ, সত্যজিৎ রায় ছিলেন সেই জহুরি যিনি পরশ পাথর গল্পটিকে বেছে নিলেন সিনেমার জন্য। তুলসী চক্রবর্তীর অসাধারণ অভিনয়ে আমরা মুগ্ধ হলাম, যা এখনও বারবার দেখতে ইচ্ছা করে, মন ভালো করে দেয় যেই সিনেমাগুলো, যেই চলচ্চিত্রগুলো, তার মধ্যে অবশ্যই এটি একটি। আর পরশুরাম সত্যজিৎ রায়ের যুগলবন্দিতে কাপুরুষ মহাপুরুষ পেয়েছি, বিরিঞ্চি বাবার কথা কেমন করে সেখানে ভুলি। পরশুরামের তৈরি একটা লেজেন্ডারি চরিত্র।

পুত্র মহাপুরুষের সেই বিরিঞ্চি বাবা ধরা পড়লেন রক্ত মাংসের চরিত্র হয়ে, তাই না? কোথাও গিয়ে এই যে অপূর্ব সাহিত্য, সেই সাহিত্য কোথাও গিয়ে সেই সিনেমার মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে, যেমন ভেসে ওঠে এই গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আচ্ছা, এই যে মন দিওয়ানিয়া, সেখান থেকেও মানুষ যেন কোথাও গিয়ে বাঁচে। আসলে স্বপ্ন দেখতে শেখায় মানুষকে ভালোবাসা, ভালো লাগা, মন। আর এই যে ভালো লাগা, সেই নিয়ে কত সাহিত্য, এবং সেই সাহিত্য থেকে কত না সিনেমা, কত না সিনেমা এবং কত না স্বপ্ন। আর এই স্বপ্নের কথা যখন বারবার বললাম, তখন কালকের হারানো দিনের গানের বিষয় কী আছে সেটা শুনে নেওয়া যাক। কেন স্বপ্ন নিয়ে এতবার বলছি? আচ্ছা, মানুষ কি স্বপ্ন দেখে বলেই বেঁচে থাকে, নাকি বেঁচে থাকে বলেই স্বপ্ন দেখে? এই প্রশ্নের উত্তর হয়তো এক এক মানুষের কাছে এক এক রকম। কারো কাছে স্বপ্ন ঘুমের মধ্যে নিঃশব্দ গল্প, আবার কারোর কাছে জীবনের সবচেয়ে বড় শক্তি। বিজ্ঞান বলে স্বপ্ন আমাদের মস্তিষ্কের স্বাভাবিক অভিজ্ঞতা, সাহিত্য বলে স্বপ্ন মানুষের আশা, ভালোবাসা এবং ভবিষ্যতের ভাষা। সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু মানুষ স্বপ্ন দেখতে জানে, সে কখনো পথ হারায় না। এইসব স্বপ্ন নিয়ে

কথা হবে আগামীকাল। আরে, ঘুমোতে যাওয়ার আগে স্বপ্নর জাল বুনতে বুনতে হারানো দিনের গানে উপস্থিত হবেন কালকে কে? আমাদের প্রিয় মৈত্রীবন্ধু স্বর্ণাভ রায়। এই স্বপ্নেরই জাল বোনা থাকে সাহিত্যে, এবং সেই সাহিত্যের আঙিনা থেকে আজকের চলচ্চিত্র। এই নিয়ে আজকের বিষয়, সাহিত্য থেকে চলচ্চিত্রের দৃশ্যায়ন। এখন যে গানটি শোনাব ওস্তাদ সালামত আলী খানের কণ্ঠে, সেখানেও একজন ভীষণ স্বপ্ন দেখতেন, যে স্বপ্ন তার রাজপ্রাসাদ, তার জলসাঘরকে নিয়ে। হ্যাঁ, সেই জলসাঘর সিনেমা থেকে এবারের গানটি আপনার জন্য।

0: জলসাগর সিনেমা থেকে শুনছিলাম মিয়া কিমার লাহারের একটি ছোট অংশ, এবং এই সিনেমার কথা বলতে গেলে এবং সত্যজিৎ রায়ের নির্দেশনার কথা বলতে তো হয়। তাছাড়া বাংলা সিনেমায় এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পরবর্তীকালে যে সমস্ত সাহিত্যিকেরা জনপ্রিয় হয়েছিলেন, তার মধ্যে মনে হয় এটা যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন। গল্পের গতি প্রকৃতি প্রতিটা সিনেমার ফ্রেম টু ফ্রেম একদম যেন বলে দেয়। অনেক সাহিত্য পড়লে আপনি দেখবেন মনে হয় যে চোখের সামনে সিনেমা দেখছি, ঠিক তেমনই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা গল্পের মধ্যে এখানিকটা মনে হতো। এবং ছবি বিশ্বাসের অসাধারণ অভিনয়, সেই জন্য সাহিত্য থেকে চলচ্চিত্র যতবার আসবে এই জলসাঘর সিনেমার কথা অবশ্যই আসবে। এবং ছবি বিশ্বাসের কথা যখন বলছি তখন তার কণ্ঠে সেই বিখ্যাত উক্তি সেটা একটু শুনে নি জলসাগর সিনেমা থেকে।
1: কেন পারেনি জানিস? রক্ত, ব্লাড ইন মাই ভেইনস, জানিস কার রক্ত বইছে আমার শিরায়? আমার পিতৃদেব, ঈশ্বর রামেশ্বর, মাই গ্র্যান্ড ফাদার, ঈশ্বর ভুবনেশ্বর, মাই গ্রেট গ্র্যান্ড ফাদার, ঈশ্বর তারকেশ্বর, মাই গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার, ঈশ্বর রাবণেশ্বর, To you, my noble ancestors, to you.
0: সত্যজিৎ রায়ের সেই জলসাঘর দেখতে দেখতে এখনও বহু উস্তারির দল কিন্তু সেই জলসাঘরের রাজবাড়িতে পৌঁছে যান, সেই কথা আবার অন্য কোনো দিন বলবো। আসলে সাহিত্য থেকে চলচ্চিত্র নিয়ে এর আগেও অনুষ্ঠান আমি করেছি এবং এর আগেও হয়তো অনুষ্ঠান হয়েওছে, তবে ওই যে বলা যায় যে শত শত সাহিত্য, শত শত সিনেমার কথা উঠে আসবে এবং যতবারই আমরা অনুষ্ঠান করতে বসি না কেন বারবার বিভিন্নভাবে বিভিন্ন ছবির কথা, বিভিন্ন গল্পের কথা, সাহিত্যের কথা, গান বিভিন্নভাবে কিন্তু ভেসে আসে, উঠে আসে। এবং এই গল্পের কথা বলছি যখন, সত্যজিৎ রায়ের অভিযান সিনেমা তিনি যখন বানাচ্ছিলেন সেখানে আমরা অভিনয় দেখব, ওয়াহিদা রহমানের কথা এবং রুমা গুহ ঠাকুরতা, সৌমিত্র চট্টোপাধ্যায়। 1955 সালে বিজয় বসু বানালেন আরোগ্য নিকেতন, আরোগ্য নিকেতনের গান আজকে শুনিয়েছি। এবং সেখানে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 1961 সালে যাই, তাহলে অজয়কর বানালেন সেই সিনেমা যার গানই কাফি ছিল, হ্যাঁ সপ্তপদী। সেখান থেকে অসাধারণ অসাধারণ গান, সিনেমার ডায়লগ টু ডায়লগ আমাদের প্রত্যেকের প্রায় এখনও পর্যন্ত মনে আছে, এবং পরবর্তীকালে জেনজি আলফারাও এই সিনেমা, এই ডায়লগ, এই গান তাদের মনে থাকবে, কারণ বাঙালি যতদিন থাকবে এই সিনেমাগুলি ততদিন থেকে যাবে। উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সপ্তপদী সিনেমা থেকে আমরা অনেক সময় সেই গান শুনি, তাই জন্য আজকে সেই গানটি এই মুহূর্তে শোনাবো না, কারণ ওই যে অল্প শত্রুতা নয়, প্রচণ্ডভাবে জনপ্রিয়। তার থেকে বরং আরেকটু সাহিত্য থেকে চলচ্চিত্রের কথায় আসি। হ্যাঁ, হাসুলি বাঘের উপকথা, সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যাকে বলছি যে যার সিনেমাগুলো, যার সাহিত্য পড়লে চোখের সামনে সিনেমা ভেসে ওঠে, সেই হাসুলি বাঘের উপকথা সিনেমা নিয়ে তপন সিনহা বানালেন গণদেবতা উপন্যাস। আর এই গণদেবতা থেকে, এই গণদেবতা বিখ্যাত উপন্যাস, মাফ করবেন, হাসুলি বাঘের উপকথা থেকে তপন সিনহা সিনেমা বানিয়েছেন এবং গণদেবতা বিখ্যাত উপন্যাস সমভাবে বিখ্যাত হলো সেই সিনেমাও, এবং সেখানে গণদেবতার পরিচালক ছিলেন তরুণ মজুমদার। এবং গণদেবতা থেকে আজকে একটি গান শোনাবো, কারণ ওই যে বললাম যে সপ্তপদী থেকে তো অনেক সময় আমরা শুনি, গণদেবতার এই গানটা অনেক সময় শুনি না, কম শ্রুত আমাদের জেনারেশনের কাছে। আমি যখন একদিন অনুষ্ঠান করছিলাম, আমার মাই বলছিল কম শ্রুত যে বলিস, আমাদের কাছে তো বিখ্যাত গান, আমরা বলি যে কম শ্রুত বলি সবসময় আমরা শোনা হয়ে আমাদের শোনা হয়ে ওঠে না, তার জন্যেও বলি। তার একটাই কারণ যে আমরাও তো জানি প্রতি মুহূর্তে অনুষ্ঠান করতে বসে, আপনাদের থেকে জানি, নিজেরা পড়তে পড়তে জানি, আর গান শুনতে শুনতে মুগ্ধ হই এবং মনে হয় যে আহা, হারানো দিন করতে বসে কত কিছু জানছি সেই যুগটা সম্পর্কে। কোথাও গিয়ে এটাই বোধহয় হারানো দিনের প্রাপ্তি, যে কোথাও গিয়ে এত ভালো শ্রোতা, এত ভালো গান, এত তথ্য, এত সমৃদ্ধির জিনিস হারানো দিন আমাদের এনে দিয়েছে। গণদেবতা সিনেমা থেকে এই গানটি আরতি মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: অমন করে গাছ দে দুগ্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে, গা না গা, গাইতে পারলে গা কেনে।
0: হলো সই দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন

0: দুগ্গা রে, অ দুগ্গা, ধুকধুকুনি বুঝিস?
1: কি
0: ধুকধুকুনি? বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?
2: স্বপ্নে সে মাসছে নাগর ভরা ভাদুর মাসে,

গণদেবতা সিনেমা থেকে গানটি শুনছিলাম। অনেক সময় একটু সো বিটের গান, একটু হাইব্রিডের গান আমরা বেশি, কখনো কখনো মনে হয় যে অনুষ্ঠানটায় গিয়ে নিয়ে আর যাওয়ার জন্য হাইব্রিডের গান খুব ভালো লাগে, কিন্তু একটু স্লো বিটের যে গানগুলো অনেক সময় বাজানো হয় না সেগুলোর মধ্যে এই যে রিফাইন্ডিং আওয়ার জেমস, একদম এরকমভাবে মণিমাণিক্য খুঁজে পাই আমরা। আর স্বর্ণযুগের যে সমস্ত গান, এটা যদিও বিতর্ক আছে যে স্বর্ণযুগ কাকে বলে, কিন্তু ওই যে সবাই একসঙ্গে জন্মে গেছেন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাতে একসঙ্গে জন্মেছেন সবাই এবং আমাদের মুগ্ধ করে দিয়েছেন সাহিত্য থেকে চলচ্চিত্র নিয়ে। আজকে যখন বসেছি তখন আরও একজন মানুষের কথা না বললে অন্যায় হয়ে যাবে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, উফ, তার ব্যোমকেশ। আমাদের শুধু বাংলার সিনেমা জগতে নয়, হিন্দি সিনেমা জগৎ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, এবং শুধু তাই নয়, সেই যুগে শুধু তাই নয়, এখনও ভাবুন তো পরিচালক ভেদে ভেদে ব্যোমকেশ কিন্তু বানানো হচ্ছে, নায়ক একই সময় ব্যোমকেশ রিলিজ করছেন সেই তখনকার ব্যোমকেশ লেখাতে, এবং সেটা মুম্বাইয়ে রিলিজ করছে, বোম্বেতে রিলিজ করছে, আমাদের এখানে রিলিজ করছে, বিভিন্ন পরিচালকেরা সেই নিয়ে কাজ করছেন এবং নায়কেরা, বিভিন্ন নায়ক একই সময় ব্যোমকেশে অভিনয় করছেন। এর থেকে ভালো উদাহরণ, ভালো সাহিত্যের জয় কি হতে পারে বলুন না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মূল মুনশিয়ানা হলো তিনি সম্পূর্ণ ভারতীয় ঘরানায় উপন্যাসকে উপস্থাপন করতে পছন্দ করতেন, চলচ্চিত্রেও তার বহিঃপ্রকাশ সুন্দরভাবে ঘটেছে। তপন সিনহার পরিচালনায় উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী দেবীর অভিনীত জিন্দের বন্দি সিনেমার জনপ্রিয়তা শিখরে পৌঁছেছিল। আবার 1960 সালে নির্মিত হল ক্ষুধিত পাষাণ, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করলেন এবং সেই অভিনয়টা অন্যভাবে ধরা দিল পর্দায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বইয়ের পাতা থেকে উঠে এলেন ময়ূর বাহন রূপী সৌমিত্র চট্টোপাধ্যায়। আবার কোথাও কোথাও গিয়ে আমরা যেন বিভিন্ন সময় ব্যোমকেশকে খুঁজে পেলাম, কখনো হিন্দিতে, কখনো বাংলা।

লায় বিভিন্নভাবে বিভিন্ন ছবিতে। এবারের গানে সন্ধ্যা মুখোপাধ্যায়।

আজকে এত সাহিত্য থেকে সিনেমার কথা নিয়ে এসেছিলাম যে অর্ধেকও বলতে পারিনি। সত্যি কথা বলতে কি, যেগুলো খুব জনপ্রিয়, খুব যেগুলোর কথা হয় গোপিকাইন বাঘাবাইন, এগুলো আমি বলিই নি, কিন্তু তার সত্ত্বেও প্রচুর সিনেমা থেকে গেল, প্রচুর সাহিত্য থেকে গেল যা আজকে হয়তো বলে ওঠা হলো না। আর তাই জন্যই একই রকম বিষয় নিয়ে আবার ফিরবো অন্য কোনো দিন, অন্য কোনো হারানো দিনের গানে। তবে একটা ঝকমকে গান সেই চার মূর্তি সিনেমা থেকে, যার অবলম্বনে, যেই চরিত্রের অবলম্বনে এই চার মূর্তি সিনেমা, যাদের নিয়ে তারা পটলডাঙ্গা, আমরা কজন, হ্যাঁ তারা চার মূর্তি, তারা টেনিদা, বিখ্যাত উপন্যাস টেনিদা, এবং সেখান থেকে চার মূর্তি সিনেমা, সেই গান শুনতে শুনতে আজকে আমি শ্রীরূপা মুখোপাধ্যায় স্টুডিও থেকে বিদায় নেব। খুব ভালো থাকবেন বন্ধু, শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 31 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী ডিটিএইচ প্রচার তরঙ্গ অনুষ্ঠান শুনছেন। সুরুচি আধুনিকালীন অনুষ্ঠান। আজ প্রথম অর্ধে বেশ কিছু গান রাহুল দেব বর্মণের কণ্ঠে।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠলো, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন, পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে।

জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রানত, আর কি সুন্দরই না গান গাইতো, শুনবেন।

এই গানটি গাইছিলাম। ও আর আমি দুজনেই আত্মহারা স্ত্রী ও স্বামী, এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। ওরা এলো, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি, পাগল।

রাহুল দেব্বার নেপার আধুনিক গান, পরপর বেশ কিছু গান আশা ভোসলের কণ্ঠে। ডিটিএইচ পরিষেবায় অনুষ্ঠান শুনছেন আপনারা।

0: একটু আরো থেকে যাও।
1: ভূপিন্দর সিং, শ্রাবন্তী মজুমদার।
0: কে?
2: আমি।
0: আমি কে? আমি
2: তোমার আমি
0: না।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গানের অনুষ্ঠান, এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এখন শুনবেন ছবির নাম অভিমান, ছবি থেকে পরপর সেই ছবির সবকটি গান, প্রথম শিল্পী অনুরাধা পাড়োয়াল।

এতক্ষণ শুনছিলেন ছায়া ছবির গানের অনুষ্ঠান, শেষে শুনলাম অহংকার ছবির গান, এখন শুরু হচ্ছে নানা রঙের গান, লোকগীতি অনুষ্ঠান। প্রথম শিল্পী শাহানা বাজপেয়ী।

অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে ভোর চারটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে খেয়াল আহির ভৈরব রাগে শিল্পী কুহু গাঙ্গুলি, তবলায় অরুণাভু মুখার্জি এবং হারমোনিয়ামে রতন নট্ট। রাগ আহির ভৈরব।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শরৎবাদন রাগ ভাটিয়ার, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, তবলায় প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার।

এতক্ষণ ভাটিয়ার রাগে শরৎপাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকব উজ্জ্বল।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 7ই আগস্ট, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে। আজ রবীন্দ্রনাথের গানে গানে সাজিয়েছি চিরন্তনী, কারণ আগামীকালই তো 22শে শ্রাবণ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা কুস্যাত যেন মনে আসে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখনক পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর গান এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দোহাই ডাক্তার, আর যাই করো অপারেশনের কথা বলুন না, কাতরস্বরে বললেন রবীন্দ্রনাথ। বিধান রায় একটু যেন বিরক্তই হলেন, তবু যথাসম্ভব গলাটা মিষ্টি করে বললেন, কেন এরকম ছেলে মানুষই করছেন বলুন তো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তখন পই পই করে বারণ করলাম শুনলেন না, কালিম্পং যাবার পরই কীরকম বাড়াবাড়ি হলো দেখলেন তো। অভিমানী রোগী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। ধন্বন্তরী চিকিৎসক এবার হেসেই ফেললেন, না আপনি দেখছি রেগে গেছেন। আচ্ছা, আপনার এর আগে অপারেশন হয়নি?
2: হয়েছে, লন্ডনে পাইলসের জন্যে প্রায় 28-29 বছর আগে।
1: তারপর কেমন ছিলেন, ভালো না?
2: তা অবশ্য, একেবারে ভালো না হলেও 90% তো বটেই।
1: তাহলে
2: মনটা মানছে না যে, বুঝতে পারছি তোমাদের যুক্তি, আমি বুঝতে পারছি পরপারের ডাক এসে গেছে, তাই চাইছি আমার এই শরীরটা যথাসম্ভব নিটোলভাবে তেনার হাতে সমর্পণ করতে।
1: না না, এরকম বলছেন কেন, প্রস্টেটটা বড় হয়ে গিয়ে ঝামেলা করছে, শরীরে ইউরিয়া বেড়ে যাচ্ছে, সিক্সেস্টমি করে দিলেই ঝামেলা চুকে যায়, বিধান রায় আশ্বাস দিলেন।
2: ও বাবা, কি অপারেশন, এ তো বড্ড খটোমটো নাম।
1: মানে হলো ইউরিনারি সিস্টেমের বাইপাস, ইউরিনটা আর আটকাবে না।
2: তাই বলো, যার ভালো নাম জ্যোতিষ আর্ণব, তারই ডাকনাম জ্যোতি।
1: আজ তাহলে উঠি, বিধান রায় উঠে পড়লেন। হ্যাঁ, শান্তিনিকেতনে যেতে চান শুনলাম, যান ঘুরে আসুন, তারপর একটা সেলুন কার বুক করে চটপট জোড়াসাঁকো চলে আসুন, দেরি করবেন না।
2: আর দেরি, মরার জন্যে আমার তর সইছে না,
1: অস্ফুট স্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি? বিধান রায় আবার ঘুরে দাঁড়ালেন।
2: না না, কিছু না, তুমি সাবধানে যাও।
1: শান্তিনিকেতন ফিরেও একই সমস্যা, রবীন্দ্রনাথ একদিন বলেই ফেললেন, রথীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ছেলে একদিন বললেন, বাবা মশাই অপারেশনটা করিয়ে নিন, সবাই বলছে।
2: ধুর, তোমাদের

0: সবারই ওই এক কথা, আমার শরীরটা ফুটো ফাটা না করে কারো শান্তি নেই দেখছি।
1: রবীন্দ্রনাথ পাশ ফিরে শুলেন, বড্ড হতাশ লাগছে। বহুদিন আগে কান ভনভনানির জন্য ইউনানি ওষুধ খেয়েছিলেন, তাতে রোগ সেরেছিল, কিন্তু বড্ড ডিপ্রেশন হয়েছিল। অ্যালোপ্যাথির নাম শুনলেই সেরকম ডিপ্রেশন যেন ফিরে ফিরে আসছে। আর এই কাটা ছেঁড়ার কথা ভাবলেই কবির হাত পা যেন ঠান্ডা হয়ে আসে। তিনি নিজেই বুঝতে পারছেন তার যাবার সময় এগিয়ে আসছে। একসময় কত অত্যাচারই না করেছেন এই শরীরের ওপর, রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, কিচ্ছু হয়নি। আর এখন এত যত্নের মধ্যে থেকেও দূরে আলোর একটা ঝলকানি না, তার মধ্যে দিয়ে একটা মানুষের অবয়ব ফুটে উঠছে না? তবে কি ডাক এসে গেল? ধর্মর করে উঠে বসলেন রবীন্দ্রনাথ। ও হরি, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। এই কে আছো? একটা খাতা পেন নিয়ে এসো তো। ছুটে এলেন রানী। এই যে গুরুদেব, বলুন কাকে কি চিঠি লিখতে হবে? না, একটা গান লেখো তো। ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চল।

কি সুন্দর গান গুরুদেব, আর কি মিষ্টি সুরটা, ভালো হয়েছে না? ছেলে মানুষের মতো বলে উঠলেন রবীন্দ্রনাথ। তাহলে এখনো ফুরোয়নি, নিজের মনেই বিড়বিড় করলেন। পরের দিন আবার ডাক, একটা ছড়া লেখার জন্যে। বলুন গুরুদেব, লেখো। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল, পয়লা ভাদর পাগলা বাঁদর লেজখানা যায় ছিঁড়ে, পালতে মাদার শেরেস্তাদার কুটছে নতুন চিঁড়ে, কলেজ পাড়ায় শেয়াল তারায় অন্ধকলুর গিন্নি, ফটকে ছোঁড়া চটকিয়ে খায় সত্য পীরের সিন্নি। বেশ কয়েকটা দিন কেটে গেল, জীবনের শেষ পৌষ মেলা চলে গেল। এবারই প্রথম পৌষ উৎসবের প্রার্থনায় অংশ নিতে পারলেন না গুরুদেব। বড্ড মন খারাপ লাগছিল, বাপ পিতামহর ঐতিহ্য এবারই তাতে ফাঁকি পড়ে গেল। কি করে যাবেন, প্রায় রোজই জ্বর আসে। কবিরাজ মশাই বলেছেন ভালো করে দেবেন, সেই ভরসাতেই শান্তিনিকেতন ছাড়ছেন না। কেটে গেল জীবনের শেষ 25শে বৈশাখও। মাঝে মাঝে বেশ ভালো লাগে, শরীরটা পুরনো দিনের মতোই তরতাজা লাগে। তারপর যে কে সেই, এরই মধ্যে চলেছে কবিতা লেখা গান লেখা। কি করে যে পারেন, সবাই অবাক হয়, রবীন্দ্রনাথ কি করে বোঝাবেন? তিনি তো অক্ষরগুলোকে যেন চোখের সামনে দেখতে পান। কি মসৃণ ভাবেই না তারা একে অপরের ঘাড়ে চড়ে বসে, কবিতা গান হয়ে ওঠে। কিন্তু কয়েকদিন পরেই তাও যেন বন্ধ হয়ে গেল, আর শান্তিনিকেতনে রাখাটা তাকে খুব ঝুঁকির হয়ে যাবে, সবাই এখন বুঝতে পারছে। প্রশান্তচন্দ্র মহালানবিশ তাগাদা করতে থাকলেন, অগত্যা কবিও মত দিলেন। ওদিকে বিধানরায়ও ভীষণ রাগারাগি করছেন। দিন ঠিক হল 9ই শ্রাবণ, জুলাই মাসের 25 তারিখ। শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা শুরু করলেন রবীন্দ্রনাথ। সেই কবে বাবার হাত ধরে ছোট্ট রবির এখানে আসা, খুবই নিশ্চিত আর কোনো তিনি দেখতে পাবেন না এই তাল তমাল গাছ,

0: সেই খোয়াই। কেন জানি না আজ মৃণালিনীর কথা বড্ড মনে পড়ছে। কি ভালোই যে সে বাস্তব এই শান্তিনিকেতন। ও না থাকলে আজকে কবির স্বপ্ন পূরণ হতো, স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আর কি সাংঘাতিক পরিশ্রমই না সে করত। এক কথায় সমস্ত গয়নাগাটি সে বন্ধক রেখে দিয়েছিল। বড্ড কান্না পাচ্ছে। এমনিতে মনের আবেগ সহজে প্রকাশ করেন না রবীন্দ্রনাথ, কিন্তু আজ আজ ছেলে মানুষের মতো কান্না পাচ্ছে।
1: বৌমা দেখো তো একটা গগলস পাও কিনা।
0: কয়েকদিন আগে রবীন্দ্রনাথের চুল দাড়ি ছোট করে কাটিয়ে দেওয়া হয়েছে। গগলস পরে বেশ কিম্ভূত টাইপের দেখতে লাগছে নিজেকে। এত দুঃখের মধ্যেও রবীন্দ্রনাথ ঠিক করে হেসে ফেললেন। ইআইআর এর নিবারণচন্দ্র ঘোষ তার নিজের সেলুনখানা কবিকে দিয়ে দিয়েছেন। তবে ভীষণ গরম। অনেকদিন আগে ভিজিয়ানা গ্রামে ট্রেনে যেতে যেতে মনে হয়েছিল ট্রেনটা যেন অবিরত সেনগুপ্ত দাশগুপ্ত করতে করতে ছুটে চলেছে। সেক্রেটারি অনিলের স্ত্রী রানীচন্দ্রকেও বলেছেন সেই কথা, আজ আবার মনে পড়ে গেল। সেই নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করলেও ট্রেন জার্নি করতে করতেই কবি আবার বেহুশ হয়ে গেলেন। কখন যে জোড়াশঙ্কর বাড়িতে ঢুকলেন টেরও পেলেন না। পরের দিনই আবার সজ্ঞানে। কোথায় আমার অপারেশন হবে কবি জানতে চাইলেন। হসপিটালে হবে না, বাড়ির একটা বারান্দাকে একদম স্টেরিলাইজ করা হয়েছে, সেখানেই হবে।
1: যাক বাবা, যেখানে জন্মেছি সেখানেই মরব,
0: মৃদুস্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি গুরুদেব? জিজ্ঞাসা করলেন ডাক্তার নীলরতন সরকার। তিনি এখন প্রায় রোজই আসেন। প্রথিতযশা ডাক্তারদের মধ্যে তিনিই একমাত্র যিনি অপারেশনের বিপক্ষে। বারবার বলেছেন,
1: বিধান, সাধারণ পেশেন্ট আর রবীন্দ্রনাথের শরীর কিন্তু সমান নয়, অপারেশনের ফল খারাপও হতে পারে।
0: অথচ আর কোনো বিকল্প পথও তিনি দেখাতে পারেননি। ব্লাড আর ইউরিন টেস্ট প্রায় রোজই হচ্ছে, নিউট্রোফিল কাউন্টটা একটু বেশি, ইউরিনে ইকোলাইও বড্ড। মঙ্গলবার 29 জুলাই কবি উচ্চারণ করলেন তার শেষ কবিতা।
1: তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।
0: লিখেও কবির মন খুঁতখুঁতে, একটু যেন ন্যাড়া ন্যাড়া লাগছে। কাল ঠিক করে দেব, ভাবলেন কবি। সে সুযোগ তিনি কি আর পাবেন? সকালে মেজাজটা বেশ ভালো, কারণ শরীরটা শরীফ। কফি আর পেঁপে খেলেন, কবিতাটা নিয়ে বসবেন ভাবছেন। এমন সময় আবির্ভাব ডাক্তার ললিত ব্যানার্জির, নাম করা সার্জেন। তাহলে আজই ওটিটা করে দিই।
2: ওটি? সেটি আবার কি? এটি সেটি ওটি?
0: আগে অপারেশন। ওটি মানে অপারেশন, আজই করে দিই, টুকুস করে হয়ে যাবে।
2: করে দাও, পড়েছি জগনের হাতে।
0: সকাল থেকে কিছু খাননি?
2: খেয়েছি তো পেঁপে আর।
0: ও ঠিক আছে, তাহলে তো অজ্ঞান করা যাবে না, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করে দেবো, কিচ্ছু টের পাবেন না।
1: কবি কিন্তু খুবই ব্যথা পেলেন, মুখ পুঁজে সব সহ্য করলেন, কোনো অনুযোগ করলেন না।
0: দু তিন দিন সাবধানে থাকতে হবে, কারণ ইনফেকশন যা হবার তা সাধারণত 3 দিনের মধ্যেই হয়। হলো ঠিক উল্টো, অসুস্থতা বাড়ল 3 দিন পর থেকে। ডাক্তারেরা প্রথমে বেশ খুশি খুশি ছিলেন, কবিগুরু বোধ হয় যাত্রায় ভালো হয়ে যাচ্ছেন। অসম্ভাবনার জীবনী শক্তি। এর আগেও এক ভয়ানক রোগে টানা 50 ঘন্টা অজ্ঞান ছিলেন, সবাইকে অবাক করে সেবারও কিন্তু উঠে বসেছিলেন।

তিন দিন পর থেকেই জ্বর আবার ফিরে এলো। কবি প্রায় বেহুশ হয়ে যেতে থাকলেন। যখনই জ্ঞান আসে তখনই খালি বলেন, জ্বালা, গায়ে বড্ড জ্বালা। ইউরিনের পরিমাণ ক্রমশ কমতে থাকল, পাঁচ সেল গেল অনেকখানি বেড়ে। ডাক্তাররা বুঝতে পারছেন এবারে তারা পরাজিত হবেন। হিক্কা কমাতে না পেরে বিধান রায় অসহায়ভাবে বাড়ির মহিলাদের কাছে বললেন, না, আমি পারলাম না, এত দেরি করে অপারেশন হলো, তোমরা তো অনেক টোটকা জানো, দেখো না চেষ্টা করে যদি কিছু হয়। 22শে শ্রাবণ, বুধবার। কবির রেডিয়াল পালস প্রায় অন্তরিত। অমিতা ঠাকুর প্রার্থনা করছেন, শান্তম শিবম ঐত্যম, কবির প্রিয় মন্ত্র। প্রার্থনা করছেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রার্থনা করছেন নির্মল কুমারী মহালনবীশ, তামসো মা জ্যোতির্কময়। কবির পদতলে রাখা হল চাঁপা ফুল, রবীন্দ্রনাথের বড় প্রিয়। চীনা অধ্যাপক তান ইউন শান নিজস্ব ভাষায় প্রেয়ার করছেন। বেলা 12:09। এতক্ষণ অচেতন কবি যেন সজ্ঞানে ফিরে এলেন। এত ঝরঝরে তিনি বহুদিন বোধ করেননি। তার শরীরটা যেন লাফিয়ে উঠে ভাসতে লাগলো। আরে কি, তিনি তো সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এমনকি তার নিজের সাইত শরীরটাও। এটাই কি তবে মৃত্যু? তাহলে এতদিন মিছেই ভয় পেয়েছিলেন। সুন্দরভাবে তিনি ভেসে বেড়াচ্ছেন, হয়তো হয়তো শিলাইদহের জমি, আকাশ, নদী, আগে কি যেন নাম ছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, খোরশেদপুর, ওই তো পতিসর, ওইখানে তিনি এখনো জমিদার, এখানকার প্রজারা তার অনেক অনেক বেশি আপনজন, বড় সরল আর পরিশ্রমী ছিল। বিদায়, সবাই ভালো থেকো। আরে সামনে ওটা মৃণালিন না, কি যেন বলছে, আমার ছুটি ছুটি, হ্যাঁ ছুটি, হ্যাঁ আজ আমাদের সব কাজ থেকে ছুটি। ছুটি তোমার বড় প্রিয়, তাই না? তাই তো তোমার ডাকনামও দিয়েছিলাম ছুটি। হাত বাড়িয়ে ওটাকে, বাবা মশাই পিছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন, দাদা মশাই, প্রিন্স দ্বারকানাথ। দাদা মশাই, আমি আপনার ব্যবসার কত জরুরি কাগজ পুড়িয়ে ফেলেছিলাম, আমি মার্জনা করবেন, কবি হাত জোর করে প্রার্থনা করলেন। দ্বারকানাথ বুকে টেনে নিলেন তার বংশের সবচেয়ে খ্যাতিমান পুরুষটিকে। ওদিকে জোড়াসাঁকোর কবির ঘরটিতে উঠেছে কান্নার লোল। কবি চলে গেছেন, কিন্তু এ কি, কবির হাত দুটো হঠাৎ বুকের কাছে চলে এলো কেন? তাহলে কি কবি সবার কাছে বিদায় চাইলেন? পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। হাত দুটো আবার যেন এলিয়ে পড়ল। কবি বিদায় নিলেন, কিন্তু রয়ে গেলেন আমাদের স্মরণে, মননে, চিন্তনে, তার কবিতায়, তার গানে।